সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়া মুভি 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ বুধবার, 6 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 27 মে 2026 খ্রিস্টাব্দ, 12 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

নামেরো, সে তুই এখন রচিব নামেরো, সে তুই এখন রচিব নামেরো, সে তুই এখন রচিব নামেরো।

0: কেমনে যাব সে বৃন্দাবনে, মুরলী যেথায় বধু বাজায়, যমুনায়ু ছিল পারে তার বাসি গায়ে আয় আয়।
1: বন্দনা অনুষ্ঠানটি শুনছেন দিলীপ কুমার রায়ের কণ্ঠে।

ঝগড়া ফসলে তজরূপ হবে যে যে মুক্ত কেশির শক্ত বেড়া, মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে তো জম গেছে না তুমি কৃষিকা।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন দিলীপ কুমার রায়। আকাশবাণী শিলিগুড়ি। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোথাও আংশিক পরিষ্কার আকাশও দেখা যাবে। ধানের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে জমিতে যেন জল জমে না থাকে, সেজন্য বিশেষ করে ছত্রাকের আক্রমণ রোধ করতে এবং ভারী বৃষ্টিপাতের সময় বীজ স্থানান্তরিত হয়ে যাওয়া বা ধুয়ে যাওয়া রোধ করতে বীজতলা প্লাস্টিক শিট বা খড়ের মালচে দিয়ে ঢেকে রাখুন। এছাড়া আদা টমেটো ও গোলমরিচ ক্ষেতে সুনিশ্চিত জল নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন এবং লঙ্কা চাষে ঢ্যাঁড়শের ক্ষেত্রে জানানো হয়েছে বপনের আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করুন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় নতুন বীজ বপন না করাই ভালো। এবং লঙ্কার ক্ষেত্রে জানানো হয়েছে জমিতে জল জমতে দেবেন না এবং এপিড বা থ্রিপস দমনে পরিষ্কার আবহাওয়ায় নিম তেল স্প্রে করুন। এবং পোলট্রির ক্ষেত্রে জানানো হয়েছে যে উচ্চ আর্দ্রতা এবং ঘন ঘন বৃষ্টিপাতের আবহাওয়ার কারণে যাতে ছত্রাক না জন্মায় তাই পোলট্রির খাবার বা ফিড সঠিকভাবে সংরক্ষণ করুন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন মাটির স্বাস্থ্য রক্ষা, এ নিয়ে বলবেন ডাক্তার সন্দীপ হেমব্রম।
1: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয় মাটির স্বাস্থ্য রক্ষা, বলছেন ডক্টর সন্দীপ হেমব্রম, মৃত্তিকা বিজ্ঞানী, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের মূলত দরকার প্রথমে মাটিটাকে পরীক্ষা করা। মাটি পরীক্ষা না করলে যেমন আমার শুধু শুধু অর্থ অপচয় হয়, তেমনি কিন্তু মাটির স্বাস্থ্য খুব ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরুন, আমার মাটিতে প্রয়োজন নেই ফসফরাসের, প্রয়োজন নেই নাইট্রোজেনের, অথচ আমি এই সব উপাদান দিনের পর দিন দিয়েই যাচ্ছি, 5 কিলো হোক 10 কিলো হোক বিঘাপ্রতি, কিন্তু আমার মাটি পরীক্ষা করলে দেখা যাবে আদৌ আমার এইসব সারের প্রয়োজন নেই। তাই মাটির স্বাস্থ্য রক্ষার জন্য মাটি পরীক্ষাটা একান্তভাবে দরকার। যদি সেটাও সম্ভব না হয় তো আমি বলবো মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আপনি অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করুন, অধিক পরিমাণে আপনি প্রাকৃতিকভাবে যে উপাদান দিয়ে পেস্টিসাইড তৈরি করা হয় বা যেসব উপাদান দিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরি করা হয় সেসব জিনিস আপনি তৈরি করুন। সেসব জিনিস দিয়ে আপনি ধীরে ধীরে জমিটাকে হ্যাবিট করান, কারণ আমরা দীর্ঘদিন যে একটা সিস্টেমে চাষবাদ করে এসেছি, বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার বা বিভিন্ন কেমিক্যাল দ্বারা বা প্যাকেট জাতীয় জিনিস দিয়ে দিয়ে আমরা জমিটাকে যে অবস্থায় নিয়ে এসেছি, তাতে করে দেখা যায় যে আমাদের জমির মধ্যে যে আমাদের বেনিফিশিয়ারি যে মাইক্রোবসগুলো আছে সেইগুলো কিন্তু দিনকে দিন কমে এসছে। আমাদের এখন উচিত সেই সব মাইক্রোবস যাতে আগামী দিনে বৃদ্ধি পায়, তাই আমাদের এখন অধিক পরিমাণে কেঁচো সার, অধিক পরিমাণে আমাদের গোবর সার, অধিক পরিমাণে আমাদের প্রাকৃতিক উপায়ে যে আমরা সার বা পেস্টিসাইড তৈরি করে থাকি সেই সব জিনিসগুলো আমাদের দেওয়া উচিত, এবং অ্যাটলিস্ট 5 বছর অন্তর অন্তর আমাদের মাটি পরীক্ষাটা একান্তভাবে দরকার।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনলেন মাটির স্বাস্থ্য রক্ষা, এ নিয়ে বললেন ডাক্তার সন্দীপ হেমব্রম। এবারে কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিমের অধিকাংশ স্থানে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাসে জানানো হয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে সিকিমের দু এক স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং কোচবিহার জেলায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 50-60 কিলোমিটার প্রতি ঘণ্টায় বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জলহাওয়ার খবরটি শুনলেন, আর এর সাথেই শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন শিশুদের হৃদরোগ, এ নিয়ে বলবেন ডাক্তার দেবাশিস বিশ্বাস।
3: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজ এই অনুষ্ঠানে আছে কথিকা শিশুদের হৃদরোগ, বলছেন ডক্টর দেবাশিস বিশ্বাস।
5: অনেকেই প্রশ্ন করেন, শিশুদেরও আবার হার্টের অসুখ হয় নাকি? বড়দের যে করোনারি আর্টারি রোগ তা শিশুদের প্রকৃতপক্ষে হয় না ঠিকই, কিন্তু শুনলে সত্যি অবাক হতে হয়, প্রতি 100টি শিশুর মধ্যে একজনের কোনো না কোনো হৃদযন্ত্রের অসুখ থাকে। দেখা যাক এই অসুখগুলি কী কী ধরনের। প্রথমে বলা যাক জন্মগত হৃদরোগের কথা। প্রতি 125টি শিশুর মধ্যে একটি শিশু জন্মায় হৃদযন্ত্রের কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে। মানুষের হৃদযন্ত্রে থাকে 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ যেখানে রক্ত এসে পৌঁছায় এবং 2টি নিলয় যেখান থেকে রক্ত পাম্প হয়ে আবার বেরিয়ে যায়। অলিন্দ দুটির মাঝখানে থাকে একটি পর্দা, আরেকটি পর্দা থাকে নিলয় দুটির মধ্যে। এছাড়া হৃদযন্ত্রে থাকে 4টি ভাল্ব যারা রক্ত ঠিক পথে প্রবাহিত হতে সাহায্য করে। শিশুদের জন্মগত ত্রুটি থাকতে পারে এই প্রকোষ্ঠে, তাদের মাঝখানের পর্দায়, ভাল্বে এবং হৃদ

0: মায়োপ্যাথি। চতুর্থ আরও একটি রোগ আছে যেখানে হৃদস্পন্দন অনিয়মিত হয়ে থাকে। বাবা মায়ের মনে প্রথম প্রশ্ন আসে, এই হৃদযন্ত্রের রোগ শিশুদের ক্ষেত্রে ধরা পড়ে কিভাবে? যে শিশুদের হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি থাকে তাদের ক্ষেত্রে নানাভাবে এই রোগের আন্দাজ পাওয়া যায়। এদের মধ্যে অনেকেরই বারবার নিউমোনিয়া এবং বিশেষত দুধ খাওয়ার সময় শ্বাসকষ্ট হতে থাকে। আর কিছু শিশুর গায়ের রং হয় নীল, হালকা বা গাঢ় এবং তারাও অল্প হামাগুড়ি দেওয়ার পরে বা চলাফেরার পরে হাঁপিয়ে পড়ে। এই ধরনের বেশিরভাগ শিশুরই ওজন ঠিকমতো বাড়া একটা সমস্যা হয়ে দাঁড়ায়। শিশু বিশেষজ্ঞরা এই রোগগ্রস্ত শিশুদের বুকে স্টেথোস্কোপ বসিয়ে এক বিশেষ ধরনের আওয়াজ শুনতে পান, যেটাকে ইংরেজিতে বলে হার্ট মারমার। রিউম্যাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে বাচ্চাদের প্রথমে গলা ব্যথা হয়, তারপর গাঁটে ব্যথা হয়ে জ্বর হয়ে থাকে। এই গাঁটে ব্যথার একটি বিশেষ ধরন আছে, প্রথমে একটি গাঁটে শুরু হয়ে পরে অন্য গাঁটে ব্যথা ছড়িয়ে পড়ে, ততক্ষণে প্রথম গাঁটটির ব্যথা ঠিক হয়ে যায়। এরপর বুক ধড়ফড় বা শ্বাসকষ্ট বা অল্পেই হাঁপিয়ে পড়ার উপসর্গ শুরু হয়। সবচেয়ে বড় সমস্যা হলো জন্মগত হৃদরোগী হোক বা রিউম্যাটিক, ঠিক সময় ধরা না পড়লে শিশুটির প্রাণ সংশয় হতে পারে। আবার যথাসময়ে চিকিৎসা হলে এরকম 100টি শিশুর মধ্যে 80 জনকেই সম্পূর্ণ সুস্থ করে তোলা যায় এবং আরও 15 জনকে মোটামুটি স্বাভাবিক জীবন ফিরে পেতে সাহায্য করা যায়। এবার ভাবা যাক, এসব ক্ষেত্রে বাবা মায়ের বা অভিভাবকের দিক থেকে কি করণীয়। কোনো সন্দেহ হলে প্রথমেই শিশুটির যে ডাক্তার তার কাছে পরামর্শ নেওয়া দরকার। তিনি যদি হার্টের রোগ সন্দেহ করেন তাহলে একটুও দেরি না করে শিশুদের হার্টের ডাক্তারকে দেখানো উচিত। এই অবস্থায় শিশু হৃদরোগ বিশেষজ্ঞ প্রথমে শিশুটিকে পরীক্ষা করেন এবং প্রয়োজন মতো বুকের এক্সরে, ECG এবং একোকার্ডিওগ্রাম উইথ কালার ডপলার স্টাডি করে রোগটি নিরূপণ করেন। আধুনিক যুগে একোকার্ডিওগ্রামের সাহায্যে হৃদযন্ত্রের ছবি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যায়। তবে মনে রাখা দরকার, ইকোকার্ডিওগ্রাফি যিনি করছেন তারও দক্ষ হওয়া প্রয়োজন। রোগ কি সেটা বোঝা গেলে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হয়। আমাদের সমাজে একটি ভয়ঙ্কর ভুল ধারণা আছে যে জন্মগত রোগগুলি 10-12 বছর অপেক্ষা করলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। প্রকৃতপক্ষে এই দেরি করার ফলে বহু শিশুর ক্ষেত্রেই চিকিৎসা করার আর কোনো উপায় থাকে না এবং মৃত্যু অবধারিত হয়ে পড়ে। খুব অল্প শিশুই কোনো চিকিৎসা ছাড়া সুস্থ হয়। শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ঠিক করেন কার অপারেশন দরকার এবং কখন দরকার, কাকে ওষুধপত্র দিয়ে কিছুদিন অপেক্ষা করা যেতে পারে এবং কোন কোন ক্ষেত্রে অপারেশন ছাড়াই অন্য পদ্ধতিতে রোগটি ঠিক করে দেওয়া সম্ভব। যেমন এখন শিশুদের অনেকগুলি রোগের ক্ষেত্রেই অপারেশনের বদলে বেলুন ভালভুলোপ্লাস্টি বা কয়েলিং বা স্টেন্টিং করে রোগ সম্পূর্ণ নিরাময় করে দেওয়া যায়। অভিভাবকদের সবসময় খেয়াল রাখা উচিত, অপারেশনের ভয়ে ডাক্তারের থেকে নিজেদেরকে সরিয়ে না রেখে বিশেষজ্ঞদের সঙ্গে খোলাখুলি কথাবার্তা বলে নেওয়া উচিত। আমাদের দেশে এখন অনেক হাসপাতালই সাফল্যের সঙ্গে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে কয়েকদিন বয়সের শিশুদেরও।
1: শিশুদের হৃদরোগ সম্বন্ধে বললেন ডক্টর দেবাশিস বিশ্বাস।
2: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন কৃষ্ণা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া।

শুনলেন কৃষ্ণা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী অনিরুদ্ধ ঘোষাল।

অনিরুদ্ধ ঘোষালের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন আজ রাত 10:10 আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে প্রত্যুষা। সুপ্রভাত। 1953 সালের আজকের দিনেই অর্থাৎ 29 মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন তেনজিং নোর্গে ও এডমান্ড হিলারি। তেনজিং নোর্গে ছিলেন একজন নেপালি শেরপা পর্বতারোহী এবং এডমান্ড হিলারি।

সুপ্রভাত। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের অন্যতম উৎসব ঈদুজ্জোহা, ঈদুল আজহা, মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হল ত্যাগের উৎসব। এটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এই দিনটিতে মুসলিম ধর্মাবলম্বীরা তাঁদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কোরবানি বা জবাই দেয়। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী আল্লাহ ইসলামের নবী হযরত ইব্রাহিমকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হলে স্রষ্টা তাকে তা করতে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কুরবানির নির্দেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করেন। এবারে রবি কিরণে অর্থাৎ মে মাসের প্রত্যুষার বিষয় ভাবনায় আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। লিখছেন প্রতাপ চন্দ্র দাস সরকারপাড়া নবদ্বীপ নদিয়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ ঠাকুরকে সাধারণত কবি, সাহিত্যিক বা বিশ্বকবি হিসেবেই দেখা হয়, কিন্তু তাঁর চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হল মুক্ত বুদ্ধি, বিজ্ঞান মনস্কতা ও অন্ধবিশ্বাস বিরোধিতা। জীবনের শেষের দশকে এসে তাঁর লেখনী ও বক্তব্যে এই মনোভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি বুঝেছিলেন সমাজকে এগিয়ে নিতে হলে কেবল ধর্মীয় আবেগ নয়, প্রয়োজন যুক্তি, বিজ্ঞান চেতনা ও স্বাধীন চিন্তার বিকাশ। যেন রবি কিরণের মতো সেই আলোকে মানুষের মননে ছড়িয়ে পড়ুক, এটাই ছিল তাঁর প্রত্যাশা। রবীন্দ্রনাথ কখনো অন্ধ ধর্মবিশ্বাসকে সমর্থন করেননি। তিনি বারবার বলেছেন, মানুষের চিন্তা শক্তিকে দমিয়ে রেখে কোনো সমাজ উন্নত হতে পারে না। তাঁর বিশ্ব পরিচয় গ্রন্থে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার চেষ্টা ছিল ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তোলার এক প্রয়াস। তিনি মনে করতেন, প্রকৃতি ও জীবনকে বোঝার জন্য অলৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের শেষ পর্বে রবীন্দ্রনাথ ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরও সরব হন। তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখতেন যেখানে মানুষ ভয় নয়, যুক্তির আলোয় পথ চলবে। তাঁর চিন্তায় মানবতাই ছিল প্রধান, কোনো ধর্মীয় পরিচয় নয়। এই দৃষ্টিভঙ্গির মধ্যেই নাস্তিকতা ও মুক্ত চিন্তার এক গভীর সুর খুঁজে পাওয়া যায়। আজকের সমাজে যখন কুসংস্কার ও ধর্মীয় বিভাজন আবার মাথাচাড়া দেয়, তখন রবীন্দ্রনাথের সেই বিজ্ঞান মনস্ক ও মুক্ত বুদ্ধির আহ্বান আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। রবি কিরণের মতো তাঁর চিন্তার আলো আজও যুক্তিবাদী সমাজ গঠনের পথে অনুপ্রেরণা যোগায়। শুভেচ্ছা সহ প্রতাপ চন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া। এবারের ভাবনা লিখছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় কাছাড়িপাড়া কাটোয়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, বৈশাখ মাসের রবির কিরণ অত্যন্ত প্রখর হয়। এই মাসে মধ্যাহ্নে সূর্য যখন মধ্যগগনে বিরাজ করে, তখন তার রবি কিরণ ছটায় চারদিক উত্তপ্ত করে তোলে। মানুষ প্রখর রবির তাপ সহ্য করতে না পেরে একটু শান্তির আশায় একটু ছায়ার খোঁজে গিয়ে বটবৃক্ষের নিচে আশ্রয় নেয়। সেই বৃক্ষের ছায়ায় ও দক্ষিণা বাতাসে জীবনে যেন প্রাণ ফিরে আসে, সেখান থেকে মন ছেড়ে যেতে চায় না। আমাদের বাঙালিদের জীবনের আকাশে তেমনি একজন রবির উদয় হয়েছিল, যে রবির কিরণ ছটায় প্রত্যেক মানুষের জীবন আলোকিত ও পুলকিত হয়ে উঠেছিল। এই রবি আর কেউ নয়, তিনি আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জন্মেছিলেন এই বৈশাখের প্রখর সূর্যের তাপে নতুন সূর্যের কিরণ নিয়ে, নতুন আলোর ছটার মতো উজ্জ্বল প্রতিভা নিয়ে সারা বিশ্বকে আলোকিত করতে। তাঁর উজ্জ্বল উপস্থিতিকে স্মরণ করে পুলকিত মনে বাঙালি গিয়ে ওঠে, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। সত্যি, তিনি নামে যেমন রবি, তাঁর কর্মের জন্য তিনি রবি কিরণ ছটায় প্রত্যেক মানুষের জীবনে জাজ্জল্যমান। তাঁর লেখা ছড়া, কবিতা, গান দিয়ে আমাদের ছোটবেলার পাঠ শুরু হয়। সহজ পাঠের ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া, এই পাঠ দিয়ে শিশুর জীবনের পথ চলা শুরু হয়।
এরপর সারা জীবন রবীন্দ্রনাথের রবি কিরণ নিয়েই জীবন অতিবাহিত হয়। প্রত্যেকের সুখ দুঃখ অভাব আতিশয্য নিয়ে পথ চলায় রয়েছেন রবীন্দ্রনাথ। মানুষের জীবনে অতি কষ্টেও সত্যকে সহজে মেনে নিতে তিনি শিখিয়েছেন এই বলে সত্যের এলাও সহজে। নমস্কার আন্তে, হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান। এবারের ভাবনা লিখছেন বীণা বল, শ্রীপল্লী, রোড নাম্বার 5, শিলিগুড়ি বাজার, ভক্তিনগর, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার এবারের বিষয় আমার কাছে ভীষণ কঠিন। বিশ্বকবির চরণে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ এই চিঠি। মহাকাশে আছেন যিনি, হৃদ আকাশেও আছেন তিনি। মহাকাশের রবির আলো ও তাপে পৃথিবীতে নিরন্তর বয়ে যাচ্ছে প্রাণের প্রবাহ। অপরদিকে সমগ্র বিশ্বের প্রিয় রবির সৃষ্টি সুধায় সঞ্জীবিত মানব জীবন। প্রাণ ও মন দুই নিয়েই তো মানুষ বাঁচে। রবিকবির কথায় গানে এক লহমায় মন ছুটে যেতে পারে কোনো সুদূরে। তুমি আমাদের চেতনার জ্বলন্ত শিখা, আমরা তোমার জীবন বোধকে পাথেয় করে জগতের কল্যাণে পথে নেমেছি। তোমার চেতনার মাহাত্ম কথা, শৈশবের সহজ পাঠের পাতা, দীর্ঘায়িত উপন্যাসের জাগতিক অতিজাগতিক গাঁথা আমাদের বাস্তব জীবনের পরম সত্য। অস্থির জগতের স্থিতাবস্থা ফেরাতে, সমগ্র বিশ্বকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে আমরা অবিরল তোমারই গানের মন্ত্র আওড়ে চলেছি। তোমার সৃজনশীলতায় পুষ্ট হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কলা ও কৃষি। আকাশের রবির প্রখর তাপে যেমন কঠিন রোগের জীবাণু ধ্বংস হয়, তেমনি অমানবিকতা

ক্রুর নির্দেশ নিমেষে নস্বাত করার সাহস যোগায় তোমার কবিতার ছন্দ। প্রতিটি মস্তিষ্কে মননে তোমারই সত্তা অহরহ নাচে তাতা থই থই। তুমিই শিখিয়েছ জাগতিক মোহ থেকে মুক্তি পাওয়ার স্তোত্র। জন্ম মৃত্যু প্রেম বিরহ ভালো মন্দের বাস্তবতাকে তুমি সহজভাবে বরণ করতে শিখিয়েছ। আপন হতে বাইরে বেরিয়ে বিশ্বকে এক অনন্য দৃষ্টিতে দেখতে শিখিয়েছ। নিত্য জীবনের পূর্ণতায় প্রাণে প্রাণে আগুনের পরশমণি ছুঁয়ে চলেছ তুমি। রবি, তুমি হৃদয়ের রাজা, তুমি দিকভ্রষ্টের ধ্রুবতারা। নমস্কার আন্তে, বিনা বল, শ্রীপল্লী রোড নাম্বার 5, শিলিগুড়ি বাজার, ভক্তিনগর, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, বাঙালি হিসেবে আমরা গর্বিত এই কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পেয়েছিলাম। তিনি জন্মেছিলেন আমাদের এই প্রিয় বাংলাতেই। বৈশাখ মাস তাঁর জন্মমাস। নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। তাঁর কিরণ ছটায় আমাদের বাংলা সহ ভারতবর্ষ তো বটেই, সারা বিশ্ব আলোকিত, উজ্জ্বল। তাঁর অসাধারণ সাহিত্য প্রতিভা তাঁকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা আমাদেরকে শুধু অবাক বিস্ময় অভিভূত করে। যে অসামান্য সাহিত্য সম্ভার আমাদের জন্য রেখে গেছেন তাতে আমরা কেবলমাত্র মুগ্ধই হই না, তাঁর অমলিন কিরণে স্নাত হয়ে পবিত্র হই, নিজেদেরকে ধন্য মনে করি। রবি কবির প্রতিটি সৃষ্টি, সে কবিতা হোক, গল্প হোক, সঙ্গীত, নাটক, চিত্র, শিল্প, উপন্যাস হোক, আমাদের নিত্য নতুন ভাবনায় ভাবিত করে, উজ্জীবিত করে এবং এক দার্শনিক স্তরে আমাদের উপনীত করে। যে দর্শনেই হাঁটি না কেন, তার সবকটির উৎসমুখ রবীন্দ্রনাথ। আমাদের চিন্তনে মননে তাই তো রবীন্দ্রনাথ সর্বক্ষণ বিরাজ করেন। রোগে তাপে শোকে তিনি আমাদের একমাত্র শক্তি, আমাদের প্রেরণার স্থল। আমাদের চলার পথে রবীন্দ্রনাথের মতো এত বড় মাপের শিক্ষক আর কেউ আছেন বলে আমাদের মনে হয় না। আমাদের হাসা, আমাদের কাঁদা, আমাদের উত্তাপ নিয়েই আমাদের বেঁচে থাকার আনন্দ। যতদিন আমাদের সমাজ সংস্কৃতি থাকবে ততদিনই রবীন্দ্রনাথ আমাদের হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন, ঠিক রাজার মতো। নমস্কার আন্তে, মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখছেন রবি কিরণে নিয়ে মাধবী বিশ্বাস, শেষের কবিতা, কারবালা মাঠ, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণে ঘুম ভাঙে আমার, ভোরের জানলা দিয়ে এক ফালি রোদ এসে চোখে পড়ে, ঘর আলো হয়, মন আলো হয়, জেগে ওঠে প্রাণের কৃষ্ণনগর। আমার জীবনেও এক রবি আছেন, রবীন্দ্রনাথ। তাঁর কিরণে আমার আঁধার কাটে, দুঃখে যখন ভেঙে পড়ি কানে বাজে আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, মন শান্ত হয়, ভয় পেলে শুনি ভয় কি মরণে রাখিতে সন্তানে, সাহস ফিরে আসে। মা বাবা চলে যাওয়ার পর মনে হয়েছিল আমার আকাশের সূর্য নিভে গেছে, চারদিক অন্ধকার। তখনই রবি কিরণে পথ দেখালেন কবি, দেখলেন আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন ও রাগে। বুঝলাম রাত আছে বলেই তো ভোরের দাম এত। রবি কিরণে শুধু সকাল হয় না, ফসলও ফলে। রবীন্দ্রনাথের আলোয় আমার জীবনেও ফসল ফলেছে, আবৃত্তি, গল্প, কবিতা লেখা, নাটক, এসবই তো সোনার ফসল, যেন ধানের ক্ষেতে রৌদ্রের খেলা। গোটা বিশ্বে আলোকিত করেছে রবির কিরণ, বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করেছেন আমাদের কবি, বিশ্বকবি। অভিমান, প্রেম, বিরহ, দহন, পুলকিত সব পরিস্থিতিতেই রবি ঠাকুর ভরসা। তাই রোজ বলি, হে রবি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে পড়ুক আমার ঘরে, আমার মনে। আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। শুভেচ্ছান্তে মাধবী বিশ্বাস, শেষের কবিতা, কারবালা মাঠ, কৃষ্ণনগর, নদিয়া। এবারের ভাবনা লিখছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, রবির কিরণে হৃদ্ধ আমি, ছুটে যাই আমি বারে বারে, তাহার অভয়বাণী
আমার জীবনে এনেছে

0: খুশি। ওপারে কেউ না থাকুক সঙ্গী সাথী, বলেন তিনি একলা চলরে, বলেন তিনি বিপদে আমি না যেন করি ভয়, সাহস হারিয়ে সাহস পায় ফিরে। তিনি আমার চিন্তায় চেতনায়, আমার ভাবনায় কল্পনায়, আমার স্বপ্নে আমার চেতনায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই। লিখেছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া থেকে। এবারের ভাবনা লিখছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে রেশমি ভৌমিক। প্রিয় প্রত্যুষা, রবির কিরণ যেন এমন এক অনুভূতি যা সর্বদা আমার অস্তিত্বের সাথে একাত্ম হয়ে আছে। রবির উজ্জ্বল কিরণে এই নশ্বর পৃথিবীতে ঘটে প্রাণের সঞ্চার, আর আমার মনের অন্তঃকরণেও ছড়িয়ে পড়েছে আর এক রবির কিরণ, রবি ঠাকুরের সৃষ্টির আলো। সেই কোন ছোট্টবেলায় রবি ঠাকুরের শিশু বইটি হাতে ধরিয়ে দিয়েছিলেন আমার বাবা, তখন থেকে শুরু হয়েছিল তাকে নিয়ে পথ চলা। সেই ছোট বয়সে তার লেখার গভীরতা হয়তো সম্পূর্ণ অনুধাবন করতে পারিনি, কিন্তু শব্দের মাধুর্য আর কোমলতা হৃদয়ের গভীরে তৈরি করেছিল এক অদ্ভুত ভালো লাগা। তারপর থেকে আজও জীবনের প্রতিটি মুহূর্তে তার গান, কবিতা ও ভাবনা আমাকে পথ দেখায়। আনন্দের মুহূর্তে হৃদয় যেন গেয়ে ওঠে, হৃদয় আমার নাচরে আজকে ময়ূরের মতো নাচরে, হৃদয় নাচরে। আবার দুঃখের সময় তার সুরেই মনের বেদনা প্রতিফলিত হয়। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, একটি ছোট্ট মেয়ে পাঠ্যবইয়ের একটি কবিতা আত্মস্থ করতে পারছিল না, সামনে তারই এক সহপাঠী কবিতাটি মুখস্থ বলে যাচ্ছিল, না পারার অব্যক্ত যন্ত্রণায় ফুঁপিয়ে কেঁদে উঠেছিল মেয়েটি। এই সময় তার মা স্নেহভরা কণ্ঠে গেয়ে উঠলেন, সংকোচের বিফলতা নিজেরই অপমান। মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কবিতাটি আত্মস্থ করে ফেলল ছোট্ট মেয়েটি। এইভাবেই রবি ঠাকুরের সৃষ্টি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাহস, আনন্দ ও প্রেরণার আলো ছড়িয়ে দেয়। তার সাহিত্য যেন আমার জীবনের প্রতিটি পথে ছড়িয়ে থাকা এক অনন্ত আলোক রেখা, যার স্পর্শে আমি প্রতিনিয়ত ভাস্বর হয়ে উঠি। প্রণামান্তে রেশমি ভৌমিক, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা এসেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতি ব্লকের শহীদ ক্ষুদিরাম নগর থেকে। লিখছেন শান্তালতা বিষয় সাহা। রবির অশ্বিত ছটায় স্নাত প্রত্যুষা, প্রতি অরুণোদয়ের ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করি তমসৌ মা জ্যোতির্গমায়া, গুনগুন করে মন এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। রবি কিরণে সূচি স্নাত ধরণীতল, যুগ যুগান্তের অনির্বাণ দ্বীপ শিখায় তুমি চিরন্তন। ঠিক তেমনি রবি কবির স্বর্ণালি আলোয় খুঁজে পাই আমার আমিকে, মানবাত্মার চেতনার রঙে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, দুচোখ ভেসে যায় অশ্রুধারায়, তোমার গীতাঞ্জলি গীতবিতান সঞ্চয়িতা আমাকে মুক্তির পথের সন্ধান দেয়। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, হে করুণাময় চিরবন্ধু আমার, তুমি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, আমাদের আত্মার শান্তি, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপেও ছড়িয়ে দিলে শান্তির বাণী, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তোমাকে ভূষিত করল বিশ্বশ্রেষ্ঠ নোবেল সম্মানে। বিশ্বকবি তুমি আছো বিশ্বের প্রতিটি কোনায় কোনায়, আমাদের প্রতি হৃৎস্পন্দনে, আমারে তুমি অশেষ করেছ। ওগো আমার প্রাণের ঠাকুর, তুমি আমার নিশ্চিত আশ্রয়, তোমার ভাব তরঙ্গেই আমার অবগাহন। মাতৃবিয়োগের খবর আসতেই মনে হচ্ছিল সব কিছুই বৃথা, স্থির শূন্য দৃষ্টি। ঠিক তখনই সিংহাসন হতে নেমে এসে স্মিত মুখে মাথায় হাত রেখে বললে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কবিগুরু, সেদিন সারা রাত গীতবিতান বুকে চেপে হাউ হাউ করে কেঁদেছিলাম, এ যে আমারই হৃদয়ের রক্তাক্ত উচ্চারণ। সেদিন শ্মশান লগ্নে হুহু করা কান্নায় দেখেছিলাম নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, আলোকবর্তিকা চিরসখা তোমার ব্যক্তি প্রকাশ সর্বকালীন, তোমার অনন্ত ঐশ্বর্য মাঝে শুনি মহামিলনের আহ্বান। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, রাবীন্দ্রিক শুভেচ্ছায় শান্তালতা বিষয় সাহা, শহীদ ক্ষুদিরাম নগর, চৈতি ব্লক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আজকের শেষ ভাবনা এসেছে মনীষা কর বাগচির, লিখছেন 459/20 কাতরা ধানপত রায় আজাদপুর দিল্লি থেকে। প্রিয় প্রত্যুষা, রবি কিরণে, রবির কিরণ শিউলি ঝরার বেলাই হোক বা পশ্চিম দিগন্তে সোনা ঝরার বেলাই হোক, মুগ্ধ আমাদের হতেই হয়। দু চোখ ভরে সেরূপ মাধুর্য আমরা আকণ্ঠ পান করি, কানায় কানায় ভরে উঠি, উজ্জীবিত হই, উন্মুক্ত হই, উদ্বুদ্ধ হই, নবীন আলোয় বেঁচে থাকার মন্ত্র শিখি। এ জীবন তারই দেওয়া দান। তেমনি আরও একটি রবি আছেন আমাদের, যিনি না থেকেও আমাদের সবটুকু দখল করে রেখেছেন, আমাদের আকাশ বাতাস জল স্থল নিঃশ্বাস প্রশ্বাস আশা আকাঙ্ক্ষা সব কিছুতে তিনি বিরাজমান, আমাদের এগিয়ে চলার প্রেরণা তিনি, আমাদের স্বপ্ন সাজাতে তাঁর জুড়ি নেই। তাঁর কাছে প্রেম শিখেছি, ভালোবাসা জেনেছি, বাঁচতে শিখেছি, মরতে শিখেছি, দুঃখ লুকিয়ে রেখে হাসতে শিখেছি, শিখেছি মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সবশেষে বলতে চাই, ওগো প্রেমিক আমার, পাগল আমার, দুঃখে তুমি, সুখে তুমি, প্রেমে তুমি, ঘৃণায় তুমি, তুমি ছাড়া এই বিশাল ভুবনে আর কিছুই চোখে পড়ে না, তোমার কিরণে এভাবেই আলোকিত করে রেখো হে সখা, তুমি আমার একমাত্র ঈশ্বর। শুভেচ্ছান্তে মনীষা কর বাগচি, 459/20 কাতরা ধানপত রায় আজাদপুর দিল্লি। আজকের প্রত্যুষা শেষ করবার আগে জুন মাসের বিষয় জানিয়ে যাওয়া, জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন, প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি, এবারে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল 7:45 রয়েছে নজরুল গীতি, শিল্পী রেবা সোম। 8:30 রয়েছে হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। 9:00 আধুনিক গান, শিল্পী শোভন গাঙ্গুলি। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন সোহিনী রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা। 10:00 সীমান্ত কথা। 10:20 রজনীকান্তের গান, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। পরবর্তীতে রয়েছে 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCRT পর্ব নম্বর 1293। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর জীবনবিজ্ঞান। বেলা 12:00 কথা সুরে, 1:00 রয়েছে মহিলা মজলিশ। মহিলা মজলিশে আজ শুনবেন আলিখ্য, অগ্নিবীণার অনুরণন। 1:50 দূরের সুরে শুনবেন মারাঠি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 3:00 গান পরম্পরা অনুষ্ঠানটিতে রয়েছে ভীমপলাশী রাগে সরোদ, শিল্পী ওস্তাদ আলী আকবর খান। 3:30 যুব অনুষ্ঠানে আজ শুনবেন পেশাগত দিক নির্দেশনা অনুষ্ঠান। 4:00 গ্রামীগঞ্জে অনুষ্ঠানে আজ রয়েছে জৈবিক উপায়ে ফসলের কীট শত্রু নিয়ন্ত্রণ ও ট্রাইকোকার্ডের ব্যবহার। বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন সুরজ সরকার। 4:30 ক্রীড়াঙ্গনে রয়েছে এ মাসের ক্রীড়াঙ্গন মাসিক পত্রিকা অনুষ্ঠান। বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন ভাস্কর সাহা। সান্ধ্য অধিবেশনে 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 6:05 রয়েছে বিশেষ অনুষ্ঠান সৃজনী। 6:40 লোকগীতি, শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী। রাত 8:00 বিজ্ঞান ঘরে বাইরের 8:30 আধুনিক গান শিল্পী কুমার শানু, রাত 9:15 শুনবেন গজল গুলাম আব্বাসের কণ্ঠে, 9:30 সংস্কৃতি জেলায় জেলায়, 10:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনিরুদ্ধ ঘোষালের কণ্ঠে, 10:30 রয়েছে মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন মিডিয়াম ওয়েভের আজকের অনুষ্ঠান সূচি। এবারে 101.4 MHz FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি নিয়ে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। 7:30 হাম হেরাই প্যারকে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 হ্যালো ফরমাইশ, 11:00 চয়নিকা, বেলা 12:05 ইয়াদো কি মহফিল, 1:00 সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 3:00 সখি সহেলি, 4:00 আজ কে মেহমান, 6:05 গানের ভেলা, 7:45 রাগ অনুরাগ, 8:00 হাওয়া মহল, রাত 9:30 আজকে ফাঙ্কর, 10:10 ছায়া গীত, 10:30 রয়েছে ঢলতি যায় রাত। শুনলেন 101.4 MHz FM প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, আজ 27 মে 2026 বুধবার, শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন প্রধান সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং মোড় ক্রসিংয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে, তাই যানজটের সম্ভাবনা রয়েছে। NH10 শালুগড়ায় সড়কে নির্মাণ কাজ চলছে, তাই গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা জানানো হয়েছে। নতুনহাট উত্তরকন্যায় দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল বিলম্ব হতে পারে। শুনলেন আজকের ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, এবং পরবর্তীতে রয়েছে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএল এর ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সমীকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूँ। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ড্রোন और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणामलक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ড জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ড জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে।

কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারের মুজফ্ফরপুর জেলায় পাঁচজনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে 2017 সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের ওপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিনের সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাগিসো রাবাদা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবর এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। সরকারি চাকরির ক্ষেত্রে 7% ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আবেদনকারীদের জন্য প্রকাশ করা হবে নির্দিষ্ট ফর্ম। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী, মৃত, স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল। যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়।

0: বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং রিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি। তাই রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার দেশ তথা রাজ্যবাসীর স্বার্থে এ সংক্রান্ত আইন কার্যকর করছে।
1: আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে তিন মাস, ছ মাস, দু বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে।
0: পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। অন্য একটি বিজ্ঞপ্তিতে পুরসভা ও কর্পোরেশন স্তরেও সেন্সাস অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে। জনগণনার কাজে বাধা দিলে বা নির্ধারিত দায়িত্ব পালন না করলে 1948 জনগণনা আইন অনুযায়ী 1,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই কমিটির চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। তপশিলি জাতি, জনজাতি, অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা সংরক্ষণ। সরকারি দপ্তর, সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারের আওতাধীন প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্ন থেকে আজ তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিতা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা একযোগে যেভাবে পদত্যাগ করছেন, পুরমন্ত্রী অগ্নিমিতা পাল তার সমালোচনা করেছেন।

0: কল্যাণীতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, গত 15 বছর ধরে কাউন্সিলররা নিজেদের আখের গুছিয়েছেন, বর্তমানে সরকার বদলের ফলে আর সেই সুযোগ না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এর ফলে কাজের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানান। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের মামলার নথি আদালতে জমা না পড়ায় পুলিশের হাতে ধরা পড়েও জামিন পেয়েছেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও অভিযুক্ত প্রশান্ত বর্মন। ওই মামলা তদন্তকারী আধিকারিকও আদালতে হাজির হননি বলে খবর। শেষ পর্যন্ত সড়ক দুর্ঘটনা মামলায় 1,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং পথচারীকে ধাক্কা মারার অভিযোগে গত সোমবার নিউটাউনের ইকোপার্ক থানা এলাকা থেকে প্রশান্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে বারাসাত এসিজেএম আদালতে তোলা হলে বিচারক স্বপন কামিল্লার খুনের মামলার নথি চান। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার পরেও নথি বা পুলিশের তরফে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জমা না পড়ায় পথ সুরক্ষা বিধিভঙ্গের মামলায় তার জামিন মঞ্জুর করে আদালত। তৃণমূল কংগ্রেস নেতা ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে 2টি মামলায় 26 মে পর্যন্ত রক্ষা কবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকায় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথি সেনের অবকাশকালীন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলায় নতুন করে রক্ষা কবচের মেয়াদ বাড়াননি। সরকারি কাজের ক্ষেত্রে পুলিশকে উর্দি পরেই দায়িত্ব পালন করতে হবে বলে কলকাতা পুলিশ কমিশনারের দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, তল্লাশি অভিযান বা কাউকে গ্রেপ্তার বা কোনো সরকারি কাজে গেলে সাধারণ পোশাকে নয় পুলিশের উর্দি পরে যাওয়াই বাধ্যতামূলক। তবে বিশেষ প্রয়োজনে সাধারণ পোশাকে যেতে হলে আগে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদিও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, স্পেশাল টাস্কফোর্স, সাইবার ইউনিটের পুলিশকর্মীরা এই নির্দেশিকার আওতায় পড়বেন না। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু লাইনে 260টির পরিবর্তে 246টি ট্রেন চালাবে, ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 92 এবং গ্রিন লাইনে 228টির পরিবর্তে 204টি পরিষেবা দেওয়া হবে। সব ক্ষেত্রেই প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ কমলা সতর্কতা রয়েছে। আগামী 2 দিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের রাজ্য সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং কোচবিহার জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নদিয়ায় সকাল থেকেই ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন নজরুল গীতি শিল্পী রেবা সোম।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি রেবা সোমের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: Casting shadow on Iran peace talks. The Asian Age headline, stocks under strain as US strikes Iran, Tehran to retaliate. While the Tribune headlines, deal to end war may take a few days, says Rubio as US strikes Iran again. The government forming panel on demographic changes caused due to infiltration is also a major story covered on the front page of most newspapers. The Times of India headlines, government panel to examine demographic changes, and the Hindu says panel set up to study demographic change. The Indian Express headlines, HDFC Bank camouflaged crores as marketing spent to pay higher interest to state firm. The paper adds that violating RBI and bank norms, 45 crore extra interest was paid to Maharashtra State Road Development Corporation as sponsorship for road safety drive. The Indian Express, in its editorial titled India First Can Converge with America First, writes that against the backdrop of an uneasy phase in India-US relations over the past year or so, US Secretary Marco Rubio's visit to India signaled reassurance to New Delhi that Washington remains committed to a long-term strategic partnership. During his joint press conference with Rubio, Indian Foreign Minister Jay Shankar acknowledged that the Trump administration has been forthright about pursuing an American first policy and said that Delhi too is guided by an India first approach. Convergence of interests may sustain cooperation, but India standing in a fractured world will ultimately rest on the strength it builds at home, the paper concludes. And with that, it's back to you, Pramod.
1: Thank you, Tanvi. And now before we end the bulletin, the headlines once again. Center forms high-level committee to study demographic change caused by infiltration and other reasons. Supreme Court to deliver its verdict today on petitions challenging special intensive revision of electoral rolls. CBSC rejects claims circulating on social media about breach of its on-screen marking system, saying it was only testing site and not actual platform. IMD issues red alert for severe heatwave conditions in Madhya Pradesh, Uttar Pradesh and Vidarbh today. And in IPL cricket, Royal Challengers Bengaluru storm into final, beating Gujarat Titans by 92 runs in qualifier 1 at Dharamshala. And with that, we end the morning news. Have a nice day.
2: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31শে মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্র মঞ্চ শক্তিকর শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন। থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করবার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। ঘড়িতে এখন সময় সকাল 8:32। শুরু করছি আজকে সকালের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: এই নম্বরে। আমরা যারা শহরে ব্যস্ত জীবনযাপনে আছি, আমাদের এই সকালটা ঘুম ভাঙে কিন্তু অ্যালার্মের শব্দে। তারপর থেকে রাত অবধি শুরু হয় একটার পর একটা দায়িত্ব, দৌড়ঝাঁপ, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ নির্দিষ্ট সময়সূচির বাঁধনে আবদ্ধ। প্রযুক্তি ও যন্ত্রের উপর নির্ভরশীলতা আমাদের জীবনকে সহজ করলেও তা অনেক সময় আমাদের অনুভূতি আর স্বতঃস্ফূর্ততাকে কিন্তু কমিয়ে দেয়। আর শ্রোতা বন্ধুরা, এই ব্যস্ত জীবনযাপনে অনেকেই সকালে বার হন হাঁটতে অথবা নানান যোগব্যায়ামে ব্যস্ত, জিম, লাফিং ক্লাব, মেডিটেশন এসবে ব্যস্ত। কারণ সব কিছুর আগে হচ্ছে শরীর। আর শরীর ভালো রাখতে বা শারীরিক স্বাস্থ্যের জন্য যে বিষয়টি আসলে আমাদের ব্যস্ত জীবনে দুঃখ, চাপ, উদ্বেগ এসবের তো কিছু কম কিছু আসে না, সবই রয়েছে আমাদের চলার পথে। কিন্তু এই চলার পথে শারীরিক স্বাস্থ্যের দিকে বা শারীরিক স্বাস্থ্যের দিকে যদি নজর দিই, সেখানে হাসি কিন্তু ভীষণ উপকারী একটা বিষয়। আর এই আন্তরিক হাসি ক্লান্ত মনকে শান্তি দেয়। আর তাই নানান জায়গায় গজিয়ে উঠেছে লাফিং ক্লাব। বলা হয় 10 মিনিটও যদি কেউ মন খুলে হাসে তাহলে নার্ভের বা স্নায়বিক সমস্যা দূর হয়। তো আজকের সকালের এই বিষয় না হোক হাসি দিয়ে। আসলে হাসি যে শুধু আনন্দের প্রতীক তা তো নয়, আনন্দ হলেই যে হাসব তা নয়, এটি আমাদের শারীরিক এবং মানসিক এবং সামাজিক সুস্থতার জন্য একটি অপরিহার্য। এবং হাসি জীবনের সবচেয়ে সুন্দর অলংকার। তবে হাসি নিয়ে কথা তো চলতেই থাকবে আমাদের এই অনুষ্ঠানে, ইতিমধ্যেই শ্রোতা বন্ধু রয়েছেন, শুনে নি। হ্যালো,
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ, শুভ সকাল দিদিভাই। আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদিভাই, আপনি কিরকম আছেন?
0: একদম ভালো আছি। বললাম আজকে যে বিষয় রেখেছি, বিষয় ভাবনায়, সেটা হচ্ছে সকালেই সকাল সকাল, সেটা হচ্ছে হাসি নিয়ে। তো আপনার কি মনে হয় যে হাসি যাতে না হারিয়ে যায় বা হাসিকে কিভাবে আপনার বজায় রাখা উচিত? কেননা এখন দেখবেন অনেকের বাড়িতে গেলেই বা অনেকেই হয় টিভি না হয় মোবাইল এসব নিয়ে ব্যস্ত, যে পরস্পর পারস্পরিক আদান প্রদান আদান প্রদান যেটা হাসি সেটা হয়তো ভুলেই গেছি আমরা। কি মনে হয়? এই ভাবনায়
1: না দিদিভাই, দিদিভাই দেখুন, হাসিটা আমাদের কিন্তু একটা ফিজিওথেরাপির কাজ করে কিন্তু দিদিভাই,
0: একদম।
1: তো এই যে হাসি, আমরা মাঝে মাঝে এখন হাসতে ভুলে গেছি, কারণ হাসির সেই খোরাক গুলো আর কি আর নেই। মানুষ এখন না নিজেরটা নিয়ে নিজেই ব্যস্ত হয়ে পড়েছে, আর সেইভাবে মন খোলা ভাবে কথাও বলে না। আর সেই মন চুটকি, হ্যাঁ চুটকি, যে চুটকি দিলে সেই হাসে সেই কিন্তু নেই
0: না। ওই কথাই বললাম যে মানুষের সাথে হাসির যে সম্পর্ক ছিল সেটা অনেকটাই যেন কমে এসেছে।
1: না সবাই সবারটা এখন ব্যস্ত, দেখুন বাচ্চারা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ বাসেও যায় না আর খেলাধুলাও করে না। এখন নিজেকে সব নিজেরা গুটিয়ে নিয়েছে এবং সবাই সবার কাজে যে ব্যস্ত, মানে মানুষ আর সেই মন প্রাণ খোলা সেই জায়গাটাতে মিশতে পারে না দিদিভাই। এখন আগে যেমনি আমরা যেমনি আগে সব গ্রামগঞ্জে সবাই বসে আড্ডা মারতাম, সেই একটা করে মজার কথা বলতো, সবাই হেসে গড়িয়ে যেতাম, সেই সেই জায়গাটা হারিয়ে গেছে দিদিভাই। যে আমরা এখন নিজের নিজেরটা নিয়ে ব্যস্ত, তো সেই জায়গা থেকে আমরা দেখুন এই লাফিং ক্লাব যেটা হয়েছে, লাফিং ক্লাবে লাফিং ক্লাবে আমরা যাই কিন্তু খুব একটা তো যাওয়ার টাইম হয় না, কাজে ব্যস্ত সবাই আর কি,
0: সবার পক্ষে সম্ভব হয় না।
1: না না না না দিদিভাই, সেইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিন্তু আমি আর এই যে আপনাদের সাথে জুড়ে আছি রেডিও নিয়ে, এটাও কিন্তু একটা ফিজিওথেরাপির কাজ করে, যে আমার মন যদি খারাপ হয় আপনারা যদি এই যে গান শোনাচ্ছেন, আপনাদের সাথে কথা বলছি, এটাতে কিন্তু আপনি কিন্তু আমার মানে যে মানে কর্ম ইয়েটা সেটা কিন্তু আরো উত্তম বেড়ে গেল, যে আমাকে লাইনে পেতেই হবে এবং কথা বলতেই হবে। এই একটা এই একটা

0: মানে কর্মজীবন ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা এই জায়গাটায় করে যাচ্ছি এবং শুনছি শোনাচ্ছি লোককে, তো এইটুকু ভালো ভালো লাগে। এবং আপনাদের সাথে ঘুরে আছি দিদিভাই, এক তারবিহীন বেতারের সাথে আপনারাও আমাদের কে ভালোবেসে নিয়েছেন এবং কথা বলছেন, এটাও কিন্তু আমাদের বিরাট প্রাপ্য দিদিভাই।
1: একদম, আমরাও অনেকটাই আপনাদের সাথে কথা বলে আনন্দ পাই। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভালো লাগলো।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: আপনিও। নমস্কার। আসলে হাসি মনের মধ্যে একটা আনন্দ, ইতিবাচক একটা অনুভূতি তৈরি করে। আর হাসলে শরীর থেকে যে এন্ডরফিন হরমোনটা ক্ষরিত হয়, তা আমাদের শরীরের অক্সিজেনের মাত্রা বাড়ায় এবং তাতে ব্লাড প্রেশার, হৃদযন্ত্রের কার্যকারিতাও উন্নত করে এবং শরীরের রোগ প্রতিরোধেও হাসি কিন্তু মারাত্মক উপকার দেয়। তো যাই হোক, হাসি নিয়ে আবার আমার কথাও বলবো এবং শুনব আপনাদের কথা। তবে ফোন করুন 9434076705 এই নম্বরে। তার আগে চলে যাই গানের পর্বে, শুনে নিই এবারের গানটি। এই গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সৌতন ছায়াছবি থেকে।

0: শুনলেন সৌথান ছায়াছবি থেকে এই গানটি। রয়েছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ শৌভিক বাবু, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি ভালো আছি। টপিকটা এত সুন্দর দিয়েছেন, সত্যি খুব সুন্দর।
0: আচ্ছা, তো আপনার এই হাসি যে একটা সুন্দর জিনিস, সুন্দর মুহূর্তকে ভালো করে দেয়, তো আপনার কাছে মন ভালো করা হাসির কি কোনো ঘটনা বা কথা যদি জানান।
1: হ্যাঁ অবশ্যই, সেটা দেখুন আমরা বলতে গেলে এখন তো বলতে গেলে হাসিটা বলতে গেলে প্রায় ভুলেই তো গেছি, সেভাবে হাসি না আর কি। আমরা যদি বলেন এরকম কোন মুহূর্ত, আমরা যখন ওই মানে রবিবার দিন বন্ধুরা মিলে যখন একসাথে যখন হই আর কি, একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা হলো মোবাইল ফোন একদম দূরে থাকবে। আমরা যেখানে
0: ঠিক
1: সেখানে যে মোবাইল যে প্রথম যে ব্যবহার করবে, আমরা যা খাওয়া খাওয়া খেয়েছি তাকেই সব খরচাটা দিতে হবে।
0: ও আচ্ছা, এই রকম চুক্তি?
1: হ্যাঁ, এবং
0: আচ্ছা,
1: হাসি ঠাট্টা আমাদের ওইখানের মধ্যে এত সুন্দর হয়, মানে সবার মানে মানে বলতে গেলে সবার সবার সাথে গর্বি ঠাট্টা করা, এই করা নানা রকম ইয়ার্কি ঠাট্টা নিয়ে, স্কুলের লাইফে কি হয়েছিল না হয়েছিল, কাকে কি নামে ডাকা হতো না হতো, স্যারেদের সাথে যে ইয়ে হতো, সব জিনিস নিয়ে না একটা না আমাদের একটা মেল বন্ধন, একটা সুন্দর একটা হাসি মুহূর্ত হতো হতো, মানে এখনো হয় আর কি।
0: আচ্ছা,
1: এবং এখনো যখন কোনো পাড়ার কখনো যদি কোনো কাকুর সাথে যখন দেখা হয়, তখনো তার সাথে একটু গল্প গুজব করা, একটু হাসি ঠাট্টা মিশে যাওয়া, এই জিনিসগুলো কি হয় আমাদের সত্যি খুব ভালো লাগে। আসল কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেই, এখন আপনি যেমন বললেন যে টিভি টিভি দেখছে, কেউ মোবাইলে মাথা গুঁজে রয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: এই জিনিসগুলো না কোথায় জানি এখন হাসি ঠাট্টার মধ্যে ইয়ে গেছে। এখন ব্যাংকের খাতার মধ্যে সত্যি বলতে গেলে লাফিং ক্লাব আমাদের অনেকগুলি কাছাকাছি অনেকে সকালবেলা সবাই হাসি করতে যাচ্ছে না হাসতে যাচ্ছে এখন।
0: তবে আরেকটা মজার বিষয় কি বলুন তো, লাফিং ক্লাবের সামনে আপনি হানা হাসুন, গিয়ে দাঁড়িয়ে থাকলেও দেখবেন আপনার হাসি পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের হাসি দেখে, সেটাও কিন্তু বেশ মজার।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: সেটাও মজার, কিন্তু
0: হ্যাঁ
1: আমার মতে বলে এসব না করে ফ্যামিলির সাথে যদি একটু সময় কাটিয়ে,
0: একদম ঠিক,
1: আমরা যদি সকালবেলা যদি যে এখন যেমন চা খেতে খেতে যদি একটু কোনো হাসির জন্য কোনো মুহূর্ত যদি তোলা যদি যায়, বা ধরুন বা রাত্রের বেলা একসাথে, সারাদিন তো আমরা বাড়িতে থাকি না, যে যার কাজে চলে যাই, কে পড়াশোনা করতে যাচ্ছি, কে কাজে যাচ্ছি, কে বিজনেসে যাচ্ছে, বা যে জানি অন্য, রাত্রেবেলা ফিরে যদি ডিনার টেবিলে ওই যে ওইটুকুনি সময় 8 ঘন্টা 20 মিনিট 25 মিনিট যদি আমরা যদি হাসি ঠাট্টাও যদি করতে হয় মোবাইলটা দূরে রেখে, সেইখানে কিন্তু একটা কিন্তু খুব সুন্দর একটা আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ হয়ে আমরা রাত্রেবেলা ঘুমাতে যেতেও পারি। আমাদের না ওই যে আমাদের যে ঘুমানোর যে পিলটা যেটা খাই সেটা কিন্তু আর কোনোদিন কিন্তু কাজে লাগবে না। অনেকে
0: না
1: ঘুমের ঘুমাতে যায় কি না, মাথার মধ্যে হাজারটা টেনশন নিয়ে সব ঘুমাতে যাচ্ছে। আমার মতে বলে যে একটু যদি হাসি ঠাট্টা করে যদি কিছুদিন যদি যে যায়, ওই পিলটাও না আর আপনার দরকার লাগবে না, ওইটা না কোথাও দেখবে গায়েব হয়ে গেছে, আপনি নিজে নিজে বুঝতে পারবেন আমি তো কি হলো, আমি তো ঘুমের ওষুধ খেতাম, এখন ঘুমের ওষুধ খাচ্ছি না কেন,
0: ঠিক,
1: টেনশনটা না কোথায় চলে যায়। এইটা আমার
0: একদম,
1: একজনের হয়েছে, একজনের সাথে হয়েছে আমার মাসির আর কি,
0: আচ্ছা,
1: উনি গুরু গম্ভীর টাইপের হয়ে গেছিল, কেননা নানারকম টেনশন আছে, উনি নিজে যেহেতু বিজনেসের সাথে যুক্ত ছিল,
0: আচ্ছা,
1: এবং ওনার ঘটনা কিছুদিন যাওয়ার পর আর কি, উনি ছেলে মেয়েদের সাথে নিজের নাতি নাতনিদের সাথে এত হাসি ঠাট্টা করা শুরু করলেন, বিশেষ করে নাতি হওয়ার পর এত সুন্দর ওনার সাথে মিশতে থাকলো নাতির সাথে, ওনার কিছুদিন পর কিছুদিন মানে 15-20 দিন পর থেকে গুজে ঘুমের যে পাওয়ার ঘুমের ওষুধের যে পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকলো। এখন বর্তমানে মানে মাসি এখন ওষুধ বলতে গেলে খাই না, এখন আরামসে বলতে গেলে যায় ঘুমাতে যায়, কি নাতির সাথে ইয়ারকি ঠাট্টা, নিজের বউয়ের সাথে নিজের ছেলের সাথে এত হাসি ঠাট্টা ঘুম করে, এবং উইকেন্ডে ঘুরতে যায় আশেপাশে, কোথায় যেন ফিলিয়ার ফিলটা জানি লাগে না। ওই
0: সত্যি কথাই, হাসিটা যথেষ্ট খুবই কার্যকরী, হ্যাঁ, অসুখ বিসুখ সবকিছু সারাতে। না সত্যি, মানে হাসিটা সত্যি আমাদের খুব দরকার, জানো, এত ওষুধপত্রের বদলে যদি আমরা দল বেঁধে কয়েকজনকে মনের মানুষ নিয়ে যদি হাসি বা পরিবারের সাথে যদি কিছুটা সময় কাটাই, অনেক রোগই উপশম হয়ে যায়।
1: অবশ্যই ফিজিওথেরাপি কাজ করে, এবং দেখো হাসলে কিন্তু হার্ট হার্ট বিট যেটা সেটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু হয়ে যায় দিদি,
0: খুব ভালো
1: লাগে, আমাদের দেখা দরকার।
0: একদম একদম, খুব ভালো লাগলো হাসি নিয়ে আপনার সাথে কথা বলে। সঙ্গে থাকো,
1: অবশ্যই
0: সঙ্গে থাকো।
1: আপনিও ভালো থাকবেন দিদি, নমস্কার নমস্কার।
0: নমস্কার। হাসি সত্যি মানসিক চাপ কমাতে, দুশ্চিন্তা উদ্বেগ কমাতে এর জুড়ি মেলা ভার। তবে হাসলে মন হালকা হয় এবং মনটা আরামও হয়। আর অনেক সময় দেখা যায় কারো কারো এমন হয়, যেটা আমার বেশ মজার লাগে, প্রচণ্ড হাসার সময় কান্নার মতোই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর গবেষকরা বলেন যে আমাদের এই সময় মস্তিষ্ক থেকে যে এন্ডরফিন হরমোন খরিত হয়, যে হরমোন আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে কাজ করে। হাসতে হাসতে কান্না বা কাঁদতে কাঁদতে হাসা, এই দুই বিপরীত ধর্মী মানসিকতা কাজ করে মস্তিষ্কের এই অংশ থেকে। যাই হোক, হাসি নিয়ে আমার সাথে কথা বলুন 9434076705 এই নম্বরে। তবে আগে চলে যাই একটি গানে, কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনে নিন, মুকদ্দার কা সিকান্দার ছায়াছবি থেকে।

0: শুনলেন কিশোর কুমারের কণ্ঠে মুকদ্দর কা সিকন্দর ছায়াছবি থেকে এই গানটি। হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে রয়েছেন একজন শ্রোতা বন্ধু।
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: আমি রাঙামানি থেকে প্রফুল্ল বলছি।
0: হ্যাঁ বলুন প্রফুল্ল বাবু, শুভ সকাল।
1: হ্যাঁ শুভ সকাল, আজকে হাসি নিয়ে।
0: হ্যাঁ হাসি নিয়ে, তো হাসি নিয়ে, হাসি সকালটাই হাসি নিয়ে শুরু হলো, ভাবুন তো। এবার হাসি নিয়ে আপনার কি মনে হয় যে মানুষটা,
1: বিকল্প অনেক আছে,
0: কি বিকল্প
1: হাসা যায় আবার পরেও হাসা যায়।
0: একদম
1: যেরকম একটা একটি মানুষের পিছনে গিয়ে যদি ওর কোমরে একটু ঘুটু দেওয়া যায়, হাসি আসে।
0: একদম
1: আবার ছোট ছোট বাচ্চাদের ওই হাতের তালুতে দিয়ে এও মারু বেও মারু এরকম করে আগে প্রবাদ ছিল, তার পিছনে যায় ওই আমরা কাকুলি বলি, মানে হাতের যে তলাটা আছে বগলটা, সেখানেও যে হাসি হাসা যায়। হ্যাঁ আবার কিছু কমেডিয়ান কথা আছে যেগুলো সহজে কথাগুলো বললেই মানে হাসি যায়, কেবলা ধরনের লোক আছে।
0: হ্যাঁ
1: এই ধরনের পদ আছে কিন্তু হাসির।
0: হ্যাঁ তো হাসি নিয়ে এরকম কি কোনো ঘটনা আছে আপনার যদি শোনান,
1: তাহলে
0: আমার সাথে আমার শ্রোতা বন্ধুরাও হাসতে শুরু করবে।
1: মানে একবার আমাকে বাজার যেতে হয়েছিল, তো আমাকে আনতে বলছিল মানে জিরা। হ্যাঁ
0: আচ্ছা,
1: তো জিরার কথা ফর্ম মানে আমার খেয়াল হারিয়ে গেছে। হ্যাঁ মানে আমি খুঁজতেছি খুঁজতেছি কি, তারপর হঠাৎ করে একটা জিরা নিয়ে নিয়েছি। হ্যাঁ তারপরে তো বাড়িতে নিয়ে আসি, বউ একদিকে রান্না চড়াই দিছে, তারপরে আনছো।

0: হ্যাঁ, আমার তো এখন মশলা কি করি,
1: হ্যাঁ
0: তখন যা হাসি পাইলাম, আর মানে ওই জিরার কথা ভুলে গিয়ে ভুলে গিয়ে চিড়া নিয়ে আসছে।
1: জিরার বদলে চিড়া? আচ্ছা,
0: হ্যাঁ,
1: তারপরে রান্নাটা কি তো আর হলো না? হ্যাঁ,
0: রান্না ওই রকমই হলো, আর কি হবে, সময় তো বয়ে গেল না।
1: এইটাই। যাই হোক, বলেন তো, এই যে ছোট ছোট হাসিগুলো, আমরা আজ যে
0: হ্যাঁ
1: বড়ই হাসতে ভুলে গেছি এই
0: হ্যাঁ হ্যাঁ
1: মোবাইলের জগতে।
0: ওই যে মোবাইল ফোনে আমরা ব্যস্ত হয়ে গেছি,
1: একদম
0: আগে কিন্তু ওই গল্প বলতো, একজনের গল্প বলতো, হাসির গল্প বলতো, কান্নার গল্প, অনেক ধরনের গল্প আছে।
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: আর কিছু প্রবাদ আছে, এই প্রবাদ গুলো শুনলেই মানে হাসি চলে আসবে, এরকম
1: হ্যাঁ
0: ছিল। হ্যাঁ,
1: হ্যাঁ
0: তো
1: আবার অনেক সময়
0: এগুলোকে,
1: অনেক সময় হতো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে আত্মীয় স্বজন মিলে ওই যে একটা হাসির
0: হ্যাঁ
1: রোল উঠতো, ওটা কিন্তু
0: হ্যাঁ
1: ভীষণ মজার।
0: তো
1: হ্যাঁ,
0: আমি একটা ওই হাসির ফোয়ারার বই কিনে রেখে রেখে দিয়েছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: হাসির ফোয়ারা, তারপরে এই যে খোনার বচন, এই যে আমি কিছু কিছু প্রবাদ বলি,
1: হ্যাঁ
0: বৃষ্টি হবে কিন্তু হবে, সে ওই খোনার বচনটাকে দেখি আর ওই কথাগুলো মিলে আবার আপনার রেডিওর মাধ্যমে বলে দিই। হ্যাঁ,
1: যাক,
0: এই এইগুলো দরকার, এই হাসির ফোয়ারা,
1: হুম
0: খোনার বচন, কিছু কথা টোটকা, এইসব জিনিসগুলো কিনলেই পাওয়া যায় সব গল্পগুলো। হ্যাঁ,
1: হ্যাঁ
0: কথাগুলো তো
1: একদম।
0: আমরা হাসতে থাকবো।
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: হাসতে হাসতে দিনটা শুরু করি ভালোভাবে,
0: হ্যাঁ
1: সবার
0: হ্যাঁ
1: কাটুক,
0: হ্যাঁ
1: সুন্দর কাটুক।
0: হ্যাঁ
1: আসলে তাই তো, এই ক্ষণিকের জীবনে কি রয়েছে বলুন
0: হ্যাঁ
1: তো, একটু
0: হ্যাঁ
1: আনন্দ,
0: হ্যাঁ
1: একটু ভালোবাসা, একটু
0: আর
1: হাসি।
0: এমন হাসি আছে না, আবার হাসিতেও একদম চোখের জল চলে আসে একদম,
1: হ্যাঁ
0: মানে ওই তখন যে আমাদের শরীরে যে একটা মিশ্রণ নির্গত হয়,
1: হ্যাঁ
0: তাতে কিন্তু শরীর ঘামে যায়, তারপরে
1: হ্যাঁ
0: দেখবেন একটু আরাম পাওয়া যায়।
1: রিল্যাক্স লাগে। হুম,
0: হ্যাঁ
1: একদম।
0: তো
1: যাই হোক, হাসি নিয়ে এই পর্বটা তাহলে ভালোই হচ্ছে আপনার কাছ থেকে হাসির গল্প শুনে। হ্যাঁ, সঙ্গে থাকুন,
0: ঠিক
1: একদম
0: আছে, ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ। আসলে এখন আমরা এত ব্যস্ত আর এত চিন্তায় ডুবে থাকি যে মন খুলে বোধহয় হাসতেই ভুলে গেছি। আর এই ছোট্ট ছোট্ট হাসি অনেক পুরনো কথাও মনে করিয়ে দেয়। তবে বলতে বলতেই শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
2: নমস্কার দিদি ভাই,
1: নমস্কার, কে বলছেন?
2: আমি লক্ষ্মীরাম কাজিরাল, বর্ধমান টাউন হল পাড়া।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, ভালো আছি দিদি ভাই।
1: হ্যাঁ, তো আমাদের যে আজকের বিষয় সেটা হচ্ছে হাসি। মানুষ তো হাসতে ভুলে গেছে, তা আমরা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কিছু হাসির কথা বা কোনো ঘটনা বা হাসি নিয়ে আপনার কি মতামত, যদি জানেন।
2: দেখুন দেখুন, হাসিটা আসবে, মন যদি ভালো থাকে তবেই হাসি আসবে,
1: হ্যাঁ
2: এবং
1: এটা তো ঠিক
2: সব
1: কথাই।
2: জায়গায় যদি শান্তি থাকে তবেই হাসি আসবে।
1: হ্যাঁ
2: সব লোক হাসতে পারে না,
1: হুম
2: গোবরা মুখের লোক থেকে দূরে থাকতে হবে। যারা গোবরা মুখ, তাহলে সবকিছু আছে, আপনার হাসি নেই,
1: হ্যাঁ
2: এই এইসব লোকের থেকে দূরে থাকতে হবে।
1: হ্যাঁ
2: হ্যাঁ, আর হাসির ব্যাপারটা হচ্ছে গিয়ে, এটা একটা আনন্দের ব্যাপার,
1: হুম
2: এই হাস যত হাসবে তত শরীর ভালো থাকবে।
1: একদম, মানে হাসি একটা এনার্জি টনিক এবং থেরাপিও। একদম
2: একদম ঠিক, একদম ঠিক।
1: আসলে হাসতে মানে আমাদের যে গোমড়া মুখ বললেন, হ্যাঁ তো তারাও হাসে, হয়তো হাসতে পারে না কিন্তু মনের মধ্যে হয়তো হাসির উচ্ছ্বাস হবে না, এমনটা কি হয়? তো আপনার কোনো হাসির ঘটনা কি মনে আছে বা যদি শেয়ার করেন?
2: না এই মুহূর্তে আমি বলতে পারলাম না, আমি তো শর্টে কথা বলি, আমি এই মুহূর্তে বলতে পারলাম না,
1: আচ্ছা
2: বলে দেবো। নমস্কার, ভালো থাকবেন।
1: একদম ভালো থাকবেন আপনিও। আসলে হাসি আমাদের মুখের মনের বহিঃপ্রকাশ, এবং অনেক সময় মুচকি হাসি, অট্ট হাসি, মুখ বন্ধ করে হাসি, এরকম নানান হাসি রয়েছে। তবে বলতে বলতে সে একটা বিখ্যাত হাসি রয়েছে, ওই লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার মুচকি হাসি, যা বিশ্বের বিখ্যাত এবং রহস্যময় হাসি। এমন হাসিও রয়েছে। তো এইবার হাসিতে তো রয়েছে একটি গান শুনে নি লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারের গানটি শুনুন মাসুম ছায়াছবি থেকে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন মাসুম ছায়াছবি থেকে এই গানটি। সময় বলছে আজ এখানেই থামতে, তাই জীবনে যতই ঝড় আসুক হাসিটা যেন হারিয়ে না যায়, কারণ একটি হাসি আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। হাসুন, ভালো থাকুন, আর অন্যের মুখে হাসি ফোটান। আজকের সকালটা তাহলে হাসির মতোই হোক, উজ্জ্বল এবং প্রাণবন্ত। শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি, আজ এখানেই, আবারও আগামীকাল সকাল 8:30।

আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারই একটি ঘোষণা, জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারিঙ্গিতে ওস্তাদ আল্লারাখা কালাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করবার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী শোভন গাঙ্গুলী।

AIR at 90. আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে শুনবেন জেলার চিঠি।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি বলে সিবিএসই জানিয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী মৃত স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল, যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরে দ্বিতীয় দিনে আজ নাথুলা পাস পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন তিনি। বাবা হরভজন সিং এর মন্দিরও ঘুরে দেখবেন তিনি। এরপর রাষ্ট্রপতি গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের 33টি বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন তিনি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই স্পষ্ট জানিয়েছে উত্তরপত্র মূল্যায়নে তাদের অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি। বোর্ড জানিয়েছে সমাজ মাধ্যমে cbse.onmarks.co.in নামে যে ইউআরএলটি শেয়ার করা হচ্ছে সেটি সম্পূর্ণ আলাদা, এর সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত পোর্টালের কোনো সম্পর্ক নেই। সিবিএসই অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় অতিরিক্ত স্বচ্ছতা বজায় রাখতে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। রেলমন্ত্রক দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চলাচলের প্রস্তাব অনুমোদন করেছে। উত্তর রেলের জিন্দ ও শনিপথের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন। বিদ্যুতের পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে হাইড্রোজেন। রিসার্চ, ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও ও রেল সুরক্ষা কমিশনারের পক্ষ থেকে এই ট্রেন চালানোর ব্যাপারে অনুমতি মিলেছে। দেশবাসী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহে। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ, হত্যার অভিযোগ রয়েছে। এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের টোইর মারজায়ুন জেলার একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকালের এই ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 40 জন। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের আক্রমণে হেজবোল্লাহ গোষ্ঠীর 600 বেশি সদস্য নিহত হয়। মার্কিন গবেষণা সংস্থা নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে পাঠানোর জন্য রোবোটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে সক্ষম এমন ড্রোন এবং বিশেষ যানবাহনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন এই প্রকল্পে যন্ত্র নির্মাণের জন্য নির্বাচিত সংস্থাগুলির অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2028 সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হবার আগেই আবারও মার্কিন মহাকাশচারীদের চাঁদে অবতরণ করানো। চাঁদের মাটিতে মানুষ পাঠানোর ক্ষেত্রে নাসাকে চীনের সঙ্গে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে, ফলে নতুন মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার চাপও বাড়ছে মার্কিন মহাকাশ সংস্থার উপর। উল্লেখ্য, চীনও 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগোচ্ছে। গতকাল তারা শেনঝাও 23 মহাকাশযান উৎক্ষেপণ করে সেদেশের মহাকাশচারীদের তিয়াংগং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। ভারতীয় বায়ুসেনা তাদের প্রযুক্তি বিভাগে আধিকারিক নিয়োগ সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। এখানে গেট পরীক্ষার প্রাপ্ত নম্বর বা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপটিটিউড টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করবে এয়ারফোর্স সিলেকশন বোর্ড। যোগ্য প্রার্থীদের এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় বসতে হবে না। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মতবিনিময় করেছেন তারা। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি বলে অভিযোগ করেন তিনি। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টারও প্রকাশ করা হয়েছে। আইপিএল ক্রিকেটের প্লে অফের এলিমিনেটর ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক জয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বী জুটিকে 26-28, 21-15, 21-13 হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পোহান জুটির। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আছেন আথুলা পাসে, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি বলে সিবিএসই জানিয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। গরমে হাঁসফাঁস দশা জেলার। ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও তাতে মানুষের অস্বস্তি কমছে না। নির্বাচন পরবর্তী সময়ে গত 21 মে হাওড়ায় এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা এলাকার মানুষের সমস্যা নিয়ে কথা হয়। মুখ্যমন্ত্রী বৈঠকে জানান, এই এলাকায় পর্যাপ্ত পানীয় জল, পরিচ্ছন্নতা এবং নিকাশি ব্যবস্থার উপর জোর দিতে হবে। হাওড়া শহরকে রেল এবং রেলের ব্যবস্থাপনা থেকে বাদ দিয়ে করা যায় না। এদিনের এই সমন্বয় মিটিংয়ে উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষসহ হাওড়া সিটি পুলিশ এলাকার সদ্য নির্বাচিত 4 বিধায়ক, জেলাশাসক, হাওড়া পুর নিগম ও বালি পুরসভার আধিকারিকরা, KMDA, হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট, DGP-র নেতৃত্বে হাওড়া সিটি পুলিশ কমিশনার, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, হাওড়া পুর নিগম ও বালি পুরসভার নির্বাচন না হওয়ায় নিত্যদিনের নাগরিক পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। এই এলাকায় পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা, পরিচ্ছন্নতা, নিকাশি ব্যবস্থা, অন্যান্য নাগরিক পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভা পরিচালিত প্রতিষ্ঠানগুলির সুষ্ঠু পরিচালনার উপর গুরুত্ব দিতে হবে। রেলের ক্ষেত্রেও জেলা প্রশাসনের ক্ষেত্রে কী কী কাজ হবে তার তালিকা তৈরি করা হবে বলেও জানিয়ে দেন তিনি। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করা হবে এবং এই শহরকে বিকশিত নগরীতে পরিণত করা হবে বলে তিনি জানান। ওয়ার্ডগুলির ডিলিমিটেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেই যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে হাওড়া পুর নিগমের নির্বাচন হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিগত দিনে যত অবৈধ বিল্ডিং তৈরি হয়েছে সেগুলি নির্মাণে কারা কারা দায়ী তা খুঁজে বার করতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হবে। যতগুলি জলাশয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরির পরিকল্পনা করা হয়। এছাড়াও দুর্নীতির বিষয়ে আলোচনা করে তদন্তের ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিগত বছরগুলিতে যেসব রাজনৈতিক হিংসা ঘটেছে, মহিলাদের ওপর যে ধরনের অত্যাচার হয়েছে, সেইগুলির বিষয়ে পুলিশকে নতুন করে FIR নিয়ে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। উন্নয়নমূলক ঘোষণার পাশাপাশি এদিন অনুপ্রবেশকারী ইস্যুতে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া সিটি পুলিশ কমিশনার ও RPF-কে সরাসরি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে CAA-র আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের আদালতে পাঠাবেন না, বনগা পেট্রাপোল সীমান্তে বা বসিরহাট সীমান্তে সীমা চৌকির কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কঠোর বার্তার পর হাওড়া স্টেশন চত্বরে নিরাপত্তা ও নজরদারিও আঁটোসাঁটো করা হয়েছে। 15ই মে প্রয়াত হলেন হাওড়া জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী সন্তোষ কুমার দাস। শ্রীদাসের জন্ম 19 জুলাই 1936 সালে। মৃত্যু সংবাদ আসতেই তার গ্রাম পাঁচলার গঙ্গাধারপুর সহ হাওড়া জেলা ও রাজ্যের নানা প্রান্তের শিক্ষানুরাগী মহলে নেমে আসে শোকের ছায়া। তিনি পাঁচলার

0: গঙ্গাধরপুরের প্রাইমারি, মেয়েদের হাই স্কুল, ছেলেদের হাই স্কুল, কলেজের পাশাপাশি গ্রামীণ পাঠাগার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বাবা মার নামাঙ্কিত কেশব উমা চ্যারিটেবল ট্রাস্টের অধীনে বিএড, ডিএড, এমএড কলেজ, ফুটবল একাডেমি, ডিসপেন্সারি সহ নানা উদ্যোগও নিয়েছিলেন তিনি। 1977 সালে ফরওয়ার্ড ব্লকের হয়ে 5টা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন তিনি, যদিও পরবর্তী সময়ে শ্রী দাস রাজনীতি থেকে সরে আসেন এবং সামাজিক নানা উন্নয়নমূলক কাজকর্মে যুক্ত হন। তিনি জগৎপুর আদর্শ বিদ্যালয়, একবাব্বরপুর হাই স্কুল, বড়মহড়া যতীন্দ্র বিদ্যাপীঠ এই তিনটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জুজার শাহ পি এন মান্না ইনস্টিটিউটের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। মহিরুহ সম এই শিক্ষাব্রতী মানুষটি একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটি অসম্পূর্ণ থেকে যায়। সম্প্রতি দামোদর নদের ক্ষতিগ্রস্ত বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে একটি যৌথ পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিডিও, আমতার এসডিপিও সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বাঁধের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি বর্তমান অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন তারা। পরিদর্শনের সময় বাঁধের একাধিক গঠনগত ত্রুটি এবং দুর্বল জায়গা চিহ্নিত করা হয়েছে। স্থানীয় মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যতে সম্ভাব্য বন্যা বিপর্যয় এড়াতে দ্রুত প্রয়োজনীয় মেরামতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। জেলার চিঠি শেষ হলো। হাওড়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা শর্বাণী শর্মা।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন সোহিনী রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনলেন সোহিনী রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে সীমান্ত কথা। এই অনুষ্ঠানে আজ শুনবেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবপাড়া গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: আকাশবাণী শিলিগুড়ি, সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
2: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত সাহেবপাড়া গ্রামে। শিলিগুড়ি শহর থেকে সীমান্তবর্তী এই অঞ্চল প্রায় 40 কিলোমিটার দূরে। শহর ছাড়িয়ে ধুধু চাষের ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা গিয়েছে দূরে মিলিয়ে। প্রকৃতির নীরবতা ভেদ করে ছুটে চলেছে আমাদের গাড়ি। উজ্জ্বল রৌদ্রালোকে আর নির্মল বাতাসের ছোঁয়ায় কোথাও বা গভীর সবুজ, কোথাও বা হালকা সবুজ চাষের ক্ষেতের ফসল আনন্দে দোদুল্যমান। প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবপাড়া গ্রামে গাড়ি থেকে নেমে পড়তেই ঘিরে ধরল গ্রামের কচিকাঁচার দল আর কিছু উৎসুক গ্রামবাসী। খোঁজ নিয়ে চললাম পঞ্চায়েত কার্যালয়ে। পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করতেই সাদর অভ্যর্থনা জানালেন সুখানি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্যা সফিয়া বেগম। গ্রাম পঞ্চায়েতের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানালেন তিনি।
3: নমস্কার।
4: নমস্কার।
3: আপনার গ্রাম পঞ্চায়েতের অধীনে কতগুলো সংসদ রয়েছে?
4: পাঁচটা সংসদ রয়েছে।
3: আচ্ছা, তো সেখানে মোটামুটি কত মানুষের বসবাস? এই গ্রামবাসীদের প্রধান জীবিকাটা কি?
4: কৃষিকাজ।
3: আর এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা কিরকম?
4: একটু দরিদ্র সীমার মধ্যে পড়ে রয়েছে। ওদের কৃষিকাজের উপরেই তো নির্ভর করে, ওরা মানে কৃষিকাজ করে যে উপার্জন করে সেটা দিয়েই তো ওদের ইয়েটা চলে আর কি, সংসারটা।
3: গ্রামগুলোর মধ্যে যোগাযোগের ব্যবস্থা কিরকম, মানে গ্রামের সঙ্গে শহরে যে যোগাযোগগুলো, রাস্তাঘাট, এগুলো একটু বলুন।
4: রাস্তাঘাট খুব একটা ভালো না, মানে খুব কাঁচা রাস্তা। আমাদের গ্রামে প্রত্যেকটা রাস্তাই কাঁচা, মানে এখনো পর্যন্ত মানে পাকা রাস্তা হয়নি।
3: এখানে পরিশ্রুত পানীয় জলের অবস্থা কিরকম?
4: পানীয় জলের অবস্থা খুব একটা ভালো না। প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি কাঁচা কুয়ো রয়েছে, এবং যাদের মানে একটু আর্থিক অবস্থা রয়েছে তারা আর কি নিজের পয়সা দিয়ে টিউবওয়েল ব্যবহার করছে, তাছাড়া কাঁচা কুয়োই ব্যবহার করেছেন তারা।
3: আর গ্রামে বসবাসকারী মানুষদের উন্নতিকল্পে তো কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে, সেগুলো কাজ আপনার এখানে কেমন হচ্ছে? যেমন 100 দিনের কাজ কেমন হয়েছে?
4: 100 দিনের কাজ মোটামুটি ভালোই হয়েছে, আর একটু হলে ভালো হয় আর কি।
3: আর ইন্দিরা বিকাশ যোজনা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কতটা পেয়েছে আপনার এলাকার মানুষজন?
4: আগে যেগুলো পেয়েছে তারা পেয়েছে, এখন তো অনেক রয়ে গেছে, মানে বৃদ্ধ ভাতা 60 বছরের উপরে যারা রয়েছে তারা এখন পর্যন্ত পায়নি, তাদেরকে দেওয়ার সুযোগ দিলে খুব ভালো হয়।
3: আর গ্রামগুলোতে তো স্বাস্থ্য কেন্দ্র দরকার, সেটা কি আপনার এলাকায় আছে?
4: হ্যাঁ রয়েছে, যেমন ভোলাপাড়ায় সাব সেন্টার রয়েছে, প্রধানপাড়ায় রয়েছে, সুখানি জিবিতে রয়েছে।
3: তো এসব জায়গা থেকে ডাক্তার নিয়মিত বসে?
4: হ্যাঁ, আমাদের যেমন ভোলাপাড়ায় সাব সেন্টার রয়েছে, সেখানে মান্থে ডাক্তার বসেন।
3: আর আরেকটি জিনিস জানতে ইচ্ছে করছে যে এখানে বিদ্যুৎ সব গ্রামে পৌঁছে গেছে?
4: বিদ্যুৎ হ্যাঁ হ্যাঁ পৌঁছেছে, মানে অনেকের

0: বাড়িতে হয়তো নাও বোঝাতে পারি, কিন্তু পাড়ায় পাড়ায় আর কি গেছে।
1: তো আপনার কি চিন্তা আছে, আপনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, আপনার অধীনে যে গ্রামগুলো আছে সেগুলোকে উন্নতি করার জন্য কি কি প্ল্যান আছে, কি কি চিন্তা আছে একটু বলুন।
0: আমার যা ধারণা আছে যে আমাদের যদি কোনো সুযোগ দেওয়া হয় তাহলে যেমন গ্রামেগঞ্জে যে রাস্তাগুলো কাঁচা রয়েছে সেই রাস্তাগুলোকে পাকা রাস্তা করিয়ে দেওয়ার চেষ্টা আছে, বৃদ্ধ ভাতা যারা পায়নি তাদেরকে সেটা করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, যেমন কিশোর কিশোরী মেয়েদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, খুব ইচ্ছে আছে এগুলো করার।
1: মিড ডে মিলের খাবার কীরকম দিচ্ছে বিদ্যালয়গুলো, আপনারা মাঝে মাঝে চেক করেন কি?
0: হ্যাঁ করি।
1: ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: পঞ্চায়েত কার্যালয় থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এলাম কৃষি ক্ষেতের সামনে, জমি এবং ফসলের পরিচর্যা করে গাছের ছায়ায় একটু জিরিয়ে নিতে বসেছিলেন কৃষক আনারুল হক। কাছে গিয়ে তার সাথে কৃষি কাজ নিয়ে কথা হলো।
1: নমস্কার।
3: নমস্কার।
1: কতদিন ধরে এই গ্রামে বসবাস করছেন?
3: আমার 45 বছর চলছে।
1: আচ্ছা, পরিবারে কে কে আছেন?
3: বউ বাচ্চা সবাই আছে।
1: আচ্ছা, কৃষিকাজের সঙ্গে কতদিন ধরে যুক্ত আপনি?
3: কৃষিকাজ তো অনেকদিন ধরে যুক্ত।
1: কত ফসল উৎপাদন হয় আপনার?
3: অল্প স্বল্প করি তো, মোটামুটি 20-25 মণ ধান আর 10-12 মণ পাট করি।
1: আর উৎপাদিত ফসল আপনারা কোথায় বিক্রি করেন?
3: বাজারে করি।
1: আয় কীরকম হয়?
3: আয় বেশি নাই একটা খুব।
1: আচ্ছা, সরকারি কোনো সহযোগিতা পান, বীজ সার এগুলো কি পান?
3: না না।
1: আচ্ছা, তো এগুলো কোথা থেকে পান?
3: এগুলো বাজারে কিনি আমি।
1: আর জমিতে জল সেচের ব্যবস্থা কেমন আছে?
3: নাই, আমাদের জমিতে যে জল সেচের ব্যবস্থা নাই।
1: এই যা কৃষিকাজ থেকে উৎপন্ন হয় উৎপাদন করেন সেটা দিয়ে কি আপনার সংসার চলে যায়?
3: না না যায় না, কিছু আমাকে এইদিকে আরও করতে হয়, কিছু টুকিটাকি ব্যবসা চালাই, এইভাবে চলি।
1: আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
2: এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সাহেবপাড়া কান্তগজ বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে। শোনা যাচ্ছে ছাত্রছাত্রীদের সমবেত পড়া। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন আলী জানালেন বিদ্যালয় ও গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনার এই প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা আছে?
4: আমরা মোট 8 জন আছি।
1: কতদিন হলো এই প্রাথমিক বিদ্যালয় চলছে এই গ্রামে?
4: এই গ্রামে চলছে আপনার 1948 সাল যখন ভারত পাকিস্তান, তখন থেকে এই স্কুল এখানে স্থাপিত হয়। হ্যাঁ।
1: ছাত্রছাত্রীর সংখ্যা কত
4: এখন? 212।
1: তারা কি মূলত এই গ্রামেই?
4: আমাদের এই এলাকার 3টা গ্রাম পড়ে, একটা চড়িয়াপাড়া সংসদের মধ্যে গোসাইয়াগাড়া গ্রাম, আর ভোলাপাড়া সংসদের মধ্যে নয়াবাড়ি নন্দপাড়া ভোলাপাড়া।
1: এই অনেক দূর দূর গ্রাম থেকেও আসে?
4: দূর থেকেই আসে।
1: ছাত্রছাত্রীদের মিড ডে মিলের দেবার কর্মসূচি আপনার বিদ্যালয়ে কেমন চলছে?
4: আমাদের বিদ্যালয়ে যথারীতি নিয়ম মতো সরকারি যা নিয়ম আছে সেই মতো আমরা মিড ডে মিল পরিচালনা করি।
1: আচ্ছা, এবার একটু বলুন যে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে স্বচ্ছ ভারত অভিযান আপনার বিদ্যালয়ে কি রূপায়িত হয়েছে?
4: এটা আমরা রেলি করি প্রতি বছর গ্রামে, যে যতদূর এই সংসদ এলাকায় বা ছাত্রছাত্রী এলাকা আমরা পোস্টার নিয়ে আমরা মিছিল করি, তারপরে স্কুলে আমরা পালন করি, আবর্জনাগুলো কোথায় ডাস্টবিন তৈরি করে আমরা ফেলার সে স্বচ্ছ ভারত অভিযানের এই অংশগ্রহণ আমরা করি।
1: আর এই ছাত্রছাত্রী যখন উচ্চশিক্ষার জন্য তারা কোথায় যায়?
4: উচ্চশিক্ষার জন্য সাধারণত আগে তো জলপাইগুড়ি ছিল, এখন রাজগঞ্জ কলেজ হয়েছে, কলেজে যায়। তারপরে যারা ইউনিভার্সিটি লেভেলে সে তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যায়, যারা টেকনিক্যাল লাইনে যায় আইটিআই, সেখানে আমাদের জলপাইগুড়ি আইটিআই আছে।
1: শৌচালয়ের অবস্থা কেমন, কটা আছে
4: শৌচালয়? আমাদের ছেলে মেয়েদের গভর্নমেন্টের যেটা বরাদ্দ সেটা আমরা একটা পেয়েছিলাম গত 3-4 বছর হলো, সেটা আলাদা আলাদা ছেলে মেয়েদের জন্য আছে, আর আমাদের যারা শিক্ষক শিক্ষিকাদের জন্য রিজার্ভ একটা আছে।
1: তো ছাত্রছাত্রীরা শৌচালয় কি ব্যবহার করে?
4: হ্যাঁ ব্যবহার করে।
1: আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
2: সাহেবপাড়া গ্রামে বসবাস করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সুখ দুঃখ ভাগ করে নেন একে অন্যের সাথে। সম্প্রীতির বাতাবরণে গ্রামের উন্নয়নের ধারা বজায় রয়েছে বেশ, জানালেন একজন প্রবীণ গ্রামবাসী মেম খাতুন।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
5: এই গ্রামে আমি প্রায় 18 বছর ধরে বসবাস করছিলাম, এখন তো আমার বিয়ে হয়ে গেছে।
1: আপনার পরিবারে কে কে আছে?
5: এখন তো আমার পরিবারে 4 জন, 2 মেয়ে, হাজব্যান্ড, আমি।
1: এখানে সম্প্রীতি কেমন আছে?
5: এখানে সম্প্রীতি, সব ধর্মের মানুষই আমরা এক জায়গায় বসবাস করি, সবার সঙ্গে মেলামেশা আছে, এবং ওদের অনুষ্ঠান হলে আমরা যাই, আমাদের

0: একটা কোনো অনুষ্ঠান লাগলে ওরা আসে।
1: তো এখানে পানীয় জলের অবস্থা কেমন?
0: এখানে গ্রামে তো পানীয় জলের অবস্থা খুব একটা ভালো নাই।
1: আপনারা যে রান্না করেন, কিসে রান্না করেন?
0: এখানে বেশিরভাগ গ্রামের মানুষ উনানেই রান্না করে। এখন তো গ্যাস ঘরে ঘরে প্রায় চালু হয়ে গেছে, গ্যাসেও রান্না করা হয়।
1: এই যে গ্যাসে রান্না করে, এটা কি সরকারের তরফ থেকে পেয়েছে?
0: হ্যাঁ, বেশিরভাগ তো সরকারের তরফ থেকে কিছু পেয়েছে, সেলফ হেল্প গ্রুপে যারা আছেন তারা পেয়েছে, আবার কেউ কেউ পার্সোনালি কিনেছে।
1: গ্রামের আর্থিক অবস্থাটা কীরকম?
0: এখানে গ্রামের আর্থিক অবস্থা তো মানুষ বেশিরভাগ জমি জায়গার সঙ্গে যুক্ত, কৃষিকাজ, চা বাগান আছে একটু একটু।
1: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ প্রতিটি গ্রামেই, বিশেষ করে মহিলাদের জন্য একটি উল্লেখযোগ্য দিক। এই গ্রামেও রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। পায়ে পায়ে পৌঁছে গেলাম সেখানে, দেখা হলো গোষ্ঠীর সদস্যা তানজিনা বেগমের সাথে। স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ তার মুখ থেকে শোনা গেল।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনাদের গোষ্ঠীর নাম কি?
3: জীবন সাথী এসজি গ্রুপ।
1: আচ্ছা, কতজন সদস্য আছেন আপনাদের গ্রুপে?
3: 10 জন।
1: আর কি ধরনের কাজকর্ম হয় আপনাদের?
3: স্কুলে শুধু রান্নার কাজ করি আর কি।
1: এর বাইরে আর কিছু করেন না?
3: হ্যাঁ, ব্যাংক থেকে যে লোন নেই আর কি, লোন থেকে আমরা কিছুটা ব্যবসার কাজে করি। কেউ মুড়ি ভাজে বা কেউ মুরগি পোষে, ছাগল পোষে, গরু নেয়, এভাবেই লাভ উপার্জন করে।
1: আর আপনাদের তৈরি জিনিসপত্র সেগুলো কোথায় বিক্রি করেন?
3: রাজগঞ্জ বাজারে কি বিক্রি করা হয়।
1: সেখান থেকে কিরকম আয় হয়?
3: ভালোই আর কি, আয় হচ্ছে আমাদের, অনেক লাভ হচ্ছে, কাজে লাগাতে পারছি, স্বামীকে সাহায্য করতে পারছি।
1: আর ভবিষ্যতে আপনাদের কি ভাবনা আছে?
3: ভবিষ্যতে ভাবনা আছে যে গ্রুপটাকে আরো বড় করতে যেন পারি, আবার আরো উন্নত হয়ে থাকে, বা ছেলে মানুষকে ভালোভাবে লেখাপড়া শেখাতে পারি, আর মানে বড় ধরনের করতে চাই আর কি, স্বামীর সাথে আমরা হাত মিলে কাজ করতে পারি।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
2: গ্রাম্য পরিবেশে, নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিয়ে বেশ প্রফুল্ল মনে ঘুরে বেড়াচ্ছি গ্রামের পথে পথে। বটগাছের ছায়ায় বাঁশের তৈরি বেঞ্চে বসে আলাপে মগ্ন কিছু প্রবীণ মানুষ কাছে যেতেই উষ্ণ আবেগে বেঞ্চে বসালেন সোনারুল ইসলাম, তাদেরই একজন। সাহেবপাড়া গ্রামের সুন্দর চিত্রটি এঁকে দিলেন আমাদের সামনে।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনি কত বছর এই সীমান্ত গ্রামে বসবাস করছেন?
4: আমি প্রায় 52 বছর ধরে এই সীমান্ত গ্রামে বাস করি।
1: তো আপনি তো দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করছেন, তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে, তো সকলের মধ্যে ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাংস্কৃতিক আদান প্রদান, এগুলো আপনি কেমন দেখছেন?
4: আমাদের এই এলাকায় তো সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো, এখানে সম্প্রীতি নষ্ট কোনো দিনও হয়নি। যেমন দুর্গাপূজায় আমরা অংশগ্রহণ করি, মুসলমানরাও অংশগ্রহণ করে, আবার মহরম বা ঈদ এইসব অনুষ্ঠানে এই এলাকার যারা হিন্দুরা বাস করে তারাও অংশগ্রহণ করে, খুব আনন্দ সহিত আমরা এইসব পালন করে থাকি।
1: স্বাস্থ্য পরিষেবা এই গ্রামে আছে কি?
4: স্বাস্থ্য পরিষেবা বলতে সীমান্ত এলাকায় খুব কম পাওয়া যায়, অনেক দূরে আমাদের এই এলাকার বয়স্ক মানুষদেরকে যেতে হয়।
1: আর সবশেষে বলি যে গ্রামের মানুষ সকলেই কি শৌচালয় ব্যবহার করেন?
4: হ্যাঁ, গ্রামের মানুষের জন্য শৌচালয়ের ব্যবস্থা যদিও করছে, কিন্তু এখন পর্যন্ত 100% সফল হয়নি।
1: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
2: সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে বসবাসকারী মানুষদের জীবনধারণের ক্ষেত্রে সংস্কৃতি চর্চা একটি প্রধান অঙ্গ। জীবনযুদ্ধে দিনানিপাত করেও এতে পিছিয়ে থাকতে রাজি নয় তারা। পরিচয় হল এই গ্রামে বাসকারী রেণুকা বিশ্বাসের সঙ্গে। সংসার জীবনের সঙ্গে সঙ্গে আপন করে রেখেছেন লোকসঙ্গীতকে। পরিচয় পর্ব শেষ হতেই নিজের মনেই গেয়ে উঠলেন উত্তরের প্রাণ।

গান শুনতে শুনতে কেমন যেন আবেগ মথিত হয়ে পড়েছি। গোধূলির রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে, পাখিরা ফিরে চলেছে নেড়ে, কচিকাজার দল হই হই করে ছুটে গেল যে যার ঠিকানায়। আমাদেরও ফিরবার পালা, ফিরে চললাম।

সাহেবপাড়া গ্রাম ছেড়ে ভালো লাগা কিছু মুহূর্ত ফেলে এলাম পিছনে। সীমান্ত কথা আজ এখানে শেষ করব। পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা যাব অন্য কোনো সীমান্তে, অন্য কোনো গ্রামে। আজ এ পর্যন্তই। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

শুনলেন সীমান্ত কথা অনুষ্ঠানটি, আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লারাখা কালাবান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করবার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন।

0: Akashwani at 90. আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: आकाशवाणी एट 90।
1: आकाशवाणी शिलीगुड़ी শুনছেন মিডিয়া মুইভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1293।

0: श्रोताओं, अभी आप सुन रहे थे कार्यक्रम कैप्टन विक्रम बत्रा, और अब इसी के साथ हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार, नमस्कार।
2: उमंग, उमंग, उमंग, उमंग।
3: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT। আজ শুনলেন 1293তম পর্ব আকাশবাণী শিলিগুড়ি। শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল, এবং আমার সঙ্গে রয়েছে বৈশালী।
4: শ্রোতা বন্ধুরা, যে আজকে শুরু করছি কিছু কথায় কিছু গানের এই আড্ডায় আমরা আছি, আর আমাদের সাথে জুড়তে ফোন নম্বরটি
3: ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আজকে আমরা আলোচনা করব আজকের দিন নিয়ে। হ্যাঁ বৈশালী, এই আজকের দিন অর্থাৎ আজকে এই দিনে অনেকের অনেক রকম মনে হতে পারে, তার দিনটি কেমন কাটছে বা আজকের এই দিনটি বিশেষ কিছু ইত্যাদি ইত্যাদি। আজ বাইরে মেঘলা আবহাওয়া, এদিকে
4: মেঘলা আবহাওয়া হলেও মানে উত্তরবঙ্গের আবহাওয়া যথেষ্ট, মে মাস পড়ে গেল, যথেষ্ট স্বস্তির
3: একদম। হ্যাঁ,
4: আর আজকের দিন নিয়ে যেটা বলবার, যে প্রত্যেকটা দিনই নতুনভাবে নতুন আশা নতুন গল্প নিয়ে শুরু হয়।
3: সত্যি, শ্রোতা বন্ধুদের এই আজকের দিনটি কেমন কাটছে? একজন শ্রোতা বন্ধু ইতিমধ্যেই জুড়তে চাইছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: নমস্কার।
3: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বিকাশ বাবু বলুন।
5: হ্যাঁ ভালো আছেন তো?
3: হ্যাঁ
5: বৈশালী দি, হ্যাঁ ভালো আছেন?
4: একদম একদম ভালো আছি, আর লাইভ ফোনের অপেক্ষায় থাকি আপনাদের সাথে কথা বলবো বলে।
3: বিকাশ বাবু, আজকের দিনটি আপনার কেমন চলছে? আমাদের তো ভালোই চলছে বিকাশ বাবু, আপনার কেমন চলছে?
5: ঠান্ডা মৌসুম,
3: আজকে মেখলিগঞ্জেও কি মেঘলা আবহাওয়া? মেখলিগঞ্জের আবহাওয়া কেমন আজকে?
5: হ্যাঁ আবহাওয়া ঠান্ডা আছে দাদা।
3: ঠান্ডা
5: ঠান্ডা আছে। হ্যাঁ
4: আর হ্যাঁ মানে
5: বেশ মন বসে যাচ্ছে।
4: আচ্ছা
3: বাহ,
5: খুব হাসি খুশিতেই কাজ হচ্ছে।
3: বাহ,
5: বিভিন্ন রকম কাজ।
3: আপনার দিনটি ভালোই কাটছে।
5: বাড়িতে বসে কাজ, সবই ভালোভাবে কেটে যাচ্ছে।
4: যাক
5: সুন্দরভাবে।
4: তাহলে বিকাশ বাবু, আপনার তাহলে সকাল থেকে দিনটা ভালোই চলছে তাই তো?
5: হ্যাঁ
4: দিনটা তাহলে সকাল থেকে ভালোই চলছে। আসলে প্রত্যেকটা দিনই সবার ভালোভাবেই কাটুক এই আশাই সবাই রাখি আমরা, তাই না?
5: সকলকে ধন্যবাদ, শ্রোতা বন্ধু এবং আপনাদের কর্তৃপক্ষদের ধন্যবাদ দিয়ে।
3: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। বিকাশ বাবু শুনতে থাকুন।
5: ঠিক আছে, অবশ্যই।
4: তাহলে আজকের দিন নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে এই দিনটিতে আমরা চলে যাই একটা আধুনিক গানের পর্বে।
3: একদম।
4: হ্যাঁ,
3: ভূপেন হাজারিকার কণ্ঠে শুনে নি। আরো একজন শ্রোতা বন্ধু ইতিমধ্যেই ফোন করে ফেলেছেন আমাদের। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
3: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
6: কেমন আছেন ভাই?
3: আমরা সবাই ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
6: দাদা ভাই, আপনারা আপনারা কি দুজন আছেন তো?
4: হ্যাঁ
6: হ্যাঁ, তো দুজন যখন আছেন দুজনকে নমস্কার জানিয়ে
4: আমি।
3: আপনার আজকের দিনটি কেমন চলছে বিশ্বজিৎ বাবু?
6: দাদা ভাই এবং গিরি ভাই, আপনাদের যে প্রথম করা হচ্ছে যে
4: হ্যালো
3: আপনাদের ওখানেও মেঘলা ওয়েদার আজকে?
6: মানে রোদটা স্বতঃস্ফূর্ত ভাবে নেই, রোদটা মানে হালকা আছে, আর মানে চলছে, নিশ্চয়ই ভালো আমাদের থেকে।
3: এই কদিনের গরমের পর আজকে তাহলে অনেকটাই রেহাই, কি বলেন বিশ্বজিৎ বাবু?
6: গরম যে ছিল
3: বিশ্বজিৎবাবু, আপনার ওখানে সম্ভবত কোন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা একটু কেটে কেটে আসছে। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ বৈশালী, আমরা বলছিলাম যে গান শুনে নেব ভূপেন হাজারিকার কণ্ঠে, কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের ফোন করার জন্য মুখিয়ে রয়েছে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার, হ্যালো,
3: আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের?
4: হ্যালো,
3: বোধহয় কোনো সমস্যা হয়েছে, আমরা ততক্ষণ শুনে নি। ভূপেন হাজারিকার কণ্ঠে ফোন আবার চলে এসছে, আমরা ধরে নিচ্ছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: আমি পূর্ব রাঙ্গাপানির নারায়ণগঞ্জ থেকে বলছি, প্রফুল্ল কুমার সিংহ।
3: হ্যাঁ প্রফুল্ল বাবু, বলুন, আজকের দিনটি আপনার কেমন চলছে?
7: তো আমার কৃষি কর্মই দিন, সারা তো আজকে একাদশী ব্রত।
4: আচ্ছা,
7: ব্রত পালন করি, আর তাছাড়াই আমার কৃষি ওই যে পাট মেরানি দিচ্ছি, হ্যাঁ, যেটা আমাদের না করলে না হয়, হ্যাঁ, এই তাজা অবস্থায় মানে শাকসবজির সঙ্গে পাট চাষটা করতেছি আমি।
3: আচ্ছা, তো আপনি তো গানও করেন, আপনি গানের চর্চা চলছে?
7: হ্যাঁ হ্যাঁ, গানের চর্চা তো চলতেছে, হ্যাঁ, আমরা তো শিল্পী মানুষ, হ্যাঁ, তো সে গান করতেই যাব। হ্যাঁ,
3: এখন কি আপনি জমিতে রয়েছেন?
7: হ্যাঁ জমিতে রয়েছি আমি।
3: এই জমিতে কাজ করতে করতে আমাদের এই আকাশবাণীর অনুষ্ঠান শুনছেন আপনি?
7: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
4: বাহ, মানে এটাই খুব ভালো লাগে যে আপনারা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানের সাথে প্রতিদিন প্রতিটা মুহূর্তে জড়িয়ে আছেন, এবং তাই আকাশবাণীও আপ্লুত আপনাদের সাথে কথা বলে।
3: আমাদেরও আনন্দ লাগে।
7: রেডিওর মাধ্যমটা একদম আলাদা, এটা মাধ্যম মানে যেখানে যে খাল বিল নদী নালা পাহাড় পর্বত যেখানে থাকো, হ্যাঁ, কোনো কাজের ব্যাঘাত ঘটে না, হ্যাঁ, রেডিও শুনে যাও আর কাজ করে যাও।
3: ঠিক ঠিক, মানে এখানেই এখনো রেডিও অনন্য।
7: হ্যাঁ, তাই দুই কলি শুনে দি। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আরে সেথায় গেলে প্রাণ জুড়াবি আনন্দ সমীরণে, আনন্দ সমীরণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, বাগানে তেলি একজন সাহেব একজন উড়ু একজন বাঙালি, তারা নারে তারে শেষ করে, হারে নারে তারে শেষ করে, গাছ বাড়ি অতি যতনি, কৃষ্ণ অনুরাগের বাগানি।
3: খুব সুন্দর প্রফুল্ল বাবু, খুব সুন্দর, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
7: এই যে কৃষি আবাদটা করছি, তাই যে নাড়াচাড়া না করলেও বাড়বে না।
3: একদম একদম,
7: তো এইভাবে মানুষ জনম আর কৃষি আবাদটা।
3: ঠিক ঠিক,
7: ঠিক আছে। আর আবহাওয়াটা প্রতিদিন আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, আজকে একটু হালকা হয়েছে।
3: আচ্ছা,
7: আর গতকাল একটু ঝড় হয়েছিল, মানে শুকনো ঝড় রাত 11টায়।
3: আচ্ছা,
7: তো আজকে ভোর 4টায় হালকা বৃষ্টি পড়লো, মানে আমাদের যে উত্তরবঙ্গটা যে কি একদম, এখানে বোধহয় আমরা শুনি না যে অরুণাচলের যে এক জায়গায় যে চিরদিন বৃষ্টি পড়ে, মানে প্রতিটা সময় বৃষ্টি পড়ে, সেরকম আমাদের বোধহয় উত্তরবঙ্গটা এটা।
3: হ্যাঁ, আমাদের এদিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি, এবং সেজন্য এত সবুজ আমরা দেখতে পাই চারপাশে।
7: তবে এটাও একটা আশঙ্কা, বৃষ্টিটা আগে ভাগে হয়ে গেলে কিন্তু আবার পরে দিকে আবার বৃষ্টি যদি কমে যায় তাহলে আবাদ করা একদিকে ভালো একদিকে খারাপ।

0: ঠিক ঠিক,
1: তাই তাই যারা চাষ করে তারা তাদেরকে বলবো যে একটু আগে ভাগে পদ্ধতিতে চাষ করো, আর না হলে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তারপরে ফসল বোনা যাবে না, সময়কালে সময় কাজটা করে নিব।
0: ঠিক ঠিক।
1: এটাই আপনার মাধ্যমে বলছি।
0: হ্যাঁ প্রফুল্লবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে
1: অসংখ্য
0: জোড়ার জন্য।
1: ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে।
2: যাই হোক, আমাদের শ্রোতা বন্ধুরা, আবার রয়েছেন একজন শ্রোতা বন্ধু, শুনে নি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
2: হ্যাঁ নিতাই বাবু, কেমন আছেন?
3: হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি। তো
0: আজকের দিনটি আপনার কেমন চলছে নিতাই বাবু?
3: হ্যাঁ আমার আজকের দিনটা ভালোই চলছে, সকাল থেকে একটু হাঁটাচলা করেছিলাম, তারপরে কাজ আরম্ভ করলাম, এখন নাতিকে নিয়ে আছি, আমার ছোট্ট একটা নাতি হয়েছে।
0: আমরা গলা শুনতে পাচ্ছি।
2: তো আপনার তো বোধহয় বাগান করারও শখ রয়েছে, তাই না?
3: হ্যাঁ সে তো কিন্তু আমার বাড়ির জায়গা নেই দিদি, আমি ছাদে বাগান করেছি।
2: হ্যাঁ বলেছিলেন।
0: কি কি গাছ লাগিয়েছেন ছাদ বাগানে?
3: বিভিন্ন রকম গাছ আছে, আমরা চন্দ্রমল্লিকা আছে, গোলাপ আছে, তারপরে নয়নতারা আছে, জুঁই ফুল আছে, আর লঙ্কা গাছ আছে।
2: তার মানে দিনটার শুরুটা ভালোই হয়েছে, এদিকে গাছ, আপনার হাঁটাহাঁটি, আবার এই যে আপনার নতুন সদস্যা যে এসছে তার সাথে থাকা, তাই তো? তো ভালোই, দিনটা সকলেরই ভালো কাটুক, ভালোভাবেই যাক, এই আশা রইল, সঙ্গে থাকুন।
3: আপনারা ভালো থাকবেন, সবাই যেন ভালো থাকে এটাই চাই।
2: একদম,
3: নমস্কার।
2: আসলে যেটা বলছিলাম, কখনো রোদ, কখনো মেঘ, কখনো হাসি, আবার কখনো একটু মন খারাপ, সব মিলিয়েই তো আমাদের জীবন, তাই না? আর এই জীবনের শুরুতেই আবারও যেতে চাচ্ছি গানে, কিন্তু শ্রোতা বন্ধুরা ছাড়তেই চাচ্ছে না।
0: আর একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার দাদা ভাই, দিদি ভাই।
2: হ্যাঁ নমস্কার।
4: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল, দিদি ভাই।
2: হ্যাঁ
0: বলুন প্রবীর বাবু, কেমন আছেন?
4: খুব ভালো আছি দাদা ভাই, আপনারা কিরকম আছেন?
0: আমরাও ভালো আছি।
4: আচ্ছা,
0: আপনার আজকের দিনটি কেমন চলছে?
4: না বলছি, ভালো না থাকলে আমাদের তো এই আত্মার ত্রাণটা এটা থাকবে না।
2: হ্যাঁ সেটাই
4: তো, সেই জায়গাটার থেকে আমাদেরকে কিন্তু ভালো থাকতেই হবে, যে আমাদের এক আত্মা এক প্রাণ, এই জায়গাটা কিন্তু
2: অবশ্যই তরঙ্গ মারফত যে মানে টান, সেটা তো থাকতেই হবে, তাই না?
4: একশো বার দিদি ভাই, কারণ আপনিও আমাকে দেখেননি, আমিও আপনাকে দেখিনি, কিন্তু এই তারবিন বেতারের সাথে এই যে টানটা, এটা আপনি যে বলে দেন যে প্রবীর বাবু বলছেন, এই টানটাই তো বিরাট টান,
2: সেটাই
0: একদম।
4: আজকে আমার দাদা ভাই সকাল থেকেই ভালো মতনই কাটছে। হ্যাঁ তো আজকে দেখুন, মানে সব চারিদিকে সব কাজকর্ম করে এই যে অনুষ্ঠান, সকালের অনুষ্ঠানে শুনে কথা বলেছি, আবার শুনছি এখনো সেই অনুষ্ঠানে আপনাদের সাথে পাল্লা দিয়ে চলছি। আর আমার ছাতে কিছু গাছ আছে, যেমনি গাঁদা, এখন আমার গাঁদা ফুল ফুটছে দাদা ভাই, মানে অনেকের গরমে গাঁদা ফোটে না, কিন্তু আমি সেই 12 মাস গাঁদা ফুলটা নিয়ে এসে, গাঁদা ফুল, তারপরে গোলাপ, 12 রকম গোলাপ আছে দাদা ভাই, 12 রকম,
2: বাবা অনেক রকম।
4: হ্যাঁ আবার তবে আম গাছ লাগানো আছে, কলমের আম আর কি, 12 মাস ধরে, একবার আম খাওয়া হয়ে গেছে, আবার আমের মুকুল এসেছে, আম ধরেছে গুটি।
2: বাপরে,
4: লেবু গাছ আছে, লেবু, প্রচুর লেবু ধরেছে, তারপরে জামরুল, একটা জামরুল গাছ বসিয়েছি।
0: আপনার ছাদে তো ফলের বাগান, ফল ফুলের বাগান দেখছি।
4: ফল ফুল মানে আমার কারুর বাড়িতে ফুল আনতে যেতে হয় না দাদা ভাই, আমার ঘরেই সব ফুল গাছ, এবং ওই ছাতের ফুল দিয়ে আমার গোপাল আছে, গোপালের সেবা হয়, তুলসী গাছ মানে মানে অমর কানন হয়ে আছে চারিদিকে তুলসী গাছ।
2: আর এই যত্ন কে করে, আপনি?
4: হ্যাঁ কে
2: যত্ন,
4: না আপনার আপনার দিদি ভাইও করে, আমিও করি।
2: আচ্ছা আচ্ছা,
4: হ্যাঁ ধরি মানে একসাথে না করলে হবে না দিদি ভাই, মানে একসাথে দশের লাঠি একের বোঝা বলে না, সেই আর কি, সবাই মানে ছেলেও আছে, ছেলেও আর কি মাঝে মাঝে যোগ দেয়, আমাদের যেমনি একটা জামরুল।
2: না তা অবশ্য, কিন্তু গাছের যত্ন করতে সময়ও লাগে আর সবাই মিলে করলেও অনেকটাই সুবিধা।
0: যত গাছের কথা বললেন, একার পক্ষে একটু কষ্ট করি এগুলোকে মেইনটেইন করা।
4: তো এই ভাবেই চলছে দিদি ভাই, মেয়ে এখন পিএইচডি করছে, ডক্টরেটের জন্য।
0: আজকের দিনটি ভালোই চলছে তার মানে, সকাল থেকে উঠে।
4: তারপরে মা 78 বছর বয়স, মাও আর কি মাঝে মাঝে ফুল ছাতে গিয়ে ফুল তুলে নেয়।
0: বাহ, আমাদের সবচেয়ে ভালো লাগে যে আপনারা এই এত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে জুড়ে থাকেন। ঠিক, আমাদেরও ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা যে আমাদের এই অনুষ্ঠানগুলো মন দিয়ে শোনেন, এটা কিন্তু আমাদের খুবই প্রেরণাদায়ক এবং শান্তি দেয়।
4: মানে একটা রেডিওর যে অনুষ্ঠান হয়, কিন্তু টিভি টিভিতে অত অনুষ্ঠান দেখতে পাওয়া যায় না। রেডিওতে আপনারা কৃষিজাত স্বাস্থ্য বিষয়ে, তারপরে গানের একটা ইয়ে, এইগুলো নানা রকম যে প্রোগ্রাম, তারপরে খবরগুলো টাইমে টাইমে খবরগুলো শুনতে পাই, এটাতেই বিরাট ব্যাপার। কখন আবহাওয়া দপ্তরে কখন জল হবে, কখন বৃষ্টি হবে না, কখন গরম হবে, এই যে জিনিসগুলো জানার, এটাও তো বিরাট একটা প্রাপ্য দিদি ভাই।
0: ঠিক,
2: হ্যাঁ, যাই
4: হোক, এর জন্য আকাশবাণী শিলিগুড়িকে শতকোটি প্রণাম এই সব প্রোগ্রাম করার জন্য। তো এই আধ ঘন্টাটা যদি এক ঘন্টা করা যায়, এটাই একটা চিন্তা দিদি ভাই
0: আমাদের। এক ঘন্টাও হয় এবং আরো সারাদিন ধরে, মানে সকাল থেকে শুরু হয়ে একদম রাত পর্যন্ত,
2: শনি রবিতে এক ঘন্টা হয়,
0: অনেকগুলোই লাইভ অনুষ্ঠান হয়।
4: আপনি তো সবগুলোই শুনি, ঠিক, আধ ঘন্টা হয়, ওইটাই মানে দুঃখল থাকে যে কিছুটা আর একটু বলা যেত, কিন্তু আরো সবাই অপেক্ষায় থাকে, তাদেরকেও তো লাইনটা দিতে হবে।
0: ঠিক,
4: সেই জন্য আর কি
0: আমরা জানাবো আমাদের কর্তৃপক্ষকে আপনাদের যে ইচ্ছেগুলো, সেগুলো আমরা জানাবো, যদি অনুষ্ঠান এরকম বাড়ানো যায় বা কর্তৃপক্ষ কি করবেন আমরা তাদের জানাবো।
4: আমার খুব ভালো লাগে প্রত্যুষা যে আপনারা প্রোগ্রামটা করেন, সত্যি করেই শতকোটি প্রণাম, সত্যি করেই আমরা শুনে প্রত্যুষা আমাদের খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে।
2: হ্যাঁ, প্রত্যুষাতে খুবই সবাই চিঠিও পাঠায়, সমস্ত ভালো লাগে।
4: হ্যাঁ,
0: প্রবীর বাবু, অনেক কথা হলো আপনার সঙ্গে, আপনিও শুনতে থাকুন।
2: এবারে চলে যাই তাহলে গানে।
0: একদম, কিন্তু শ্রোতা বন্ধুরা ছাড়তেই চাইছেন না, আরো একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে।
2: একদম,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: নমস্কার, বলছি আমি দেশবন্ধু বলার থেকে নিবেদিতা বলছি।
2: হ্যাঁ, কেমন আছেন?
5: আছি বাবা, ভালোই আছেন। আমি বেশি বলবো না, আজকের সম্বন্ধে কিছু বলবো না।
0: দেশবন্ধু পাড়া থেকে দিদি কে বলছেন?
5: বলছি শুধু যে কে আইডিয়াটা বের করেছে এই যে কথা শুনে, তাকে আমার সশ্রদ্ধ ভালোবাসা শুভেচ্ছা জানাবেন। আর আমি যে একলা থাকি, কি এই রিসেন্ট আমি একা হয়েছি, ওরা তো সব কার্যক্রম ব্যস্ত, সারাটা দিন আমার এক
0: অনুষ্ঠানগুলো করার অনুপ্রেরণা পাই।
2: আচ্ছা,
0: আমরাও আপনার আত্মীয়ই, কারণ আপনার সঙ্গে আমরাও সময় কাটাচ্ছি। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরাই আমাদের আত্মীয়, কারণ তাদের সঙ্গে এই যে আত্মিক যোগাযোগ, একটু আগেই এক আমাদের শ্রোতা বন্ধু বলছিলেন যে কেউ কাউকে হয়তো দেখিনি, কিন্তু নাম শুনেই হয়তো চিনে যাচ্ছি যে হ্যাঁ আপনি, যেন কতদিনের চেনা আপনারা আমাদের।
2: একদমই,
5: আমার ছেলেমেয়েরা বলে, আমি বলি না একটু গেছে।

0: দুই আমার বন্ধু, এ দুই আমার সবকিছু, ওরা আমার ছেলে মেয়ে, ওরাই আমার ছেলে।
1: দিদি,
0: বাবা ভালো আছে?
1: হ্যাঁ, শুনতে থাকুন আপনি দিদি।
0: স্নেহ থাকলে শুভেচ্ছা থাকলো।
1: আপনাকেও অনেক শুভেচ্ছা।
2: সত্যি এই যে শ্রোতা বন্ধুরা ফোন করে তাদের একাকিত্ব কাটান বা তাদের মনের কথা জানান,
1: একদম,
2: এটাই,
1: এটা কিন্তু আমাদের বড় প্রাপ্তি।
2: হ্যাঁ,
1: এবং আমাদের যে এই অনুষ্ঠানগুলো সেটা কিন্তু সত্যি সবার কাছে কিন্তু হৃদয়ে আঘাত করে, অর্থাৎ তাদের হৃদয়ে পৌঁছয়। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার।
2: যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
1: বিচ্ছিন্ন হয়ে গেছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি পিন্টু ঘোষ বলছি, ভক্তিনগর থেকে।
1: হ্যাঁ পিন্টু বাবু, বলুন।
3: আপনাদের প্রোগ্রাম আমি নিয়মিত শুনি, ভালোই লাগে। আমি দীর্ঘদিন,
2: আচ্ছা, তো
3: আমি অন্য প্রসঙ্গে আপনাদের বলতে চাচ্ছি।
2: হ্যাঁ বলুন।
3: বললাম আমার ছেলে এবার মাধ্যমিক দিয়েছিল, মাধ্যমিক পাস করেছে।
2: আচ্ছা,
3: তো ও 94% এবার পাস করেছে স্কুল থেকে।
1: খুব ভালো, আপনার ছেলেকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন তার সাফল্যের জন্য।
3: 655 পেয়েছে,
2: বাহ,
1: খুব সুন্দর। আর পিন্টু বাবু, আপনার আজকের দিনটি কেমন চলছে?
3: আজকে ভালোই আছে, আজকে একাদশীর দিন আজকে।
1: সকাল থেকে কি উপবাস?
3: হ্যাঁ, উপবাস না, খেয়েছি, ফল ফল খেয়েছি।
2: আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আপনার সাথে এই কথা বলে, কারণ ছেলের সাফল্যেও বাবা মার সাফল্য, তাই না?
1: একদম, সন্তানের, বাহ, আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে সন্তানের সাফল্যে আপনি সত্যি গর্বিত এবং খুব আনন্দিত।
3: সবাই খুশি, সবাই আনন্দিত, ভীষণ আনন্দিত,
1: আমরাও খুশি আপনার সঙ্গে। বাহ, আপনার সন্তানের জন্য রইল আমাদের আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভবিষ্যতে আরও অনেক বড় হয়ে উঠুক এই কামনা করছি।
3: ধন্যবাদ
1: পিন্টু বাবু, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
2: চলে যাই এবার সত্যিকারেরই শ্রোতা বন্ধুদের তো রয়েছেন গান ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: কিছু কথায় কিছু গানে শুনছেন শ্রোতা বন্ধুরা। আমরা আজকে আলোচনা করছি আজকের দিন নিয়ে। আপনারা আমাদের সঙ্গে জুড়তে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই অনুষ্ঠান শেষ করার, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্ক থেকে বলছি, নিতাই রায় বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
1: তো আজকে প্রোগ্রাম তো সব ঠিকঠাকই ঠিকই আছে, ভালোই লাগছে। ওয়েদারটা খুব ভালো,
0: একদম
1: ঠান্ডা না গরম,
0: মানে কয়েকদিন দাবদাহের পর আজকে বেশ আরাম। যদিও একটা ব্যবসা গরম রয়েছে কিন্তু তুলনামূলক অনেক ভালো।
1: হ্যাঁ ওয়েদারটা আজকে খুবই ভালো।
2: আর আপনার সকাল থেকে দিনটি কেমন কাটলো এখনো পর্যন্ত?
1: সকালে আমি গেছিলাম আমার মিসেসের হাত ভাঙা সেইটার জন্য ট্রিটমেন্টের জন্য এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ভালোই হয়ে কাজ করে আসলাম।
2: আচ্ছা,
0: এখন কেমন আছেন আপনার মিসেস?
1: মানে তো প্রায় 5 মাস হলো এই হাত ভাঙা নিয়ে অ্যালোপ্যাথি কবিরাজি নানান রকম করছি কিন্তু কোনোটাতেই শুরু হওয়া হচ্ছে না। তা আমার মনে হয় এটাকে জিততে হবে, এরকমই একটা পরিস্থিতি আসছে। যেহেতু বয়স বেশি হয়ে গেছে, 65 বছর বয়স, তার জন্য কিছু প্রবলেম হয়ে গেছে। তারপরে আমিও অসুস্থ মানুষ, আমি হার্টের রুগী, আমার পেসমেকার বসানো হয়ে গেছে এই 5 মাস হলো, মানে একই সাথে দুটার অ্যাক্সিডেন্ট।
2: ও, তাহলে হাঁটাহাঁটি করেন তো?
1: হ্যাঁ আমি হাঁটাহাঁটি তো মিসেসকে নিয়ে প্রায় 3 কিলোমিটার নিয়ে একাই নিয়ে গেছি, নিয়ে আসলাম ওকে সাথে করে আর কি।
0: আপনারা যে এই বয়সে এই ব্যস্ততায় আমাদের এই সঙ্গে জুড়ে রয়েছেন বা জুড়েছেন, এটাই কিন্তু আমাদের বড় পাওনা নিতাই বাবু। আর আপনাদের মতো শ্রোতারা, হ্যাঁ বলুন।
1: এর আগের দিনও বলছিলাম যে সকালবেলায় প্রবীর বাবু বললেন আধা ঘন্টা আরো বাড়াতে, ওনাকে 1 ঘন্টা টাইম বেশি দিলে তাও কিন্তু ওনার এই গল্পটা শেষ হয় না। এর আগের দিনও বলেছি
0: ঠিক, আসলে
1: আপনার সাথে সেদিনও কথা হচ্ছিল। তো ওনাদের মতো গল্প করার মতো সময় কিন্তু আমরা দেই না, আমরা অন্য যারা থাকে, কেন আপনাদের সীমিত সময়, আপনি অতিরিক্ত টাইম করতে পারবেন না, সেই সীমিত সময়ের মধ্যে সীমিত কথা বলে প্রোগ্রামটাকে সুন্দর করা, এটা আমার বক্তব্য।
0: একদম, আমরা সেই চেষ্টাটাই করি। আর আপনাদের মতো শ্রোতারা থাকেন বলেই আমাদের পক্ষে কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো এগিয়ে নিয়ে যায়।
1: চেষ্টা করেও আমি ফোন আপনাদের সাথে কানেক্ট করতে পারিনি, কিন্তু এরকম তো আরো 10 জন থাকে আমার মতো।
0: আচ্ছা,
1: তাদেরকে সময় দেওয়া অবশ্যই দরকার। আর একটা কথা মানে বারবার বলাটা, এটা কিন্তু আমাদের বইয়ে

0: হচ্ছে একটা শব্দ বারবার উচ্চারণ করলে সেটা শুনতে ভালো লাগে না, বা
1: ঠিক
0: সেটা অত্যুক্তি হয়ে যায়, তার সময়ও নষ্ট হয়। এরকম যাদের প্রোগ্রামের সাথে জড়িয়ে থাকা, তাদের এই সীমিত কথার মধ্যে প্রোগ্রামটাকে আরো সুন্দর করা, অন্যকে সুযোগ দেওয়া,
1: ঠিক ঠিক
0: এটা আমার বক্তব্য।
2: একদমই ঠিক
1: নিতাই
0: যদি
1: বাবু,
0: আপনাদের ভালো লাগে তাহলে সেটা চেষ্টা করবেন, আর
1: একদম
0: ভালো না লাগে
2: না না
0: আমি ক্ষমা চাইবেন।
2: একদম। যাই হোক, সময়ও বলছে, আজ এখানেই থামতে, তাই কি না?
1: হ্যাঁ একদম, নিতাইবাবু শুনতে থাকুন,
0: আপনাদের কাছে আমি নমস্কার জানাচ্ছি,
1: আপনাকেও
0: ভালো থাকবেন,
1: ধন্যবাদ এবং
0: আশীর্বাদ দিন
1: কৃতজ্ঞতা জানাই আমাদের
0: আপনাদের।
1: সঙ্গে জোড়ার জন্য। সময় শেষ, এবার আমাদেরও বিদায় নিতে হয়।
2: একদমই
1: এই কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি জাহিরুল এবং আমার সঙ্গে বৈশালী আপনাদের সঙ্গে কথা বললাম, আজকের দিন নিয়ে আলোচনা করলাম।
2: ভালো থাকবেন সকলে,
1: সকলে সুস্থ থাকবেন।
2: নমস্কার
1: নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর জন্য বিষয় জীবনবিজ্ঞান। পাঠদান করবেন হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিঠু মল্লিক।
1: নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আমি হাতিয়া স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক মিঠু মল্লিক। আজ আমি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ মানবদেহে রোগ সৃষ্টিকারী জীবাণু এবং এই রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে আমরা কি করব, অর্থাৎ ধৌতকরণ নিয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছে তোমাদেরই সহপাঠী হাতিয়া উচ্চ বিদ্যালয়ের অঙ্কন দাস ও ননিগোপাল বর্মন। পাঠ শেষে তোমরা রোগ কাকে বলে, কয়েকটি রোগের নাম এবং রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোর নাম জানতে পারবে। নির্দিষ্ট রোগের সংক্রমণ পদ্ধতি ও উপসর্গ ব্যাখ্যা করতে পারবে। রোগ প্রতিরোধের উপায় ও প্রতিকার পদ্ধতি অর্থাৎ ধৌতকরণ, ধৌতকরণের উপাদান, স্তর, পদ্ধতি এবং রোগ প্রতিরোধে ধৌতকরণের ভূমিকা সম্পর্কে তোমরা জানতে পারবে।
2: স্যার, রোগ কাকে বলে আর কী কীভাবে আমাদের রোগ হতে পারে?
1: তাহলে চলো এবার আমরা জেনে নিই রোগ কাকে বলে। রোগ হলো আমাদের দেহের গঠনগত ও কার্যগত কিছু অস্বাভাবিক লক্ষণ বা সিমটমস এর বহিঃপ্রকাশ, যাকে আমরা রোগ বলছি। এই রোগ জানো তো নানা কারণে হতে পারে, যেমন কোনো বিষাক্ত রোগ জীবাণু প্রবেশ এবং বিষাক্ত প্রাণীর কামড়ে রোগ হতে পারে, বা ধরো কেউ ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন না খায় তাহলে অপুষ্টিজনিত রোগ হতে পারে। আবার ধরো কারো দেহে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে, রোগ জীবাণু ক্ষতস্থান দিয়ে দেহে প্রবেশ করলে রোগ হতে পারে। এছাড়া ধূলিকণা, অ্যালার্জেন, ক্ষতিকারক রশ্মি যেমন এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি ইত্যাদি প্রবেশ করলে আমাদের রোগ হতে পারে। আজকে কথা বলবো এই সমস্ত প্যাথোজেন বা রোগ জীবাণুদের নিয়ে, এদের দ্বারা সৃষ্টি নানান রোগ লক্ষণ এবং সংক্রমণ পদ্ধতি নিয়ে। তাহলে প্রথমেই আসে ডায়রিয়া রোগের নাম। এই রোগটি প্রধানত প্রোটোজোয়া ঘটিত রোগ, অ্যান্টিমিবা, জিয়ার্ডিয়া ইনটেস্টিনালিস নামক প্রোটোজোয়ার আক্রমণে এই রোগ হয়। এছাড়া রোটাভাইরাস, সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণেও এই রোগ হয়। এই রোগে মল অপেক্ষা জলের পরিমাণ বেশি।

0: ডায়রিয়া রোগ। এই রোগটি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইত্যাদি আদ্য প্রাণী দ্বারা সংক্রামিত হয়। এই রোগে প্রচণ্ড শীত করে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হয় এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, তাই শরীর দুর্বল হয়ে পড়ে।
1: আচ্ছা স্যার, এই রোগটি কিভাবে ছড়ায়?
0: তাহলে শোনো, স্ত্রী অ্যানোফিলিস মশকই কোনো ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্ত পান করার সময় রোগ জীবাণুর একটি বিশেষ দশা মশকির দেহে প্রবেশ করে। ওই মশকিটি যখন সুস্থ মানুষের রক্ত পান করে, তখন ওই দশা মানুষের রক্তে মিশে যায়, ফলে সুস্থ লোকটি ম্যালেরিয়া রোগাক্রান্ত হয়ে পড়ে। মশা আমাদের অনেক রোগ সৃষ্টি করে, তাই মশা থেকে বাঁচতে আমাদের মশারি ব্যবহার করা উচিত। তারপর আসে ডিপথেরিয়া রোগ। করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়। গলার মধ্যে টনসিলের পাশে সাদা রঙের দাগ দেখা যায় এই রোগে। এছাড়া গলা ব্যথা, গিলতে কষ্ট, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা যায়। এই রোগটি খুবই ছোঁয়াচে। রোগীর জিনিসপত্র ব্যবহার করলে হাঁচি, কাশি ইত্যাদি থেকে এই রোগ বিস্তার লাভ করে। এই রোগ সাধারণত শিশুদের বেশি হয় এবং এটি থেকে বাঁচতে সময় মতো টিকা নেওয়া উচিত। তারপর আসি নিউমোনিয়া রোগের কথায়। স্ট্রেপটোকক্কাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটি সংক্রমিত হয়ে থাকে। মূলত ফুসফুস আক্রান্ত হওয়ায় ফুসফুস থেকে অত্যাধিক মিউকাস খরিত হলে অ্যালভিওলাই, ব্রঙ্কিয়ল ইত্যাদি মিউকাসে ভরে যায়, ফলে শ্বাসকষ্ট দেখা যায়। এছাড়া জ্বর, মাথা ব্যথা, শীত শীত ভাব ইত্যাদি লক্ষণ দেখা যায়। রোগীর মলে বা বমিতে মাছি বসলে সেই মাছি যদি কোনো খাবার দাবারে বসে, তাহলে তার থেকে এই রোগ ছড়ায়। তারপর আসি যক্ষা বা টিবি রোগ সম্পর্কে। যক্ষা রোগটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে থাকে। এই রোগে ওজন কমে যাওয়া, দুর্বলতা, বহুদিন ধরে কাশি, কাশির সাথে রক্ত পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এছাড়া জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, খিদে না পাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায়। এই রোগটি কাশি, থুতু ইত্যাদির মাধ্যমে ছড়ায়। এটি একটি মারাত্মক রোগ, তবে চিকিৎসা করালে সম্পূর্ণ নিরাময় সম্ভব। তারপর আসে টিটানাস বা লকজ রোগ। এই রোগটি ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হয়। এই রোগে চোয়ালের পেশি শক্ত হয়ে যায়, অর্থাৎ চোয়াল লকড হয়ে যায়। এছাড়া দেহ ধনুকের মতো পিছন দিক বেঁকে যায়। তীব্র জ্বর ও মাথা ব্যথার যন্ত্রণা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এই রোগটি দেহের কোনো জায়গায় কেটে গেলে সেই কাটা স্থানের মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়। এছাড়া ঘোড়ার বিষ্ঠায় পা দিলে বা পায়ে হাতে মরচে পড়া পেরেক বিঁধলে ক্ষতস্থান দিয়ে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে। অতএব আঘাত পেলে দেরি না করে তোমাদের টিটেনাস ইঞ্জেকশন অবশ্যই নেওয়া জরুরি। তারপর আসি ডেঙ্গু রোগের কথায়। ডেঙ্গু ফ্লাভিভাইরাস এর

0: আক্রমণে হয়। এই রোগে মাথার যন্ত্রণাসহ প্রবল জ্বর হয়, গাঁটে গাঁটে ব্যথা, হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হয়। তাই এই রোগকে হাড় ভাঙা জ্বর বা ব্রেকবোন ফিভার বলে। শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়। এই রোগে অণুচক্রিকার পরিমাণ দ্রুত হারে কমে যায়। মূলত এই রোগ স্ত্রী এডিস মশকি দ্বারা বাহিত হয়। মশকি যখন আক্রান্ত রোগীর রক্ত পান করে, তখন ডেঙ্গু ভাইরাস মশকির দেহে প্রবেশ করে। আক্রান্ত মশকি যখন সুস্থ লোকের রক্ত পান করে, তখন এই ফ্ল্যাভি ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে, ফলে সুস্থ লোকটি ডেঙ্গু আক্রান্ত হয়। সুতরাং এডিস মশা দিনেও কামড়ায়, তাই দিনের বেলাতেও মশা থেকে তোমরা সতর্ক থাকবে। এরপর আসে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি রোগের কথায়। হেপাটাইটিস এ রোগটি হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এই রোগে বমি বমি ভাব, বমি, হলুদ ত্বক, হলুদ প্রস্রাব বা জন্ডিস ইত্যাদি রোগ লক্ষণ প্রকাশ পায়। এই রোগ সাধারণত অঢাকা খাবার, অবিশুদ্ধ পানীয় জল থেকে বিস্তার লাভ করে। হেপাটাইটিস বি একটি সংক্রামক রোগ। এই রোগটি হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা হয়। এই রোগে দ্রুত ওজন কমে যায়, খিদে লোপ পায়, গা বমি বমি ভাব, কালচে মূত্র, ভয়ানক জন্ডিস ইত্যাদি রোগ লক্ষণ প্রকাশ পায়। এই রোগ ব্যবহৃত সিরিঞ্জ ও সূঁচ ব্লেড থেকে সংক্রমিত হতে পারে। এছাড়া গর্ভকালীন সময়ে মার দেহ থেকে শিশুর দেহে অসুরক্ষিত যৌনমিলন এবং আক্রান্ত রোগীর থেকে রক্ত এই রোগ বিস্তার লাভ করে। এই রোগ প্রতিরোধে হেপাটাইটিস বি এর টিকা নেওয়া অত্যন্ত জরুরি। অবশেষে আসি এইডস রোগের কথায়, যার পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। এই রোগটি এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা বিস্তার লাভ করে। এই রোগে জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, যকৃতের সংক্রমণ থেকে জন্ডিস ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায়। মূলত এই এইচআইভি ভাইরাস এইচআইভি রোগীর সঙ্গে অবাধ যৌনমিলন, এইচআইভি পজিটিভ রোগীর রক্তগ্রহণ, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ ব্লেড রেজার থেকে এই ভাইরাস সুস্থ মানুষের মধ্যে প্রবেশ করতে পারে। এমনকি গর্ভবতী মায়ের দেহে থেকে প্লাজেন্টার মাধ্যমে শিশুর দেহে এইচআইভি সংক্রামিত হতে পারে।
1: স্যার, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?
0: বিশ্ব এইডস দিবস পালিত হয় প্রতি বছর 1 ডিসেম্বর। তাহলে তোমরা জানলে মানব দেহে রোগ সৃষ্টিকারী বিভিন্ন রোগ জীবাণুর নাম, রোগের নাম, লক্ষণ এবং সংক্রমণ পদ্ধতি সম্পর্কে।
1: আচ্ছা স্যার, এই সব রোগ জীবাণু থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব?
0: তাহলে চলো প্রিয় ছাত্রছাত্রী, এবার জেনে নিই কিভাবে আমরা বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে পারি। তার জন্য তোমাদের ধৌতকরণ সম্পর্কে জানতে হবে। এই অংশে তোমরা ধৌতকরণ, ধৌতকরণের স্তর, পদ্ধতি এবং রোগ প্রতিরোধে ধৌতকরণের ভূমিকা সম্পর্কে জানতে পারবে।
1: ধৌতকরণ মানে কি স্যার?
0: তাহলে চলো এবার জেনে নিই

0: ধৌতকরণ কি? সাধারণ স্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ধৌতকরণ। ধৌতকরণ নিয়ে সচেতনতার অভাবের দরুন একবিংশ শতকে পৃথিবীতে প্রচুর শিশুর মৃত্যু ঘটে। এই পরিস্থিতিতে ইউনিসেফ বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ধৌতকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করে, একটি বিশ্বব্যাপী প্রোগ্রামের সূচনা ঘটায় যা ওয়াশ, যার পুরো নাম ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন নামে পরিচিত। ধৌতকরণ হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীবাণু ধ্বংস বা নির্মূল করা হয়। এটি এমন একটি ব্যবস্থা যা ব্যবহার করে আমরা আমাদের আশেপাশের পরিবেশ, সরঞ্জাম, খাদ্য বা জলকে জীবাণুমুক্ত করতে পারি। উদাহরণ হিসেবে বলা যায় রান্নার আগে হাত ধোয়া, হাসপাতালের যন্ত্র জীবাণুমুক্ত করা, অপারেশন থিয়েটার পরিষ্কার রাখা, জ্বরের রোগীর ব্যবহৃত কাপড় ধুয়ে ধৌতকরণ, খাওয়ার আগে হাত ধোয়া, বাইরে থেকে এলে হাত মুখ সাবান দিয়ে ধোয়া।
1: স্যার, ধৌতকরণ কী কীভাবে হতে পারে?
0: চলো এবার জেনে নিই ধৌতকরণের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। ধৌতকরণ দুইভাবে হতে পারে, ভৌত পদ্ধতি যেমন তাপ, আলো, গরম জল ইত্যাদি, রাসায়নিক পদ্ধতি যেমন জীবাণুনাশক রাসায়নিক পদার্থ। প্রিয় ছাত্রছাত্রী, চলো এবার ভৌত ও রাসায়নিক ধৌতকরণের ধরনগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমে ধৌতকরণের মধ্যে তাপ প্রয়োগ, ফুটন্ত জল দিয়ে রোগীর কাপড় ধোয়া, তাতে রোগ জীবাণু ধ্বংস হয়। আল্ট্রাভায়োলেট আলো পরীক্ষাগারে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। অটোক্লেভ ডাক্তারদের অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্র জীবাণুমুক্ত করতে এটি ব্যবহার করা হয়। দ্বিতীয়ত রাসায়নিক ধৌতকরণ, এর মধ্যে যেমন ফেনল, ফরমালডিহাইড, ব্লিচ NaOCl, ডেটল, বিটাডিন ইত্যাদি। হাত ধোয়ার জন্য সাবান, স্যানিটাইজার, মেঝে বা দেওয়াল পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়।
2: আচ্ছা স্যার, ধৌতকরণে কী কী উপাদান ব্যবহার করা উচিত?
0: তাহলে চলো এবার ধৌতকরণের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনে নিই। ধৌতকরণে ব্যবহৃত প্রধান উপাদানগুলি নিম্নরূপ। প্রথমত জল, দূষণমুক্ত পরিষ্কার জল হল ধৌতকরণের প্রধান ও অপরিহার্য উপাদান। দ্বিতীয়ত সাবান, ব্যক্তিস্তরে ধৌতকরণে সাবান ব্যবহৃত হয়। দেহে আগত ধুলো, বালি, ময়লা দূর করতে সাবান কাজ করে, তবে এটির জীবাণুনাশক ক্ষমতা সীমিত। নিয়মিত সাবান দিয়ে স্নান করা উচিত। এরপর আসে হ্যান্ড স্যানিটাইজার, এটি অ্যালকোহল সমৃদ্ধ জীবাণুনাশক। খাদ্য গ্রহণের আগে, অসুস্থ রোগীর সেবার পর, বাচ্চাকে ধরার আগে এটি ব্যবহার করা উচিত। এরপর আসি ডিটারজেন্টের কথায়, এটি এক প্রকার গুঁড়ো বা তরল সাবান যা বাসন সামগ্রী, জামাকাপড় ধৌতকরণে ব্যবহৃত হয়। তোমরা সপ্তাহে অন্তত 2-3 দিন তোমাদের ব্যবহৃত জামাকাপড় ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করবে। এরপর আসি জীবাণুনাশক বা সংক্রমণ রোধক সম্পর্কে। যেসব উপাদান সংক্রামক জীবাণুর বৃদ্ধি রোধ করে বা তাদের বিনাশ করে তাদের জীবাণুনাশক, ইংরেজিতে অ্যান্টিসেপটিক অথবা ডিসইনফেক্ট্যান্ট বলে, যেমন ফিনাইল, ডেটল, ব্লিচিং পাউডার ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এইসব জীবাণুনাশক দিয়ে তোমাদের বাথরুম, পায়খানা, ঘরের মেঝে পরিষ্কার করবে। এরপর আসে টুথপেস্ট ও মাউথওয়াশ। তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে শোয়ার আগে টুথপেস্ট দিয়ে ভালো করে দাঁত ব্রাশ করবে। এর ফলে তোমাদের মুখে দুর্গন্ধ হবে না এবং দাঁত ভালো থাকবে।
1: আচ্ছা স্যার, ধৌতকরণ কোন কোন স্তরে করা উচিত?
0: প্রিয় ছাত্রছাত্রী, তাহলে চলো এবার আমরা ধৌতকরণের স্তরগুলি সম্পর্কে জেনে নিই। ধৌতকরণ বলতে শুধু হাত পা ধোয়াই নয়, বরং ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক স্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি। তাই তিনটি স্তরে ধৌতকরণ প্রয়োজন। প্রথমে আসি ব্যক্তি স্তরের কথায়। নির্দিষ্ট কাজের আগে ও পরে ধৌতকরণ জরুরি। সাবান দ্বারা হাত ও পা ধৌতকরণ, দৈনিক স্নান, চোখ ও মুখ ধোয়া, দাঁত মাজা এর অন্তর্গত। এরপর আসি পারিবারিক স্তর সম্পর্কে। বাড়ির টয়লেট ফিনাইল দিয়ে পরিষ্কার করা এবং খাওয়ার বাসন সামগ্রী ও জামাকাপড় ডিটারজেন্ট দিয়ে ধোয়া দরকার। শাকসবজি নুন জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করা উচিত। এতে সবজিতে থাকা কৃমির ডিম, জোঁক বা জীবাণু নষ্ট হয়ে যায়। সবশেষে আসি সামাজিক স্তরের কথায়। এটি জনস্বাস্থ্য রক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। সামাজিক স্থান যেমন বাজার, অফিস, স্কুল কলেজ, হসপিটাল, বিমানবন্দর, রেল স্টেশন ইত্যাদি নিয়ম মেনে ধৌতকরণ প্রয়োজনীয়। এর উদ্দেশ্য হল কোনো সংক্রমণ যেন অনেক মানুষের মধ্যে ছড়িয়ে না যায়।
2: স্যার, কোন কোন পদ্ধতিতে ধৌতকরণ করা যায়?
0: প্রিয় ছাত্রছাত্রী, তাহলে চলো এবার জেনে নিই কী কী পদ্ধতিতে ধৌতকরণ করা উচিত। ধৌতকরণের একটি পদ্ধতি হিসাবে হাত ধোয়ার পদ্ধতিটি আমি আলোচনা করছি। হাতকে প্রথমে জলে ভেজাতে হবে, তারপর সাবান দিয়ে ঘষে ফেনা তৈরি করে সেই ফেনা দিয়ে হাতের তালুর উল্টো দিক, আঙ্গুলের ফাঁক ও নখের ডগা ঘষতে হবে। অন্তত 20 সেকেন্ড ধরে হাত কচলাতে হবে। পরিষ্কার প্রবাহমান জলে হাত ভালো করে ধুতে হবে। সবশেষে পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে বা বায়ুতে হাত শুকিয়ে নিতে হবে।
1: আচ্ছা স্যার, রোগ নিরাময়ে ধৌতকরণ কি ভূমিকা পালন করে?
0: আমরা যখন অসুস্থ হই বা কেউ সংক্রমিত হই, তখন তার কাছাকাছি থাকা মানুষরাও সংক্রমণের ঝুঁকিতে থাকে বা ধৌতকরণে অসচেতনতার জন্য নানাভাবে রোগ ছড়িয়ে পড়ে। যেমন ধরো, ময়লা বা মাটি ঘাটলে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে। সবজি ও ফল না ধুয়ে খেলে রোগ জীবাণু দেহে প্রবেশ করে। সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ দ্বারা তার লালা বা শ্লেষ্মার সংস্পর্শে এলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। পোষা জীবজন্তুকে স্পর্শ করলে রোগ জীবাণু আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। তাই বলা হয় রোগ প্রতিরোধে ধৌতকরণের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। এই ভূমিকাগুলো হল নিম্নরূপ। প্রথমে, সংক্রামক রোগ এড়িয়ে চলা। ধৌতকরণ বিভিন্ন সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করে, যেমন সঠিক সময়ে নিয়ম মেনে হাত ধুলে ডায়রিয়ার সংক্রমণ প্রায় 50% কম হয়। ইনফ্লুয়েঞ্জা সংক্রমণও 20% হ্রাস পায়। কলেরা, আমাশা প্রভৃতি রোগগুলিও অনেক কম ছড়িয়ে পড়ে। 2, শিশু মৃত্যু হ্রাস। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে উপযুক্ত ধৌতকরণ বিধি পালন করলে রোগ সংক্রমণজনিত শিশুমৃত্যুর সংখ্যা হ্রাস পায়। তিন, ময়লা থেকে মুক্তি। পরিবেশের তেল ধুলো ময়লা থেকে মুক্তি সাধারণ স্বাস্থ্যবিধির একটি জরুরি অংশ। এর ফলে চোখ ও ত্বকের সংক্রমণ এবং অ্যালার্জি এড়ানো সম্ভব হয়।
2: দৈনন্দিন জীবনে ধৌতকরণ কীভাবে কাজে লাগে স্যার?
0: দৈনন্দিন জীবনে ধৌতকরণ আমাদের বিভিন্ন কাজে লাগে। যেমন আমরা যদি ডায়রিয়ার রোগীর ব্যবহার করা কাপড় থালা বাসন ফুটন্ত জলে ধুই তাহলে সংক্রমণ ছড়ানো আটকানো যায়। কাটা ছেঁড়ার পর যদি ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ব্যবহার না করি তাহলে টিটেনাস হতে পারে। রান্নাঘর পরিষ্কার না রাখলে ফুড পয়জনিং হতে পারে। অতএব উপসংহারে বলা যায়, ধৌতকরণ শুধু হাসপাতাল বা ল্যাবরেটরিতে নয়, আমাদের প্রতিদিনের জীবনেও অপরিহার্য। পরিষ্কার থাকলে আমরা সুস্থ থাকি, আর সুস্থ থাকলে ভবিষ্যত উজ্জ্বল হয়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা মনে রেখো, পরিষ্কার থাকা মানে স্বাস্থ্যবান থাকা। ধৌতকরণ শুধু একটি বিজ্ঞান নয়, এটি আমাদের নিত্যদিনের অভ্যাস হওয়া উচিত।
1: আচ্ছা স্যার, আপনি আমাদের যা বোঝালেন তার মধ্যে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী কী হতে পারে?
0: চলো এবার এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা আমি আলোচনা করছি, পারলে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেমন ধরো, তোমাদের MCQ প্রশ্ন মধ্যে আসতে পারে, নিচে উল্লেখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়। আমি তোমাদের অপশন দিচ্ছি, এ সিফিলিস, বি গনেরিয়া, সি এইডস, ডি হেপাটাইটিস বি।
1: সি এইডস।
0: বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছ, সঠিক। যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হল অপশনগুলি, এ মাইকোব্যাকটেরিয়াম, বি স্টেপটোকক্কাস, সি নিউমোকক্কাস, ডি সালমোনেল্লা।
2: এ মাইকোব্যাকটেরিয়াম।
0: বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছ, একদম সঠিক। নিউমোনিয়া বা ফুসফুসের অ্যালভেলাইকে সংক্রমিত করে এটি হয় কোনটির দ্বারা? আমি তোমাদের অপশনগুলো দিচ্ছি, এ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, বি প্লাজমোডিয়াম, সি সালমোনেল্লা টাইফি, ডি কোনোটিই নয়।
2: এ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি।
0: বাহ, খুব সুন্দর, উত্তরটি সঠিক। আশা করি এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুত হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ।
2: ধন্যবাদ।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর জন্য জীবন বিজ্ঞান, পাঠদান করলেন হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিঠু মল্লিক। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা। জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 তারিখ রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রক্ষা কালাবন্ত।

দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন, নীলাচলে মহাপ্রভু ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এই অনুষ্ঠানে এবারের গানটি সন্ন্যাসী রাজা ছবি থেকে, শিল্পী মান্না দে।

শুনছেন কথায় সুরে। এবারের গানটি শুনুন রাজকুমারী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: শুনছেন কথায় সুরে।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো অর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
0: এখন জানিয়ে দিই ট্রাফিক আপডেট। আজ বুধবার 27 মে 2026 তারিখ। শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, শহরের প্রধান সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও চালকদের সতর্ক থাকার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকায় দার্জিলিং মোড় ক্রসিংয়ে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, এই রাস্তায় বিভিন্ন অংশে মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। NH10 শালুগাড়ায় সড়কে নির্মাণ কাজ চলছে, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি আম্বাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ক্যানেল মোড়ে নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোপা শিলিগুড়ি থেকে আম্বাড়ি শাহুডাঙ্গি যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে

এনজেপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং অমেরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এনজেপি স্টেশনগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে, আপনারা অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস আপনারা ব্যবহার করতে পারেন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট কাওয়াখালী খাপড়াইল রোড রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ, শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাসারি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন ট্রাফিক আপডেট। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, ইয়েস বস ছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন বাদশাহ ছবি থেকে অভিজিৎ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের কথায় সুরে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। মানুষটি শুধু কবি নন, তিনি আগুন

প্রেমের মতো উচ্চারণ, প্রেমের মতো কোমলতা, আবার বিদ্রোহের মতো অদম্য সাহস। তিনি একই সঙ্গে শ্যামাসঙ্গীত লিখেছেন, আবার ইসলামী গানেও এনেছেন নতুন সুরের জোয়ার। তিনি প্রেম লিখেছেন, বিপ্লব লিখেছেন, সাম্যের গান গেয়েছেন। আজকের মহিলা মজলিসের আসরে রয়েছে কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, অগ্নিবীণার অনুরণন।

1899 সালের 26শে মে পশ্চিমবঙ্গের আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্ম নেন নজরুল। ছোটবেলায় তার ডাকনাম ছিল দুখুমিয়া। নামটির মধ্যেই যেন লুকিয়ে ছিল ভবিষ্যতের জীবনের ইঙ্গিত। খুব অল্প বয়সেই পিতৃহারা হন তিনি। সংসারের অভাব তাকে ছোটবেলা থেকেই জীবন সংগ্রামের মুখোমুখি দাঁড় করায়। মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছেন, লেটো দলে গান লিখেছেন, অভিনয়ও করেছেন। এই লেটো দলের দিনগুলি হয়তো তার ভেতরের শিল্পীকে তৈরি করেছিল। প্রথম মহাযুদ্ধের সময় জোর লেখালেখি হতে থাকে যে বাঙালিদেরও সৈন্যদলে ভর্তি করা হোক। শেষ পর্যন্ত 1917 সালে ভারতের ব্রিটিশ গভর্নমেন্ট একটি বেঙ্গলি ডাবল কোম্পানি গঠন করতে রাজি হলেন। তখন সেই সময়ের দেশনেতারা সৈন্যদলে ভর্তি হওয়ার জন্য বাঙালি যুবকদের আহ্বান জানালেন। অন্য অনেক যুবকের মতো রানীগঞ্জের শিয়ারশোল রাজ হাইস্কুলের দশম শ্রেণীর প্রথম ছাত্র কাজী নজরুল ইসলামও এই আহ্বানে সাড়া দেন। তবে বহু সংখ্যক লোক ভেবেছিলেন যে এটা একটা দেশপ্রেমের কাজ। নজরুল ইসলামও এই বহু সংখ্যকের একজন ছিলেন। তারা ভেবেছিলেন যে যুদ্ধে মারা যাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই আছে, কিন্তু বাঁচলে তারা যুদ্ধবিদ্যা ও নূতন নূতন অস্ত্রশস্ত্রের ব্যবহার আয়ত্ত করে বাঁচবেন। দেশের স্বাধীনতার যুদ্ধে এর প্রয়োজনের কথা কে অস্বীকার করতে পারে? বেঙ্গলি ডাবল কোম্পানির আয়তন ক্রমশই বাড়তে থাকে, তা একটি রেজিমেন্টে পরিণত হয়েছিল। এর নাম হয়েছিল 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্ট।

বেঙ্গলি ডাবল কোম্পানিতে যোগদান করার যে ডাক নজরুল ইসলামের কানে পৌঁছেছিল সেটা ছিল তার নিকটে দেশপ্রেমের আহ্বান। তা না হলে ম্যাট্রিকুলেশন ক্লাসের প্রথম ছাত্র তিনি। সকলে মনে করেছিল পরীক্ষা দিয়ে তিনি জলপানি পাবেন এবং সেই কারণেই কি সব ছেড়ে ফৌজে চলে গেলেন। ফৌজ হতে তরুণ সৈনিকেরা প্রায় উদ্দাম স্বভাব নিয়ে ফিরে আসে, কিন্তু নজরুল ইসলাম ফিরেছিলেন দেশপ্রেমে ভরপুর হয়ে। নজরুল যে নিছক কবি নন, তিনি যে দেশের স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিকও, এই কথাটি নজরুলের নতুন পাওয়া সাহিত্যিক বন্ধুদের অনেকেই বুঝতে চাইতেন না। দু চারজনকে সঙ্গে নিয়ে 1920 সালের 12 জুলাই কাজী নজরুল ইসলাম বার করলেন নবযুগ। নিশ্চয়ই নজরুলের জোরালো লেখার গুণে প্রথম দিনেই কাগজ জনপ্রিয়তা লাভ করেছিল। বড় বড় সংবাদগুলি পড়ে সেগুলিকে খুব সংক্ষিপ্ত করে নিজের ভাষায় লিখে ফেলতে পারতেন তিনি। তা না হলে যে কাগজে সংবাদের স্থান হয় না। নজরুলকে বড় বড় সংবাদের সংক্ষেপণ করতে দেখে সকলে আশ্চর্য হয়ে যেতেন। অনেক বড় বড় সাংবাদিকরাও এই কৌশল আয়ত্ত করতে হিমশিম খেয়ে যেতেন। তারপরে নজরুলের দেওয়া হেডিংয়ের জন্যও নবযুগ জনপ্রিয়তা লাভ করেছিল। বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবিতা তার পড়া ছিল। সেই সমস্ত কবিতার কিছু কিছু কথা উল্লেখ করেও তিনি হেডিংয়ে ব্যবহার করতেন। রবীন্দ্রনাথকেও ছাড়েননি তিনি। যেমন ইরাকের রাজা ফয়সালের কি একটা সংবাদকে উপলক্ষ করে তিনি হেডিং দিয়েছিলেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা ফয়সাল হে আমার। এই সমস্ত দিনগুলিতে কবির অন্তরঙ্গ সঙ্গী হিসেবে থাকতেন মুজাফফর আহমেদ, একজন বিশিষ্ট বাঙালি রাজনৈতিক নেতা, সাংবাদিক। কবির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সহযাত্রী ছিলেন তিনি। কলকাতায় নজরুলের সাহিত্য জীবনের শুরুর সময়ে দুজনের পরিচয়। কবির জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এই মানুষটি। তাঁর লেখা স্মৃতিকথায় রয়েছে নজরুলের জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি বিদ্রোহী কবিতার রচনার ইতিহাস। আমাদের 3x4 সি তালতলা লেনের বাড়িটি ছিল চারখানা ঘরের একটি পুরনো দোতলা বাড়ি। তার দোতলায় দুখানা ঘর ও নিচের তলায় দুখানা ঘর ছিল। পুরো বাড়িটি ভাড়া নিয়েছিলেন ত্রিপুরা জেলার পশ্চিমগার নবাব ফয়সুন্নেসা চৌধুরানীর নাতিরা। তারা নিচের দুখানা ঘর আমাদের ভাড়া দিয়েছিলেন। কিছুদিন পরে নিচেরও একখানা ঘরের তাদের দরকার হয়। তখন নজরুল আর আমি নিচের তলার পূর্ব দিকের ঘর অর্থাৎ বাড়ির নিচেকার দক্ষিণ পূর্বে কোণের ঘরটি নিয়ে থাকি। এই ঘরেই কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন। সে কবিতাটি লিখেছিল রাত্রিতে। রাত্রির কোন সময়ে তা আমি জানি নে। রাত 10টার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে আমি বসেছি, এমন সময়ে নজরুল বললেন সে একটি কবিতা লিখেছে। পুরো কবিতাটি সে তখন আমায় পড়ে শোনাল। বিদ্রোহী কবিতার আমি প্রথম শ্রোতা, কিন্তু নিজের সম্বন্ধে আমি কি যে বলবো তা জানি নে। কোনোদিন কোনো বিষয়ে আমি উচ্ছ্বসিত হতে পারি না। যে লোক প্রশংসা পাওয়ার যোগ্য তার সামনাসামনি তাকে প্রশংসা করাও আমাকে দিয়ে হয়ে ওঠে না। কবিতাটি শুনে কি যে কথা আমি উচ্চারণ করেছিলাম তা এখন আমার মনেও পড়ছে না। আমার স্বভাবটা যদিও নজরুলের অজানা।

0: টাকা ছিল না, তবুও সে মনে মনে আহত হয়েছিল তাতে সন্দেহ নেই। আমার মনে হয় নজরুল ইসলাম শেষ রাত্রে ঘুম থেকে উঠে কবিতাটি লিখেছিলেন, তা না হলে এত সকালে সে আমায় কবিতা পড়ে শোনাতে পারত না। দোয়াতে বারে বারে কলম ডোবাতে গিয়ে তার মাথার সঙ্গে তার হাত তাল রাখতে পারবে না এই ভেবেই সম্ভবত সে কবিতাটি প্রথমে পেন্সিলে লিখেছিল। 1922 সালে প্রকাশিত হয় সেই অগ্নিগর্ভ কবিতা, যেটি প্রকাশের পর পুরো বাংলা সাহিত্য জগৎ যেন কেঁপে উঠেছিল।
1: বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, ক্ষুদার আসনারুচ্ছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন্দোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মুঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হায় হরদম ভরপুর মদ, আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ, আমি বজ্র আমি শান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী, আমি বন্ধনহারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি, আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি থন্নি, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চোর কম্পন আমি থর থর থর প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাস তার কাঁকন চুড়ির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতুপল্লী বালার আঁচর কাঁচলি নিচোর, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুলনি দাঘতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝর ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়া নন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজীবর রাখ, আর উচ্চ ঈশ্রবা বাহন আমার হিম্মত হৃষাহী।

0: কে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্ধি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকীর ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল, আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দুজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনর আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
1: ধূমকেতু পত্রিকার জন্মলগ্নর কথাও পাওয়া যায় মুজফফর আহমেদের স্মৃতিকথায়। 1922 সন 12 অগস্ট শুষ্ক আচার অনুষ্ঠানের বেড়াজাল ভেঙে নতুন চেতনায় সঞ্জীবিত করে তোলার জন্য 32 নম্বর কলেজ স্ট্রিট থেকে তিনি তার বিখ্যাত সাপ্তাহিক ধূমকেতু প্রকাশ করেন। অত্যধিক জনপ্রিয়তার জন্যে ধূমকেতু সাপ্তাহিক থেকে কিছুদিন অর্ধ সাপ্তাহিক হিসেবেও বেরোয়। আসলে নজরুল ইসলামের ধূমকেতু কিন্তু সপ্তাহে দুবার দেখা দেবে এই ঘোষণা কাগজেই থাকত। ধূমকেতু কখনো সাপ্তাহিক থেকে অর্ধ সাপ্তাহিক হয়নি। ধূমকেতুর প্রতি পৃষ্ঠার সাইজ ছিল লম্বায় 15 ইঞ্চি ও চওড়ায় 10 ইঞ্চি। এই রকম 8 পৃষ্ঠার কাগজ ছিল ধূমকেতু। একখানা ধূমকেতুর নগদ দাম ছিল 1 আনা আর তার 1 বছরের গ্রাহক হওয়ার চাঁদা ছিল 5 টাকা। ধূমকেতুর সারথি ও সত্তাধিকারী ছিলেন কাজী নজরুল ইসলাম। বাণী চেয়ে নজরুল রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বারীন্দ্রকুমার ঘোষ এবং আরও অনেককে পত্র লিখেছিলেন। বাণী তাদের নিকট থেকে এসেও ছিল, কিন্তু রবীন্দ্রনাথের বাণীটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কবিতায় কয়েক ছত্র পাঠিয়েছিলেন। কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না দেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। প্রথম দেখায় রবীন্দ্রনাথ ভাবেননি নজরুল গভীরভাবে রাজনৈতিক সংগ্রামে বিশ্বাসী। নজরুল কবি, কাব্যচর্চাই তার পেশা হওয়া উচিত, তার মানে রাজনীতিতে তার যাওয়া উচিত নয়, এইসব ভাবনাই তিনি রেখেছিলেন। অন্তত নজরুল তাই বুঝেছিলেন। রবীন্দ্রনাথ শুধু ওই কথা বলেই চুপ হয়ে যাননি, তিনি তার সঙ্গে একটি প্রস্তাবও দিয়েছিলেন। বলেছিলেন, নজরুল শান্তিনিকেতনে চলুক, সেখানে সে ছেলেদের কিছু কিছু ড্রিল শেখাবে আর গান শিখবে দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে। কিন্তু ধূমকেতুর জন্য নজরুল যখন রবীন্দ্রনাথের নিকট থেকে বাণী চাইল, তখন তিনি তাকে বুঝে ফেলেছিলেন। তিনি বুঝে নিয়েছিলেন যে সে নিজে যে পথ বেছে নিয়েছে তাকে সেই পথে যেতে দিলেই সে বিকশিত হবে। তাই রবীন্দ্রনাথ যে বাণী নজরুলকে পাঠিয়েছিলেন সেটা ছিল নজরুলের প্রতি তার রাজনীতিক

আশীর্বাদ, তাই তিনি তাকে বলে দিয়েছিলেন, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। ধূমকেতু পত্রিকায় প্রকাশিত একটি বিশেষ কবিতাকে ব্রিটিশ সরকার বিদ্রোহমূলক বলে মনে করেন, ফলে গ্রেফতার হন তিনি। তবে কারাগারে বসেও লিখে গেছেন নিরন্তর, জনমানসে বৈপ্লবিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য।

শুধু তো বিদ্রোহী কবি নন, মানুষের ভালোবাসাকে ধর্মের ঊর্ধ্বে দেখতেন তিনি। তার প্রেমের গানগুলি বাংলা সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

তিনি ছিলেন এক স্নেহময় পিতাও। তার ব্যক্তিজীবনে সন্তানদের প্রতি ভালোবাসা ছিল অত্যন্ত আবেগপূর্ণ। নজরুল ও প্রমীলা দেবীর কয়েকজন সন্তান জন্মেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অনেকেই অল্প বয়সে মারা যায়। এই শোক কবির মনকে গভীরভাবে আঘাত করেছিল। বিশেষ করে তার প্রিয় পুত্র বুলবুলের মৃত্যু নজরুলকে ভীষণ ভেঙে দেয়। স্মৃতিকথায় আমরা পাই, 1930 সালের মে মাসে নজরুলের পুত্র বুলবুল বসন্ত রোগে মারা যায়। আমি নিজে তখন কলকাতায় উপস্থিত ছিলাম না। যারা তখন কলকাতায় ছিলেন তারা দেখেছেন যে কি গভীর স্নেহ ও আসক্তি নজরুলের পুত্রের প্রতি ছিল। পুত্রশোক ভোলার জন্য সে তখন অনেক চেষ্টা করেছে। কবি জসিমউদ্দিন লিখেছেন, তিনি তখন নজরুলকে একদিন খুঁজে পেলেন ডিএম লাইব্রেরির দোকান ঘরের একটি কোণে। পুত্রশোক ভোলার জন্যে সে সেখানে বসে বসে হাসির কবিতা লিখছিল এবং কেঁদে কেঁদে নিজের চোখ ফুলিয়ে ফেলেছিল। জীবনের শেষ ভাগে এক কঠিন অসুস্থতা ধীরে ধীরে স্তব্ধ করে দেয় নজরুলের কণ্ঠ। যে মানুষটি সারা জীবন আগুনের মতো কথা বলেছেন, তিনি একসময় হারিয়ে ফেলেন বাক্শক্তি, কিন্তু

আর সৃষ্টি কখনো থেমে যায়নি মানুষের হৃদয়ে। বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত আর চেতনায় তিনি আজও সমান প্রাসঙ্গিক। নজরুল মানে শুধু বিদ্রোহ নয়, নজরুল মানে প্রেম, সাম্য, মানবতা আর মুক্তির গান। যতদিন অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠ উচ্চারিত হবে, যতদিন মানুষ ভালোবাসার কথা বলবে, ততদিন বেঁচে থাকবেন কাজী নজরুল ইসলাম।

আজকের বিশেষ অনুষ্ঠান অগ্নিবীণার অনুরণন এখানেই শেষ করছি। আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা ফিরে আসব মহিলা মজলিশের অন্য একটি পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। রাশিয়ায় ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 33 বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। খারাপ আবহাওয়ার জন্য আজ রাষ্ট্রপতির নাথুলা পাস যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশুপাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকানিতে ছাদে এবং অফিসে ও দোকানের পাশে ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63 প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিলসমূহ, সার্বভৌম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: Free trade agreement, of course, will help with reducing barriers to trade, tariff and non-tariff. It will open up a plethora of investment opportunities. But more significantly will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement, which will define the roadmap as the two economies power.

রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো এই টিকার কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে কঙ্গো উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরে বুর্জ এল সোমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। এছাড়া কৌথারিয়া এল সিয়াদে 5 জন নিহত এবং 6 জন আহত হন। এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল জানিয়ে এবং পরিকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালাবে। 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হেজবোল্লার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং তারপর এর মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহ। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়াডাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ 16-এ তার প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার প্রেসলে স্মি এবং চেন ঝি ই জুটিকে 26-28, 21-15, 21-13 ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 6:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 6:30। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া অবস্থান নেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশিদের ভিড় বাড়ছে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। বিহার সহ অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য

0: একটি ডিভিশন বেঞ্চ আজদাদের রায় বলেছে ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার কারণে এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট পিটিশন জমা দেওয়া হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে অবাধ নির্বাচন নিশ্চিত করতে কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রিসভা সম্প্রসারণ, রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মতো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী মাসের গোড়াতেই মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে রাজ্য সরকার আজ বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। দুপুর 3টে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। উল্লেখ্য, এই প্রকল্পে রাজ্য সরকার ভোটার তালিকায় নাম থাকা মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেবে বলে জানা গেছে। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আজ প্রকাশ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম।
1: আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না।
0: আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচির সূচনা হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে স্ত্রী অধিকারী জানিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু এই প্রকল্পের উপভোক্তাদের ফের যাচাই প্রক্রিয়া চলবে। নবান্নে সমস্ত জেলা শাসকদের প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী 30 মে মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে অভিযোগ, সেই কারণেই নতুন করে তদন্ত যাচাই শুরু করা হচ্ছে। প্রকৃত গরিব ও যোগ্য মানুষ যাতে সরকারি সুবিধা পান তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে দাবি সরকারের। শুধু বাংলার বাড়ি নয়, আগের সরকারের আমলের একাধিক প্রকল্প নিয়েও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে নবগঠিত রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিকে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 1 জুন ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। সে কথা জানিয়ে রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতে এই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গত 12 বছরে জনগণের স্বার্থে একাধিক প্রকল্পের সূচনা করেছে। আবাস যোজনার আওতায় ঘর পেয়েছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শঙ্কর সান্দগী। আকাশবাণীকে তিনি জানিয়েছেন এর ফলে বিশেষভাবে উপকৃত হয়েছেন তিনি।
2: আমাদের তো পিছিয়ে পড়া এলাকা অনেক, এটা বন্যা কবলিত এলাকাও, তার মধ্যে একটা অন্যতম আমরা পেয়েছি। আমাদের এলাকায় মানুষের ঘর বাড়ি আছে, খুব কাঁচা ছিল, ওই যে বন্যা হতো, বন্যা হলেই ভেঙে টেঙে পড়তো। তো তার মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা পেয়েছি বা এলাকায় অনেকে পেয়েছে, এর জন্য সবাই অনেক উপকৃত হয়েছে। এখন মানুষ বন্যা হলে সেই আগের মতো যে ঘর ভেঙে পড়তে হবে, কোথাও গিয়ে থাকতে হবে, খেতে না পেয়ে থাকতে হবে, এরকম ব্যাপারটা আর এখন নেই। এটা যে পাওয়া গেছে এর জন্য প্রধানমন্ত্রী মোদীজিকে অনেক ধন্যবাদ। এবং আমরা যে কোনোদিন এই মাথার উপরে ছাদ পাবো, বন্যা এলেই যে ডুবে যাই, তো এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। মানে এটা যে পেয়েছি অনেক খুশি, মোদীকে অনেকভাবে ধন্যবাদ, এবং চাই উনি আরো অনেক বছর থাকুক আমাদের মাথার উপরে, যাতে আমরা আরো ভালোভাবে সব রকম দিক থেকে সার্বিকভাবে উপকৃত হতে পারি।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ তথা অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায় আজও শতাধিক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভিড়। সীমান্ত পেরোনোর জন্য আসা ওই সমস্ত অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে তিনটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধাপে ধাপে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ভারতে অনুপ্রবেশকারীদের জন্য কোনো জায়গা নেই বলে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। আজ সকালে নিউ টাউনের সাংবাদিকদের কাছে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি বানিয়ে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করা এই সমস্ত মানুষ যদি স্বেচ্ছায় ফিরে যান, তবে সেটাই আদর্শ হবে বলে উল্লেখ করেন দিলীপবাবু। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মল্লিকপুরে দুই বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছে পুলিশ। সফিকুল ইসলাম মোল্লা এবং তাঁর স্ত্রী মনিরা বেগম বাংলাদেশের যশোর জেলার মনিরামপুরের বাসিন্দা বলে জানা গেছে। টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করে দেওয়া হয়েছিল বলে জিজ্ঞাসাবাদের সময় ওই দুজন জানিয়েছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য শাহজাহান সর্দার তাদের আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল বলেও জানা গেছে। গতকাল তাদের বারুইপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে ওড়িশার পুরী থেকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং হিংসায় মদতের অভিযোগ রয়েছে। গত 14 মে দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই বিধায়ক। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। আবাস যোজনার ঘর দেবার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদের ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। একাধিক বাসিন্দা সোহেল রানা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং 1 ও 2 নম্বর ব্লকে সংযোগকারী মাতলা নদীর চর বেআইনিভাবে ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা এবং তার ছেলের বিরুদ্ধে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চললেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট অবিলম্বে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। এক ভিডিও বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন বাসের ভাড়া বাড়েনি, অথচ ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন,
3: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া যেতে পারে। আর উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সব জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে এবং এটি কন্টিনিউ করবে, এটা আগামী 2 দিন পর্যন্ত থাকবে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে আজ বৈঠকে বসছে রাজ্য সরকার। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।
5: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
6: অল্লো ফাদে।
7: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন দূরের সুর অনুষ্ঠানে শুনবেন মারাঠি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী জিতেন্দ্র অভিষেকী।

এতক্ষণ দূরের সুর অনুষ্ঠানে শুনলেন মারাঠি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন ভীম পলাশী লাগে রাগে শরৎপাদন, পরিবেশন করলেন ওস্তাদ আলী আকবর খান। গান পরম্পরা অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার, শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। আকাশবাণীর শিলিগুড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিশেষ অনুষ্ঠান সাফল্যের সোপানে আমরা কথা বলবো এমন একজন সফল মানুষের সঙ্গে, যিনি কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। যে পরীক্ষার স্বপ্ন হাজার হাজার তরুণ তরুণী দেখেন, সেই কঠিন প্রতিযোগিতার পথে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে বাধা অতিক্রম করতে হয় এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, সেসব নিয়েই আজকের এই আলাপচারিতা। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন WBCS পরীক্ষায় সফল দীপশঙ্কর চৌহান।
1: নমস্কার, আমি দীপশঙ্কর চৌহান, আমি সুভাষপল্লী শিলিগুড়ি থেকে এসেছি।
0: আচ্ছা, আপনাকে আকাশবাণীর পক্ষ

0: থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: প্রথমেই এই সাফল্যের অনুভূতি কেমন?
1: এই সাফল্যের অনুভূতি আমার কাছে একটা অপরিসীম, কারণ আমি ছোটোবেলার থেকেই সিভিল সার্ভিসের প্রতি একটা ঝোঁক আমার ছোটোবেলার থেকে তৈরি হয়।
0: আচ্ছা,
1: আর তখন থেকেই আমি আলাদা একটা মানে ভালোবাসা অনুভব করি, আর মনে হয় যে সিভিল সার্ভিসে কর্মরত হতে পারলে আমি সমাজের হয়ে অনেক কিছু করতে পারবো।
0: একদম। আচ্ছা, আপনার এই যাত্রাপথে পরিবার কতটা সহযোগিতা করেছে?
1: আমার পরিবারের অবদান এখানে অনস্বীকার্য, কারণ আমার মা বাবা এবং আমার বউ আমার এই কঠিন যাত্রাপথে সবসময় আমার সঙ্গে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, এবং তারা নিজেদের মূল্যবান সময় আমাকে বিভিন্নভাবে সাহায্য করে আজকে আমি তাদের ইয়ের জন্য অবদানের জন্য এখানে আছি।
0: আচ্ছা, আর আপনার এই যাত্রাপথে শিক্ষাগত পটভূমি সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদের একটু বলুন, মানে কিভাবে যাত্রাপথ শুরু, শিলিগুড়িতেই বেড়ে ওঠা?
1: হ্যাঁ, শিলিগুড়িতে বেড়ে ওঠা আমার হচ্ছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে পড়াশোনা করা।
0: আচ্ছা,
1: পরবর্তীকালে আমি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি, আমার যাবতীয় পড়াশোনা শিলিগুড়িতেই।
0: আচ্ছা, তারপর কোথায়? কলেজও শিলিগুড়িতে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আপনার WBCS এর মতন কঠিন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন?
1: আমার এক ব্যক্তিগত বন্ধু বেশ কয়েক বছর আগে WBCS এ চান্স পায়, তার নামটা এখন আর নিলাম না, সে যখন প্রথম চান্স পায় সে আমাকে চান্স পাওয়ার পরে বলে যে এই চাকরিতে কি কি ব্যাপার, ও আমাকে বিভিন্নভাবে এই চাকরিটা পরীক্ষা দেওয়ার জন্য সবসময় মানে বলতো,
0: উৎসাহ দিত।
1: উৎসাহ দিত। তো তারপর ওর ওর ওর পরামর্শ অনুযায়ী তাহলে দিয়ে দেখি কেমন এই পরীক্ষাটা, কারণ কি ছোটোবেলায় আমরা যখন ছিলাম তখন WBCS সম্বন্ধে একটা ভীতি মনে কাজ করছে, WBCS পরীক্ষা একটা বিশাল বড় ব্যাপার। তারপর যখন আমার বন্ধুর কাছে শুনলাম তখন আমার একটা ইচ্ছা জাগলো। প্রথম ইচ্ছা আমার 2021 সালে
0: আচ্ছা,
1: তৈরি হয়।
0: আপনার এখানেই প্রথম চাকরি WBCS না আগে?
1: না, আমি বর্তমানে রেলে কর্মরত আছি।
0: আচ্ছা, তারপর গিয়ে WBCS, তবে বলা যায় স্বপ্ন WBCS, কারণ
1: হ্যাঁ
0: রেলে চাকরি তো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখান থেকে স্টেট গভর্নমেন্ট প্লাস।
1: না, ব্যাপারটা হলো যে আমার কাছে WBCS এ মানে ব্যাপারটাই একটা আমার একটা অনুভূতি ব্যাপার, এটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা টাকা পয়সা এগুলো কোনো কিছু আমার এটার সঙ্গে যুক্ত না। আমার আমি চাকরিটার প্রতি ভালোবাসা আছে, এই চাকরিটা করতে চাই, তাই আমি এদিকে ঝুঁকেছি।
0: আচ্ছা, মোট কতদিন ধরে নিয়মিত প্রস্তুতি নিয়েছেন? মানে এটা তো বিশাল একটা লং টার্মে প্রস্তুতির ব্যাপার।
1: দেখুন, আমি তো যেহেতু অলরেডি একটু চাকরি করি, আমি যদি বলি শিডিউলভাবে ওইভাবে আমার কাছে পড়াশোনা করার মতো সময় ছিল না।
0: হ্যাঁ,
1: এবার আমার কাছে চাকরি করতে করতে তাও বলতে পারেন 2022-23 সাল থেকে মোটামুটি অল্প বিস্তর প্রস্তুতি নেওয়া শুরু করি, এবং সত্যি কথা বলতে কি এমনি বাড়িতে বসে থাকলে যতটা সময় পাওয়া যায় পড়াশোনা করার, চাকরিরত অবস্থা অতটা সময় পাওয়া পাওয়া যায় না। তো আমি এখন তো পড়াশোনার ধরনও বদলে গেছে, অনলাইনেই অনেক কিছু, যেটা মোবাইলেও অনেক কিছু পড়াশোনা আমি দেখতাম,
0: আচ্ছা,
1: আর ওইভাবে শিডিউল কোনো ঘন্টা হিসেবে পড়াশোনা আর রোজ দিন পড়াশোনা করার মতো সময়ও আমার ছিল না, কিন্তু সবসময় মানে বইয়ের টাচে থাকার চেষ্টা করতাম, এইটাই আর কি।
0: আচ্ছা, প্রতিদিনের পড়াশোনার একটি সাধারণ রুটিন কেমন ছিল? মানে আপনি কি যেটা বললেন যে সব সময় পড়তেন না, যখন সময় পেতেন কাজের ফাঁকে তখনই পড়তেন, তো কেমন রুটিনে পড়তেন?
1: রুটিনে পড়াশোনা বলতে আমার মেনলি যে সাবজেক্টগুলো আমার কাছে নতুন ছিল, যেমন কনস্টিটিউশন আর ইকোনমিক্স, যে সাবজেক্টগুলো কোনোদিন আমি বাকি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িনি,
0: আচ্ছা,
1: ওই ওই সাবজেক্টগুলোর প্রতি আমি একটু জোর দেওয়ার চেষ্টা করতাম, আর নিয়মিত সময় পেলে আধা ঘন্টা বা 1 ঘন্টা দেখার চেষ্টা করতাম।
0: আচ্ছা, প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ,
1: হ্যাঁ
0: প্রতিটি ধাপের জন্য আপনার প্রস্তুতি

0: সবগুলো মিলিয়ে কোনটা বেশি
1: আমার
0: ভালো
1: সবচেয়ে
0: লাগলো?
1: বেশি মানে পছন্দ হচ্ছে কনস্টিটিউশন পড়ে। আমি কোনোদিন এর আগে পড়িনি। আমি কনস্টিটিউশন পড়তে থেকে বুঝতে পারলাম যে একটা সাধারণ মানুষেরও কী কী অধিকার আছে, এটা
0: একদম।
1: আমি জানতাম না।
0: হুম
1: আমরা সাধারণ মানুষেরা অনেক কিছুই জানি না, অনেকেই অনেক সময় ভয় পাই যে এইটার বিরোধিতা করলে বা এটা করলে আমাকে যদি কেউ ধরে নিয়ে যায় বা কেউ কিছু বলে,
0: হ্যাঁ
1: এরকম এরকম হয় না। একটু সংবিধান জানা থাকলে অনেক সুবিধা। শুধু যে চাকরির পরীক্ষার জন্যই সংবিধান পড়তে হবে তার কোনো মানে নেই, কিন্তু প্রত্যেকেরই সংবিধানে কম বেশি একটু নলেজ
0: জানা
1: থাকলে,
0: জরুরি,
1: জানা
0: একদম।
1: জরুরি, এবং জানা থাকলে তাদের মানে দৈনন্দিন জীবনে অনেক সুবিধা হয়।
0: একেবারেই। আচ্ছা, কোন বিষয়টি তুলনামূলকভাবে কঠিন মনে হয়েছে, কনস্টিটিউশন না ইকোনমিক্স? বাকিগুলো তো বললেন যে পড়েছেন।
1: ইকোনমিক্সটা কনসেপচুয়াল কঠিন, হ্যাঁ অবশ্যই ইকোনমিক্সে অনেক কিছু কঠিন বিষয় আছে এবং ব্যাপারটা অনেকটাই কনসেপচুয়াল কোশ্চিন আসে WBCS-এর ক্ষেত্রে, যেটা মানে সেই গদ ধরা প্রশ্ন আসে না। সুতরাং ইকোনমিক্সে পড়তে গেলে অনেক ধৈর্য সঙ্গে আর ব্যাপারটা বলতে গেলে একটু ইন্টারেস্টিংও আছে, একটু
0: কঠিনও আছে,
1: কঠিনও আছে।
0: যেটা কনস্টিটিউশনটা তুলনামূলকভাবে ইজি।
1: তুলনামূলকভাবে মানে এটা মানে একটু জানা থাকলে মানে অনেকটা ঠিক ইতিহাসের মতন,
0: হ্যাঁ,
1: এটা তো চেঞ্জের তেমন কোনো ব্যাপার নেই,
0: জানা যায় অনেকটা।
1: জানা যায় মানে একটু মনে থাকলেই হলো।
0: হ্যাঁ। আচ্ছা, ইকোনমিক্সটা বললেন সবচেয়ে বেশি কঠিন লেগেছে, কিভাবে আয়ত্ত করেছেন?
1: আমার আমার এই এই যে সাফল্য বা এই যে সাফল্যের জন্য আমার বন্ধু বান্ধব অনেক বেশি আমাকে মানে সাহায্য করেছে।
0: আচ্ছা,
1: আমার দু তিনজন বন্ধু আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে, আমি তাদের কাছে বিভিন্ন সময় তাদেরকে ডাকতাম বা তাদের সঙ্গে গ্রুপ স্টাডি করতাম, তাদের কাছে জানতে চেতাম যে ইকোনমিক্সটা কী হবে কী হবে কী হবে, আর ইকোনমিক্স বা কনস্টিটিউশন, কারণ আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের না, সুতরাং আমাকে নতুন করে শিখতে হয়েছে
0: হ্যাঁ,
1: এবং এক্ষেত্রে আমার বন্ধুরা আমাকে খুব সাহায্য করেছে।
0: আচ্ছা, কোন বই বা মানে কোন কোন বই, সংবাদপত্র বা অনলাইন রিসোর্স আপনার প্রস্তুতির সবচেয়ে বেশি সাহায্য করেছে? আপনি একটু আগে যেমনটা বললেন যে অনলাইনে পড়েছেন বেশিরভাগ সময়, তো কীভাবে সাহায্য করেছে?
1: অনলাইনে তো এখন অনেক WBCS যারা অফিসার হয়েছে তারা অনেকেই অনলাইনে কোচিং দেয়, এবং কারোর নাম তো আমি ওইভাবে নিতে পারি না, কিন্তু এখন বর্তমানে ইউটিউবে অনেকেই ফ্রিতে কোচিং দেয়।
0: আচ্ছা,
1: যেমন আমার সপ্তর্ষি নাগ স্যার, মানে এখন যিনি আছেন হচ্ছে মানে ইসলামপুরে SDO বর্তমানে যিনি,
0: আচ্ছা,
1: ওনারও কিছু কিছু ভিডিও দেখেছি, ওনার কিছু কিছু এরকম আরও কয়েকজন আছে, ওদের ভিডিওতে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি।
0: বেশ। আচ্ছা, সমসাময়িক বিষয়ের প্রস্তুতির জন্য আপনি কিভাবে নিয়মিত আপডেট থাকতেন?
1: আমি আমার একটা দৈনন্দিন পেপার পড়ার স্বভাব মানে স্বভাব আছে, আর আমি উত্তরবঙ্গ পেপারটা আমার বাড়িতে নেওয়া হয়, উত্তরবঙ্গটা আমি পড়ার চেষ্টা করি দৈনন্দিন পেপার বলতে এটাই। আর মাঝে মাঝে একটু মাঝে মাঝে টাইমস ম্যাগাজিন দেখতাম,
0: ম্যাগাজিন পড়া,
1: ম্যাগাজিন ট্যাগাজিনগুলো দেখতাম।
0: মানে পড়ার মধ্যেই সবসময় থাকতে হবে বলছেন?
1: না না, আমি তো মনে করি না যে পড়ার মধ্যেই সবসময় থাকতে, আর এটা মানে কি একটা মানে বেসিক অ্যাওয়ারনেস বলতে পারেন, কে কতটা অ্যাওয়ার মানে
0: আচ্ছা,
1: তার
0: নিজের পড়াশুনোর সম্পর্কে।
1: যে বর্তমান যুগে কী হচ্ছে,
0: আচ্ছা,
1: এটা এটা পড়াশোনা তো বড় কথা হচ্ছে কে কতটা অ্যাওয়ার মানে
0: আশপাশ নিয়ে,
1: আশপাশ নিয়ে,
0: পরিবেশ নিয়ে তাদের,
1: তো কোশ্চিনগুলো তো সম্পূর্ণ বই খুলে আসবে না,
0: একদম
1: কোশ্চিনগুলো আসবে ঘুরিয়ে,
0: পুঁথিগত বিদ্যাই তো সব নয়,
1: পুঁথিগত ভাবে আসবে না, তো
0: একদম।
1: কে কতটা অ্যাওয়ার সেটা নির্ভর করে।
0: আচ্ছা, আপনি কি নিজে নোট তৈরি করতেন নিজের, নাকি করলে তা কতটা কার্যকর হয়েছে আপনার
1: আমি
0: নোটগুলো?
1: আমি নিজেই নোট তৈরি করতাম, আর নোট তৈরি করার বিষয়ে আমার বাবা আমাকে অনেক সাহায্য করেছে,
0: আচ্ছা,
1: আর আমার আমার এক বন্ধু আছে উনি বর্তমানে রেলে কর্মরত, ও এক সময় কোচিং নিত, রাইস বলে একটি সংস্থা আছে,
0: আচ্ছা,
1: ও রাইসের কোচিং এর নোটগুলো আমি নিয়েছিলাম, এবং আমার বাবাও আমাকে বিভিন্নভাবে নোটসের জন্য সাহায্য করেছে, বাকি বন্ধুরা তো
0: সেগুলো
1: সাহায্য
0: কার্যকর হয়েছে নোটগুলো?

0: অবশ্যই কার্যকর হয়েছে, কারণ বিগত কত বছর ধরে WBCS এর মেন স্ট্রাকচারাল যে মানে পরীক্ষাগুলো হয় ওখানে তেমন কোনো পরিবর্তন আসেনি, সিলেবাসেও
1: আচ্ছা,
0: পরিবর্তন আসেনি, মানে গদ ধরার মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। পরবর্তীকালে আসবে কি না বলতে পারছি না, কিন্তু মোটামুটি 10-12 বছরে তো
1: আসেনি।
0: কোনো পরিবর্তন হয়নি।
1: আচ্ছা, মক টেস্ট এবং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র
0: হ্যাঁ,
1: অনুশীলন কতটা গুরুত্বপূর্ণ?
0: মক টেস্ট তো ওইভাবে যেহেতু আমি চাকরি করতাম ওইভাবে সময় পেতাম, কিন্তু স্ক্যানার বলে একটি মানে বই আছে যেখানে আছে বিগত কয়েক বছরগুলোর
1: কোয়েশ্চেন আসে? আচ্ছা,
0: কোশ্চেনগুলো দেওয়া আছে, ওগুলোকে আমি মাঝে মাঝে চর্চা করতাম।
1: আচ্ছা, মানে সময় পেলেই, কাজের ফাঁকে সময় পেলেই বই
0: হ্যাঁ,
1: নিয়ে বসে পড়তেন
0: চেষ্টা করতাম আর কি
1: যতদূর পারা যায়।
0: যতদূর পারা যায়।
1: দীর্ঘ প্রস্তুতির সময় কিভাবে সময়কে সঠিকভাবে পরিচালনা করেছেন? মানে আপনি তো বলছেন রেলে চাকরি করছেন এখনো, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো সেই ব্যস্ততার মধ্যে কিভাবে নিজেকে, নিজের টাইম বের করে করেছেন?
0: নিজের টাইম বলতে গেলে আমি তো বারবার করে বলছি আমার কাছে যদি ডেইলি আমি 1 ঘন্টাও পড়তে পারি সেটাও আমার কাছে অনেক।
1: অনেক।
0: হ্যাঁ, আমি আধা ঘন্টা 1 ঘন্টা এটাকেই আমি মনে করি আমার কাছে অনেক ছিল,
1: আচ্ছা,
0: অত সময় পেতাম না।
1: হ্যাঁ। প্রস্তুতির সময় মানসিক চাপ বা উদ্বেগ কিভাবে সামলাতেন? আমরা এখন দেখি বিশেষ করে জেনজিদের মধ্যে যে বেশি চাপ নিয়ে ফেলে ওরা একটু ছোট ছোট ব্যাপারে, তো আপনি কিভাবে সেটা সামলাতেন?
0: আমার কাছে এটা সত্যি কথা বলতে কি এটা খুবই চাপের। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু আমি একটা অলরেডি চাকরি করি, মাঝে মাঝে হতাশা আমাকে গ্রাস করতো যে
1: একেবারেই
0: আমি একটি চাকরি করতে করতে আর একটা চাকরি পরীক্ষা দিচ্ছি, আদৌ কি এই চাকরি পরীক্ষা আমার হবে কি না, কারণ আমি সময় দিতে পারতাম না। একটা নর্মাল ছেলে মেয়ে যেরকম সময় দিতে পারে বাড়িতে থাকলে, তো আমাকে মাঝে মাঝে হতাশা মানে হতাশা আমাকে গ্রাস করতো। তো তারপরে
1: কিভাবে কাটাতেন সেসব?
0: আমি একটু ঘুরতে ভালোবাসি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে ফ্যামিলির সঙ্গে ঘুরে এই
1: আচ্ছা,
0: হতাশা কাটানোর চেষ্টা করতাম আর কি।
1: আপনি যেহেতু শিলিগুড়িতে থাকেন, এবার
0: হ্যাঁ
1: অন্য কথায় আসি,
0: হ্যাঁ,
1: কি টানে আপনাকে বেশি, পাহাড় না সমুদ্র বা জঙ্গল?
0: পাহাড় আমাকে পাহাড় বেশি টানে।
1: পাহাড়ে গেলে সব
0: হ্যাঁ,
1: ক্লান্তি কেটে যেত, তাই
0: ক্লান্তি,
1: তো?
0: হ্যাঁ,
1: অবসাদ, হোয়াট এভার,
0: অবসাদ।
1: কেটে যেত,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তারপর আবার পড়াশুনোয় মন বসতো ফিরে এসে।
0: পড়াশোনা, হ্যাঁ একদম।
1: আচ্ছা, কখনো কি ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে? সেই অভিজ্ঞতা আপনাকে কি
0: না না,
1: শিখিয়েছে?
0: অবশ্যই। আমি আমি যখন প্রথমবার 2021 সালে WBCS পরীক্ষা দিই, ওবার প্রিলিমিনারিতে গিয়েই আমি আর চান্স পাইনি। পরে আবার যখন 2022 সালে দিলাম, তখন প্রিলিমিনারি কম মানে পাস করে মেন্স দিয়ে আসলাম, তখন আর ইন্টারভিউতে চান্স পাইনি। এই 23-এ গিয়ে আমার প্রিলিমিনারি মেন্স আর ইন্টারভিউ সবই কমপ্লিট হলো।
1: আচ্ছা,
0: ব্যর্থতার সঙ্গে সঙ্গেই তো আসবে, একবারে
1: একেবারে তো আসে না
0: আসে না।
1: সাফল্য।
0: হ্যাঁ
1: আচ্ছা, 23 থেকে 26 চলছে এটা,
0: হ্যাঁ,
1: এতগুলো বছর ধরে WBCS এর প্রসেসটা চললো?
0: এত বছর ধরে WBCS এর প্রসেসটা চললো, এবার এবার তার মধ্যেও এখনো সম্পূর্ণ রেজাল্ট বেরোয়নি, তারপরেও
1: আচ্ছা
0: আরও বেরোবে।
1: আচ্ছা,
0: এই প্রসেসটা স্লো, আমি এখন এটা তো প্রশাসনিক ব্যাপার, এটা নিয়ে কিছু বলার নেই, কারণ একবার প্রিলিমিনারি হয়, তারপর মেন্স হয়, তারপর তারপরে হচ্ছে আপনার প্রথমে গ্রুপ এর বেরোয়, তারপর গ্রুপ বির বেরোয়, তারপর আপনার সি এর বেরোয়, তারপর আবার ডি এর বেরোয়, মানে
1: আচ্ছা,
0: টোটাল এতগুলা রেজাল্ট বের করতে মোটামুটি একটা WBCS এর টোটাল 5খানা রেজাল্ট বেরোয়,
1: আচ্ছা,
0: 5 থেকে 6খানা। তো তার মধ্যে যেহেতু এটা মানে MCQ টাইপের, আর কম্পিউটার CBT টাইপের হলে হয়তো তাড়াতাড়ি হতো, কিন্তু মামা যেহেতু MCQ টাইপের তাই হয়তো সময় লেগে যায়
1: আচ্ছা,
0: অনেক বেশি।
1: আপনার মতে কোচিং কতটা জরুরি, মানে স্ব-অধ্যয়নের ভূমিকা কতটা নাকি
0: হ্যাঁ,
1: বেশি?
0: আমার তো মনে হয় যে কোচিং নিতে পারলে অবশ্যই সুবিধা হয়, কারণ একটা ডেইলি প্র্যাকটিসে মানে কোচিংটা কতটা সুবিধা করবে কাজ সেটা তো সে যতটা গ্রহণ করবে, তার থেকে বড় সুবিধা ডেইলি প্র্যাকটিস, মানে একটা
1: আচ্ছা,
0: কোচিংয়ে যাওয়া মানে ডেইলি প্র্যাকটিসের মধ্যে
1: হুম
0: থাকা,
1: হুম হুম
0: সেটা খুব জরুরি।
1: হুম
0: আর সেটা না হলে খুব অসুবিধা হয়ে যাবে, মানে ধরতে খুব অসুবিধা, কারণ পড়াশোনার ব্যাপারটাকে একটা লেইয়ের মধ্যে, লেই
1: হ্যাঁ
0: খাইয়ে খই মানে পরীক্ষা হবে বা এই যে ক্লাস হবে, দৈনন্দিন ব্যাপারটা এটা থাকলে খুব সুবিধা।
1: আচ্ছা, আর কোচিং তো থাকলো, কিন্তু নিজের থেকে প্রিপারেশনটাও জরুরি নয় ফিরে এসে কোচিং থেকে?
0: না না, অবশ্যই, কারণ নিজের থেকে না হলে কোনো কিছুই হবে না, কারণ কোনো কোচিং সেন্টারই কাউকে চাকরি দিতে পারবে না, আর কোনো কোচিং সেন্টারই সব কিছু শিখিয়ে দিতে পারবে না, যার মধ্যে নিজস্ব থাকবে সেই করতে পারবে। আমি এটা তো অবশ্যই মনে করি, নিজের থেকে পড়াশোনা করাটা অবশ্যই জরুরি, আর যেটুকু পড়া কোচিং হলো বা নিজের থেকে পড়া হলো সেটাকে বারবার রিপিট করাটা খুব জরুরি।
1: হ্যাঁ,
0: কারণ আমরা যেসব এই যে সাবজেক্টগুলো যেগুলো ইকোনমিক্স বা কনস্টিটিউশন এগুলো ভুলে যাওয়ার প্রবণতা মানুষের বেশি হয়।
1: হ্যাঁ,
0: অনেক আর্টিকেল থাকে, অনেক ইয়ে থাকে।
1: আচ্ছা আচ্ছা, WBCS এর ইন্টারভিউর পার্টটা আপনার হয়ে গেছে?
0: ইন্টারভিউ পার্ট সব কমপ্লিট আমার।
1: আচ্ছা, তো ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে আপনার অভিজ্ঞতা কেমন ছিল?
0: ইন্টারভিউ বোর্ডে অভিজ্ঞতা বলতে গেলে আমি একটু নার্ভাসই ছিলাম, কারণ পাঁচজন বসে থাকেন বরিষ্ঠ আধিকারিকরা, তারা বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্টে প্রশ্ন করে, প্রত্যেকেই তারা অভিজ্ঞ, তারা বছরকার বছর তাদের সামনে গিয়ে প্রথম প্রথম তো একটু
1: নার্ভাস লাগে। সেই নার্ভাসনেসটাকে কি করে কাটিয়ে উঠলেন? অনেকে তো এরকম হয় যে সে একটু নার্ভাসে বশবর্তী হয়ে কথা বলতে পারে না।
0: হ্যাঁ, আমি যেই মানে রুমে গেছিলাম ওখানকার যে মেন যিনি ছিলেন উনি ছিলেন একজন ম্যাডাম, আমি প্রথমে একটু আনকমফোর্টেবল হয়েছিলাম, একটু ভয় ভয় লাগছিল, পরে ম্যাডামই বলল যে আপনি একটু কমফোর্টেবল হয়ে বসুন, তারপর আমি আস্তে আস্তে একটু কমফোর্টেবল হলাম, তারপর আস্তে আস্তে প্রশ্ন উত্তরের পর্ব চলল।
1: আচ্ছা, সবটাই বাংলায় হয় নাকি?
0: না না, আপনাকে আপনাকে ফার্স্টে আপনি যদি ইন্টারভিউ নিয়ম আছে, যদি ইন্টারভিউয়ার যদি আপনাকে ইংলিশে প্রশ্ন করে তাহলে আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে, আর যদি বাংলায় প্রশ্ন করে তাহলে বাংলায় উত্তর দিতে হবে।
1: নিজের চয়েস নেই
0: না, এবার যদি ফার্স্ট যেমন প্রত্যেক একটা কমন কোশ্চেন হলে ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে WBCS এটা মানে প্রথম কোশ্চেন খুব কমন কোশ্চেন, সবাইকে এই কোশ্চেনটা করা হয়।
1: আচ্ছা,
0: এবার যদি কেউ বলো নিজের সম্বন্ধে বলো তাহলে বাংলায় বললো তাহলে আপনাকে বাংলায় উত্তর দিতে হবে।
1: আচ্ছা, এবার যদি বললো
0: ইন্টারভিউ সেল তাহলে আপনাকে ইংলিশে বলতে হবে।
1: আচ্ছা,
0: এবার এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, ওরা প্রথমে ইংলিশে শুরু করে ম্যাডাম স্যার ম্যাডামরা, তারপরে আস্তে আস্তে বাংলায় ওরা ফেরত আসে।
1: বুঝেছি। আচ্ছা, ফলাফলের ফলাফল যেদিন প্রকাশ হলো সেই দিনটি কেমন ছিল আপনার কাছে? মানে প্রথমে কাকে এই সুখবরটি জানিয়েছিলেন?
0: ফলাফলটি আমি প্রথমে আমার মাকে জানিয়েছিলাম, মা আমার এই সুখবর শুনে খুবই খুশি হয়েছিল, প্রথম আমি খবরটা মাকেই জানাই, তারপরে আমার বন্ধুবান্ধব মা বাবা বউ সবাইকে জানাই।
1: বেশ, নিজের কেমন অনুভূতি হচ্ছিল সেই সময়? এত বছরের একটা,
0: প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না যে সত্যি আমি পেয়েছি, তারপরে বাবা করে রোল নাম্বার নাম মিলিয়ে তারপরে বিশ্বাস হলো যে আমি সত্যি পেয়েছি।
1: আচ্ছা, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সমাজের জন্য আপনি কি করতে চান?
0: মানে প্রশাসন যেন আরো ভালোভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে, আমার কাছে আমার আমার সেটুকুই প্রশাসনে গিয়ে আমার আমার সেটাই প্রথম দায়িত্ব থাকবে, প্রশাসনকে দেখে যেন মানুষে ভয় না পায়, প্রশাসন যেন মানুষের কাজে আসে।
1: একদম। আচ্ছা, প্রশাসনিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিয়ে আপনার কি মতামত?
0: আমি তো অবশ্যই বলবো যে নারীরা বেশি বেশি করে যেন প্রশাসনে অঙ্গ হয়, কারণ নারীদের নারীদের যে কাজ করার যে ধরন সেটা খুবই আমার পছন্দ, ওনারা খুব ডেডিকেটেড হয় যে কোনো কাজের বিষয়ে, আমি তো চাইব বেশি বেশি করে নারীরা যাতে প্রশাসনে কাজে যুক্ত হয়।
1: আচ্ছা, বাংলার গ্রামীণ উন্নয়নে একজন প্রশাসনিক আধিকারিকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন?
0: বাংলার গ্রামীণ উন্নয়নে একজন প্রশাসনিক আধিকারিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ গ্রামের মানুষরা সব কিছু বলে উঠতে পারে না বা অনেক সময় বুঝে উঠতে পারে না। একজন প্রশাসনিক আধিকারিকের প্রথম কাজই হলো সে যে গ্রামে পোস্টেড বা সে যে গ্রামীণ এলাকায় পোস্টেড সেখানকার প্রত্যেকটা লোককে তারা কী কী সুবিধা পাবে বা তার সরকার থেকে কী কী সুবিধা দেওয়া হচ্ছে সেই সম্বন্ধে অবগত করা, এবং সেই সুবিধাগুলো তারা যাতে কী করে পেতে পারে সেই সম্বন্ধে সাহায্য করা, এবং যে আধিকারিক সেটা ভালো করে যত করতে পারবে সেই গ্রামের বা সেই গ্রামীণ এলাকা তত উন্নতি
1: দিকে এগোবে
0: দিকে এগোবে। হ্যাঁ
1: আচ্ছা, যারা প্রথমবার WBCS পরীক্ষার প্রস্তুতি শুরু করছেন এখন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
0: আপনারা প্রত্যেকেই মন দিয়ে পড়ুন, এবং প্রত্যেকটা জিনিস খুব কনসেপচুয়াল, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা ডিটেলসে পড়ুন, কারণ আপনাদের প্রিলিমিনারিতে যেসব সাবজেক্ট আছে মেনসে গিয়েও একই সাবজেক্ট আছে, ওই জন্য প্রথম থেকেই আপনারা ডিটেলসে পড়ার চেষ্টা করুন, প্রত্যেকটা জিনিস কনসেপচুয়ালভাবেই পড়ুন।
1: আচ্ছা, আর প্রস্তুতির সময় কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত বলে আপনি মনে করেন?
0: প্রথম কথা, WBCS পরীক্ষায় সবকটা, আমার তো মনে হয় না যে কেউ আছে যিনি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন, এরকম যে সে প্রিলিমিনারি হোক বা মেন্স হোক। তা আমাদের প্রথম উদ্দেশ্য হবে যে আমরা যতটা পারবো নেগেটিভ মার্কিং যাতে আমাদের না হয়, সে প্রিলিমিনারি হোক বা মেন্স হোক, আমরা ভুল উত্তর থেকে বিরত থাকার চেষ্টা করব, যেইটুকু জানবো সেইটুকুই যেন আমরা দিতে পারি। আর নেগেটিভ মার্কিংয়ে অনেক লোকের অনেক কিছু বাদ হয়ে যায়,
1: যেটা জানবো না সেটা ছেড়ে আসাই বেটার,
0: ছেড়ে আসাটাই ভালো।
1: আচ্ছা, হতাশ হয়ে পড়া পরীক্ষার্থীদের জন্য আপনি কি বলতে চান?
0: দেখুন, আপনারা হতাশ হবেন না, আপনারা আপনাদের মনে যদি সত্যি ইচ্ছা থাকে এই WBCS এর প্রতি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করে যান। আর সবারই যে একবারে হবে বা কারোর যে একবারে হবে না তারও কোনো গ্যারেন্টি নেই, চেষ্টা করে যেতে হবে, যতদূর যতদিন আপনার মন সায় দেবে ততদিন আপনারা সকলেই চেষ্টা করে যান।
1: বেশ, সাফল্যের পথে আপনার ব্যক্তিগত মন্ত্র বা জীবনের মূল মন্ত্র কি?
0: আমি কোনো কিছুই শেষ চেষ্টা না করে ছাড়ি না, আমি খুব জেদি মানুষ ব্যক্তিগতভাবে, যতক্ষণ না মনে হয় যে আমি আমি কোনো কিছু পাচ্ছি না ততক্ষণ আমি কোনো বিষয়ে ছাড়ি না।
1: বেশ, আচ্ছা, আগামী দিনে নিজের জন্য কি লক্ষ্য স্থির করছেন?
0: আগামী দিনে আমি নিজে ভাবছি যে প্রশাসনিক ক্ষেত্রে গিয়ে কতটা মানুষের সেবা নিযুক্ত হতে পারবো, তার সঙ্গে সঙ্গে নিজের পরিবারের সঙ্গে কতটা ভালোভাবে সময় কাটাতে পারবো।
1: বেশ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আপনার এই সাফল্য নিঃসন্দেহে অসংখ্য তরুণ তরুণীকে নতুন করে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে, এই আশা রাখছি আমরা। শ্রোতা বন্ধুরা, আজকের সাফল্যের সোপান অনুষ্ঠানে আমরা কথা বললাম WBCS পরীক্ষায় সফল একজন কৃতী প্রার্থীর সঙ্গে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।

আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্র মঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবন্ত। দ্বিতীয় পর্ব থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গ্রামেগঞ্জে।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা, জৈবিক উপায়ে ফসলের কীটশত্রু নিয়ন্ত্রণ এবং ট্রাইকোকার্ডের ব্যবহার প্রণালী। আলোচনায় অংশ নিয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুরজ সরকার। নমস্কার ডক্টর সরকার, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের বর্তমানে দেখা যায় যে আমাদের কৃষক ভাইরা অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকেন তাদের ফসল পরিচর্যার ক্ষেত্রে, কিন্তু এটার যে একটা বিশাল ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশ এবং আমাদের সমগ্র জীবকুলে, তো এই ক্ষতির থেকে রক্ষা পেতে বর্তমানে আমরা কিন্তু এখন সচেতন হচ্ছি যে জৈব উপায়ে যদি এই সব কাজগুলো করা যেতে পারে তাহলে আমাদের পরিবেশও ভালো থাকবে এবং আমাদের শস্য ভাণ্ডারও মানটা কিন্তু উন্নত থাকবে। তো এই ফসলের যে ক্ষতিকর যে কীটশত্রুগুলো রয়েছে, হ্যাঁ, সেটাকে জৈবিক উপায়ে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, তার ব্যবস্থাটাই বা কী রয়েছে?
1: মূলত আমরা যে জানি আর কি, যে এখন আমাদের যে আধুনিক কৃষি চলছে, অর্থাৎ যে নিবিড় কৃষি পদ্ধতি, অর্থাৎ কৃষক ভাইরা ওনাদের জমি কখনোই ফেলে রাখেন না, তিনটে যে আমাদের যে মরশুম হয় তিনটে মরশুমেই চাষ করেন, এবং যখনই চাষ করা হয় সেক্ষেত্রে পাশাপাশি সেখানে যে কোনো ফসলই হোক সেখানে রোগ এবং পোকার একটা আপদ বা বিপদ বা উপদ্রব যাই বলেন সেটা কিন্তু লেগেই যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে যে একটা মানসিকতা যে রাসায়নিক কীটনাশকটা ভালো উপায়, খুব সহজলভ্য উপায় এবং কৃষক ভাইরা সহজেই ব্যবহার করতে পারেন, এবং যখন ওনারা দেখতেও পান যে কাজও হচ্ছে, পরের দিন গিয়ে সেই পোকাগুলো যখন জমিতে মরে পড়ে থাকতে দেখেন তখন ওনারা মন থেকে একটু নিশ্চিন্ত হন, না কাজ হয়েছে, ফসলটা আমার বেঁচে থাকবে। তাই রাসায়নিক কীটনাশক আজকের দিনে যে আধুনিক কৃষির এই যে যুগ, সেখানে রাসায়নিক কীটনাশকটা একটা মূল একটা উপাদান বা প্রধান উপাদান বলা যায়, এবং এর যে ভূমিকা সেটা কম বেশি আমরা সকলেই জানি যে এগুলো সুন্দর কাজ করে। কিন্তু দেখা গেছে যে এই যে অতিমাত্রায় রাসায়নিক কীটনাশক যখন আমরা জমিতে ব্যবহার করছি তার ফলে এক তো বিভিন্ন কীটশত্রু এবং রোগের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, অর্থাৎ কি একই ওষুধ বারবার করে স্প্রে করার ফলে ওনারা আর ওই ওষুধ দিয়ে আর ওদের কাজ করছে না, এবং ওই ওষুধের সমান গোত্রের যে আরও ওষুধ হয়েছে তাদের বিরুদ্ধেও পোকাগুলো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এবং যখন স্প্রে করা হয় জমিতে তখন আমরা সকলেই জানি যে জমিতে শত্রুপোকা যেমন থাকে পাশাপাশি জমিতে বন্ধুপোকাও কিন্তু উপস্থিতি থাকে, সেই ক্ষেত্রে যখন স্প্রে করা হয় তখন শত্রুপোকা এবং বন্ধুপোকা উভয়েরই মৃত্যু ঘটে, এবং পরবর্তীতে বন্ধুপোকা যেহেতু শত্রুপোকাদেরকে খেয়ে বেঁচে থাকে সেই ক্ষেত্রে ওদের বংশবৃদ্ধিটা তুলনামূলক কম হয়, এবং যে আমাদের শত্রুপোকা তাদের বংশবিস্তার কিন্তু খুব দ্রুত হয়। তাই সেই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কীটনাশক তো আছেই, এবং আমরা যে রাসায়নিক কীটনাশকের যে ক্ষতিকর প্রভাব তার একটা মানে বড় অংশ দেখতে পাচ্ছি যে পুরো আমাদের যে বিশ্ব সেই বিশ্বজুড়ে মৌমাছিদের কিন্তু সংখ্যা কিন্তু দিনকে দিন কিন্তু হ্রাস পাচ্ছে, যেটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত চিন্তার একটি কারণ। এবং মূলত যে নিওনিকোটিনয়েড গ্রুপের যে ওষুধ, আমি নামগুলো বলে দিই এই গ্রুপের ওষুধগুলোর, ইমিডাক্লোপ্রিড কৃষক ভাইদের কাছে খুবই পরিচিত একটি নাম, থায়ামিথক্সাম, অ্যাসিটামিপ্রিড এই সমস্ত ওষুধগুলো পড়ে, এই গ্রুপের ওষুধগুলো মৌমাছিদের যে কলোনি কোল্যাপস ডিসঅর্ডার এই যে রোগটি হয়, অর্থাৎ ওদের পুরো কলোনি বা চাক নষ্ট হয়ে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু পুরোপুরি এই নিওনিকোটিনয়েড গ্রুপের ওষুধের প্রভাবেই কিন্তু আমরা বিশ্বজুড়ে মৌমাছিদের এই সংখ্যা কমে যাওয়ার জন্য কিন্তু দায়ী। তাই আমাদেরকে একটু অল্টারনেট ভাবতে হবে, এবং দেখা গেছে যে প্রাকৃতিকগতভাবে কিন্তু জমিতে উপস্থিত বন্ধুপোকারা কিন্তু শত্রুপোকাকে খেয়ে কিন্তু বেঁচে থাকে, তাই আমরা এই বন্ধুপোকার মাধ্যমেই যদি শত্রুপোকার নিয়ন্ত্রণের রাস্তাটাকে বেছে নিই তাকেই আমরা বলবো হচ্ছে কি জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থাৎ পোকা দিয়েই পোকা নিয়ন্ত্রণ করা, এটি হলো হচ্ছে কি জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। যেটা করতে হবে যে ফসল ক্ষেতে আমাদের যে বন্ধু পোকাগুলি রয়েছে সেই পোকাগুলোকে কিন্তু সংরক্ষণ করার কিন্তু প্রয়োজনীয়তা আছে, এবং এই যে সংখ্যা বৃদ্ধি করার জন্য যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা সেটাও কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে। হঠাৎ করে গাছে পোকা লেগেছে মানেই তড়িঘড়ি ছুটে গিয়ে একটি ওষুধ কিনে নিয়ে এসে আমি পরের দিন সকালে স্প্রে করে দিলাম, এই চিন্তাভাবনা বা এই মানসিকতা থেকে কিন্তু একটু পিছিয়ে আসতে হবে। তাই বর্তমানে বিজ্ঞানীরা চিন্তাভাবনা করেছেন যে জমিতে উপস্থিত বন্ধু পোকাদেরকেই যদি সংখ্যা বাড়িয়ে কাজে লাগানো যায় এই শত্রুপোকা নিয়ন্ত্রণে, তাহলে পরে কিন্তু আমাদের যে রাসায়নিকের যে ব্যবহার সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। তো এই বিষয়টি হচ্ছে আমাদের যে জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা বলি, এটি হলো কি বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।
0: আচ্ছা, এই জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রকারভেদ কি রয়েছে?
1: প্রকারভেদ বলতে এখানে কি হয়, আমাদের যে ল্যাবরেটরি বা গবেষণাগারে কৃত্রিম উপায়ে বন্ধু পোকার বংশ বিস্তার করানো হয়, করে ফসল ক্ষেতে প্রয়োগ করা হয়। এবং এই যে আমাদের যে বন্ধু পোকা রয়েছে, তাদের মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে গিয়ে পরভোজী বন্ধু পোকা, অর্থাৎ এরা শত্রু পোকাদেরকে খেয়ে নেয়। আরেকটি রয়েছে পরজীবী বন্ধু পোকা, অর্থাৎ তাদেরকে খায় না কিন্তু তাদের দেহের উপরে থাকে, তাদের দেহ থেকে রস চুষে খায় এবং তাদেরকে আস্তে আস্তে নিস্তেজ করে মেরে ফেলে, মানে পরজীবী। এই যে পরভোজী যে বন্ধু পোকাগুলি রয়েছে, তাদের মধ্যে জমিতে উপস্থিত যে সমস্ত রয়েছে বন্ধু পোকা, অনেকেই দেখেছেন বা দেখেন সবসময় বিভিন্ন রকমের মাকড়সা আমরা যে কোনো ফসলের জমিতে দেখতে পাই। লেডি বিটল, ছোট্ট উজ্জ্বল কমলা বর্ণের কিছু পোকা আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমরা বলি লেডি বিটল। ক্রাইসোপার্লা কার্নিয়া, সবুজ রঙের সুন্দর ছোট মশার মতন দেখতে একটু ছোট্ট পোকা রয়েছে, তার নাম ক্রাইসোপার্লা কার্নিয়া। তারপরে সিরফিড মাছি, বিভিন্ন রকমের ফড়িং, কী কী ফড়িং রয়েছে, সুন্দরী ফড়িং রয়েছে, ডাইনি ফড়িং রয়েছে, লম্বা সুর ঘাস ফড়িং রয়েছে, বোতল পোকা রয়েছে, এরা প্রত্যেকে কিন্তু পরভোজী বন্ধু পোকা। এবং আমি যে আরেকটি বললাম পরজীবী বন্ধু পোকা, তার মধ্যে রয়েছে ট্রাইকোগ্রামা, টেলিনোমাস, ব্র্যাকন, এই সমস্ত কিন্তু পরজীবী বন্ধু পোকা রয়েছে। এদের প্রত্যেককেই কিন্তু ল্যাবরেটরিতে বা গবেষণাগারে কৃত্রিম উপায়ে বংশবিস্তার করে কিন্তু জমিতে প্রয়োগ করা সম্ভব।
0: এদের ব্যবহারটা কিভাবে করা সম্ভব?
1: এদের ব্যবহারটি বলতে, যখন আমরা কোনো কৃষি বাস্তুতন্ত্র কথা বলি, অর্থাৎ কোনো একটি ফসল যখন আমরা চাষ করি, সেখানে শত্রু পোকাদের সঙ্গে বন্ধু পোকাদের উপস্থিতি আমরা সকলেই জানি বা আমরা দেখি। এই বন্ধু পোকাগুলো মূলত কি করে, শত্রু পোকার ডিম বা লেদা বা শুক্কির দশা বা পিউপা বা মুক্কির দশা এবং পূর্ণাঙ্গগুলিকে সরাসরিভাবে খেয়ে নেয়, অথবা সেগুলোর উপর নিজেদের বংশবৃদ্ধি করে ওই সব ক্ষতিকর শত্রু পোকাদের সংখ্যাগুলোকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এইভাবেই কিন্তু মানে আমরা জমিতে ওদেরকে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমাদের এই যে ব্যবহার, আমরা জমিতে বন্ধু পোকার থাকার জন্য যে অনুকূল পরিবেশ সৃষ্টি করা, আমরা অনুকূল পরিবেশ সৃষ্টি করে রাখতে পারি। যেমন আমি বলছি, আমরা এরকম করতে পারি যে বিভিন্ন ফসলের ক্ষেত্রে আমরা যে কোনো ফসলের যে জমি হয়, জমির পাশে যে আলগুলো হয়, সেখানে আমরা সারা বছর টুকটাক কিছু ফুলের আমরা বীজ ছিটিয়ে রাখতে পারি। যে ফুলগুলো হবে, জিনিয়া হোক বা আমাদের সাধারণ গাঁদা ফুল হোক, এগুলো প্রত্যেকটাদের মধ্যে কিন্তু এই যে বন্ধুকাগুলো, পূর্ণাঙ্গ যে দশাগুলো, এরা কিন্তু ওই ফুলের মধু বা ফুলের যে পরাগ এগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে। এরকম কিছু কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওই বন্ধুকাগুলোর অনুকূল পরিবেশ সৃষ্টি করে তাদের জমিতে প্রাকৃতিকভাবে বংশবিস্তারে কিন্তু আমরা সহায়তা করতে পারি, এক নম্বর। আর দু নম্বর, গবেষণাগারে কৃত্রিম উপায়ে আমরা ওদের বংশ বাড়াতে পারি, বৃদ্ধি করে ওই বর্ধিত বংশ আর কি আমরা কিন্তু জমিতে সরাসরি প্রয়োগ করতে পারি। এভাবে কিন্তু আমরা জমিতে ব্যবহার করতে পারি।
0: জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হয় এমন কিছু বন্ধু পোকার একটু পরিচিতি যদি আপনি দেন।
1: ধান হোক বা যে কোনো রকমের সবজি ফসল হোক, বেগুন, টমেটো, এই সমস্ত ফসলে দেখবেন যে বিভিন্ন রকমের মাকড়সা, কিছু কিছু মাকড়সা আবার একটু দেখতে একটু বড় রকমের হয়, সেগুলোকে আমরা নেকড়ে মাকড়সা বলি বা উল্ফ স্পাইডার বলি। কিছু কিছু আমাদের লাফানো মাকড়সা রয়েছে, বিভিন্ন রকম মাকড়সা রয়েছে। এরা কিন্তু যে সমস্ত আমাদের জাপ পোকা হোক বা আমাদের চিরুনি পোকা বা থ্রিপস হোক, এ সমস্ত পোকার যে অপূর্ণাঙ্গ দশা, সেগুলো খেয়ে কিন্তু আমাদেরকে সরাসরিভাবে কিন্তু উপকার করে। তারপরে যে আমাদের যে শীতকালীন যে সমস্ত সবজি রয়েছে, ফুলকপি বাঁধাকপি জাতীয় ফসল হোক বা সরষা হোক, এই সমস্ত ফসলে কৃষক ভাইরা দেখবেন যে অ্যাফিড বা জাপ পোকার খুব আক্রমণ হয়। এই জাপ পোকা আক্রমণের জন্য প্রকৃতিগতভাবে কিন্তু লেডি বিটল আর সিরফিড মাছি, এরা কিন্তু সরাসরি কিন্তু এই জাপ পোকার যে অপূর্ণাঙ্গ দশা বা নিপ দশা, সেগুলো কিন্তু খেয়ে কিন্তু আমাদের উপকার করে। বিভিন্ন রকমের ফড়িং, কিছু কিছু হয় লাল রঙের বড় ফড়িং, যেগুলোকে আমরা ড্রাগন ফ্লাই বলি, আর কিছু কিছু হয় ছোটো ফড়িং, হলুদ রঙের বা হালকা নীল বর্ণের, সেগুলোকে আমরা ড্যামসেল ফ্লাই বলি। সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের বিভিন্ন শত্রু পোকার অপূর্ণাঙ্গ দশা বা ডিম দশা খেয়ে কিন্তু আমাদের, অর্থাৎ কৃষকদের কিন্তু উপকার সাধন করে। পাশাপাশি বোতল পোকা বা রোব বিটল, এই সমস্ত পোকা কিন্তু আমাদের যে ক্ষতিকর বিভিন্ন লেদা পোকা রয়েছে বা ধানের মাজরা পোকা রয়েছে, এই সমস্ত পোকাগুলো কিন্তু খেয়ে নেয়, খেয়ে কিন্তু আমাদের উপকার করে। এবং কিছু কিছু পরজীবী বন্ধু পোকা রয়েছে, ট্রাইকোগ্রামা, ব্র্যাকন, ইয়াসমাস, ব্র্যাকিম্যারিয়া, এরা কিন্তু বিভিন্ন ফসলের বিভিন্ন ক্ষতিকর কীটশত্রু কিন্তু খেয়ে আমাদের কৃষক ভাইদের সরাসরিভাবে কিন্তু এরা উপকার করে।
0: আচ্ছা, বর্তমানে দেখা যায় যে গবেষণাগারে কিন্তু কৃত্রিম বন্ধু পোকা তৈরি করা হচ্ছে, তো সেটা কিভাবে হয়?
1: সেটি হচ্ছে দেখা গেছে যে পরভোজী এবং পরজীবী দুরকমের যে বন্ধুপ্রকার যে প্রকারভেদ রয়েছে এগুলোকে আমরা যদি আমাদের জমিতে এরা খুব কম সংখ্যায় থাকে এক নাম্বার, পাশাপাশি জমিতে যথেচ্ছ পরিমাণে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে এদের সংখ্যা দিনকে দিন আরও কমতে থাকে, ফলে এদের কার্যকারিতা অর্থাৎ প্রাকৃতিকগতভাবে যে এদের যে কাজ অর্থাৎ শত্রুপোকাকে খেয়ে আমাদের যে উপকার করা এটা কিন্তু এরা করতে পারে না। তার জন্য এখন একটি বিষয় এসছে যেখানে আমরা গবেষণাগারে বা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে বন্ধুপোকার বংশ বিস্তার করি, অর্থাৎ বিভিন্ন রকমের নাম বলি কিছু কিছু, ট্রাইকোগ্রামা, ক্রাইসোপার্লা কার্নিয়া, লেডি বিটল এগুলো, বা ধানের ক্ষেত্রে সায়ারটরিনাস লিবিডিপেনিস বলে, এই সমস্ত বিভিন্ন রকমের বন্ধুপোকা কিন্তু আমরা পরীক্ষাগারে কিন্তু আর্টিফিশিয়ালি আমরা কিছু কিছু উপাদান দিয়ে কিন্তু আমরা ওদের সংখ্যা কয়েক গুণ অবধি বাড়াতে পারি, এবং বাড়িয়ে নিয়ে যদি আমরা এই বর্ধিত সংখ্যাটাকে যদি জমিতে ছেড়ে দিই তখন কী হবে, শত্রুপোকার সংখ্যা অনেক কম থাকবে এবং বন্ধুপোকার সংখ্যা অনেক বেশি থাকবে, তখন কৃষক ভাইদের আর রাসায়নিক কীটনাশক প্রয়োগের আর প্রয়োজনই পড়বে না, তার কারণ বন্ধুপোকাই ওই শত্রুপোকাদেরকে খেয়ে আমাদের কৃষকের যে উপকার সে উপকার সাধন করে দেবে।
0: আর এটা পরিবেশের বাস্তুতন্ত্রটাও বজায় থাকবে।
1: হ্যাঁ, বাস্তুতন্ত্রটা বজায় থাকবে এবং পুরোপুরি পরিবেশ বান্ধব, কারণ রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে কি হয় আমাদের টার্গেট থাকে মাজরা পোকা, কিন্তু যে নন টার্গেট ছিল মাকড়সা লেডি বিটল বা আমাদের
0: বন্ধুপোকা ছিল
1: ওরাও মারা যায়,
0: মানে
1: টার্গেট নন টার্গেট দুটোই মারা যায়, কিন্তু পার্টিকুলার এই ব্যাপারে অর্থাৎ বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণে যে আমাদের টার্গেট সেই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে, বাকিরা কিন্তু একদমই কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা কোনো তাদের কোনো অপকার হবে না।
0: তাহলে এই যে উপায়টা এটা কিন্তু একটা যুগান্তকারী উপায় বলতে পারি, যে মানে আজকের দিনে এটা কিন্তু খুব প্রয়োজন আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য এবং শত্রুপোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের কৃষক ভাইরা করতে পারে। তো এক্ষেত্রে ট্রাইকোকার্ডের কথা তো শোনা যায়, ট্রাইকোকার্ডটা কি?
1: বিভিন্ন রকমের যে বন্ধুপোকা রয়েছে সেগুলো তো শত্রুপোকার ডিম, লেদা বা শূককীট বা পূর্ণাঙ্গকে সরাসরি খেয়ে নেয় বা সেগুলোর উপরে নিজেদের বংশবিস্তার করে, ওই সব ক্ষতিকর শত্রুপোকার সংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে। তো এরকমই এক ধরনের বন্ধুপোকা হলো আমাদের যে হাইমেনোপটেরা পরিবার রয়েছে, অর্থাৎ এই হাইমেনোপটেরা পরিবারের মধ্যে পড়ে মৌমাছি, পিঁপড়ে, মাছি, এরা সবাই হাইমেনোপটেরা পরিবারেই পড়ে। সেই হাইমেনোপটেরা পরিবারেরই একটি অতি ক্ষুদ্র মেম্বার বা সদস্য বলতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ট্রাইকোগ্রামা। এটির অনেকগুলো প্রজাতি রয়েছে, তা এই যে ট্রাইকোগ্রামা নামের যে বন্ধুপোকাগুলো সেগুলো প্রজাপতি বা মথ গোত্রের আমাদের যে সমস্ত কীটশত্রু রয়েছে বিভিন্ন ফসলে তাদের ডিমের গাদার উপরে এরা নিজেদের ডিমটা পাড়ে, ফলে ওই যে ডিমের মধ্যে থাকা শত্রুপোকার যে অপূর্ণাঙ্গ দশা সেগুলো বেরোনোর পরিবর্তে বন্ধুপোকার পূর্ণাঙ্গ বেরিয়ে যায়, এবং এরা দলবদ্ধভাবে যেহেতু অনেকটা বেরোয় আর কি, এরা কৃষিক্ষেত্রে আর কি অর্থাৎ কৃষির জমিতে কিন্তু বন্ধুপোকার সংখ্যা বাড়ায় অনেকটাই। পাশাপাশি এরা সঙ্গে সঙ্গে যে এদের যে খাওয়ার দরকার, এই ওরা সঙ্গে সঙ্গে যে ক্ষতিকারক লেদাগুলো জমিতে উপস্থিত সেগুলো খেয়ে কিন্তু ওই পোকার আক্রমণ থেকে কৃষক ভাইদের কিন্তু অনেকাংশে কিন্তু রক্ষা করে। তো এইটি ট্রাইকোগ্রামা পরিবারে, ট্রাইকোগ্রামা হাইমেনোপটেরা পরিবারের একটি ক্ষুদ্র মেম্বার, যেটাকে কিন্তু আমরা আমাদের এই যে জৈবিক উপায়ে যে কীটশত্রু দমন সেখানে কিন্তু আমরা কাজে লাগাতে পারি খুব সহজেই।
0: আচ্ছা, আর এটা যে কার্ডের উপরে করা হয় সেটাই ট্রাইকোকার্ড, তাই তো?
1: হ্যাঁ, মানে এটা কি হয় যে আমরা দেখবেন যে চালের মথ হয়, চালের মথকে আমরা বলি করসাইরা, সেই চালের মথগুলোকে পরীক্ষাগারে আমরা হচ্ছে গিয়ে প্রতিপালন করি অর্থাৎ লালন পালন করি, করে তাদের ডিমটা সংগ্রহ করা হয়। ওই ডিমগুলোকে বিশেষ ধরনের একটা আঠা আছে, আঠার সাহায্যে আমরা আর্ট পেপার বা কাগজের তৈরি কার্ডের উপরে আমরা আটকে দিই। এবার ওই ডিমগুলোর উপরে অর্থাৎ এই যে করসাইরা বা চালের মথের যে ডিমগুলো তার উপরে আমরা ট্রাইকোগ্রামার যে পূর্ণাঙ্গ যেগুলো অ্যাডাল্ট ট্রাইকোগ্রামা যেগুলো সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরবর্তীতে কী হয়, ওই যে ট্রাইকোগ্রামার যে ওখানে যে ডিম পাড়ে আর কি, তা ডিম পাড়ার পরবর্তীতে কী হয়, ওই ডিমগুলোর থেকে চালের মথের লার্ভা বেরোনোর জায়গায় ট্রাইকোগ্রামার যে পূর্ণাঙ্গ সেই দশাগুলো হচ্ছে বেরিয়ে আসে। এইবার প্রয়োজন অনুসারে আমরা ওই কার্ডগুলোকে শত্রুপোকার যে ডিমের গাদা সেগুলো ধ্বংস করার উদ্দেশ্যে আমরা আমাদের নিজেদের প্রয়োজন ব্যবহার করতে পারি। এবার বিশেষ ধরনের এই যে ডিম ছড়ানো যে কার্ড সেই কার্ডটাকেই বলা হয় হচ্ছে কি ট্রাইকোকার্ড।
0: আচ্ছা, তাহলে এই ট্রাইকোকার্ডের ব্যবহারটা কিভাবে করা হয়?
1: এবার এই যে ট্রাইকোকার্ড এটা তো একটি মানে ধরুন A4 সাইজের একটি পেপারের মতন হয় আর কি। এবার এর উপরে কিছু কিছু ইনফরমেশন বা তথ্য লেখা থাকা দরকার, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে জমিতে যখন মানে এই যে শত্রু পোকার এরা মানে অত্যন্ত টার্গেট স্পেশালিস্ট, অর্থাৎ কোন প্রকার ক্ষেত্রে এরা কাজ করবে এটা আগে থেকেই ঠিক হয়ে আছে আর কি, সেই ক্ষেত্রে এদের ব্যবহারটা কিন্তু একটু স্পেসিফিক, সঠিকভাবে ব্যবহারটা করলে পুরোপুরি উপকারটা পাওয়া সম্ভব। তাই এই যে ট্রাইকো কার্ড আমরা প্রস্তুত করা হয় আর কি, ওর উপরে পোকা নির্গমনের সম্ভাব্য তারিখ, অর্থাৎ কবে পোকাটা বেরোবে, ট্রাইকোগ্রামার অ্যাডাল্টগুলো ওই ডিম থেকে কবে বেরোবে, এবং কোন সংস্থা এই কার্ডটি বানিয়েছে অর্থাৎ প্রস্তুতকার সংস্থার নাম, এগুলোর উল্লেখ থাকা একান্ত প্রয়োজন। এবং বন্ধু পোকা যখন নির্গমনে মানে বেরোনোর সময় এসে যাবে, তখন কার্ডগুলোকে সন্ধ্যাবেলার দিকে যে আক্রান্ত যে ফসল থাকবে সেই ফসলের পাতা নিচের দিকে স্ট্যাপলারের সাহায্যে আটকে দিতে হবে। এবার দেখা গেছে যে এক একর অর্থাৎ 3 বিঘা জমির জন্য আমাদের 50,000 থেকে 1,00,000 অবধি পূর্ণাঙ্গ ট্রাইকোগ্রামা প্রয়োজন। তা এই হিসাবে আমরা ওই যে কার্ডটা, তার মধ্যে 1 cc অর্থাৎ 1,00,000 ডিম ওখানে আঠা দিয়ে লাগানো থাকে, এরকম একটি কার্ডকে সমানভাবে 8টি ভাগ করে নির্দিষ্ট দাগ থাকে, দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে ফসলের ক্ষেতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আমরা লাগিয়ে দিই বা আটকিয়ে দিই। বিভিন্ন কাণ্ড এবং ডগা ছিদ্রকারী পোকা, ধানের পাতামোড়া পোকা, বিভিন্ন ফসলের বেগুন টমেটোর ফল ছিদ্রকারী পোকা, ধান ভুট্টা আখ সূর্যমুখী ফুল টমেটো তুলা বিভিন্ন ডাল জাতীয় ফসল এবং বিভিন্ন সবজি ফসলে যে সমস্ত মথ বা প্রজাপতি জাতীয় শত্রু পোকা রয়েছে, এই প্রত্যেকটি পোকার দমনের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এই কার্ড আমরা ব্যবহার করতে পারি।
0: বা একটা কার্ডকে এতগুলো ভাগ করে সমস্ত জমিতে সেটাকে ব্যবহার করে আমরা কিন্তু শত্রু পোকার যে নিয়ন্ত্রণটা সেটা কিন্তু খুব সহজেই করা যাচ্ছে। আচ্ছা, এই যে ট্রাইকোগ্রামা যে কার্ডটা সেটা ব্যবহার করা হবে, তো এর উৎপাদন খরচটাই বা কেমন বিভিন্ন ফসলে?
1: দেখা গেছে যে মোটামুটি বিভিন্ন ফসলে এর হেক্টর প্রতি অর্থাৎ মানে 1 হেক্টর মানে 7.5 বিঘা জমি, 7.5 বিঘা জমির জন্য আমাদের মানে মাত্র 420 টাকার থেকে শুরু করে 650 টাকা মাত্র খরচ এটি প্রয়োজনে। কিন্তু একটি বড় অসুবিধা হচ্ছে যে এই বিষয়টি প্রত্যেক কৃষক নিজের বাড়িতে বানাতে পারবেন না সমবেতভাবে, বা এই যে আমাদের এখন আমাদের যে FPO বা FPC নেটওয়ার্ক যে এত স্ট্রং আর কি, এইখানে করে একটা ল্যাবরেটরি আমাদের সেট আপ করতে হবে। ল্যাবরেটরি সেট আপের যে খরচ সেটাও খুবই কম, মোটামুটি 15-20 হাজার টাকা ব্যয় করে কিন্তু আমরা কিন্তু মোটামুটি 100 বিঘা জমির কিন্তু এই কার্ড কিন্তু আমরা বানাতে পারি। তো সেক্ষেত্রে যদি মানে কৃষক ভাইরা সমবেতভাবে গ্রামের কোনো একটি জায়গা নির্দিষ্ট করে যদি, এবং এটির যে উৎপাদন সে উৎপাদন প্রণালীও কিন্তু এই যে ট্রাইকো কার্ডের যে আমরা কী করে বানাই, ট্রাইকো কার্ডের উৎপাদনটাও কিন্তু খুবই সহজ এবং এর প্রশিক্ষণ আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও প্রশিক্ষণ, বা আমাদের যে জেলার বিভিন্ন যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু এর প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এটি একটি নতুন একটি দিক, আমরা আলোচনা করলাম ট্রাইকো গ্রামা সম্বন্ধে যেখান থেকে ট্রাইকো কার্ডটা আমরা পাই, এটার পাশাপাশি আরও বিভিন্ন রকমের পরজীবী এবং পরভোজী বন্ধু পোকাকে কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু আমরা ল্যাবরেটরিতে লালন পালন করতে পারি। উদাহরণস্বরূপ একটু বলি যে আমরা বললাম যে লেডি বিটল যারা যে সমস্ত কৃষক ভাইরা একটু দেরি করে সর্ষে লাগান তাদের জমিতে কিন্তু মোটামুটি জানুয়ারির শেষ দিক বা ফেব্রুয়ারি শুরুর দিকে কিন্তু খুব বেশি পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়। খুব বেশি পরিমাণে জাপ পোকার আক্রমণ হলে মানে সর্ষের ডগাটা বেঁকে যায়, যে সুটিগুলো হয় সেগুলোতে বেঁকে যায়, সুটিগুলো ঠিক মতন হয় না, বা সে আক্রান্ত সুটি থেকে সঠিকভাবে তেলও নিষ্কাশন করা যায় না। তাই এই যে এই জাপ পোকার জন্য কিন্তু আমরা লেডি বিটল কিন্তু আমরা ল্যাবরেটরিতে কিন্তু আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা কী করি, মিষ্টি কুমড়া নেই বা আলু নেই, আলুর উপরে আমরা মিলিবাগ বা দয় পোকা আমরা অনেকেই জানি যে জবা ফুল হোক বা পেঁপে গাছ হোক বা আমাদের ডালিয়া ফুল হোক বা চন্দ্রমল্লিকা হোক, এই সমস্ত ফুলে কিন্তু দয় পোকা বা মিলিবাগ সাদা সাদা রঙের ছোটো ছোটো পোকা নরম রঙের হয়, সেই দয় পোকাকে মানে মিষ্টি কুমড়া বা আলুর উপরে প্রতিপালন করে কিন্তু আমরা তার উপরে লেডিবার্ড বিটল আমরা এক্সট্রা করে বংশবিস্তার করাতে পারি। যেমন আমরা ট্রাইকোগ্রামার ক্ষেত্রে চালের মথ বা কর্সাইয়ার ডিমের উপরে আমরা ট্রাইকোগ্রামাকে লালন পালন করলাম, সেইভাবে কিন্তু আমরা লেডি বিটল বা এইরকম কিন্তু অন্যান্য অনেক পরজীবী বা পরভোজী বন্ধু পোকায় কিন্তু আমরা পরীক্ষাগারে কিন্তু আমরা কৃত্রিমভাবে প্রস্তুত করতে পারি।
0: বা তাহলে অনেকভাবেই কিন্তু অনেক রকমের পরজীবী পোকা যেগুলো রয়েছে সেগুলোকে তৈরি করা যেতে পারে। আচ্ছা, এইসবের ব্যবহারের যে বিধিটা রয়েছে বিভিন্ন ফসলে সেটা কি
1: বিধি রয়েছে? যে ধরুন যদি ফসলটি ধান হয়, ধানের ক্ষেত্রে আমাদের পোকার ক্ষেত্রে মাজরা পোকাটাই গুরুত্বপূর্ণ, ধানের মাজরা পোকা যদি হয় সেক্ষেত্রে কি হবে, ফসলের যখন 30 দিন বয়স অর্থাৎ জমিতে রোয়া লাগানোর যখন 30 দিন বয়স হয়ে গেছে, সেই সময় আমাদের এই যে ট্রাইকো কার্ডের ব্যবহার জমিতে করতে হবে, টোটাল 6 বার করতে হবে। মাত্রা হেক্টর পিছু থাকবে 50,000 এবং খরচ পড়বে হচ্ছে গিয়ে 630 টাকার মতন প্রতি হেক্টর পিছু। যদি ভুট্টার কাণ্ড ছিদ্রকারী পোকা যদি হয় সেটির ক্ষেত্রে 15 দিনের মাথায় 3 বার ব্যবহার করতে হবে, মাত্রা প্রতি হেক্টরে থাকবে 1,00,000 এবং খরচ পড়বে 630 টাকা। সেটি যদি টমেটোর ফল ছিদ্রকারী পোকা হয় বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা হয় সেক্ষেত্রে 40 থেকে 45 দিনের মাথায় আমাদেরকে ট্রাইকোকারটা ব্যবহার করতে হবে, মাত্রা থাকবে হেক্টরে 50,000 প্রতি হেক্টর, অর্থাৎ 50,000 পূর্ণাঙ্গ ট্রাইকোগ্রামার হেক্টর পিছু এবং খরচ পড়বে 630 টাকার মতন। এবং যদি সেটা আখ হয় অর্থাৎ সুগার কেন আখ, আখেরও মাজরা পোকার সমস্যা অনেক, আখের মাজরা পোকার ক্ষেত্রেও ঠিক ওই 45 দিনের মাথায় 4 বার দিতে হবে, প্রতিবারে থাকবে মাত্রা 50,000 করে পূর্ণাঙ্গ ট্রাইকোগ্রামার প্রতি হেক্টর পিছু এবং দাম পড়বে 420 টাকা প্রতি হেক্টরে।
0: আচ্ছা,
1: এইভাবে যেগুলো মেজর আমি বললাম এখানে ধান ভুট্টা টমেটো বেগুন এবং আখের যে সমস্ত মাজরা পোকা বা কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা রয়েছে এই সমস্ত পোকার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ট্রাইকোগ্রামা যে বন্ধু পোকাকে কিন্তু আমরা এইভাবে কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আন্ডারে কিন্তু আমরা আনতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি এরকম হয় যে সমবেতভাবে অর্থাৎ মানে 50 বিঘা বা 100 বিঘার কৃষক আমরা এক জায়গায় সমবেত হয়েছি, আমরা একসঙ্গে 10-15 জন মিলে হয়েছি, আমরা সবাই মিলে অল্প অল্প করে দিয়ে ছোট একটি ল্যাবরেটরি, খুব সামান্য জিনিসপত্র লাগে, কাঠের বাক্স, চা বানানোর ছাকনি, এগুলো সামান্য কিছু জিনিসের প্রয়োজন হয়, মোটামুটি মানে 15,000 টাকার খরচ আর কি হলে কিন্তু একটি ল্যাবরেটরি সুন্দরভাবে প্রস্তুত করা সম্ভব এবং যা প্রশিক্ষণ তার জন্য যা লাগবে, যা ট্রেনিং লাগবে সেটা কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বিনামূল্যে কৃষক ভাইদের দেওয়া হয়ে থাকে। আপনারা যদি এটা চিন্তা আপনার মধ্যে মানে আনতে পারেন তাহলে পরে কী হবে যে এক তো ফসলে জমিতে বন্ধু পোকার সংখ্যা বাড়বে, 2 নম্বর যে চাষের যে খরচ, ফসলের ওনারা এতটা দাম পান না যতটা ওনাদের চাষ করতে খরচ হয়ে যায় আর কি, এবং চাষের খরচের একটা বড় খরচ হচ্ছে কি রোগ পোকা নিয়ন্ত্রণের খরচ, এবার সেটাও অনেকটা কমে যাবে। পাশাপাশি যেই কৃষক ভাইরা বা কৃষক রমণীরা জমিতে স্প্রে করছেন বা যেই সমস্ত গবাদি পশুগুলো খাচ্ছে বা জমিতে যে কেঁচো উপস্থিত, আকাশে যে পায়রা বা ঘুঘু পাখি উপস্থিত, প্রত্যেকের জন্য কিন্তু এটি কিন্তু পুরোপুরিভাবে নিরাপদ, এটি মাথায় রাখতে হবে।
0: আচ্ছা, আমরা তাহলে তো বিভিন্ন রকমের বন্ধু পোকাকে কিভাবে বাড়াতে পারি এই জৈব পদ্ধতির মাধ্যম দিয়ে সেটা তো আপনি বললেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের বাড়িতে বা কিচেন গার্ডেন হোক বা ছাদে আমরা কিন্তু অনেক রকমের গাছ লাগাই, সেখানে ফুল গাছও থাকে বিভিন্ন সবজির গাছও থাকে, তো সেসব ক্ষেত্রে যদি কেউ জৈবিক উপায়ে কীটশত্রু নিয়ন্ত্রণ করতে চান তাহলে তারা কীভাবে করবেন?
1: মূলত এই যে জৈবিক নিয়ন্ত্রণ আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করলাম অর্থাৎ যে বায়োলজিক্যাল কন্ট্রোল, এই বিষয়টি ছিল যে পোকা দিয়ে পোকাকে নিয়ন্ত্রণ করা, এর পাশাপাশি যে রাসায়নিক কীটনাশকেরকে বাদ দিলে চলবে না, রাসায়নিক কীটনাশককে সঙ্গে নিয়েই চলতে হবে, কিন্তু এর ক্ষতিকর দিক তো অনেক, তাই কৃষক বন্ধুদের মানে রাসায়নিক কীটনাশক এবং তার সম্বন্ধে প্রাথমিক ধারণাটা থাকা কিন্তু খুব প্রয়োজন এবং শুধুমাত্র রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে সুসংহত পদ্ধতি অর্থাৎ যে আমাদের যান্ত্রিক উপায় বা এই যে জৈবিক উপায় বা পরিচর্যামূলক ব্যবস্থা সেগুলোতেও কিন্তু জোর দিতে হবে। এবং দিনকে দিন সারা বিশ্বে যেভাবে অর্গানিক খাদ্যের চাহিদা যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু জৈব কৃষির প্রতি মানুষের আগ্রহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে, এবং আগামী দিনে জৈব কৃষির এলাকা আরও বাড়বে বলে এটাও আশা করা যায় আর কি। তাই জৈব কৃষির উপকারিতা এবং প্রয়োজনীয়তাটাকে মানে মাথায় রেখে আর কি কিছু জৈব কীটনাশক যেগুলো আমরা আমাদের বাড়ির যদি আমরা ধরে যে অনেকে আমরা বাড়িতে কিচেন গার্ডেন বা ঘরোয়া পুষ্টি বাগান বা ঘরোয়া সবজি বাগান আমরা অনেকেই লাগাই বানাই বা ছাদেও আমাদের অনেক সময় কিছু কিছু কয়েকটা ফসল, কিছু কয়েকটা বেগুনের চারা, কয়েকটা লঙ্কার চারা, কিছু টমেটোর চারা আমরা অনেকেই বাড়িতে লাগাই, সেই সমস্ত ফসলে কিন্তু আমরা কিছু জৈব কীটনাশক কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেগুলো যেমন কী কী, যে প্রথমেই যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে নিম, নিমের গুরুত্ব কিন্তু আমাদের এই বিভিন্ন রকমের রোগ এবং কীটশত্রু দমনে কিন্তু অনেক বা অপরিসীম আর কি। তা নিমের যে সমস্ত প্রিপারেশন আছে সেগুলো যেমন ধরুন অ্যাজাডিরেক্টিন 1% ইসি, বাজার চলতি বিভিন্ন রকমের নাম আছে আমি কিছু নাম বলে দিই, নিমারিন, অল্টিনিম, নিমাসিন বিভিন্ন নামে পাওয়া যায়, এগুলো প্রতি লিটার জলে 2 থেকে 3 ml গুলে কিন্তু 10-15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। এটিতে কী কী শত্রুই হবে, টমেটোর ফল ছিদ্রকারী পোকা এবং বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দুটোই মানে খুবই মারাত্মক এবং মারাত্মক ক্ষতি করে আর কি, এই সমস্ত ফসলের জন্য কিন্তু আমরা এই অ্যাজাডিরেক্টিন 1% ইসি এই যে কীটনাশকটি সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরকমই আছে 5% এসি, নিমাজাল এফ নামে বাজারে পাওয়া যায়। এটির মাত্রা প্রতি লিটার জলে হাফ এম এল করে। এটি ধানের পাতা মোড়া পোকা, মাজরা পোকা, ধানের বাদামি শোষক পোকা, এই সমস্ত পোকার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলি তো হলো নিম জাতীয় বা গাছ থেকে পাওয়া ওষুধ, যেগুলো হচ্ছে বোটানিক্যাল বলি আমরা। এইবার মানে প্রকৃতিতে যেমন ক্ষতিকর রোগ জীবাণু রয়েছে, তেমনি উপকারী রোগ জীবাণুও রয়েছে। আমরা জানি যে বিভিন্ন রকমের রোগের জন্য মূলত ছত্রাক, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্যই মূলত রোগগুলো হয়ে থাকে। ঠিক তেমনি কিছু উপকারী ছত্রাক এবং কিছু উপকারী ব্যাকটেরিয়াকেও কিন্তু আমরা আমাদের এই যে ক্ষতিকর রোগ বা কীটশত্রু দমনে কিন্তু আমরা আমাদের কাজে লাগাতে পারি। তেমনি হলো হচ্ছে কি ব্যাসিলাস থুরিনজেন্সিস বা বিটি, এটি বাজারে বায়োলেপ, ডেলফিন, ডাইপেল এইট বিভিন্ন নামে পাওয়া যায়। মাত্রা হচ্ছে কি 1.5 গ্রাম করে প্রতি লিটার জল। এটি মূলত কপি জাতীয় ফসল, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এই সমস্ত ফসলের যে হিরক পিট মথ, অর্থাৎ দেখবেন যে গাঢ় সবুজ রঙের একটি ল্যাদা মাথার দিকটি একটু মানে সুচুচলো, পাতার নিচের দিকে অবস্থান করে এবং পাতাটাকে পুরোপুরি খেয়ে নেয়, এই পোকার ক্ষেত্রে কিন্তু আমরা সহজ ব্যবহার মানে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এবং এর পাশাপাশি কিছু ভাইরাস, নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস বা NPV এবং একটা হচ্ছে কি গ্রানুলোসিস ভাইরাস বা GV, এগুলোও কিন্তু আমরা প্রতি লিটার জলে 1 ml মতন গুলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সবজি ফসলের যে ডগা এবং কাণ্ড ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী যে সমস্ত ল্যাদা পোকা রয়েছে, যেগুলো মূলত হেলিকোভারপা এবং স্পোরোপটেরার বিভিন্ন প্রজাতির মধ্যে পড়ে, সেগুলো কিন্তু আমরা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি। পাশাপাশি ছত্রাকের মধ্যে মেটারেজিয়াম অ্যানাইসোপ্লি এবং বিউভেরিয়া ব্যাসিয়ানা, পাশাপাশি হিরসুটেল্লা আছে, নোমিউরেইয়া আছে, এরকম বিভিন্ন রকমের ছত্রাক রয়েছে, উপকারী ছত্রাক, সেগুলো কিন্তু আমরা আমাদের বিভিন্ন রকমের ল্যাদা পোকা যেগুলো আমাদের কপি জাতীয় ফসলে হয় বা বেগুনে হয় বা টমেটোতে হয়, সেগুলোতে ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু যে আমাদের যে কৃষি বিষ বা কৃষি উপকরণের যে দোকান, সেখানে কিন্তু এই সমস্ত উপকরণগুলো কিন্তু উপস্থিত থাকে, কিন্তু আমাদের অসচেতনতা বা না জানার কারণে আমরা কিন্তু শুধুমাত্র রাসায়নিক কীটনাশকটা কিনে নিয়েই চলে আসি। কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি যে দাদা বিটি আছে কি না বা মেটারাইজিয়াম আছে কি না বা NPV আছে কি না, তাহলে কিন্তু ওনারা কিন্তু বলবেন যে হ্যাঁ, আমাদেরকে কিন্তু সেগুলো ব্যবহার করতে হবে, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিবেশ বান্ধব। পাশাপাশি এই যে নিম, নিমের বিভিন্ন রকমের প্রিপারেশান, মানে অর্থাৎ 1000 PPM, 5000 PPM, 10000 PPM, 50000 PPM কিন্তু দোকানে কিন্তু অ্যাভেলেবেল থাকে। সেগুলো যদি আমরা আমাদের এই ঘরোয়া সবজি বাগানে যদি ব্যবহার করি, তাহলে পরে সেগুলো পুরোপুরিভাবে পরিবেশের জন্য এবং আমাদের জন্য নিরাপদ।
0: একদম ঠিক, এবং এই বার্তাটা সকলের কাছে পৌঁছানো দরকার যে আমরা যদি একটু দেখে শুনে একটু জৈব প্রক্রিয়ার মাধ্যমে চাষবাস করতে পারি, তাহলে কিন্তু সব কিছুই কিন্তু আমাদের ভালো হবে, তাই না? আসরে আসার জন্য ডক্টর সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা জৈবিক উপায়ে ফসলের কীটশত্রু নিয়ন্ত্রণ এবং ট্রাইকোকার্ডের ব্যবহার প্রণালী। আলোচনায় অংশ নিয়েছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য সুরক্ষা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সুরজ সরকার। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
2: গ্রামীগঞ্জে শুনলেন উপস্থাপনায় আইভিদে। এখন কৃষকভাদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী 24 ঘণ্টা কৃষকভাদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
3: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। আজ এ মাসের শেষ বুধবার, আমরা আলোচনা করব তাই এ মাসের খেলাধুলো নিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে জুড়তে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ, ক্রীড়া সাংবাদিক ভাস্কর সাহা মহাশয়। নমস্কার ভাস্করবাবু।
1: নমস্কার,
0: ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত। ভাস্করবাবু, এই মাসের যে খেলাধুলোগুলো রয়েছে সেখানে আমরা মূলত বলতে পারি আইএসএল, আইপিএল, তার সঙ্গে আরও আনুষাঙ্গিক আরও কিছু খেলা ঘটেছে যেগুলো আমরা সবগুলোই আলোচনা করব। সবার প্রথমে আমরা চলে যাই, আজ একটি বিশেষ খেলা রয়েছে ভারতের ফুটবল দলের ইউনিটি কাপে, এবং সেই ইউনিটি কাপে ভারত আজ জামাইকার চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ গ্রহণ করবে সেমিফাইনালে। এই ভারতের র্যাঙ্কিং এবং জামাইকার র্যাঙ্কিং ফুটবলে দুটোর মধ্যে কিন্তু অনেক বিস্তর পার্থক্য, তবে ভারতীয় ফুটবলারদের জন্য এবং ভারতীয় ফুটবলের জন্য এই খেলাগুলো কিন্তু বেশ আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, এটা আপনি কী মনে করেন ভাস্করবাবু?
1: একদমই তাই, এই টুর্নামেন্টটা ভারতীয় দলের জন্য, মানে যেহেতু ভারতীয় ফুটবলের একটা ডামাডোল চলছিল, মানে যেখান থেকে বেশ কিছু মানে ম্যাচ প্র্যাকটিসের একটা তো সমস্যা থেকেই যায়, সেখান থেকে দাঁড়িয়ে এই টুর্নামেন্টটা ভারতীয় দলের জন্য
0: একদম
1: ইতিবাচক দিক, যেখানে বেশ কিছু ম্যাচ ভারত খেলার সুযোগ পাবে। এবং খালিদ জামিল যে প্লেয়ারগুলোকে নিয়ে গেছে লন্ডনে, সেখানে সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে সদ্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এডমুন্ড লালেন্ডিকার থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছে দলটাতে। তো এই সদ্য আইএসএল খেলে যাওয়া প্লেয়ারগুলো যখন আবার এখানে নামতে পারবে, তখন তারা আরও বেশি করে ম্যাচ প্র্যাকটিসের সুযোগটা পাবে
0: অবশ্যই। আর রায়ান উইলিয়ামসের কথা বলতেই হয়, এই রায়ান উইলিয়ামসের দিকে কিন্তু ভারত আজ তাকিয়ে রয়েছে, কারণ জামাইকা যার বর্তমান র্যাঙ্কিং রয়েছে বিশ্বে 71, আর ভারতের র্যাঙ্কিং কিন্তু সে জায়গায় 136, অর্থাৎ একটা বেশ বড়সড় ডিফারেন্স। এবং শারীরিক যে সক্ষমতা সেদিক থেকেও কিন্তু আমরা বলতে পারি জামাইকানরা কিন্তু অনেকটা বেশি এগিয়ে রয়েছে। সেখানে এই রায়ান উইলিয়ামসের মতো যারা ভারতের নাগরিকত্ব নিয়েছে, বিদেশি ফুটবলার ছিল, বিদেশি নাগরিক, কিন্তু ভারতীয় ফুটবলে তারা ফুটবল খেলছে এবং ভারতের নাগরিকত্ব নিয়ে, তো এই রায়ান উইলিয়ামস আমরা গত ম্যাচেও দেখেছি শেষ ম্যাচে গোল করেছে। কিন্তু তো এই খালিদ জামিলের যে দলটা একটা নতুন দল, এবং সেখানে মোহনবাগান কিন্তু লাস্ট একটা টুর্নামেন্টের মতো এবারেও কিন্তু তাদের খেলোয়াড় পাঠায়নি, এই অবস্থায় কিন্তু খালিদ জামিলের সামনে একটা বেশ বড় চ্যালেঞ্জ হতে পারে, আপনার কি মনে হচ্ছে?
1: একদমই তাই। আর রায়ান উইলিয়ামসের কথা যখন বললেনি, তাহলে রায়ান উইলিয়ামসকে ধরা হচ্ছে হলো সুনীল ছেত্রীর উত্তরসূরি হিসেবে, যেহেতু সুনীল ছেত্রী চলে যাওয়ার মানে অবসর নেওয়ার পরে গোল করার, যখন সুনীল ছেত্রী খেলতো গোল করার জন্য সুনীল ছেত্রীর দিকেই তাকিয়ে থাকতো ভারত, এটা গত 20 বছর ধরে হয়ে এসছে। এবার সুনীল ছেত্রী চলে যাওয়ার পরে স্ট্রাইকার পজিশনে রায়ান উইলিয়ামসকে স্ট্রাইকারে খেলানো হবে, এবং তার পাশে খুব সম্ভবত আজ হয়তো ওই ইস্টবেঙ্গলের এডমুন্ড খেলবে। তো এই জুটিটাকে নতুনভাবে একটা গোল স্কোরিং অপরচুনিটি হিসেবে দেখা হচ্ছে, যে রায়ান উইলিয়ামস যেহেতু একদম আউট অ্যান্ড আউট স্ট্রাইকার, তার পাশে এডমুন্ড ছেলেটা খুব ভালো উঠে এসেছে, ইন্টারকাশি থেকে ইস্টবেঙ্গলে গেল, ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল জিতলো, ডার্বিতে গোল করলো, ছেলেটা বাচ্চা ছেলে, অল্প বয়স, তো এর যার জন্য মানে পায়ে গতি আছে, পায়ে খেলা আছে, গোলটা চেনে। এই জুটিটাকে মূলত সুনীল ছেত্রীর বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে, কারণ ফুটবলে মানে মাঝমাঠে খেলাটা হয় ঠিকই, কিন্তু দিনের শেষে গিয়ে গোলটাই তো কাউন্ট হয়।
0: একদম, এই গোলটাই শেষ কথা। আর এই ভারতীয় দল যেটা রয়েছে, এবং তাদের সামনে কিন্তু গতকালই একটা ম্যাচ হয়ে গেছে অলরেডি নাইজেরিয়া এবং জিম্বাবুয়ের মধ্যে, যেখানে নাইজেরিয়া 2-0 গোলে জিম্বাবুয়েকে কিন্তু হারিয়ে দিয়েছে, এবং নাইজেরিয়া এই ইউনিটি কাপে কিন্তু কয়েকবারের চ্যাম্পিয়ন। তো এই নাইজেরিয়া দলকে আমরা জানি বিশ্বকাপে তার খেলাও দেখেছি, যদিও এই বিশ্বকাপে দুর্ভাগ্যবশত তাদের সুযোগ হয়নি, কিন্তু নাইজেরিয়া বিশ্ব ফুটবলে, আফ্রিকান ফুটবলে কিন্তু একটি বেশ পরিচিত নাম। তো ভারত যদি আজকে জামাইকাকে হারাতে পারে, তারা কিন্তু নাইজেরিয়ার মুখোমুখি হবে, যেটা ভারতীয় ফুটবলারদের জন্য বেশ একটা ভালো কথা বলা যেতে পারে, কারণ তারা বিশ্ব ফুটবলের যে প্রথম সারির দেশগুলোর মধ্যে তারা কিন্তু একটা প্রতিযোগিতা করার সুযোগ পাবে।
1: হ্যাঁ, মানে নাইজেরিয়া জামাইকা ম্যাচটাও কঠিন হবে, নাইজেরিয়া ম্যাচটা আরও বেশি কঠিন হবে ভারতের জন্য। তবে খালিদ জামিল যেভাবে যে মানসিকতার ফুটবলার ছিলেন বা মানসিকতার কোচ, কঠিন মানসিকতার কোচ, সুতরাং মানে উনি যে দলটাকে নামাবেন, প্লেয়াররা যদি ঠিকঠাক খেলতে পারে, আমার মনে হয় যে নাইজেরিয়ার সাথে ভালো ভারত ভালো লড়াই দিতে পারবে। কারণ নাইজেরিয়ান প্লেয়াররা শারীরিকগতভাবে অনেক বেশি শক্তিশালী এবং কিছু ক্ষেত্রে ভারত মানে যেহেতু বিশ্বকাপ রেগুলার বিশ্বকাপটা খেলে, এবছর খেলতে পারছে না, কিন্তু বিশ্বকাপে মানে ওরা বিশ্বকাপে যায়, বিশ্বকাপে আর বিশ্বকাপে যাওয়া দলগুলোর একটা সুবিধা হয় কি, ওরা বড় দেশগুলোর সাথে খেলার সুযোগ পায়, তো স্বাভাবিকভাবেই ওদের খেলাটাও অনেক বেশি উন্নত হয়। এবং কিন্তু ভারতের কাছে এটা একটা ভালো সুযোগ যে এই দলগুলোর সাথে খেলতে পারছে, তাতে করে ভারতের যে ফুটবলাররা তারা ম্যাচ প্র্যাকটিস পাবে এবং বড় আসরে কী করে খেলতে হয়, বড় আসরে খেলার যে রিদমটা সেটা পেয়ে যাবে।
0: একদম, বিশেষত সাউথ এশিয়ান যে ফুটবল, সেই ফুটবলে কিন্তু ভারত আরও বেশি অন্যান্য দেশগুলো সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে, বিশেষত আরও যে অস্ট্রেলিয়া ইত্যাদি এখন ভারতীয় গ্রুপেই খেলছে। ফুটবলের কথা যখন হচ্ছেই, ISL হয়েই গেল, যার মধ্যে দীর্ঘ 22 বছর পর চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল।
1: একদমই তাই।
0: তো এই ইস্ট বেঙ্গলের পুরো টুর্নামেন্ট জুড়ে যে পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে আপনার কি মতামত?
1: এই ইস্ট বেঙ্গল দলটা যেটা প্রথম থেকে সমস্যা, মানে গত কয়েক বছর যেটা সমস্যায় ভুগছিল, সেটা হচ্ছে একটা স্ট্রাইকারের অভাব। মানে আপনার মনে আছে হয়তো যে কেরালা ব্লাস্টার্স থেকে ওরা দিমিত্রিয়াস দিয়ামান্তাকসকে নিয়ে এসেছিল, একদম আউট অ্যান্ড আউট নাম্বার 9 পজিশনে একটা প্লেয়ার খুঁজছিল। এই জায়গাটায় এবার ইউসুফ এজেজারি বলে যে প্লেয়ারটা খেলল, ও এসে কিন্তু ওর সাথে যে মিগুয়েল ফিগুয়েরার যে কম্বিনেশনটা হচ্ছিল, মাঝ মাঠে মিগুয়েল ফিগুয়েরা

0: এটা একটা বড় ব্যাপার, গোলের পর গোল করে গেছে। হ্যাঁ, মানে আর মাঝমাঠে মিগুয়েল ফিগুয়েরো কি ডিফেন্সে আপনার আনোয়ার আলীর সাথে কেভিন সিভিলের কম্বিনেশনটা, এডমুন্ডকে নিয়ে আসাটা খুব বড় একটা স্ট্র্যাটেজিক্যালি মানে স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল, যে আমার ইউসুফ এজাজির পাশে কে খেলবে, পাশে খেলবে হচ্ছে এডমুন্ড। খুব প্ল্যান করে ছেলেটাকে নিয়ে এসেছিল ইন্টারকাশির থেকে, সেই ইন্টারকাশিকে হারিয়েই আইএসএল চ্যাম্পিয়ন হলো। ওই ওই তার আগে ডার্বি ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল, যে ডার্বি ম্যাচটাই মোটামুটি এবছরের আইএসএল নির্ধারণ করে দেবে, সেই ডার্বি ম্যাচ জিতে যাওয়া। এই জিনিসগুলো মানে এইগুলো ইস্টবেঙ্গলের, এই ফ্যাক্টরগুলো ইস্টবেঙ্গলের পক্ষে গিয়েছে। সেটাই আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার বড় কারণ।
1: শুরু থেকেই যেটা বলা যে প্লেয়ার রিক্রুটমেন্ট, এর আগেও আমরা দেখেছি অনেক বিদেশি প্লেয়ার তারা রিক্রুট করেছিল, কিন্তু এই শেষ কথা যে পারফরমেন্স এবং গোলটা করা, সেই লোকেরই কিন্তু বারে বারে অভাব অনুভূত হয়েছে এবং যার ফল ভুগেছিল টিমটা। তো এবার কিন্তু এই এসএ জেজারি এবং তার সঙ্গে যারা সহ প্লেয়ার বিদেশিরা রিক্রুট হয়েছে, তারা কিন্তু বেশ ভালো মাপের এবং ভালো মানের, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের খেলার যে প্রতিফলন সেটা কিন্তু খেলাতে ঘটিয়েছে। যদিও এবার শর্ট ফরম্যাটে
0: এক লেগের আইএসএল হয়েছিল, যেহেতু পরে শুরু হলো আইএসএলটা, অনেক টাল বাহানোর পরে আইএসএলটা পরে শুরু হলো, যার জন্য এক লেগের হয়েছিল। কিন্তু মানে খেলতে তো হয়েছে 90, মানে হ্যাঁ অন্য বছর ডাবল লেগ খেলতে হয়, এবছর একটা করে লেগ খেলতে হয়েছে,
1: যদিও সময়ও কম ছিল,
0: কিন্তু ম্যাচ তো ম্যাচই হয়। এবার এই ইস্টবেঙ্গলের এবছর ওই মানে মাঝমাঠের সাথে যে ফরওয়ার্ডের যে মেলবন্ধনটা তৈরি করতে হয়, কারণ মাঝমাঠ থেকে বল তৈরি হবে, সেই বল গিয়ে স্ট্রাইকারের পায়ে পড়বে, স্ট্রাইকার গোল করবে, ফুটবলের একদম বেসিক নিয়ম এটা। মানে ইস্টবেঙ্গল এই জায়গাটায় মার খেয়ে যাচ্ছিল, প্লেয়ার তুলছিল, প্লেয়াররা সেই মানের খেলা খেলতে পারছিল। ত্রিয়স দিয়ামান্তাকোসকে অনেক আশা করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ও ইস্টবেঙ্গল এসে ডেলিভার করতে পারলো না। এবার একটা আউট অ্যান্ড আউট স্ট্রাইকার দরকার ছিল, যেটার অভাবটা পূরণ করলো হচ্ছে এই এজেজারি ছেলেটা। গোলটা খুব ভালো চেনে, পায়ে বল পড়লে সে মানে স্ট্রাইকারকে গোলের গন্ধ পেতে হয়, পরিষ্কার কথা। ও এই আমার মনে হয়েছে যে ওই গন্ধটা পায়, তার সাথে মিগুয়েল ফিগুয়েরোর এই রকম পারফরমেন্স গোটা মানে এই বছর আইএসএলে ইস্টবেঙ্গলের সেরা পারফরমেন্স হচ্ছে মিগুয়েল। মিগুয়েল যে ম্যাচগুলো খেলতে পারেনি, একটা দুটো ম্যাচ খেলতে পারেনি, সেখানে ইস্টবেঙ্গলের একরকম পারফরমেন্স, খেলেছে যে ম্যাচে সে ম্যাচে আর এক রকম পারফরমেন্স। এই হচ্ছে এবারই ইস্টবেঙ্গলের মানে সাফল্যের মূল কারণটা।
1: তার সঙ্গে বাসিম রশিদের কথাও বলতে হয়।
0: হ্যাঁ একদমই তাই, ওর সাথে মিগুয়েলের মাঝমাঠের কম্বিনেশনটা বা সাউল ক্রেসপো যে কটা ম্যাচ খেলতে পেরেছে, সাউল ক্রেসপোর কম্বিনেশন, এই কম্বিনেশনগুলোই ম্যাচ জেতায় একটা দলকে। তো ইস্টবেঙ্গল এবছর এগুলো ইস্টবেঙ্গলের সবকটা ওই মানে খাপে খাপে পড়ে গেছে আর কি, তার জন্যই আজকের এই 22 বছর পর ভারত সেরা হওয়া বা প্রথমবার আইএসএল জেতা।
1: একদম। আর এই যে অস্কার ব্রুজো, এই যে ম্যাচ জেতা একটা অভ্যাস, তিনি মনে হয় এটা উপলব্ধি করেছিলেন শুরু থেকেই, যখন ইস্টবেঙ্গল জিততে শুরু করেছিল লাস্ট কয়েকটা টুর্নামেন্টে আমরা দেখেছি ইস্টবেঙ্গল ভালো খেলতে খেলতে হঠাৎ করে নক আউট টুর্নামেন্টগুলো হঠাৎ করে একটা ম্যাচ বাজে খেলে কিন্তু বিদায় নিত। তো সেই জায়গাতে কিন্তু কি ঘাটতি রয়েছে সেইটা কিন্তু অস্কার ব্রুজো বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কিন্তু প্লেয়ার তিনি নিয়ে এসেছেন।
0: একদমই তাই, তিনি বুঝতে পেরেছিলেন যে আমার দলে এই এই প্লেয়ার দরকার, আমার দলে দুটো ভালো মিডফিল্ডার লাগবে, একটা ভালো বিদেশি স্ট্রাইকার লাগবে, একটা ভালো বিদেশি ডিফেন্ডার লাগবে, সেন্ট্রাল ডিফেন্ডার, তার সাথে মানে কারণ আনোয়ার আলীর পাশে একজনকে দরকার ছিল। হ্যাঁ, আনোয়ার আলী একা হয়ে যাচ্ছিল ডিফেন্সে, সেখানে কেভিন সিভিল্লে এসে ওই জায়গাটা ভরাট করলো। একটা ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার রাখবে, ব্যাকআপেও ডেভিড লাল হারান সাঙ্গা ছিল, পিভি বিষ্ণু, আপনার উইঙ্গারের দিক থেকে নন্দকুমার শেখর, এরা ছিল এই মানে ওর হাতে যেমন প্লেয়ার ছিল তেমনি ব্যাকআপ ছিল, যার জন্যই কারণ শুধু 11টা প্লেয়ার দিয়ে ম্যাচ জেতা যায় না, 11টা প্লেয়ারের পাশেও অন্তত 5টা প্লেয়ারকে রেডি রাখতে হয় যারা যে কোনো ওই পজিশনগুলোতে ব্যাকআপ দিতে পারবে। তো
1: সেটাই
0: ব্রুজো এই জিনিসটা প্রথম দিন থেকে বুঝে গেছিল।
1: দল তুমি কতটা শক্তিশালী তোমার রিজার্ভ বেঞ্চে,
0: অবশ্যই শক্তিশালী 11+। আমরা বলি যে আমরা যারা খেলা নিয়ে সারা থাকি সারা বছর, আমরা বলি যে ফুটবলটা হয় 11+5-এর খেলা, মানে 16 জনের টিম হয়, দেখতে 11 জন মনে হয় কিন্তু 16 জনের টিম হয়। তো এই 4-5টা প্লেয়ারকে সবসময় রেডি রাখতে হয়, যেখানে যাতে ওই ফাঁকগুলো ভরাট করতে পারে বা ব্যাকআপটা তৈরি করতে পারে।
1: একদম। তো এই ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের যে সমর্থকরা, তারা কিন্তু দীর্ঘদিন পর এই আনন্দ উল্লাসে মেতেছে, আমরা সেটা সবাই দেখেছি। যে তারা কিভাবে সেটাকে উদযাপন করছিল, সেই জয়টা যেন বহুদিন পর একটা এই জয়ের স্বাদ

0: পেলে, সেই স্বাদের যে মিষ্টত্ব, স্বাদের যে,
1: হ্যাঁ মানে 22টা বছর শুধু দেখে গিয়েছে যে খেলছি, চ্যাম্পিয়ন হতে পারছি না, নকআউট টুর্নামেন্টে খুব কাছে গিয়েও হচ্ছে না, আইএসএল শুরু হয়ে গেল, আইএসএল এ অন্যান্য ক্লাবগুলো চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, সেখান থেকে ইস্টবেঙ্গল সাপোর্টারদের আজকে যে আনন্দটা, মানে এটা তাদের কাছে, মানে তারা ভাষায় প্রকাশ করতে পারবে না যে কতটা খুশি। কারণ 22টা বছর পরে গিয়ে একটা ভারত সেরা হওয়া, আইএসএল প্রথমবার, আইএসএল শুরু হওয়ার পরে প্রথমবার চ্যাম্পিয়ন, আইএসএল শুরু হওয়ার 10 বছর পার হয়ে গিয়েছে, তো সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া
0: একদম, আর পাশাপাশি মোহনবাগান কয়েকবার চ্যাম্পিয়ন হয়ে যাওয়াতে তার চির প্রতিদ্বন্দ্বী কলকাতার সেরা প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের ফ্যানরা কিন্তু একটু হতাশই হয়ে যাচ্ছিলেন পরপর তাদের প্রিয় ক্লাবের পারফরমেন্সে, যদিও এবছর সেটা কিন্তু পূরণ হয়েছে। এবং সেটা আগামী যে এশিয়ান টুর্নামেন্টগুলো রয়েছে সেই টুর্নামেন্টগুলো নিয়ে কিন্তু প্লেয়ার এবং বিশেষত প্লেয়াররা এখনই কিন্তু কথা বলছে, যে
1: কারণ ইস্টবেঙ্গলের এবছর দুটো দলই এএফসি খেলবে, মানে মহিলা দলটা যেহেতু আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে, উমেন্স লিগ, যেটা উমেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে, ওরাও এএফসি টুর্নামেন্টে যাবে, আমার এই ইস্টবেঙ্গলের পুরুষ দলটাও এএফসি টুর্নামেন্টে যাবে। তো একটা ভারতবর্ষের একমাত্র ক্লাব যাদের দুটো দল একসাথে এএফসি টুর্নামেন্ট খেলবে, এটা একটা খুব বড় প্রাপ্তি ইস্টবেঙ্গলের জন্য,
0: আর এটা ভারতীয় ফুটবলের জন্য বেশ ভালো খবর। কারণ যত তারা এই রকম আন্তর্জাতিক বাইরের টুর্নামেন্টগুলো খেলতে পারবে তত কিন্তু তাদের ফুটবলের মান আরও বাড়বে।
1: হ্যাঁ, আন্তর্জাতিক টুর্নামেন্ট খেললে সবসময় নিজেদের খেলার মানটা বেড়ে যায়, ওখানে বড় প্লেয়ারদের এগেনস্টে খেলা হয়, তাদের খেলাটা সামনে থেকে দেখতে পারে, তাদের প্র্যাকটিসটা দেখতে পারে, তাদের ট্রেনিং শিডিউলটা দেখতে পারে, এগুলো তখন নিজেরা কাজে লাগাতে চেষ্টা করে যে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। এটা এতে করে দিনেশ, মানে সে কিছু আস্তে আস্তে আস্তে আস্তে নিজেদের পারফরমেন্সটাও বৃদ্ধি হয় আর কি।
0: একদম, শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে জুড়তে, আমাদের বিশেষজ্ঞকে এ মাসের খেলাধুলো নিয়ে ফোন করতে, আপনারা ফোন করবেন 9434076705 এই ফোন নম্বরে। আমরা যেটা আলোচনা করছিলাম যে এ মাসের খেলাধুলো আর বিশেষ উল্লেখযোগ্য বলতে ফ্রেঞ্চ ওপেন শুরু হয়ে গিয়েছে, ফরাসি ওপেন এখনও, সেখানে বিশেষ ঘটনা বলতে ওয়ারিঙ্কা বিদায় নিয়েছে, এটাই একটা বিশেষ ঘটনা, দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। তো এর বেশি এখানে এই ফ্রেঞ্চ ওপেন নিয়ে এখনই বলার মতো কিছু নেই। তো এরপর আমরা চলে যাব আরও একটি স্থানীয় জাতীয় খেলাতে, ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স। এই ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সের আমরা দেখছি যে সেটা 29তম জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা, যেটা 22-25 মে ঝাড়খণ্ডের রাঁচিতে বিরসা মুন্ডা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল। তো সেখানে বেশ জাতীয় রেকর্ডও হয়েছে, এবং এই প্রতিযোগিতাটা কিন্তু আসন্ন কমনওয়েলথ গেমস এবং এশিয়ান অনূর্ধ্ব 23-এর চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বেরও কাজ করেছে। তো সেখানে বেশ রেকর্ড হয়েছে সে আমি একটু বলবো, ভাস্করবাবু আপনি একটু যদি সেগুলো নিয়ে একটু বলেন আমাদের।
1: এখানে এই ফেডারেশন কাপ এবার সেখানে এই যে অ্যাথলেটিক্স মিটটা, এখান থেকে এবছরের কমনওয়েলথ গেমসের কোয়ালিফিকেশন পাওয়া যাচ্ছে। তো সে এখানে যেটা সব থেকে মজার বিষয় হয়েছে, মানে রোববারে যেটা হয়েছে যে 1 ঘন্টার মধ্যে 3টে জাতীয় রেকর্ড হয়েছে, মানে এটা খুব কম টুর্নামেন্টে দেখা যায়, খুব কম অ্যাথলেটিক্স মিটে দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে 3টে রেকর্ড, মানে শনিবারে হয়েছিল 7:10 গুরিন্দর বীর সিং ভারতের দ্রুত মানব হয়েছেন, উনি 100 মিটার কমপ্লিট করেছিলেন 10.09 সেকেন্ডে। তারপরে তার ঠিক আধা ঘন্টা বাদে বিশাল টিকে 400 মিটারে প্রথম ভারতীয় হিসেবে 44.98 সেকেন্ডে কমপ্লিট করেছে 400 মিটারটা, মানে 45 সেকেন্ডের ভিতরে 400 মিটারকে কমপ্লিট করাকে একটা সাফল্য ধরা হয়। ভারতীয়দের মধ্যে এর আগে কারোর কোনো 45 সেকেন্ডের মধ্যে 400 মিটার ছিল না, এই ছেলেটা সেদিন 400 মিটারটা 44.98 সেকেন্ডে কমপ্লিট করলো। তার কিছুক্ষণ বাদেই তেজস্বিন শঙ্কর ডেকাথলনে, মানে 8000 মিটারের গণ্ডিটা টপকেছে, 8000 পয়েন্টের গণ্ডিটা, 8000 ওর পয়েন্ট দাঁড়িয়েছিল 8057। তো একদিনে 3টে রেকর্ড, 1 ঘন্টার মধ্যে 3টে রেকর্ড, খুব বড় ব্যাপার এটা, মানে এটা একটা জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স মিটে এটা একটা রেকর্ড, 3 জন ভারতীয় একসাথে 1 ঘন্টার মধ্যে 3টে রেকর্ড করছে, জাতীয় রেকর্ড করছে, জাতীয় রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড তৈরি হচ্ছে, এটা একটা খুব ভালো দিক ছিল।
0: একদম, আর আমরা বর্তমান সময়টাতে দেখছি যে অ্যাথলেটিক্সে কিন্তু ভারত বেশ ভালো ফল করছে, তার কারণ ভারতের যে এই অ্যাথলেটিক্সের পরিকাঠামো ইত্যাদি বেশ প্রভূত উন্নতি ঘটেছে, যে তার ফলাফলই কিন্তু বলে দিচ্ছে। আমরা চলে আসব এ মাসের যেটা সবথেকে জনপ্রিয় এবং সবথেকে উল্লেখযোগ্য আইপিএলে। গতকাল যে কোয়ালিফায়ারের ম্যাচ ছিল সেখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করে গেছে। আজকে একটি এলিমিনেটরের ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালস এবং
1: সানরাইজার্স
0: হায়দ্রাবাদ। তো এই এই এই ম্যাচের মধ্যে আমরা সন্ধেবেলাতেই দেখতে পাবো, কিন্তু প্রেডিকশন বা যদি আমরা বলি যে সম্ভাবনা কার বেশি সেটা একটা তুলনামূলক আলোচনা করতেই পারি। ভাস্করবাবু আপনি কি বলেন যে আজকের এই যে সন্ধ্যার ম্যাচ, গতকাল তো ফাইনালে চলেই গেছে বেঙ্গালুরু, গতবারের চ্যাম্পিয়ন, এবারের আবার ফাইনালে উঠে গেছে,
1: দুবার ফাইনালে উঠল,
0: আর আজকের যারা এই দুটো দল রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদ সানরাইজার হায়দ্রাবাদ, তাদের মধ্যে থেকে কার বেশি সম্ভাবনা রয়েছে এই পরে গুজরাট টাইটান্সের সঙ্গে কোয়ালিফায়ার ম্যাচ খেলার?
1: দেখুন, প্রথমে একটা জিনিস বলি, টি টোয়েন্টি ক্রিকেটে যেহেতু এত দ্রুতগতির ক্রিকেট হয় এবং বিশেষ করে তার মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, আগাম অনুমান করাটা খুব মুশকিল। তবুও যদি এই বছর আইপিএল গোটা আইপিএলটার দিকে আমরা একবার তাকাই, যে রাজস্থান রয়্যালস মানেই বৈভব সূর্যবংশী শো, মানে শুধু রাজস্থান রয়্যালস না, এই বছর আইপিএলের প্রথম মানে আইপিএলের মেন অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে বৈভবের ব্যাটিং। মানুষ সচিন তেন্ডুলকার যখন 16 বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেছিল তখন যে উন্মাদনাটা তৈরি হয়েছিল, আজকে বৈভবকে নিয়ে সেই উন্মাদনাটা হয়। কিন্তু একজনকে দিয়ে তো ক্রিকেটটা হয় না, মানে তার সাথে রাজস্থান অবভিয়াসলি ভালো ক্রিকেট খেলে উঠে এসছে, এত দূর অবধি পৌঁছেছে, শেষ ম্যাচে মুম্বাইকে খুব ক্লিনিক্যাল ক্রিকেট খেলে হারিয়েছে, যেটা ওদের কাছে ডু অর ডাই ম্যাচ ছিল। হেরে গেলে পাঞ্জাব বা বেঙ্গালোর কলকাতার মধ্যে একজন প্লে অফে উঠত আর কি, ওটা ছিটকে যেত। তো আর ওইদিকে যখন হায়দ্রাবাদের কথা বলবো, হায়দ্রাবাদের হ্যাঁ ব্যাটিং সর্বস্ব টিম, কিন্তু তার সাথেও ঈশান মালিঙ্গা বলে যে বোলারটা বা প্যাট কামিন্স, ঈশান মালিঙ্গার পেস কম্বিনেশন, তার সাথে হর্ষ দুবের স্পিন, তো দুটো দলকে যে খুব বেশি যে ফারাক রয়েছে দুটো দলের মধ্যে তা না। এবার দিনের শেষে গিয়ে যেটা হবে, যে যে দলটা সব বেশি করে এই সব ম্যাচে কী হয়, নার্ভ ধরে রাখার একটা ব্যাপার চলে আসে, যে দল যত বেশি নার্ভটাকে ধরে রাখতে পারবে সেই দল তত বেশি করে জেতার সুযোগটা বেশি তৈরি করবে। কারণ দুটো দলের মধ্যে খুব বেশি ফারাক নেই, এদেরও ব্যাটিং লাইন আপ খুব ভালো, যশস্বী, বৈভব, রিয়ান পরাগ, তারপরে বোলিংয়েও জোফরা আর্চার অনবদ্য ফর্মে আছে। জোফরা আর্চারকে এরকম ফর্মে আইপিএল আজ অব্দি কোনোদিন দেখা যায়নি। জোফরা আর্চার সঙ্গে ওদের ব্রিজেশ শর্মা, তারপরে সন্দীপ শর্মা, এরা আছে স্পিনে, যশরাজ পুঞ্জা, যশরাজ পুঞ্জা ছেলেটা মানে ওদের ট্রাম্প কার্ড হয়ে গেছে এখন স্পিন ডিপার্টমেন্টে। তো যার জন্য রবি বিষ্ণুয়ের মতন এক্সপিরিয়েন্স বোলারকে বসিয়ে দিয়ে যশরাজ পুঞ্জাকে খেলাচ্ছে। কিন্তু তারপরেও বলবো যে এই দুটো দলের মধ্যে ফারাক করাটা খুব কঠিন। তবে হায়দ্রাবাদের কাছে একটা সুবিধা, যে হায়দ্রাবাদ যদি সূর্যবংশীকে প্রথমেই চুপ করিয়ে দিতে পারে তাহলে হায়দ্রাবাদ অনেকটা এগিয়ে যাবে ম্যাচে। কিন্তু যদি সূর্যবংশী, যদি বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে আমরা একটা সোজা হিসাব ধরি, ছেলেটা যদি 20 বল খেলে একটা হাফ সেঞ্চুরি কনফার্ম, ছেলেটা যদি 40 বল খেলে দেয় একটা সেঞ্চুরি কনফার্ম। ওকে যদি 40 বল অবধি খেলতে দেওয়া হয় তাহলে ও হায়দ্রাবাদকে একাই মেরে দিয়ে চলে যাবে। কিন্তু যদি প্রথমেই ওকে চুপ করিয়ে দেওয়া যায়, প্রথম 10 বলের মধ্যে যদি ওকে আউট করে ফেলতে পারে হায়দ্রাবাদ, তাহলে হায়দ্রাবাদের সুযোগ অনেকটা বেশি হয়ে যাবে। কারণ রাজস্থান ব্যাটিংয়ের আপনি যদি ব্যাটিংটা, যে বাকি ব্যাটাররাও আছে, রিয়ান পরাগ, যশস্বী, এরা আছে, কিন্তু ব্যাটিংটা মেন তৈরি হয় হচ্ছে বৈভবকে নিয়ে। বৈভবের ওই শুরুর ঝড়টা উপর ডিপেন্ড, ওরাও ডিপেন্ড করে থাকে যে বৈভব শুরুতে গিয়ে একটা ঝড় তুলবে
0: একদম। আর তবে হায়দ্রাবাদের যে ব্যাটিং লাইন আপটা, এটা কিন্তু প্রত্যেকেই কাকে ছেড়ে কাকে ধরবে না,
1: একদমই তাই। কারণ ওরা যখন গত বছর আগের বছর মানে 2024 কথা বলছি, ফাইনালে হেরে গেল, সেই বছর থেকে ওরা যে ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলছে, মানে ওরা অত কিছু ভাবে না, অন্যান্য টিম অনেক কিছু চিন্তা ভাবনা করে, ওদের কথা হচ্ছে বল আসবে ব্যাট চালাও, এই থিওরিতে ওরা ব্যাটিং লাইন আপ সাজিয়েছে। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিচ ক্লাসেন, অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, আপনি যেটা বললেন একদমই ঠিক, কাকে ছেড়ে কাকে দেখবেন। কারণ এত পাওয়ার হিটার সম্পূর্ণ সর্বস্ব একটা টিম, যে টিমের 5টা থেকে 6টা পাওয়ার হিটারই আছে, তার মধ্যে হেনরিচ ক্লাসেন ছেলেটার কথা আমি বলবো, দক্ষিণ আফ্রিকার প্লেয়ার, এবছর একদম অন্যরকম ক্রিকেট খেলছে, এতগুলো নিজেও প্রচণ্ড রকম পাওয়ার হিটার, কিন্তু ও মাঝখানে ট্যাঙ্কার রোল ভূমিকা পালন করছে, যার কারণে এই অভিষেক, ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি এরা নেমে চালাতে পারছে। তো ওদের ব্যাটিংটাকে আটকানো একটা সত্যিই খুব মানে বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ, যে কারণ ওদের এই পাঁচজন ছজনের মধ্যে যদি দুজন ক্লিক করে যায় 250 রান করে বেরিয়ে যাবে ওরা
0: একদম। আর সব থেকে বড় কথা যে এই দলটা কিন্তু 250 রান চেস করারও ক্ষমতা আছে,
1: 250 রান করারও ক্ষমতা আছে, আবার চেস করারও ক্ষমতা আছে। এরাই সেই দল যারা 287 রান করেছিল, 287 আইপিএল এর সেরা যে পাঁচটা হাইয়েস্ট স্কোর আছে তার মধ্যে তিনটাই ওদের নামে আছে। তো এরা ওই রানটা করতেও পারে, ওই রান চেসও করে দিতে পারে, এমনই একটা ব্যাটিং। যে মানে একটা টিমে ছটা যদি পাওয়ার হিটার হয়, তো মানে প্রথম যে ছটা ব্যাটসম্যান সেই ছটা ব্যাটসম্যানই পাওয়ার হিটার, তারা তো নিজেরা যেরকম রানের স্পিডটা যখন খুশি বাড়াতে পারে, আবার যে রানটা দেওয়া হয় সেই রানটা যদি প্রথম পাওয়ার প্লেটা যদি ঠিকঠাক যায় সেই রানটা চেসও করে দিতে পারবে। এদেরকে আটকানোটা রাজস্থান বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ আজকে হবে, মানে আজকের খেলাটা মেনলি হবে রাজস্থান বোলার ভার্সেস হায়দ্রাবাদের ব্যাটসম্যান।
0: স্বাভাবিক। তো আপনার কি মনে হয় যে হায়দ্রাবাদের কি শুরুতে ব্যাট করা উচিত, না টস যদি জেতে বা শুরুতে বল নিয়ে শেষে ব্যাট করা উচিত একটা নির্দিষ্ট টার্গেটে?
1: দেখুন মানে পরে চেস করার একটা যেরকম সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকে যে স্কোর দেখে চেস করা যায়, যদি আমি মানে বিরাট কোহলির কথাটা বারবার বলে যে আমি চেস স্কোর দেখে চেস করতে পছন্দ করি, কেন হিসাব করে খেলা যায়। তবে এই দলটা প্রথমে ব্যাটিং করলেও যদি 200-225 রান করে দেয়, পরবর্তীকালে যদি বৈভব সূর্যবংশী চলে গেল তাহলে একরকম, যদি না চলে গেল তাহলে রাজস্থানের যে বাকি ব্যাটাররা আছে তাদের পক্ষে এই রানটা তোলা চাপ হয়ে যাবে, কারণ ওদের হাতেও প্যাট কামিংস আছে, এশান মালিঙ্গা আছে, হর্ষ দুবে আছে, হ্যাঁ এই দুটো নতুন ছেলে প্রফুল হিঙ্গে, সাকিব হোসেন, এরা এই বোলার দুটো ভালো করছে এবছর। তো এই যে বোলিং লাইন আপটা, এই বোলিং লাইন আপটা পরবর্তীতেও আপনার রান ডিফেন্ড করার ক্ষমতা রাখে। তো প্রথমে ব্যাটিং করলেও কিন্তু মানে এখন টি টোয়েন্টি ক্রিকেটটা যে পর্যায়ে গেছে, 200+ না করলে কোনো দলের পক্ষেই মানে ম্যাচটা বাঁচানো খুব মুশকিল হয়ে যায় আর কি।
0: সেটা ঠিকই। তার সঙ্গে সঙ্গে যদি এরকম হায়দ্রাবাদের মতো ব্যাটিং লাইন আপ হয় তাহলে কিন্তু শুরুতে যদি আমরা ধরি যে রাজস্থান রয়্যালস 200 করে, তাহলেও
1: হ্যাঁ রানটা তুলে দেওয়ার ক্ষমতা এই দলটা অবশ্যই রাখে। এদের পক্ষে 200-225 রান চেস করে দেওয়া কোনো বড় ব্যাপার না, কারণ এতগুলো পাওয়ার হিটার, এতগুলো ভালো ভালো ব্যাটসম্যান, হ্যাঁ আর প্রত্যেকে ফর্মে আছে, সব থেকে বড় কথা অভিষেক শর্মা, ট্রাভিস হেড ভয়ঙ্কর ফর্মে আছে, হেনরিজ ক্লাসেন একটা অন্য একদম অন্যরকম মানে নিজের ক্যারেক্টারের বাইরে গিয়ে ক্রিকেটটা খেলছে, যেখানে ও স্ট্রাইক রেটের কথা ভাবছেই না, পুরো দলটাকে পুরো ব্যাটিংটাকে অ্যাঙ্কার করে যাচ্ছে। তার জন্য ঈশান কিষাণ, নীতিশ কুমার রেড্ডিরা এসে হাত খুলে খেলতে পারছে, শুরুতে ট্রাভিস হেড, অভিষেক শর্মা হাত খুলে প্রথম 6 ওভারের সুবিধাটা নিচ্ছে, বাউন্ডারি সীমাবদ্ধতা যেটা থাকে সেটার সুবিধাটা নিচ্ছে। তো এই দলটার পক্ষে 200-225 রান চেস করে দেওয়া খুব একটা কঠিন কাজ হবে না।
0: আর যেহেতু কামিন্সের মতো একজন অলরাউন্ডার দলে রয়েছে, স্বাভাবিকভাবেই তার যে ব্যাটিং গভীরতা সেটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তাদের পক্ষে সুবিধা। কিন্তু ওই একটাই কথা, টি টোয়েন্টিতে কোনো ভবিষ্যৎবাণী হয় না, যেদিন যার সেদিন তার।
1: হ্যাঁ মানে টি টোয়েন্টি এতটাই দ্রুতগতির ক্রিকেট এবং এখানে প্রত্যেক ওভারে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, একটা ওভারে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সেখান থেকে, আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি করে মানে আগাম অনুমান করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবুও আমি বলবো যে হায়দ্রাবাদ কিছুটা আপার হ্যান্ড আজকে, হায়দ্রাবাদ কিছুটা হলেও মানে আপনি যদি শতাংশের হিসাব মানে শতাংশের বিচারে বলতে বলেন, আমি বলবো 10% হলেও হায়দ্রাবাদ এগিয়ে আছে,
0: কারণ তাদের এই ব্যাটিংটার জন্য,
1: ব্যাটিংটার জন্য এবং তার সাথে মানে সানরাইজার্স আপনার রাজস্থান রয়্যালসের থেকে এদের বোলিংটা আমার মনে হয় বেটার,
0: বিশেষত মানে প্যাট কামিন্স আসার পরের দলটা কিন্তু অনেক,
1: প্যাট কামিন্স, এশান মালিঙ্গা এই কম্বিনেশনটা কাজ করে গিয়েছে, ওদের হর্ষ দুবের স্পিনটা কাজ করে যায় মাঝখানে,
0: শুরুর দিকে হচ্ছিল
1: হচ্ছিল না, প্রথম 7-8টা ম্যাচ প্যাট কামিন্স খেলেনি তখন একরকম লাগছিল বোলিংটাকে দেখতে, হ্যাঁ তো এখন প্যাট কামিন্স চলে আসায় বোলিংয়ের ভারসাম্যটা অনেক বেড়েছে এবং বোলিংয়ের গভীরতাটা বেড়েছে, আর প্যাট কামিন্স মানে যেহেতু যে কোনো ফেজে বলটা করতে পারে, তো শুরুতে বল করতে পারে, মাঝের ওভারে এসে উইকেট তুলতে পারে, শেষে বল করতে পারে, ও আলাদা ভ্যারাইটি নিয়ে আসে একটা, যার জন্য এই বোলিংটা রাজস্থানের বোলিংয়ের থেকে একটু বেটার আমার বলে মনে হয়।
0: একদম। আর গতকালের খেলা নিয়ে একটু বলতেই হয়, সেখানে রজত পাতিদার কিন্তু কামাল করে দিয়েছে।
1: এই রজত পাতিদার নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে 2022 সালে লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে যে এলিমিনেটরটা হয়েছিল সেখানে ও প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে, ওয়ার্ল্ডের প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে
0: সেঞ্চুরিটা
1: করেছে, প্লে অফে সেঞ্চুরি ছিল। কালকে সাত রানের জন্য সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারলো না, 93 এ নট আউট ছিল কালকে। রজত পাতিদার মানে ওর মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্পিনটা ভয়ঙ্কর ভালো খেলে, তার সাথে যখন ইচ্ছা হয় রানের গতিটাকে বাড়াতে পারে। মানে এই ছেলেটা লাস্ট দু বছর তিন বছরে নিজের ক্রিকেটটাকে মানে মারাত্মক রকমের উন্নতি করেছে। আজকে যার সুফলটা পাচ্ছে আরসিবি আর কি। এই দল ছেলেটা এসেছিল আরসিবিতে লুবনিত সিসোদিয়া ইনজিওর্ড হয়ে যাওয়ার পরে ওর রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল। সেখান থেকে গত বছর আরসিবির প্রথম পুরুষ দলের প্রথম আইপিএল জয়ী ক্যাপ্টেন, কালকে এরকম একটা ইনিংস।
0: সত্যি এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যা খেলছে এবারও কিন্তু তারা
1: একদমই তাই, মানে এই দলটা
0: ব্যালেন্স টিম বলা যেতে
1: পারে। গত বছরের গোটা দলটাকেই ধরে রেখেছে, কোনো আহাম মানে জাস্ট গত বছরের দলটা তৈরি করেছিল, খুব বুদ্ধি করে দলটা তৈরি করেছিল, সেই দলটাকে এবছর ধরে রেখেছে। এবং এই বছর শুধু দল তো ধরে রাখলে হয় না, প্লেয়ারদেরকে ফর্মে থাকতে হয়, প্লেয়ারদের পারফর্ম করতে হয়। মানে সৌভাগ্যবশত আরসিবির প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করছে। বোলিংয়ে ভুবনেশ্বর কুমারের সাথে জস হেজলউডের পেয়ারটা আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং পেয়ার। মানে আমি আইপিএলের ইতিহাসে এত ভালো ওপেনিং পেয়ার কোনো দিন দেখিনি। 2008 থেকে আইপিএল চলছে, 2008 থেকে আইপিএল দেখছি, এই ওপেনিং পেয়ার আসেনি। ওর সাথে এবার যুক্ত হয়েছে জেকব ডাফি বলে বোলারটা, সুজাত শর্মা স্পিন, কুণাল পান্ডিয়া। মানে কুণাল পান্ডিয়া যে কোনো টিমের এক্স ফ্যাক্টর হতে পারে, ব্যাট হাতে রান করে দিবে আপনাকে, চার ওভার বোলিং করে দেবে। গত বছর ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ছিল কুণাল পান্ডিয়া, 23 রানে খুব সম্ভবত 2 উইকেট নিয়েছিল। তো এইরকম একটা, যার জন্য এইবছর এই আরসিবি সত্যি কথা বলতে মানে খেতাবের সেরা দাবিদার। ফাইনালেও উঠে গেল এবং খেতাবের টানা দ্বিতীয়বার খেতাব জয়টা যদি না হয় তাহলেই বলবো যে মানে অঘটন হবে আর কি।
0: ঠিক, আমাদের আলোচনা আরও অনেক কিছুই বলার থাকে কিন্তু সময় কিন্তু আমাদের জানান দেয় যে আমাদের সময় শেষ। আমরা আজকের এই লাইফ অন ইন ক্রীড়াঙ্গনে আলোচনা করলাম এ মাসের খেলাধুলো নিয়ে। এ মাসের যে মূল বিশেষ আইএসএল এবং আইপিএল, এই দুটোই সবার মনে স্থান করে নিয়েছে, সেই খেলাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ হিসেবে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ভাস্কর সাহা মহাশয়। অসংখ্য ধন্যবাদ ভাস্করবাবু আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি আজকের এই লাইফ ফোন ইন ক্রীড়াঙ্গন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বাংলার মেলা। বৈশাখ মাস শেষ হয়ে আমাদের এই বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস তার প্রায় মাঝামাঝিতে এসে আমরা উপনীত। চারিদিক জুড়ে চলছে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বসেছে রং বিরঙের মেলা। এই মেলা অর্থাৎ মিলন, এই মিলনের সঙ্গম কতখানি কোন জায়গায় কতখানি জনপ্রিয় হচ্ছে, সেখানে নিত্য নতুন কেমন আনন্দে 8 থেকে 80 সকলে মেতে উঠেছে, এই সমস্ত বিষয় জানাতে আমাদেরকে ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434077605। শ্রোতা বন্ধুরা, ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আমাদের ফোন করুন, তার আগে আমরা শুনে নেব একটি গান। শিল্পী শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র, ছবির নাম এক যে ছিল রাজা।

শ্রোতা বন্ধুরা, বাংলার মেলা এ বিষয় নিয়ে আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারের ছবি বোঝে না সে বোঝে না, শিল্পী অরিজিৎ সিং।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ বলুন শুভ্রা দেবী।
1: মেলা তো গান্ধী ময়দানে হচ্ছে, বৈশাখী মেলা,
0: হুম
1: তারপর স্টেডিয়ামে ট্রেড ফেয়ার নাম নিয়ে একটা মেলা হচ্ছে,
0: হ্যাঁ
1: তারপরে ঘুটিয়া মার্কেটে একটা ছোটখাটো মেলা বসেছে,
0: আচ্ছা, তা
1: তারপরে
0: আপনি আপনি মেলায় যাচ্ছেন?
1: আমার এখন যা মানে ছেলেরা ঘুরে আসছে,
0: আচ্ছা
1: এরপরে আমরা বেরোবো।
0: আচ্ছা, ঠিক আছে শুভ্রা দেবী, খুব ভালো থাকবেন, মেলায় ঘুরবেন এবং আমাদের জানাবেন। ঠিক ঠিক
1: আচ্ছা,
0: ঠিক ঠিক শ্রোতা বন্ধুরা, এবারে ছবি বোঝে না সে বোঝে না, তারপরে

0: এবারের ছবি বন্ধন, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, শিল্পী সোনু নিগম। তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন প্রামাণিক।
0: জনার্দন প্রামাণিক, বলুন জনার্দন বাবু।
1: আচ্ছা, মেলা তো মিলনের উৎসব।
0: হ্যাঁ,
1: বাঙালি তো 12 মাসে 13 পার্বণ আছেই।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: আপনাদের ধূপগুড়িতে কি কি মেলা হয় এখন?
1: ধূপগুড়িতে হয়েছে বৈশাখী মেলা হয়, কালী পুজোর মেলা হয়,
0: আচ্ছা,
1: দোলের মেলা হয়, চড়ক মেলা হয়।
0: বাহ,
1: হ্যাঁ, আবার শিবরাত্রি মেলা হয়।
0: মেলাতে কি কি জিনিস ওখানে এখন পাওয়া যায়?
1: মেলাতে নানা রকম হয়তো শৌখিন জিনিস, খাতির জিনিসপত্র, ব্যাগ,
0: মাটির জিনিসপত্র,
1: মাটির জিনিসপত্র, হ্যাঁ,
0: কুচবিহারের বাঁধ বা বেশের বাঁশের জিনিসপত্র বা বেতের জিনিসপত্র নিশ্চয়ই পাওয়া যায়।
1: হ্যাঁ, সেগুলো পাওয়া যায়।
0: আপনারা যান মেলায়?
1: হ্যাঁ, মেলায় যাই, খুব কম যাই মেলায় আমি।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: ঠিক আছে, চন্দন বাবু খুব ভালো থাকবেন। হুম হুম শ্রোতা বন্ধুরা, এবারের ছবি বন্ধন, শিল্পী সোনু নিগম।

0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার স্যার।
0: কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু নমস্কার, বলুন।
1: আপনি কেমন আছেন দাদাভাই?
0: এই তো ভালো আছি। আমাদের আজকের বিষয় বাংলার মেলা।
1: বাংলার মেলা?
0: আপনাদের বীরভূম জেলা তো মেলার জন্য বিখ্যাত, আপনাদের ওখানকার কিছু ঐতিহাসিক মেলার বর্ণনা আজকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন। কঙ্কালীতলা মেলা।
1: তাহলে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উন্নত মানের মেলা বলতে আপনার মেলাটাকে বোঝাই। হ্যাঁ, শান্তিনিকেতন মেলা আমাদের নিশ্চয়ই নাম শুনে।
0: হ্যাঁ, আবার বলুন, আবার জয়দেবের মেলার কথা বলছেন?
1: হ্যাঁ, জয়দেবের মেলাটা নিশ্চয়ই নাম শুনে
0: নিশ্চয়ই।
1: থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐতিহাসিক, বলুন বলুন।
1: জয়দেবের মেলাটা দাদা ভাই, এখানে কিন্তু জয়দেব মেলা দেখতে যারা আসে তাদেরকে কিন্তু যদি পয়সা আনতে ভুলেও যায়,
0: হ্যাঁ,
1: কিন্তু কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়াটা ফ্রি থাকবে।
0: আচ্ছা, আর জয়দেবের মেলার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, মানে কি উপলক্ষে জয়দেবের মেলা শুরু হয়েছিল?
1: প্রেক্ষাপটটা হচ্ছে জয়দেবের মেলা যেটা হয় সেটা প্রথম কথা হচ্ছে, যেটা হচ্ছে মানে স্নানের ব্যাপারটা থেকে যায়।
0: আচ্ছা,
1: ভোরবেলা থেকে যে সমস্ত মেলা দর্শনার্থী যারা
0: তারা পুণ্য স্নান করে,
1: হ্যাঁ স্নান করে,
0: কতদিন ধরে চলে এই মেলাটা?
1: মেলাটা চলে আপনার মোটামুটি 5 দিন ধরুন।
0: আচ্ছা, তো বিভিন্ন বাউল গান ইত্যাদি হয়, তাই তো?
1: বিভিন্ন ধরনের বাউল গান, তার শ্যামা সঙ্গীত, আপনার এই যে কীর্তনের গান, হ্যাঁ এই সমস্ত।
0: হ্যালো।
1: বছরই প্রচন্ড ভিড় ভাটকা হয়।
0: আচ্ছা,
1: এই যে মেলাটা যেমন ধরুন এটা আপনার বিশ্বভারতী ইয়ে থেকে পাই, তা শান্তিনিকেতন মেলাটা তো একটা দেখতে গেলে সরকারি মেলা।
0: মানে পৌষ মেলার কথা বলছেন?
1: হ্যাঁ, পৌষ মেলা যেটা
0: আচ্ছা,
1: শান্তিনিকেতনে, এরকম ধরনের আপনার জয়দেব মেলাটাও সেরকম। আমার এই গ্রামের মধ্যে রূপপুর গ্রামে একটা মেলা হয়, সেখানেও আপনার হ্যাঁ
0: আচ্ছা, আপনাদের আপনাদের সতীর যে 51 পীঠের মধ্যে কঙ্কালীতলা, সেখানে নিশ্চয়ই কোনো মেলা বসে?
1: হ্যাঁ দাদা ভাই, কঙ্কালীতলা মেলাটা আপনার ওই ঠিক মানে বৈশাখের 1 তারিখ থেকে আরম্ভ হয়।
0: আচ্ছা,
1: কঙ্কালী
0: কতদিন
1: মেলা
0: চলে?
1: ওটা চলে দাদা ভাই আপনার মোটামুটি, আগে যেটা রেস্ট্রিকশন থাকতো যে একদিনের, সেটা এখন 3 দিন হয়ে গেছে
0: আচ্ছা
1: সরকারিভাবে।
0: আচ্ছা, তো সেখানেও নিশ্চয়ই খুব জনসমাগম হয়?
1: হ্যাঁ, জনসমাগম হয়। আর সেই জায়গার যে সমস্ত মানে যে ঈশ্বর ঠাকুরের যে একটা মহাত্মী, সেই বিষয়টা থাকে। কারণ এই কারণে কঙ্কালীতলা মেলা এখানে একটা এর বিশাল হিস্ট্রি আছে পিছনে, এবং সেই পরিপ্রেক্ষিতে কঙ্কালী দূরান্তের মানুষ কিন্তু তারাপীঠ,
0: হুম,
1: তারাপীঠের ব্যাপারটা তো ওই রকম ধরনের। তা এই পশ্চিমবাংলার মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত মেলাগুলো হয় সেগুলো কিন্তু খুব উন্নত মানের
0: নিশ্চয়ই
1: হয়।
0: ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঠিক আছে বিশ্বজিৎ বাবু, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার।
1: আপনাদের সমস্ত উপস্থাপক এবং উপস্থাপিকাদের অসংখ্য ধন্যবাদ। এবং
0: ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা।

শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠান লাইভ ফোন ইন চলছে আমাদের এখনও। আমাদের আজকের বিষয় বাংলার মেলা। আমরা উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছ থেকে আশা করছি আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে এবং আমাদেরকে জানান আপনাদের যে অঞ্চল, সে অঞ্চলের যে মেলা, সেই মেলার বর্ণনা নিয়ে। আমরা আপনারা আমাদেরকে ফোন করুন 9434076705 এই নম্বরে। এবং তার আগে আমরা শুনে নিই এই গানটি। ছবির নাম প্রেমের কাহিনী, শিল্পী শান।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আজকের লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল বাংলার মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের তাঁদের আঞ্চলিক মেলা সম্পর্কে জানালেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা হয়তো বিভিন্ন

প্রযুক্তিগত কারণে বা বিভিন্ন কারণে আজ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারলেন না, তাদের সকলকে আবারও এরকম ধরনের অনুষ্ঠানে ফোন করার জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের আনন্দধারা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। একটি ঘোষণা, সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 মিনিটে রবীন্দ্রমঞ্চর শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কলাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছিল। গতকালের সর্বোচ্চ তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হয়নি। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ মঙ্গন 5, সিংলিক 5, গ্যাংটক 3, তাদং 3, মালদা 3, গাইসল্যাং 3, রায়গঞ্জ 2, হিল্লা 2, বাগডোগরা 1, বালুরঘাট 1, সিংমারি 1। আগামী 2 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তর সমূহের উদ্দেশ্যে আগামী 29 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মেনি প্লেসেস ওভার সিকিম, এট এ ফিউ প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। গস্টি উইন্ড ওয়্যার রেকর্ডেড এট 1 or 2 প্লেসেস ওভার সাউথ দিনাজপুর অ্যান্ড নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। নো লার্জ চেঞ্জ ইন ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার অকার্ড ওভার দ্য রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল মঙ্গন 5, সিংলিক 5, গ্যাংটক 3, তাদং 3, মালদা 3, কাইসল্যাং 3, রায়গঞ্জ 2, হিল্লা 2, বাগডোগরা 1, সিংমারি 1, বালুরঘাট 1। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মেনি প্লেসেস ওভার সিকিম, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার এট ফিউ প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ওয়েদার ওয়ার্নিং আনটিল 29th মে, থান্ডারস্টর্ম উইথ গস্টি উইন্ড অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট 1 or 2 প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড দ্যাট কনক্লুজ আওয়ার ওয়েদার বুলেটিন। আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি ফলোজ। আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যা 6:05 মিনিটে শুনতে পাবেন বিশেষ অনুষ্ঠান, বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান সৃজনী। 6:40 মিনিটে লোকগীতি, শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী। রাত 8টায় শুনতে পাবেন বিজ্ঞান ঘরে বাইরে।
8:30 আধুনিক গান শিল্পী কুমার শানু, 9:30 সংস্কৃতি জেলায় জেলায়, 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিরুদ্ধ ঘোষাল, 10:30 শুনতে পাবেন লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান সৃজনী।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান সৃজনী। নিবেদনে সাহিত্য সানুদেশ।
1: সুদীর্ঘ পথ 39 বছর পেরিয়ে 40 হতে চলেছে সাহিত্য পত্রিকা সাহিত্য সানুদেশ ও সংবাদ পত্রিকা ডুয়ার্স সমাচার আলিপুরদুয়ার জেলার এক বিশিষ্ট স্থান দখল করে আছে। শুধু ভারতবর্ষের কবি বা সাহিত্যিকরা এই পত্রিকায় অংশগ্রহণ করেছেন এমন নয়, অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক, লন্ডনের কবি সাহিত্যিক, কানাডার কবি সাহিত্যিক এবং অস্ট্রেলিয়ার কবি সাহিত্য প্রেমিক এবং প্রাবন্ধিকরা। আলিপুরদুয়ার জেলার সাহিত্য সানুদেশ পত্রিকা নবীন ও প্রবীণ গল্পকার প্রাবন্ধিক সবাইকে এক সূত্রে গেঁথে সাহিত্যের আলোয় আলোকিত করেছেন। এই পত্রিকার মাধ্যমে শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষার সাথে বিভিন্ন আঞ্চলিক ভাষা সংগঠিত রূপ এবং জেলার সাহিত্যিকদের সৃষ্টিকে বৃহত্তর পাঠক মহলের সামনে তুলে ধরার যে মানসিকতা থেকে এই সাহিত্য সানুদেশ পত্রিকার জন্ম তা সত্যিই প্রশংসনীয়। যোগাযোগের নম্বর 9474591866, নম্বরটি আবার বলছি 9474591866। সাহিত্য পত্রিকা সাহিত্য সানুদেশ ও সংবাদ পত্রিকা ডুয়ার্স সমাচার

0: শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৃজনী। আজকের সাহিত্যের আসরে উপস্থিত রয়েছেন ডুয়ার্স সমাচার ও সাহিত্যের সানুদেশ পত্রিকা দুটির সম্পাদক এবং লেখক রমেন দে। রমেনবাবু, আজকে আপনাকে এই আসরে স্বাগত জানাই, নমস্কার।
1: আপনাকেও নমস্কার এবং শ্রোতা বন্ধুদেরও জানাই নমস্কার এবং শুভেচ্ছা।
0: আমাদের সাথে উপস্থিত রয়েছেন আর একজন কবি এবং লেখক কেশবী ওরাও। কেশবীদি, আপনাকে স্বাগত জানাই, নমস্কার।
2: আপনাকেও নমস্কার, শ্রোতাদেরও জানাই শুভেচ্ছা।
0: আমাদের সঙ্গে আজ রয়েছেন কবি এবং লেখক কেশবী ওরাও। কেশবীদি, আপনি আমাদের একটু বলবেন যে আপনি কিভাবে সাহিত্য চর্চায় এলেন?
3: আমার বাবা গৌরাধন ওরাও কুরুক ভাষায় শ্রীমৎ ভাগবত গীতা অনুবাদ করে আদিবাসী জনজাতির মাঝে জীবনের দিশা দেখানোর চেষ্টা করেছেন। আমি বাবার প্রেরণায় অনুপ্রাণিত। গৌরাধন ওরাও মেমোরিয়াল কালচারাল সোসাইটির মাধ্যমে ডুয়ার্স এলাকায় সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধির জন্য কাজ শুরু করছি। আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এই কাজে পাশে এসে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কবি সাহিত্যিকরা। আমি বর্তমান শিক্ষকতার সঙ্গে বাংলা ভাষা এবং সাদরি ভাষায় সাহিত্য রচনা করার চেষ্টা চালাচ্ছি। সাহিত্য জাতির মেরুদণ্ড, সোজা রেখে চলতে শেখায় এবং সুদূর প্রসারী ভবিষ্যৎ রচনা করে। বিশেষ করে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের সাহিত্যিকরা তাদের নিজের ভাষা ও সাহিত্য নিয়ে চর্চা করছেন, উঠে আসছে তথ্য সমৃদ্ধ লেখা। এটা আমাদের কাছে পরম প্রাপ্তি, আগামী দিনে যা নতুন মাইল ফলক তৈরি করবে, পথ দেখাবে পিছিয়ে পড়া জনজাতিকেও।

0: কেশবীদি, আপনি আমাদেরকে যদি একটু জানান, ডুয়ার্সের বিভিন্ন ভাষাগোষ্ঠীর বসবাস, তো এই যে ভাষায় সাহিত্য চর্চা, এই এই ভাষাগুলি নিয়ে কি কি কাজ হচ্ছে আপনি যদি আমাদেরকে একটু জানান।
1: বর্তমান যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লক্ষ্য করা যায়, বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের শিক্ষিত মানুষজন নতুন করে উজ্জীবিত হচ্ছেন। নিজস্ব মাতৃভাষায় সাহিত্য রচনা করে সাহিত্যের প্রতি আনুগত্য দেখাচ্ছেন। আমাদের ডুয়ার্স এলাকায় আদিবাসী সাহিত্য রচনায় যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কুরুক ভাষার কবি তেজকুমার টোপ্পো, তিনি নীরবে বসে কুরুক ভাষায় সাহিত্য রচনা করে চলছেন। ডুয়ার্সের স্বনামধন্য প্রবন্ধকার বিমল কুমার টোপ্পো মহাশয় কুরুক ভাষায় সাহিত্য রচনা করছেন এবং ঝাড়খণ্ড বিশ্ববিদ্যালয়ে তার লেখা পাঠ্য বিষয় হয়ে উঠেছে। কালু ওরাও, জিয়া তিরকি, সাঞ্চো খেসে ও রানু ওরাও কুরুক ভাষায় কবিতা লিখছেন। এমন আরও অনেক সাহিত্যিকরা রয়েছেন যারা নিজেদের মাতৃভাষায় সাহিত্য রচনা করছেন ধারাবাহিকভাবে। নব নব সাহিত্য সৃষ্টিতে উঠে এসেছে সাদ্রি কবি সাহিত্যিকরা, তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য রামকুমার রানা, রমথ টাপুয়ার, উল্লেখযোগ্য সাদ্রি কবি নেহরু উরাও, সঞ্জু কুজুর সাদ্রি ভাষায় কবিতা লিখছেন আরও অনেকেই। কোচাক্র ভাষায় উপর প্রায় 42-43 বছর ধরে সাহিত্য রচনা করছেন সুশীল রাভা, দয়চাঁদ রাভা, এছাড়াও রয়েছেন শান্তিরাম রাভা, তিনিও কোচাক্র ভাষার উপর সাহিত্য রচনা করছেন। তাদের কথা কোচ জনগোষ্ঠীকে, ভবিষ্যৎ প্রজন্মকে দিশা দেখানো, টোটো জনজাতি, তারাও নিজস্ব ভাষায় সাহিত্য রচনা করে চলছেন। বর্তমান পদ্মশ্রী ধনীরাম টোটো, তিনি টোটো ভাষার টোটোলিপি সৃষ্টি করেছেন এবং ধানুয়া টোটোর কথামালা উপন্যাস লিখে টোটো জনজাতিকে পাহাড় জঙ্গল এবং সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরেছেন ধানুয়ার কথার মধ্য দিয়ে। তার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে টোটোদের মধ্যে সাহিত্যের প্রভাব বিস্তার হচ্ছে, যেমন ভক্ত টোটো, সনে টোটো, দিব্যা টোটো আরও প্রমুখ, যা সাহিত্যকে আরও সমৃদ্ধশালী করছে।
0: বাহ, আরেকটি কথা জানতে খুব কৌতূহল হচ্ছে আপনার কাছে, বাংলা ভাষায় যে সমস্ত লেখকেরা আছেন তারা ডুয়ার্স নিয়ে, ডুয়ার্সের জনগোষ্ঠী, তাদের জীবনযাপন, এগুলো নিয়ে তারা কি ধরনের, তাদের লেখার মধ্যে কিভাবে তুলে এনেছেন যদি আপনি আমাদেরকে একটু জানান।
1: বাংলা ভাষায় অগণিত সাহিত্যিক রয়েছেন যাদের লেখার বিষয় ডুয়ার্স ও ওই এলাকার জনজীবন। ডুয়ার্স সাহিত্য আকাশে এমন মানুষ রয়েছেন যাদের নাম উল্লেখ না করলেই নয়, সমীরেন্দ্র প্রসাদ চক্রবর্তী আদিবাসীদের নিয়ে গবেষণা করে ডক্টরেট হয়েছেন। ডক্টর আনন্দগোপাল ঘোষ, তিনি ডুয়ার্স নিয়ে ইতিহাস রচনা করেছেন উত্তরের চা চর্চায় নিবেদিত প্রাণ রাম অবতার শর্মা, তার উল্লেখযোগ্য বইগুলো পাঠক মহলে সমাদৃত। তার বইগুলো হলো চা শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ জানা অজানা, চায়ের সাতকাহন, আরও অনেক বই লিখেছেন। ডুয়ার্স সমাচার পত্রিকার সম্পাদক রমেন দে, লিটিল ম্যাগাজিন, সানুদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য, যে পত্রিকার মধ্যে সমস্ত ভাষাভাষী মানুষ তাদের নিজস্ব মাতৃভাষায় সাহিত্যকে তুলে ধরেছেন। ডুয়ার্স সাহিত্যের আরেকটি উল্লেখযোগ্য নাম কলকাতা লোক সংস্কৃতি পরিষদের কর্ণধার এবং সাংবাদিক বিধান ঘোষ, তার ভাবনায় ও চিন্তায় উঠে আসছে পিছিয়ে পড়া মানুষের কথা। তিনি বিভিন্ন ভাষাভাষী সাহিত্যিকদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করছেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আরেকজনের নাম বিশিষ্ট সাংবাদিক, তিনি হচ্ছেন বিবেকানন্দ বসাক, বর্তমান আদিবাসী সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন রকম কাজ চালিয়ে যাচ্ছেন।
0: বাহ কেশবী, আপনি তো সাদ্রি ভাষায় কবিতা চর্চা করেন, দীর্ঘদিন ধরে করছেন, আমাদের যদি একটি সাদ্রি ভাষার কবিতা যদি বাংলাতে অনুবাদ করে একটু শোনান।
1: ঠিক আছে। সাদ্রি কবিতা ডাহার দেখাওয়া, যেকার খুদকের উপর বিশ্বাস নাখে, যেকার শির দ্বারা সোজা নাখে, যে দোসরেকের প্রাণ অনুসার সে চালেল, উকার সঙ্গে ডাহার হিটফ হলে জীবন বরবাদ হই যাই, যাইত পাইত পিছে সোজা, আগে আদমিকের মানকে সাফা করা, আপন ঘরকের বেটাবেটি বিক্রি হওয়াথে, অভাব দারিদ্রতা সে জনজীবন ভোগাথে, ঘর দোর জমি জায়গা সুরক্ষিত নাখে, নাখে আমার নিরাপত্তাকের ঠিকানা, বিশ্বাসঘাত মুহু চাপেল সে দূরিয়া রাহা, হেরায় যাতে আমার কৃষ্টি কালচার, যায়ত কাহিকে আদমিকে লাগিন আদমি সোচা, আপন ঘরকের বেটা মায়কের ইজ্জত বাঁচাওয়া, স্বার্থ লাগিন আপন অস্তিত্ব বেচায় দিহা, বিকৃত আদমি লিকে জিন্দাগি কেসে ভালা, খুদ দোষ কায়েরকে দোষ রেখে দোষী বানায়ক আলা, আপন বিবেক বুদ্ধিকের উপর বিশ্বাস রাখা, আপন শির দ্বারা সোজা রাখা, মানকের দিয়াসে ডাহার দেখাওয়া। সাদ্রি কবিতা ডাহার দেখাওয়া। বঙ্গানুবাদ। মানুষকে মানুষ ভাবুন, যার নিজের উপর বিশ্বাস নেই, যার নিজের শির দ্বারা সোজা নেই, যে অন্যের প্রাণ অনুসারে চলে, তার সাথে পথ চলতে গেলে নিজের সঙ্গে অন্যের সঙ্গেও জীবন সাংঘাতিক বিপর্যয়। জাতপাতের কথা পরে ভাবুন, আগে মানুষের মনকে পরিষ্কার করুন। নিজের ঘরের ছেলে মেয়ে বিক্রি হচ্ছে, অভাব দারিদ্রতায় জনজীবন বিঘ্নিত হচ্ছে, বাড়িঘর জমি জায়গা সুরক্ষিত নেই, নাই আমাদের নিরাপত্তার ঠিকানা, বিশ্বাসঘাতক মুখোশ ধারীর থেকে দূরে থাকুন, হারিয়ে যাচ্ছে আমাদের কৃষ্টি কালচার, জাত কি, মানুষকে মানুষ ভাবুন, নিজের ঘরের মা মেয়ের মান ইজ্জত রক্ষা করুন, স্বার্থের জন্য নিজের অস্তিত্ব বিক্রি করে দিয়েছেন, বিকৃত মানুষ নিয়ে জীবন কি চলে, যে নিজে দোষ করে অন্যকে দোষী বানায়, নিজের বিবেক বুদ্ধির উপর ভরসা করুন, নিজের শির দ্বারা সোজা রাখুন, নিজের মনের প্রদীপ জ্বালিয়ে রাস্তা দেখান।
0: বাহ, খুব সুন্দর কবিতা শুনলাম আমরা লেখক এবং কবি কেশবী ওরায়ের কাছ থেকে। কেশবী, আপনি তো সাদ্রি ভাষার পাশাপাশি বাংলা ভাষাও কবিতা চর্চা করেন, শ্রোতাদেরকে আপনার পছন্দের যদি দুই একটি বাংলা কবিতাও পড়ে শোনান।
1: ঠিক আছে। মাটির অপেক্ষা। উদাসী মন উদাস হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে, কখন মেঘ ডাকে, কখন যেন বৃষ্টি আসে অজর ধারায়, মাটি থাকে অধীর অপেক্ষায়, মাটির উর্বরতা তখনই বৃদ্ধি পায় যখন আকাশ থেকে বৃষ্টি আসে, সবুজ গাছেরা ফুলে ফুলে ভরে উঠে, সূর্য দেয় সতেজতা দেয় নানা রঙে রাঙিয়ে, বাতাস এসে দেয় নাড়িয়ে, কখনো দমকা হাওয়ায় কখনো অজর ধারায়, কখনো বান আসে ভেসে নিয়ে যায়, কখনো বা সূর্যের অসীম তেজে সবুজ পাতাগুলো শুকনো খড়খড়ে হয়ে যায়, কখনো বা ঝড়ে তছনছ হয়ে যায়, তবুও মাটি অধীর অপেক্ষায় থাকে, কখন মেঘ ডাকে কখন বৃষ্টি আসে। শূন্যতা। তোমার শূন্যতা মানেই শূন্যতা, যা কোনো কিছুর বিনিময়ে পূরণ হয় না। তোমার আশায় আশায় বসেছিলাম, সবাই এসেছিল শুধু তুমি এলে না, হয়তো তুমি এসেছিলে অন্য কোনো বেশে, দেখেও অন্ধ আমি তোমাকে চিনলাম না শেষে, আমার দু চোখ শুধু তোমাকে খুঁজে, তুমি সব কিছু বুঝেও আমার সাথে করেছ ছলনা, কেন সামনে এসে দাঁড়িয়ে বললে না এই তো আমি এসেছি, তোমার আহ্বান না এসে পারলাম না, আমার দু চোখের জলের ধারা তোমাকে দেখলে বইত না, তোমার সেই হাসি মুখটা কিছুতেই মন থেকে মুছে না, তুমি হয়তো ভাববে এত কিছু পেলে তবুও মন ভরে না, জানো আমার এ মন তোমাকে ছাড়া কিছু বুঝে না। তোমার শূন্যতা মানে শূন্যতা, যা কোনো কিছুর বিনিময়ে পূরণ হয় না।
0: বাহ, খুব সুন্দর কবিতা শুনলাম আমরা লেখক এবং কবি কেশবী ওরায়ের কাছ থেকে। এবার আমরা শুনে নেব সাহিত্যের সানুদেশ এবং ডুয়ার্স সমাচার এই পত্রিকা দুটি নিয়ে একটি আলোচনা। সুদীর্ঘ 39 বছর পেরিয়ে 40 বছরে পা রাখতে চলেছে দুটি সাহিত্য পত্রিকা, একটির নাম সাহিত্য সানুদেশ এবং অন্যটি ডুয়ার্স সমাচার। দুটি পত্রিকাই আলিপুরদুয়ার জেলায় এক বিশিষ্ট স্থান দখল করে আছে। শুধু ভারতবর্ষের কবি বা সাহিত্যিকেরা এই পত্রিকায় লেখালেখি করেছেন এমন নয়, এই পত্রিকার জন্য কলম ধরেছেন বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিকেরা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ার কবি সাহিত্যিক প্রাবন্ধিকেরা। আলিপুরদুয়ার জেলার সাহিত্য সানুদেশ পত্রিকা নবীন ও প্রবীণ গল্পকার প্রাবন্ধিক সবাইকেই এক সূত্রে গেঁথে সাহিত্যের আলোয় আলোকিত করেছে। এই পত্রিকার মাধ্যমে শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষার সঙ্গে সঙ্গে বিভিন্ন আঞ্চলিক ভাষা সংগঠিত রূপ এবং জেলার সাহিত্যিকদের সৃষ্টিকেও বৃহত্তর পাঠক মহলের সামনে তুলে ধরার যে মানসিকতা, এই সাহিত্য সানুদেশ পত্রিকার সেই মানসিকতারই এক জন্ম দেয়, যা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন সম্পাদক রবীন দে, যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নিষ্ঠা, শ্রম এবং সাহিত্যের প্রেমের ফসল বিশেষ করে আলিপুরদুয়ার জেলার পিছিয়ে পড়া জনজাতিদের সাহিত্য এবং উজ্জ্বল তারকাদের একত্রিত করে সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার গড়ে তোলা সম্ভব হয়েছে এই পত্রিকার মাধ্যমে। সম্পাদক রমেন দে বিশেষ উদ্দেশ্য সমাজের বুকে সাহিত্যের উন্মেষ ঘটানো। বর্তমান সাহিত্য সানুদেশ পত্রিকা আরও যাতে দীর্ঘায়িত, প্রসারিত এবং নবজাগরণের প্রয়াসের উদ্দেশ্যে তিনি বিশেষ সম্পাদক মণ্ডলীও তৈরি করেছেন, যাতে বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া জনজাতিদের মানুষেরা তাদের লেখালেখির একটি ভূমি বা একটি অঙ্গন খুঁজে পায়। সম্পাদক রমেন দে তার উল্লেখযোগ্য রচনা শিশিরের ছোঁয়া কাব্যগ্রন্থ, প্রবন্ধ জাতীয় স্মারক বক্সা রাজবন্দী শিবির, দার্শনিক রবীন্দ্রনাথ, মানব দরদী রবীন্দ্রনাথ, জন্ম সার্ধ শতবর্ষ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ভাষা আন্দোলন, এই লেখাগুলি আলোর সন্ধানে সাহিত্য সৃষ্টির জাগরণ এই সাহিত্য সানুদেশ পত্রিকা, যেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন আরেকজন বিশিষ্ট সাংবাদিক লেখক বিবেকানন্দ বসাক এবং কেশবী ওরাও। এই পত্রিকায় যারা তাদের অমূল্য সৃষ্টি, সাহিত্য, প্রবন্ধ, কবিতা এবং গল্পের মাধ্যমে এই সাহিত্য পত্রিকাকে সমৃদ্ধ করে চলেছেন। আরও অনেকগুলি বিশিষ্ট নাম আমরা পাই, এদের মধ্যে রয়েছেন অর্ণব সেন, প্রতাপ চন্দ্র, সমর গুহ, সমরেশ মজুমদার, পার্থ প্রতিম সিনহা, আনন্দগোপাল ঘোষ, সুনীল সাহা, কিশোর পাইন, গৌরীশঙ্কর ভট্টাচার্য, রঞ্জিত কুমার মিত্র, বেনু সরকার, আশুতোষ বিশ্বাস, সুধীর রঞ্জন ঘোষ, রাম অবতার শর্মা, নকুলচন্দ্র মণ্ডল, মণিদীপা নন্দী বিশ্বাস, গৌরী সেন, কুরুক ভাষার কবি বিমল কুমার টোপ্প, শান্তিরাম কোচরাভা, ফোনে টোটো, সুখরাম ওরাও, মালা খাড়িয়া, তুলিকা খাড়িয়া, সঞ্জু কজুর এবং বাংলাদেশ থেকে শাহিন রেজা, ওবায়েদ, লন্ডন থেকে শামীম আজাদ, অস্ট্রেলিয়া থেকে মহিরুল আলম, কানাডা থেকে সুব্রত কুমার দাস, এরাও এই পত্রিকাকে ক্রমাগত তাদের লেখা যোগান দিয়ে পত্রিকাকে সমৃদ্ধ করে চলেছে। বিশিষ্ট প্রাবন্ধিক অর্ণব সেন তার উল্লেখযোগ্য রচনা লৌকিক অলৌকিক উপাদান রাসলীলা, লুকায়েতে জীবন ও নদী, বই ছাপা বই, 21 ফেব্রুয়ারি প্রথম কয়েকটি প্রয়াস, এই লেখাগুলি আমরা এই পত্রিকার মধ্যে খুঁজে পাই। বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে প্রাবন্ধিক প্রেক্ষাপটকে সামনে রেখে মাধুর্য করে তুলেছেন অর্ণব সেন তার বাস্তব চিত্র। ডাক্তার আনন্দগোপাল ঘোষের লেখা আদিবাসীরা চৌমাথায় দাঁড়িয়ে আছে, আদিবাসীদের উত্তরণ, আদিবাসীদের সঙ্গে দক্ষিণ অংশের আদিবাসীদের সম্পর্কের খতিয়ান, আদিবাসীদের সঙ্গে বাঙালিদের সামাজিক সম্পর্ক, যুগযন্ত্রণার কোলাজ, রবীন্দ্রনাথের ধর্মীয় ভাবনা কিছু কথা, প্রসঙ্গ কোচ সাম্রাজ্য, পূর্ব হিমালয় সানুদেশ ডুয়ার্সের বাঙালি অভিবাসী সমাজ, এই সমস্ত খুব গুরুত্বপূর্ণ এবং সংগ্রহযোগ্য প্রবন্ধগুলি আমরাই পেতে পারি। রামাবতার শর্মা, যিনি তার বিভিন্ন রচনার মাধ্যমে চা বাগানের শ্রমিক এবং সমস্যা সম্পর্কিত আলোচনা ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মাধ্যমে, তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা এই পত্রিকার পাতায় আমরা

0: থাকি। চা শিল্পে বিশ্বায়নের প্রভাব, সমবায় রবীন্দ্রনাথ, চা ও শ্রমিক জীবনের প্রথা, কাস্টমের প্রভাব ও সানুদেশের চা নিয়ে সাহিত্য চর্চা। কুরুক ভাষার কবি ও প্রবন্ধী বিমল কুমার টোপ্পো নিজের মাতৃভাষায় কবিতা এবং গল্প লিখেছেন এই পত্রিকাতেই। বিবেকানন্দ বসাক প্রবন্ধ লিখেছেন এই পত্রিকাতে। তিনি বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি বিষয়ক প্রবন্ধ লিখেছেন এবং অনুসন্ধান চালিয়ে অন্বেষণ করে এই বিভিন্ন এই পিছিয়ে পড়া জনজাতিদের রচনাগুলিকে তিনি তুলে আনার প্রয়াসও চালিয়ে যাচ্ছেন। ডুকপাদের ওপর বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন জনগোষ্ঠীগুলির সঙ্গীত এবং শিল্পী বাদ্যযন্ত্র, তাদের সম্পর্কিত বহু রচনা আমরা এই পত্রিকার মাধ্যমে পেয়ে থাকি। আলিপুরদুয়ারের 70 দশকে সঙ্গীত ও শিল্পী নিয়ে একটি বিশেষ প্রবন্ধ এই পত্রিকার পাতাতেই পেয়ে থাকি। আশুতোষ বিশ্বাস তার লেখার বিষয়ে বিভিন্ন প্রবন্ধ এবং মননধর্মী রচনা, শীতকাল এসে গেল স্বাগতা, 60-এর দশকের বাংলাদেশের কবি এবং কবিতা, বাংলার আধুনিক কবিতার চলন বিচলন, উত্তর দক্ষিণ সমস্ত ভাষাভাষী মানুষের প্রাণের কাগজ এই সাহিত্য সানুদেশ পত্রিকা। আধুনিক বাংলা এবং সাদ্রী ভাষার কবি কেশবী ওরাও তিনি পত্রিকার জন্য বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং লেখা সংগ্রহ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ শূন্যতার মাঝে অসীম শক্তি থেকে এই সানুদেশ পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে। ডুয়ার্স অঞ্চলের মাতৃভাষার সাহিত্য ভাবনা, মা ছেলে নিমন্ত্রণ রক্ষা, তাছাড়া তিনি সাদ্রী ভাষায় এই পত্রিকায় বিভিন্ন রচনা লিখে চলেছেন। এই সাহিত্য সানুদেশ পত্রিকা ধীরে ধীরে এক মহীরুহু হয়ে উঠেছে, যেখানে বিভিন্ন ভাষাভাষী কবি সাহিত্যিকেরা তাদের প্রাণের কথা, নিজের কথা প্রকাশ করতে পেরেছেন এই পত্রিকার পাতায় পাতায়। রমেনবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে পত্রিকা সম্পাদনা পাশাপাশি নিজেও তো সাহিত্য চর্চা করছেন।
1: হ্যাঁ, করছি।
0: আপনি কতদিন ধরে এই সাহিত্য চর্চা করছেন?
1: সেটা প্রায় 56 বছর ধরেই করছি।
0: 56 বছর ধরে?
1: হ্যাঁ।
0: আপনি কি শুধু কবিতা লেখেন নাকি আপনি গল্প বা প্রবন্ধ এগুলোও লেখেন?
1: প্রবন্ধ লিখি মূলত, কবিতা ছিল প্রথম দিকে। আমার যৌবনে কবিতাগুলি লেখা হতো, এখন কবিতা খুব কম লেখি, এখন প্রবন্ধটাই বেশি লেখি।
0: কি কি বিষয় প্রবন্ধের আপনার লেখার মধ্যে উঠে আসে?
1: যেটা হচ্ছে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ এবং ডুয়ার্স, আমি ডুয়ার্সের ভূমিপুত্র হিসাবে আমার একটা সবচেয়ে বড় আনন্দের বিষয় যে এই ডুয়ার্সকে আমরা যদি তুলে ধরতে পারি, যেটা আমার জীবনে প্রথম দেখতাম যখন আমি ছোটবেলায়, ডুয়ার্স নামটি শুনতাম না কোথাও। এক চা পাতা যারা বিক্রি করতো তাদের ওই চার বক্স যেটাকে, যে টিনের হোক, আর ওর মধ্যে আসাম, ডুয়ার্স এবং দার্জিলিং এই তিনটি লেখা থাকতো, তখন জানতাম যে আমাদের অঞ্চলের নাম ডুয়ার্স, এই ডুয়ার্স চায়ের জন্য বিখ্যাত। তারপর যখন একটু বড় হলাম, আমি 19 বছর বয়স থেকেই আমি কাগজ শুরু করি, অন্য নাম ছিল তখন আলোক বলে একটি কাগজ ছিল, তারপরে শেষে সাহিত্য পত্রিকা, তারপরেও আরও 2-3টে এরকম কাগজ। এই কাগজগুলি ঠিক আমাদের পঞ্জীভূত ছিল না, সরকারি পঞ্জীভূত ছিল না, যে সাহিত্যের উপরের থেকেও দেখলাম যে আমাদের সংবাদপত্রের একটা অভাব, সংবাদপত্র যদি না করতে পারি আমি, তাহলে এই ডুয়ার্সকেই তুলে ধরা যাবে না। তখন আমি প্রথম যখন কেন্দ্রীয় সরকারের যে পঞ্জীভূত বিভাগে আমি ডুয়ার্স সমাচারের নামটি পাঠানোর সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ হয় এবং তারপর থেকেই ডুয়ার্স নাম দিয়ে যখন কাগজটা, মোটামুটি তখন সারা পশ্চিমবঙ্গেই সারা পেয়েছি যে ডুয়ার্স একটি জায়গার নাম। তারপরে যেটা ঘটনা ঘটেছে যে 2005 সনে আমাদের এখানে আমাদের মহকুমার শাসকের উদ্যোগে যখন ডুয়ার্স একটি কাগজ আছে, তারা আমরা ডুয়ার্স উৎসবে একটা উৎসব করি, সেই হিসেবেই তখন তৎকালীন মহকুমার শাসক সৌমিত্র মোহন নিজে একজন সাংবাদিকতা করতেন এক সময়, তারপরে মহকুমার শাসক হন, তখন উনি ডুয়ার্স উৎসব নাম দিয়ে এবং ডুয়ার্স উৎসবের মুখপত্রটা ডুয়ার্স সমাচার থাকবে, এইভাবেই উনি ডুয়ার্সকে হাইলাইট করার জন্য ডুয়ার্সের পর্যটন যে উদ্দেশ্যটা নিয়ে আমরা কাগজটা করি, যে ডুয়ার্সকে হাইলাইট করবো কিসের ভিত্তির উপরে, যে ডুয়ার্সের পর্যটন, ডুয়ার্সের পর্যটন যদি আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, তার জন্যই ডুয়ার্স উৎসব আমরা শুরু করি।
0: তাহলে আপনার প্রবন্ধে বারবার করে এই যে ডুয়ার্সের পর্যটন, ডুয়ার্সের প্রকৃতি, বিভিন্ন ভাষিক গোষ্ঠীর মানুষের বসবাস, তাদের জীবন, ধর্ম, খাওয়া দাওয়া, তাদের আনুষ্ঠানিক কৃত্য, এই সমস্ত কিছুই আপনার প্রবন্ধতে উঠে আসে, তাই তো?
1: আচ্ছা,
0: রমেনবাবু, আপনি আপনার পছন্দের কয়েকটি কবিতা যদি আমাদের শ্রোতাদেরকে একটু শোনান।
1: আমার প্রথম কবিতা, হৃদয়ে বসন্ত বৈশাখ, বসন্তের সকাল সৃষ্টির আনন্দে, পূবের আকাশ লালে লাল, চঞ্চল ধমনীতে উদ্মত্ত টানে, বসন্তের রঙ্গিন খেলা হৃদয়ে হৃদয়ে, সবুজের রং ছড়িয়ে মাদরের তালে ঋতুরাজ বসন্ত। বসন্তের সকাল নৌকো বিহার কবিতা গানে নৃত্যে ছড়ায়, সবুজ ঘাসের দেশ বসন্তের রঙিন বেশ, বাউল গানের গান এনে দাও বসন্ত মেঘের উড়ান, মাঠে দগ্ধ রোদে ভরে যায় বসন্তের যুগান্তর হাওয়া, কালদারির তীরে নীরব আবরণ অপরূপার খুশি বসন্তের সকাল, অঙ্গেতার যৌবনের লোটপুটি ধুলক বেজে উঠে বসন্তের দোলায়। দ্বিতীয় কবিতা অপরূপা দোয়াস, স্বপ্ন জোড়ে বাস্তবের সবুজ দোয়াস, সবুজ মকরম সুন্দর আরো সুন্দর, রাত্রির কালো উড়ান্ত দানায় চলমান মাদরের গানে সুরে মুগ্ধ দোয়াস, জ্যোৎস্নার আধারে প্রিয়তম শোক দিগন্তে তুষার বালুরেখা, গভীর অরণ্যে সারি সারি শাল সেগুন, চলতে রায় ঢাক কালজানি পাখির কিচিমিচি করতা, প্রকৃতি মন্দিরা নেশায় সমবেত ঐক্যতান, সুন্দরী দোয়াস তুমি অনন্যা, আধারের পেট ছিঁড়ে জোনাকির আলো ঘনীভূত বাতাসের স্তরে স্তরে মাদকের ছন্দ, শাল সেগুনের ছায়ায় নেচে ওঠে বনময়ূরী, খুঁটে খুঁটে তৃণ খায় চঞ্চল হরিণী। স্বপ্ন চোখের জ্বরে সন্ধে কাঁপছে আমাদের ঘুমিয়ে থাকা স্বপ্নের কুসুমগুলি, রৌদ্রের গন্ধ নিয়ে বুকের ভারে কাছে পৌঁছতে চাইছে সময়, শব্দ আর নৈঃশব্দ আকাশ পাতাল জোরে হলি খেলছে, দিন শেষে কিঞ্চর হাতে অন্ধকারে দুপুরের ধ্বনি শোনাচ্ছে রাত্রি, সাহসী যোদ্ধার মতো মুকুট উপরে দাঁড়িয়ে আছে যুদ্ধক্ষেত্রে নীরবতা ক্রেত লাগা জ্যোৎস্নার বিষাদে, ফুলের শূন্যতা হয়ে কাটছে তীরতমা আর চোখের জলে ছন্দে কাটছে আমাদের ঘুমিয়ে থাকা স্বপ্নের কুসুমগুলো, রোদের গন্ধ নিয়ে বুকের ভারে কাছে পুজতে চাইছে সময়, শব্দ আর নৈঃশব্দ আকাশ পাতার ধরে ঘুরি খেলছে। খোদার ক্লান্ত শ্রমিক হে মার্কেটের রাজপথে, 8 ঘন্টা শ্রমের দাবিতে পয়লা মে বিক্ষুব্ধ মিছিলের সাথে, নিত্যান্ত বাঁচার তাগিতে ক্রান্তি নেমে আসে রাজপথে, মৃদু পায়ে ভারাক্রান্ত ক্রমশ এদিকে চলছে জুল কদমে বাঁচার তাগিতে, মে দিবসের রাঙ্গা নিশান উঠছে শহরের রাজপথে, ক্ষুধার্ত ক্রান্ত সর্বহারা এগিয়ে চলছে জুল কদমে। সভ্যতার রাজপথ, কত যে সয়েছি যাতনা পেয়েছি সান্ত্বনা, জন্ম হতে আজ অবধি হৃদয় ভারাক্রান্ত বিক্ষুব্ধ, সহস্র বছরের জ্ঞাতাক্ত ইতিহাস, ইতিহাস দুরন্ত খয়েল ফেনিল উচ্ছ্বাস, আজও মানুষ পথে পড়ে কাঁদে শুধু দুমুঠি অন্যের জন্য, সভ্যতার ফুটপাতে চড়ে আজও বুটের দহন অসহ্য দহন, তাই বলি হৃদয় ভারাক্রান্ত বিক্ষুব্ধ সহস্র বছরের কৃতার্থ ইতিহাস। পুজো এরো দেশে, পুজো এরো দেশে ছোট্ট খোকা বায়না নিয়ে মায়ের করে হাসে, 11 বছর দাউনি জামা দাউনি জুতো কিছুই, আগেই কিন্তু রাখছি বলে এবার দিতে হবে দুটোই, মা শুনে কয় কেঁদে কেঁদে বুড়িয়ে মাথায় হাত, অত টাকা কোথায় পাবো ও মোর সোনার চাঁদ, নুন আনতে পান্তা ফুরোয় কেবল অভাব ঘরে, চিরকার মূল কষ্ট গেল তোর বাবার হাতে পড়ে, শাড়ি গয়না পাইনি কিছুই সাদ আল্লাদের ছাই, তোদের কষ্ট দেখে আমি দুঃখ বড় পাই, নিজের খেয়ে বনের মোষ চড়িয়ে বেড়ায় শুধু, এমন মানুষ ভূ ভারতে দেখিনি কো কবু, কত করি ঝগড়াঝাটি মন্দ বলি কত, কয় না কথা হাসে শুধু শিব ঠাকুরের মতো, তাই তো বলি বাচ্চা তোমার লেখাপড়া শেখো, মানুষ যাতে হতে পারো সেই চেষ্টাটা করো, হাত পা

0: মুখ সবারই আছে, মানুষ কজন হয়, মানুষ যদি হতে পারো শোকে থাকবে সুনিশ্চয়, নিত্য অভাব যাবে দূরে, কাটবে জীবন সুখে, সেই সুখে অংশ দিও যারা জীবন কাটায় দুঃখে। গুদরিবেলা, গুদরিবেলায় খুঁজে পেয়েছি তোমাকে, যৌবনের শেষ রগ্নে বসন্তের আগমন, তোমায় পূজার ফুল আজও সচেতন। গুদরিবেলায় পূজা তুমি দেবে, মধুকর মধু ভান্ডার নেবে খুঁজে, স্বপ্নের নীল গড়েছিলাম মধুবনে, বিকের ভোরের ফুল হৃদয়ে ফোটে, শরতের ভোর শিউরি ঝরা হাসি, গুদরি রগ্নে তোমার প্রিয় কবি।
1: বাহ, খুব সুন্দর আপনার কবিতাগুলোই। আমাদের আসর সৃজনী আজ এখানেই শেষ হলো। আমাদের সঙ্গে ছিলেন ডুয়ার্স সমাচার ও সাহিত্যের সানুদেশ পত্রিকার সম্পাদক এবং লেখক রমেন দে। রমেনবাবু, আপনাকে আরেকবার ধন্যবাদ এবং নমস্কার জানাই।
0: আমিও আপনাদের নমস্কার এবং ধন্যবাদ, এবং শ্রোতাদেরও নমস্কার এবং ধন্যবাদ জানাই।
1: কেশবী, আপনাকেও আমরা ধন্যবাদ এবং নমস্কার জানাই, আমাদের এই আসরে উপস্থিত ছিলেন আপনি।
2: আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং শ্রোতাদেরও অসংখ্য ধন্যবাদ।
1: সঙ্গে ছিলাম আমি অনিতা দত্ত।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সৃজনী, নিবেদনে সাহিত্য সানুদেশ।
4: সুদীর্ঘ পথ 39 বছর পেরিয়ে 40 হতে চলেছে সাহিত্য পত্রিকা সাহিত্য সানুদেশ ও সংবাদ পত্রিকা ডুয়ার্স সমাচার আলিপুরদুয়ার জেলার এক বিশিষ্ট স্থান দখল করে আছে। শুধু ভারতবর্ষের কবি বা সাহিত্যিকরা এই পত্রিকায় অংশগ্রহণ করেছেন এমন নয়, অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক, লন্ডনের কবি সাহিত্যিক, কানাডার কবি সাহিত্যিক এবং অস্ট্রেলিয়ার কবি সাহিত্য প্রেমিক এবং প্রাবন্ধিকরা। আলিপুরদুয়ার জেলার সাহিত্য সানুদেশ পত্রিকা নবীন ও প্রবীণ গল্পকার প্রাবন্ধিক সবাইকে এক সূত্রে গেঁথে সাহিত্যের আলোয় আলোকিত করেছেন। এই পত্রিকার মাধ্যমে শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষার সাথে বিভিন্ন আঞ্চলিক ভাষা সংগঠিত রূপ এবং জেলার সাহিত্যিকদের সৃষ্টিকে বৃহত্তর পাঠক মহলের সামনে তুলে ধরার যে মানসিকতা থেকে এই সাহিত্য সানুদেশ পত্রিকার জন্ম, তা সত্যিই প্রশংসনীয়। যোগাযোগের নম্বর 9474591866, নম্বরটি আবার বলছি 9474591866। সাহিত্য পত্রিকা সাহিত্য সানুদেশ ও সংবাদ পত্রিকা ডুয়ার্স সমাচার।
3: সৃজনী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।
5: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সৃজনী, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

এক পড়শি বসত করে।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা, আমাদের সমস্ত শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: लक्ष्यसेनले चीनका लु गुयाङसँग खेल्नेछन्। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। राष्ट्रको प्रगतिको लागि पूर्वोत्तर क्षेत्रको विकास महत्वपूर्ण रहेको राष्ट्रपति द्रौपदी मुर्मूको भनाई। मन्त्री परिषदद्वारा सार्वजनिक वितरण प्रणाली अन्तर्गत सार्थक पीडीएस राशन यातायात र व्यवस्थापन सहयोग योजनालाई निरन्तरता दिन मंजूरी। निर्वाचन आयोगद्वारा संचालित मतदाता नामावलीको विशेष गहन संशोधन एसआईआर प्रक्रियाको वैधतालाई सर्वोच्च अदालतको समर्थन। नीट यूजी 2026 पेपर चुहाट प्रकरणमा थप 3 जना पक्राउ। अनि आज साँझ आईपीएल क्रिकेट एलिमिनेटर खेलमा सनराइजर्स हैदराबाद र राजस्थान रोयल्स बीच प्रतिस्पर्धा हुँदै। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে বিহারে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষায় ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
2: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হে। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপস মে জুড়ে হুয়ে হে। ইহা কে যুবাও মে অসীম প্রতিভা হে। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ করনা চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
3: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में 3 बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
1: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে 3টি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচার

0: নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত দুটি ভারতীয় ভাষাসহ তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগজি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে দু সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026 প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদি। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড ATS-এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় HS প্রণয় বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী দুই গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের PV সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন। IPL ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক PDS প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা SIR সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতে।

অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান ঘরে বাইরে। ৮:৩০ আধুনিক গান, শিল্পী কুমার শানু। গুলাম আব্বাসের কণ্ঠে গজল 9:15। ৯:৩০ সংস্কৃতি জেলায় জেলায়। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিরুদ্ধ ঘোষাল। ১০:৩০ লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 611 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। সমস্ত শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি।

0: সামনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে আধার কার্ড তৈরি কর। যারা এই আধার কার্ড জালিয়াতির কাজ করেছে, যারা এই ভোটার আইডেন্টি কার্ড জালিয়াতির কাজ করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। আর এর পেছনে যে সিপিএম বা তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত আছে, কেউ রেহাই পাবে না।
1: পুলিশের হাতে ধৃত বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাটক্ষেত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দীপঙ্করকে নিয়ে পুলিশ তার পার্টি অফিস সংলগ্ন একটি জমিতে মাটি খুঁড়ে টাকা ভর্তি চারটি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। সেগুলি 500 টাকার নোটের বান্ডিলে ভরা ছিল। এদিকে ধৃত চেয়ারম্যানকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় তোলাবাজি, হুমকি এবং 21শে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদ সদস্য অজিত সাহা ও তার ভাই সুজিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্প অনুমোদন করেছে। এতে গণবণ্টন ব্যবস্থা, পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম স্বল্প সুদের ঋণের জন্য কৃষণ ক্রেডিট কার্ড। পুরুলিয়ার কৃষকদের কাছে কৃষণ ক্রেডিট কার্ড ভগবানের আশীর্বাদ স্বরূপ, এর ফলে বাইরে থেকে চড়া সুদে টাকা ধার করতে হয় না।
2: আমার নাম চন্দন মুখার্জি। এই যে মরশুম, চাষের মরশুম এসে গেল, এই সময় আমরা ধান বীজ কেনার জন্য যে আর্থিক সংকটটা হয় সাধারণ চাষিদের, সেই সংকটটা ধরুন কাটিয়ে উঠে এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের লোন বা সমবায় সমিতি যেগুলো আছে সেখান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য পাই, কম সুদে পাই। অতএব এক কথায় বলতে গেলে কিষাণ কার্ড থাকার জন্য আমরা চাষিরা তারা ভীষণভাবে উপকৃত হই।
1: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংসের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে দেখছে। সংগ্রহ করা হয়েছে নমুনা। এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল সকালে তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় অনিক দত্তের মৃত্যুকে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
3: আমি অনিক দত্তকে ভীষণ এক্সপেরিমেন্টাল ওয়েতে কাজ করতে দেখেছি। অনিক দত্তের কাজ করার ধারাটা এত অভিনব ছিল, আমি সবসময় বলতাম বর্তমান সময়ের তপন সিনহা। মানে এরকম একটা ঘটনা হয়ে যাওয়াটা একটা বিরাট লস ইন্ডাস্ট্রির জন্য।
1: পরিচালকের আত্মীয় অভিনেত্রী বিদিতা চক্রবর্তী জানিয়েছেন, এই মৃত্যু অত্যন্ত আকস্মিক।
4: অনিক দত্ত একজন অত্যন্ত আমার পছন্দের ডিরেক্টর, যার সঙ্গে আমি বিজ্ঞাপনের ছবি করেছি, এমনি ছবি করেছি, বরুণ বাবুর বন্ধু, পারিবারিক সূত্রে আমার, বৈবাহিক সূত্রে আমার সম্পর্কে ভাসুর হতেন। খুবই খুবই আকস্মিক এই খবরটা আমাদের সকলের কাছে। এরকম একজন ট্যালেন্টেড মানুষ কি বা বয়স হয়েছিল, সে সত্যি কাজ করাটা খুব মিস করবো।
1: উল্লেখ, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের ওপর নির্মিত অপরাজিত করে তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পড়ুয়া মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে নেতাজিনগর থানার উত্তাল পরিস্থিতি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গতকাল গ্রেপ্তার হওয়া তিনজনকে ছেড়ে দেওয়ার পরই অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আজ আদালতে তোলার কথা থাকলেও সেখানে অভিযুক্ত তিনজনকে হাজির করানো হয়নি। এফআইআর এ জামিন অযোগ্য ধারা যোগ করা হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। পুলিশের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী থানায় যান। দীর্ঘক্ষণ তিনি এবং বাচ্চাটির অভিভাবকরা থানার ভেতরে ছিলেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে রয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই কলকাতার একাধিক এলাকাসহ বেশ কিছু জেলায় শুরু হয়েছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ। মোহনবাগান জেসি মুখার্জি টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে আজ ফাইনালে মোহনবাগানের 6 উইকেটে 189 রানের জবাবে ভবানীপুর 8 উইকেটে 189 রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়ে যায়। কম উইকেট হারানোয় মোহনবাগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে বিজ্ঞান ঘরেও বাইরে। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন কথিকা কণাবাদী বলবিদ্যার শতবর্ষ। এ বিষয়ে বলছেন স্বর্ণালী বিশ্বাস।
6: আইনস্টাইন তখন ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে কর্মরত। লাঞ্চ ব্রেকের সময় একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালেন আইনস্টাইন। সঙ্গী আব্রাহাম পায়েসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমিও কি বিশ্বাস করো যে কেউ যখন তাকিয়ে দেখে না তখন আকাশে চাঁদটা থাকে না? কি অদ্ভুত ব্যাপার, যা আমাদের সাধারণ ধারণা এবং অভিজ্ঞতার সাথে মেলে না, তথাপি আজও এমন প্রশ্ন করা হয়। তার উত্তর আসে, আইনস্টাইনের বিবেচনায় যা ছিল অসম্ভব বিজ্ঞানীরা তাদের যুগান্তকারী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন যে এমন ধরনের ঘটনা সম্ভব। বাস্তব জগৎকে দেখার পরিপ্রেক্ষিতটিকে মূলগতভাবে বদলে দিয়েছে এমন বৈজ্ঞানিক ধারণা বা তত্ত্ব পদার্থবিদ্যায় খুব বেশি নেই। প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব সংক্রান্ত ডারউইনের মতবাদটি মৌলিক পরিবর্তন এনেছে জীববিদ্যায়, সমাজবিজ্ঞানে, ধর্মতত্ত্বে এবং দর্শনে। পদার্থবিদ্যাতেও এমন একটি ডারউইনীয় মুহূর্ত কেটেছে এখন থেকে ঠিক 100 বছর আগে, 1925 সালে। এই বৈপ্লবিক মুহূর্তটি উদযাপিত হচ্ছে বিশ্বজুড়ে 2025 সালে। কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তির আন্তর্জাতিক বছর হিসেবে 2025 সালটি ঘোষণা করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। কণাবাদী বলবিদ্যার আবির্ভাবের শতবর্ষ হল এই 2025 সাল। ফিরে যাই 100 বছর পিছনে। হাইজেনবার্গ তখন অদৃশ্য ইলেকট্রন কক্ষের ধারণাকে পরিহার করে কেবল নীতিগতভাবে পর্যবেক্ষণযোগ্য রাশির সাহায্যে তত্ত্ব তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কোয়ান্টাম ঝাপের বদলে সংক্রমণ সম্ভাব্যতার ধারণাটি তিনি নিয়ে এলেন তার তত্ত্বে। কাল্পনিক মডেল পরিহার করে বাস্তবের কাছে আসার অদম্য প্রয়াস। 1925 সালের মে মাসে হাইজেনবার্গ আক্রান্ত হলেন পীড়াদায়ক অ্যালার্জি জ্বরে। বেদনার একটু উপশমের আশায় তিনি চলে এলেন উত্তর সাগরের হেলিগোল্যান্ড দ্বীপে। অল্প কিছুদিনের মধ্যেই জাইটশ্রিফ্ট ফার ফিজিক পত্রিকায় পাঠালেন এক গবেষণাপত্র। শিরোনাম, কোয়ান্টাম থিওরিটিক্যাল রিইন্টারপ্রিটেশন অফ কাইনমেটিক অ্যান্ড মেকানিক্যাল রিলেশনশিপস। তার এই গবেষণাপত্রের হাত ধরে গণিতের ম্যাট্রিক্স তত্ত্বের উপর নির্ভর করে কোয়ান্টামের ধারণা ব্যবহারের মাধ্যমে পদার্থবিদ্যায় স্থান করে নিল এক নতুন ধরনের বলবিদ্যা। কণাবাদী বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স, যা পারমাণবিক এবং উপপারমাণবিক স্তরে প্রকৃতির ভৌত ধর্মগুলিকে বর্ণনা করে। 1926 সালে আরউইন শ্রোডিঙ্গার সূত্রবদ্ধ করলেন তার তরঙ্গ বলবিদ্যার ধারণা। দেখা গেল এই তরঙ্গ বলবিদ্যা এবং হাইজেনবার্গের ম্যাট্রিক্স বলবিদ্যার গাণিতিক কাঠামোর মূল ভাষা অভিন্ন। আমাদের ভৌত বিশ্বের মৌলিক বোঝাপড়াগুলির মূল নিহিত আছে কোয়ান্টাম নীতিগুলোর অন্দরে। তাই আধুনিক পদার্থবিদ্যাকে এক অর্থে কোয়ান্টাম পদার্থবিদ্যা বললে তাতে কোনো ভুল হবে না বলেই মনে হয়। কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত ঘটে ম্যাক্স প্ল্যাঙ্কের হাতে 1901 সালে লেখা একটি গবেষণাপত্রে। কোনো বস্তু থেকে তাপীয় বিকিরণে থাকে নানা মাপের তরঙ্গ। কোন মাপের তরঙ্গে কতটা শক্তি ছড়িয়ে পড়ে পরীক্ষার মাধ্যমে তা জানা ছিল আগে থেকেই, কিন্তু তা ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না পদার্থবিদ্যার সাবেকী ধ্যান ধারণার সাহায্যে। প্ল্যাঙ্ক দেখালেন, যদি ধরে নেওয়া যায় যে শক্তি তরঙ্গের আকারে বিকিরিত হয় না, হয় ছোট ছোট কণার আকারে, তাহলেই পরীক্ষার ফল ব্যাখ্যা করা সম্ভব। তাই ছোট ছোট কণা বা ছোট ছোট প্যাকেটে ভরা শক্তি, তার নাম দেওয়া হলো কোয়ান্টাম। কোনো কোনো পদার্থের ওপর উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়লে তা থেকে তড়িৎ উৎপন্ন হয়, একে বলে আলোক তড়িৎ। 1887 সালে বিজ্ঞানী হার্জের পরীক্ষায় এর অস্তিত্বের প্রমাণ মেলে। কিন্তু বিংশ শতকের একেবারে শুরুতে আরও বিস্তারিত পরীক্ষা হয়েছিল এ বিষয়ে। আলো যে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে তা জানা ছিল অনেক আগে থেকেই। 1778 সালে একথা বলেছিলেন ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স। নানা কাজে সার্থকভাবে ব্যবহার করা হচ্ছিল তার তত্ত্ব। আলোক তড়িতের ধর্মাধর্ম কিন্তু তা দিয়ে ব্যাখ্যা করা গেল না। তখন প্লাঙ্কের কোয়ান্টামের ধারণা আলোর ক্ষেত্রে প্রয়োগ করলেন আইনস্টাইন। সেটা 1905 সালের কথা। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে তিনি আলোক তড়িৎ ক্রিয়ার যাবতীয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করলেন। পরীক্ষালব্ধ ফলের সাথে মিলেও গেল তার ব্যাখ্যা। আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে যা সম্ভব হয়নি, আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে যা সম্ভব হয়নি প্ল্যাঙ্ক ধরে নিয়েছিলেন শুধু বিকিরিত হওয়ার মুহূর্তেই শক্তি কণাধর্মী। আইনস্টাইন বলেছিলেন, পদার্থ যখন আলো শোষণ করে কেবল তখনই আলো কণাধর্মী, অন্য সময়ে আলোকে তরঙ্গ হিসেবে ভাবতে অসুবিধা নেই। এক্ষেত্রে আইনস্টাইন যেন প্ল্যাঙ্ককে খুশি করলেন, আবার হাইগেন্সকেও খুশি করলেন। ব্যাপারটা অনেকটা গোজামিলের মতো শোনালো। আসল ব্যাপারটা কি? আলো তরঙ্গ না কণা? কি তার প্রকৃত প্রকৃতি? সেসব বিস্তারিত আলোচনা থেকে এখানে বিরত থাকাই ভালো। পুরানো কোয়ান্টাম তত্ত্বের কয়েকটি দিক আলোচিত হলো। দিকগুলোর বিশ্লেষণে বোঝা যায় সনাতন পদার্থবিদ্যার অঙ্গীকার এবং অদলবদলের জোড়াতালি দিয়ে তার উপর দাঁড়িয়েছিল পুরনো কোয়ান্টাম তত্ত্ব। সামঞ্জস্যপূর্ণ তাত্ত্বিক ভিত্তির অভাব ছিল সেখানে, ছিল না বিশেষ সমন্বয়। কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলের সাথে সংশ্লিষ্ট তত্ত্বকে মিলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। ইলেকট্রনের স্পিনের ব্যাখ্যা পাওয়া গেল না পুরনো কোয়ান্টাম তত্ত্ব থেকে। পাউলির অপবর্জন নীতিকেও বর্জন করল এই তত্ত্ব। জিরমান ইফেক্টের মতো ঘটনার ব্যাখ্যাও দিতে পারেনি এই কোয়ান্টাম তত্ত্ব। বিংশ শতাব্দীর গোড়ায় নিছক এক কৌতূহল থেকে যে কোয়ান্টাম বিজ্ঞানের সূচনা, পরবর্তীকালে বুদ্ধিগত কৌতূহলের মধ্য দিয়ে তা বিবর্তিত হয়ে এক নতুন প্রযুক্তির ভিত্তিপ্রস্তরে পরিণত হয়ে ওঠে। যে সকল বিজ্ঞানীর প্রচেষ্টায় এই কণাবাদী বলবিদ্যার বিকাশ সম্ভব হয়েছে তাদের স্মরণ করা এ প্রসঙ্গে অত্যন্ত জরুরি। অ্যালবার্ট আইনস্টাইন, নিলস বোর, লুইস ডি ব্রগলি, ম্যাক্স বর্ন, পল ডিরাক, ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ, উলফ গ্যাং পাউলি, আরউইন শ্রোডিঙ্গার, রিচার্ড ফাইনম্যান, লোফ ল্যান্ডাউ, ভন নিউম্যান প্রমুখ। কোয়ান্টাম বিজ্ঞানের মূল নীতিগুলি চ্যালেঞ্জ জানায় আমাদের দৃষ্টিভঙ্গিকে, যার সাহায্যে বিশ্বকে দেখতে ভাবতে আমরা অভ্যস্ত ছিলাম এতকাল। বড় অদ্ভুত রে এই কোয়ান্টামের নিয়মকানুন, আমাদের বাস্তব ভাবনা চিন্তার সাথে একদমই মেলে না। পারমাণবিক এবং উপপারমাণবিক স্তরে কণাগুলোর আচরণ এবং গতিবিধিকে নিয়ন্ত্রণ করে কণাবাদী বলবিদ্যা। সনাতনী বলবিদ্যার নিয়মকানুন সেখানে অচল। উদাহরণে আসা প্রয়োজন, কণাবাদী বলবিদ্যার একটি মৌলিক ধারণা হল কোয়ান্টাম সুপারপজিশন, যেখানে একটি কোয়ান্টাম কণা একাধিক অবস্থায় একই সাথে থাকতে পারে যতক্ষণ না এটি পর্যবেক্ষণ করা হয়। যেমন একটি ইলেকট্রন একই সাথে দুটি ভিন্ন স্থানে বা দুটি ভিন্ন গতিবেগে থাকতে পারে। একটা সময় পর্যন্ত গবেষণাপত্রগুলিতেই আবদ্ধ ছিল এমন সব ভুতুড়ে কাণ্ড কারখানা। বিগত 100 বছরে সময়ের সাথে সাথে নতুন নতুন গবেষণায় নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কল্পনাতীত বিকাশ ঘটেছে এই কোয়ান্টাম বিজ্ঞানের। 1980 সালের আগে কণাবাদী বলবিদ্যার কোনো অঙ্গীকারকেই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা সম্ভব হয়ে ওঠেনি। পরীক্ষা পদ্ধতির উন্নতির মাধ্যমে 2000 সালের মধ্যেই এক অভাবনীয় উন্নতি এবং পরিবর্তন ঘটেছে পদার্থবিদ্যার এই শাখাটির। কোয়ান্টাম বিজ্ঞান আজ আর কেবল তাত্ত্বিক পদার্থবিদ্যার এক বিমূর্ত ক্ষেত্র নয়, এ এক নতুন ধরনের এবং বিশেষ প্রযুক্তির মূল ভিত্তি। এই প্রযুক্তির নাম কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রযুক্তি বিপ্লব এনেছে কম্পিউটার বিজ্ঞানে, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থায়, কোয়ান্টাম সেন্সিংয়ে, সাইবার নিরাপত্তায়, তথ্য বিশ্লেষণে, এমন আরও অনেক ক্ষেত্রে। কোয়ান্টাম প্রযুক্তির প্রয়োগে আগামী কয়েক বছরে যে সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আশা করা যাচ্ছে তার কয়েকটি উল্লেখ করা যাক। কোয়ান্টাম কম্পিউটিং, এটি এমন এক কম্পিউটিং প্রযুক্তি যা জটিল গাণিতিক সমস্যা সমাধান করবে কণাবাদী বলবিদ্যার নিয়ম ব্যবহার করে। এই পদ্ধতিতে তথ্যের একক বিটের পরিবর্তে ব্যবহার করা হয় কোয়ান্টাম বিট বা কিউবিট। এই কিউবিট একই সাথে শূন্য এবং এক উভয় অবস্থাতেই থাকতে পারে, যা কোয়ান্টাম সুপারপজিশনের একটি উদাহরণ। কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টও কাজ করে এক্ষেত্রে। দুই বা দুইয়ের বেশি কোয়ান্টাম বিট এমনভাবে সম্পর্কিত হতে পারে যে তাদের মধ্যে একটির অবস্থা পরিবর্তিত হলে সাথে সাথে পরিবর্তিত হবে অন্যদের অবস্থা। কোনো এক বিশেষ জটিল সমস্যা সমাধানে সাধারণ কম্পিউটারের যেখানে প্রয়োজন হবে লক্ষ লক্ষ বছর, সেই সমাধান কোয়ান্টাম কম্পিউটার করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডে। কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রয়োগ ক্ষেত্রও যথেষ্ট বিস্তৃত। ঔষধ আবিষ্কার, আবহাওয়ার পূর্বাভাস, শক্তি গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং, আর্থিক মডেলিং, মহাকাশ বিজ্ঞান প্রভৃতি। কোয়ান্টাম যোগাযোগ, তত্ত্বের নিরাপত্তা এবং দ্রুত আদান প্রদানের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই কোয়ান্টাম যোগাযোগ। এটি এমন এক যোগাযোগ ব্যবস্থা যা কণাবাদী বলবিদ্যার নীতির ওপর ভিত্তি করে তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়। কোয়ান্টাম সুপারপজিশন এবং কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের মতো বিষয়গুলি তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তার নিশ্চয়তা প্রদান করে। কোয়ান্টাম সুপারপজিশন এবং কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের বৈশিষ্ট্য ব্যবহার করে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন পদ্ধতিতে তৈরি করা হয় একটি গোপন কি, যা দুই ব্যবহারকারীর মধ্যে যোগাযোগকে নিরাপদ করে তোলে। এই কোয়ান্টাম যোগাযোগ বর্তমানে একটি উন্নয়নশীল ক্ষেত্র। কোয়ান্টাম সেন্সিং, এটি উন্নত সেন্সর প্রযুক্তি। কণাবাদী বলবিদ্যার নীতি ব্যবহার করে গতি, বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্রের অতি সূক্ষ্ম পরিবর্তন অনুধাবন করতে সক্ষম এই প্রযুক্তি। পরিমাপে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কোয়ান্টাম সুপারপজিশন এবং এনট্যাঙ্গেলমেন্টের মতো বিষয়গুলি এই প্রযুক্তির ক্ষেত্রেও কার্যকর। কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তির প্রয়োগ ছড়িয়ে আছে নানা ক্ষেত্রে, যেমন পদার্থবিদ্যা গবেষণায় নতুন আবিষ্কার, কোয়ান্টাম সেন্সর ব্যবহার করে মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করা যেতে পারে, যা মহাবিশ্বের গঠন ও বিবর্তন বুঝতে সাহায্য করবে। কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তির ব্যবহার করে কোষের গঠন ও কার্যকলাপ সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা প্রবল। কোয়ান্টাম সেন্সিং ব্যবহারের মাধ্যমে জিপিএস ছাড়া স্বাধীনভাবে নেভিগেট করাও সম্ভব হবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে এই নয়া প্রযুক্তি। কোয়ান্টাম প্রযুক্তির সবটাই ভালো তেমনটি নয়, এর অন্ধকার দিকও আছে। কোয়ান্টাম প্রযুক্তির একটি অন্ধকার দিক হল ক্রিপ্টোগ্রাফিক এনক্রিপশনের ওপর এর প্রভাব। বর্তমানে ব্যবহৃত অনেক ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমকে ভেঙে দিতে পারে কোয়ান্টাম কম্পিউটার, যা সাইবার নিরাপত্তা এবং ডেটা সুরক্ষার ক্ষেত্রে একটি বড় হুমকি। ব্যাংক, সরকার এবং কোনো সংস্থার ডেটা সুরক্ষা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট। কোয়ান্টাম প্রযুক্তির অন্ধকার দিক আরও আছে। গোপনীয়তা লঙ্ঘন, সামরিক প্রয়োগ, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, ভুল হাতে পড়লে বিপদ, ডিকোহেরেন্স, খরচ এবং জটিলতা ইত্যাদি। এই অন্ধকার দিকগুলির মোকাবিলা কিভাবে করা যাবে তা নিয়েও কাজ করে চলেছেন বিজ্ঞানী। বর্তমানে কোয়ান্টাম প্রতিরোধী ক্রিপ্টোগ্রাফি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছেন তারা।
5: কণাবাদী বলবিদ্যা বা কোয়ান্টাম ফিজিক্সের শতবর্ষ এ বিষয়ে এতক্ষণ বললেন স্বর্ণালী বিশ্বাস। এবারের বিষয় সুন্দরবনের ম্যানোগ্রোভে লৌকিক চিকিৎসা, এ বিষয়ে বলছেন দিয়া মজুমদার।
7: ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রায় 200টি দ্বীপ নিয়ে 40,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিশ্বের সর্ববৃহৎ নদীগঠিত দ্বীপাঞ্চল সুন্দরবন। তিনটি প্রধান নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা আর তাদের প্রায় 400 শাখা নদী উপনদী মিলে হাজার হাজার বছর ধরে পলি সঞ্চয় করে গড়ে তুলেছে বিশ্বের বিস্ময় সুন্দরবন এলাকা। 1874 সালে বাংলার বড়লাট স্যার রিচার্ড টেম্পল নিষ্কর সুন্দরবন এলাকা সরেজমিনে দেখে সিদ্ধান্ত নিলেন সুন্দরবন জঙ্গল হাসিল করে গড়ে তোলা হবে বসতি। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন বিশ্বে এক অনন্য বাদাবন। ম্যানগ্রোভ ও তাদের সহযোগী উদ্ভিদ মিলিয়ে ভারতে মোট 76টি প্রজাতি পাওয়া যায়। এগুলির মধ্যে

এই অন্যতম সুন্দরবন অংশে খাঁটি ম্যানগ্রোভ উদ্ভিদের 33টি প্রজাতি রয়েছে, সাথে রয়েছে আরও কিছু সহযোগী উদ্ভিদ। সেই সব উদ্ভিদের ভেষজ গুণ কালের স্রোতে মানুষ ভুলতে বসেছে, কারণ বর্তমানে সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ জায়গায় মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ গড়ে উঠেছে। প্রতিটি দ্বীপাঞ্চলে গড়ে উঠেছে চিকিৎসা কেন্দ্র ও স্কুল, ফলে সুন্দরবনের মানুষ রোগ নিরাময়ের জন্য আর ভেষজ উদ্ভিদের উপর নির্ভরশীল নয়। বংশানুক্রমিক লৌকিক চিকিৎসা পদ্ধতিও তাই প্রায় অবলুপ্ত। অথচ আমরা জানি চীন সহ বেশ কিছু উন্নত দেশ এখনও ভেষজ চিকিৎসায় গবেষণায় বিপুল বিনিয়োগ করেছে। আমাদের দেশে সেই উদ্যোগ এখনও সেভাবে গৃহীত হয়নি, অথচ আমাদের দেশ হলো বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ ভেষজ উদ্ভিদের সমৃদ্ধ দেশ। তাই সুন্দরবনের কয়েকটি ভেষজ ম্যানগ্রোভ উদ্ভিদ ও তার লৌকিক চিকিৎসা বিষয়ে দৃষ্টিপাত করব। হাড়গোজা, এটি গুল্মজাতীয় গাছ, নদী বা খালের ধারে ঘন ঝোপ তৈরি করে। পাতার কিনারায় সূচালো কাঁটা থাকে, মঞ্জরি দণ্ডে নীল বা বেগুনি ফুল গুচ্ছাকারে জন্মায়। কোনো মানুষ বাঘের আক্রমণে আহত হলে তার ক্ষতস্থানে পাতার রস ও মণ্ড লাগানো হয়, এতে ক্ষতস্থানের বিষক্রিয়া দূরীভূত হয়। ক্যান্সারেও পাতার রস ব্যবহৃত হয়। শ্বেত প্রদরে ও পঙ্গুত্ব দূরীকরণে শিকড়ের কাঠ ব্যবহার করা হয়। বাত ও গ্রন্থির ফোলায় পাতা ঝলসে ব্যবহার করা হয়। হাঁপানি নিরাময়ে কাণ্ডের গুঁড়ো ব্যবহার হয়। কালো বাইন, এটি মাঝারি আকারের বৃক্ষ, প্রচুর শ্বাসমূল জন্মায়। পাতা উপবৃত্তাকার ও নিচের দিকে ফ্যাকাশে। পাতার শীর্ষ সূচালো, হলদে বা কমলা রঙের ছোট ছোট ফুল গুচ্ছাকারে জন্মায়। কাণ্ডের রং কালচে। হাঁস মুরগি চুনের মতো পায়খানা হলে কাঠ পোড়ানো ছাই জলে গুলে খাওয়ানো হয়। এই কাঠের ছাই ও শুকনো কলা পাতার ছাই একত্রে মিশিয়ে সোডার বিকল্প হিসাবে ব্যবহার করতে দেখা যায়। পেয়ারা বাইন, সব বৈশিষ্ট্যই জাত বাইনের মতো, তবে পাতার আগা অনেকটা গোলাকার এবং পাতার রং গাঢ় সবুজ। বীজের মণ্ড ঘা বা আঘাতে লেগে ফুলে যাওয়া স্থানে লাগিয়ে রোগীর চিকিৎসা করা হয়। এর মূল যৌন উত্তেজনা বর্ধক এবং বাকলের রস মূত্রবর্ধক। ত্বকের রোগ, বাত, পক্ষাঘাত, হাঁপানি, সর্পদংশনে ব্যবহৃত হয়। বদহজম দূর করতে এর বাকলের রস চিনি ও জিরের জলের সাথে মিশিয়ে খাওয়ার প্রচলন আছে। এর কাণ্ড থেকে খরিত রজন জাতীয় তরল জন্ম নিয়ন্ত্রণে কাজেও ব্যবহৃত হয়। গর্জন, মাঝারি আকৃতির বৃক্ষ, শ্বাসমূল নলাকার ও 30 থেকে 40 সেমি লম্বা। বাকল ফাটলযুক্ত, ফুলের রং সাদা, ফুলের বৃতির রং সবুজ। জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ ফল গাছে থাকতেই বীজের অঙ্কুরোদ্গম হয়। 20 থেকে 25 সেমি লম্বা বাঁকা অঙ্কুর বেরিয়ে আসে। ফল বেটে নক্ষুনিতে লাগালে সেরে যায়। বাকল সেদ্ধ করা জল দিয়ে গরুর খুরের ঘা সারানো যায়। রক্তপাত বন্ধ করতে এবং ঘা ও বাত সারাতে এর মূল ও পাতার রস ব্যবহার করা হয়। কাঁকড়া, এর আকার অনেকটা গর্জনের মতো, তবে পরিণত ফুলের পাপড়ি ও বৃতির রং লালচে গোলাপি। এদেরও জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, তবে অঙ্কুর 15 থেকে 20 সেমি লম্বা এবং সোজা ও নলাকার হয়। এর ফল পাতা ও কাণ্ডের রস ডায়রিয়া, জ্বর, ডায়াবেটিস ও যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয়। কৃমি, পোড়াঘত ও লিভারের রোগের পাতার রস ব্যবহৃত হয়। বকুল কাঁকড়া, এর আকার কাঁকড়া গাছের থেকে অনেকটা বড়। ফুলের বৃতির রং হলুদ আর তার উপর হালকা গোলাপি রঙের ছিটে থাকে। এর অঙ্কুর গর্জন বা কাঁকড়ার থেকে অনেকটাই ছোট এবং সবুজ রঙের। প্রস্থচ্ছেদে অঙ্কুরকে ষড়ভুজ আকার দেখায়। পাতার রস নক্ষুনিতে সারাতে ব্যবহার হয়। ত্বকে ফুসকুড়ি সারাতে ফলের রসের ব্যবহার দেখা যায়। পোড়া ঘা সারাতে মূল ও পাতার রস ব্যবহার হয়। গড়ান, গুল্ম বা ছোট বৃক্ষ জাতীয় গাছ। গাছের গোড়ায় প্রচুর শ্বাসমূল ঘন হয়ে জন্মায়। গোড়ায় অধিমূল দেখা যায়। ফুলের পাপড়ির রং হালকা হলুদ। এদের বীজের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়।
অঙ্কুর হলদেটে, ছোট ও সামান্য বাঁকা। প্রসবের পর প্রসূতির অধিক রক্তক্ষরণ রোধ করার জন্য পাতার কাত ব্যবহার করার প্রচলন আছে। দাঁত, হাজা ইত্যাদি রোগের উপশমেও বাকলের কাত ব্যবহার হয়। সর্পদংশন ও বদহজমে বাকলের রস ব্যবহার হতে দেখা যায়। গেওয়া, মাঝারি উচ্চতার পর্ণমোচী বৃক্ষ, গাছে সাদা রঙের তরুক্ষী উপস্থিত, পরিণত পাতার রং কমলা লাল। গাছে পুরুষ ও স্ত্রী ফুল আলাদা আলাদা জন্মায়। এই গাছের আঠা গায়ে লাগলে ফোসকা পড়ে। পুরনো ক্ষত, পক্ষাঘাত ও কুষ্ঠরোগ নিরাময়ে গাছের আঠা মেশানো জল ব্যবহার করা হয়। মৃগী রোগের চিকিৎসায় পাতার কাদ ব্যবহার হতে দেখা গেছে। বলদের কাঁধে জোয়ালের ঘষায় ও খুরের ঘা হলে এই গাছের আঠা লাগানোর প্রচলন আছে। গড়িয়া, গুল্ম বা ছোট বৃক্ষ জাতীয় গাছ, শ্বাসমূল ঘনভাবে জন্মায়, কাণ্ডের গোড়ায় অধিমূল দেখা যায়, লম্বা পাপড়িযুক্ত সাদা ফুল, ফুলের অসংখ্য পুংকেশর, জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুর 15 থেকে 15 সেমি লম্বা এবং সবুজ ও নলাকার। বাকলের কাত ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার করতে দেখা যায়। কৃপাল, মাঝারি উচ্চতার বৃক্ষ, কাণ্ডের গোড়ায় অধিমূল থাকে, বাকলের রং লালচে বাদামি, শাখার আগায় অনেক পাতা গুচ্ছাকারে জন্মায়, ফুলের আকার ছোট ও রং সাদা। ট্যানিনের পরিমাণ বেশি থাকায় বাকলের রস মাছ ধরার জালে মাখানো হয়। পোড়া নারাঙ্গা বা হারপিস রোগে ও ত্বকে চুলকানিতে বাকলের কাত ব্যবহার হয়। ক্যান্সারের চিকিৎসাতেও পাতা ও নরম কাণ্ডের কাত ব্যবহার হতে দেখা যায়। গোলপাতা, একবীজপত্রী উদ্ভিদ, কাণ্ড থাকে মাটির নিচে, মাটির ঠিক উপর থেকে নারকেল পাতার মতো প্রায় 6 মিটার লম্বা যৌগিক পাতা বেরিয়ে আসে। পুষ্পমঞ্জরি খেজুরের পুষ্পমঞ্জরির মতো দেখতে। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা হলেও একই গাছে জন্মায়। অনেক গাছ এক জায়গায় জন্মায় বলে ঘন ঝোপ তৈরি হয়। মাটির ঘরের ছাউনি হিসাবে গোলপাতার বহুল প্রচলন আছে। নদীর তীরে ভূমিক্ষয় রোধে এই গাছ খুব কার্যকর। এর ফলে অনেকের কাছে উত্তম খাদ্য। পুষ্পমঞ্জরি থাকে অনেক মদ তৈরি করে। চোখের অসুখে ফলের মধ্যে থাকা জল ব্যবহৃত হয়। কচি পাতার ছাই অন্ত্রে ঘা সারাতে, দাঁতের ও মাথার যন্ত্রণায় ব্যবহার হয়। পোড়া নারাঙ্গা রোগে কচি কাণ্ডের রস ব্যবহার হয়। বিছার কামড়ে কাণ্ডের রস ব্যবহৃত হয়। হেতাল, খেজুর গাছের মতো দেখতে একবীজপত্রী উদ্ভিদ, যেখানে জন্মায় ঘন ঝোপ তৈরি করে। স্ত্রী ও পুরুষ গাছ আলাদা, ফল দেখতে খেজুরের মতো এবং রসালো। এদের লবণাক্ততা সহ্য করার ক্ষমতা খুব বেশি। মাটির বাড়ির কাঠামো, খুঁটি, মাচা বা বেড়া তৈরি করতে হেতাল বহুল ব্যবহৃত। এর ফল অনেকে খায়। কচি পাতা থেকে ঝাড়ু তৈরি করা হয়। কচি পাতার রস কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয়। ওড়া, মাঝারি উচ্চতার বৃক্ষ, 40 থেকে 50 সেমি লম্বা নলাকার শ্বাসমূল জন্মায়। বাকলের রং কালচে বাদামি, পাতা কালচে সবুজ রঙের এবং অবডিম্বাকার। ফুলের পাপড়ির রং সাদা, বৃতির বাইরের রং সবুজ হলেও ভিতরের রং গোলাপি। ফুল দেখতে জামরুল ফুলের মতো। এই টক স্বাদের ফল অনেকে খায়। কেওড়া, মাঝারি উচ্চতার বৃক্ষ, 40 থেকে 60 সেমি লম্বা নলাকার শ্বাসমূল হয়। বাকলের রং কালচে হলেও নরম কাণ্ডে বাকলের রং লালচে বাদামি। ফুলে কোনো পাপড়ি হয় না, তবে পুংকেশর থাকে এক গোছা। ফল গোলাকার ও টক স্বাদযুক্ত। তেষ্টা মেটাতে নাকি অতীতে প্রতীক এই ফল খেত। এই গাছের পাতা হরিণের প্রিয় খাদ্য, পচা পাতা চিংড়ি মাছের প্রিয় খাদ্য। কেয়া, ঠেসমূলযুক্ত গুল্ম বা ছোট বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আনারসের মতো কিন্তু বড় আকারের পাতা। পাতার কিনারায় তীক্ষ্ণ কাঁটা থাকে। স্ত্রী ও পুরুষ ফুল পৃথক গাছে হয়। আনারসের মতো দেখতে কমলা রঙের ফল হয়। কুঁড়ে ঘর ছাওয়ার জন্য বা আসন, টুপি ইত্যাদি তৈরি করতে এর পাতা ব্যবহৃত হয়। কর্পূরের বিকল্প হিসাবে কেয়ার ফুল ব্যবহৃত হয়। ফুলের নির্যাস সুগন্ধি হিসাবেও ব্যবহৃত হয়। কচি পাতার রস জন্ডিস, ইনফ্লুয়েঞ্জা
হাঁপানি, যন্ত্রণা।

0: মূত্ররোগ ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। গবাদি পশুর চোখে ছানি চিকিৎসায় শিকড়ের রস ব্যবহৃত হয়। প্রাচীনকালে গাছগাছড়ার মাধ্যমে মানুষ রোগ নিরাময় করতেন। সুন্দরবন মানে কুমির এবং বাঘের ভয়। কিন্তু এই ভয়াল সুন্দরবনের মধ্যেই রয়েছে বিভিন্ন ধন্বন্তরী ঔষধি গাছ। সরকারি অথবা বেসরকারি মাধ্যমে আমরা যদি এই ভয়াল সুন্দরবনকে ঔষধি গুল্ম এবং বৃক্ষের নজরে নতুনভাবে পর্যবেক্ষণ করি, তবে আগামী চিকিৎসা বিজ্ঞান এক অভিনব দিগন্তের উন্মোচন করবে।
1: সুন্দরবনের ম্যানগ্রোভে লৌকিক চিকিৎসা, এ বিষয়ে এতক্ষণ বললেন দিয়া মজুমদার। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এবারে আধুনিক গানের শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কুমার শানুর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। সমস্ত শ্রোতাবন্ধুদের জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কলাবন্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন গোলাম আব্বাসের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়।
2: অনুষ্ঠানটি নিবেদন করছেন দ্য মিউজিকা স্টুডিও, সংস্কৃতি পাড়া, জলপাইগুড়ি। এখানে যে কোনো ধরনের গান এবং অ্যানাউন্সমেন্ট রেকর্ডিং করা হয়। যোগাযোগ করুন সুব্রত সরকার, সংস্কৃতি পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 9832351208, 9832351208।

শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। এই অনুষ্ঠানে আমরা উত্তরবঙ্গের 8টি জেলার একটি গ্রাম অথবা একটি শহরে উপস্থিত হয়ে ওই অঞ্চলের শিল্পীদের সাংস্কৃতিক কার্যাবলী তুলে ধরতে চাই। শিল্পীদের উৎসাহিত করা ও তাদের সাংস্কৃতিক চর্চাকে আরও ত্বরান্বিত করা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আকাশবাণী শিলিগুড়ির এটি একটি আন্তরিক প্রয়াস। আজ আমাদের গন্তব্যস্থল জলপাইগুড়ি জেলার তরুলপাড়া এলাকায়। তাহলে চলুন যাওয়া যাক।

এখন আমরা উপস্থিত হয়েছি জলপাইগুড়ি জেলার তরুলপাড়া এলাকায়। আজ অনুষ্ঠানে যে সকল শিল্পীরা অংশগ্রহণ করছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। সুপ্রিয়া চাকি, শ্রেয়া রায়, বর্ণালী বর্মন, সোনাক্ষী সরকার, দীপালী সেন এবং সুব্রত বসু। উপস্থিত শিল্পীদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন সুপ্রিয়া চাকিয়া।

আগমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তখন রাত্রি আঁধার হল, সঙ্গ হল কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হল, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলে মানুষ ভরে। দু একজনে বলেছিল

তখনও রাত, অন্ধকার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে, জাগো সবাই, আর করো না দেরি, বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি, আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি, কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন, হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা।

রাজা বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিকি ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে অঙ্গিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা।

0: আজকের এই সাংস্কৃতিক আসরে অংশগ্রহণ করার জন্য সকল শিল্পীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজকের সংস্কৃতি জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এবারে জলপাইগুড়ি জেলার তরুলপাড়া এলাকা থেকে বিদায় নেবার পালা। এই অনুষ্ঠানে সকল শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের সফর সঙ্গী সুশান্ত সরকার। অনুষ্ঠানটি নিবেদন করলেন দ্য মিউজিকা স্টুডিও সংস্কৃতি পাড়া জলপাইগুড়ি। এখানে যে কোনো ধরনের গান এবং অ্যানাউন্সমেন্ট রেকর্ডিং করা হয়। যোগাযোগ করুন সুব্রত সরকার সংস্কৃতি পাড়া জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 9832351208, 9832351208।
1: বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায় এখানেই শেষ হল।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। একটি ঘোষণা, আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আগামী 31 মে 2026 রবিবার সন্ধ্যা 6:30 মিনিটে রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি দাদরা টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। উত্তর পূর্বাঞ্চলে প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাস হয়েছে। মিউনিখে শুটিং বিশ্বকাপে ভারতের এশা সিং মহিলাদের 50 মিটার পিস্তলে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। চণ্ডীগড়ে আগামী বছরের এশিয়ান রিলেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভুবনেশ্বর। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত। 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামীকাল রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, বিহার, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমে এই বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আজ সমস্ত মন্ত্রীদের সঙ্গে বর্তমান তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি মন্ত্রক ও বিভাগ তাদের নিজ নিজ ক্ষেত্রে কী কী নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এই তাপপ্রবাহের মধ্যে নাগরিকদের স্বস্তি প্রদান এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কী ধরনের সুবিধা ও ব্যবস্থা বাস্তবায়ন করা যেতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া আজ পশ্চিমবঙ্গের উপজাতি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা, তহবিলের সদ্ব্যবহার নিশ্চিত করা এবং উপজাতি ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকায় যেসব কার্যক্রম এখনও বাকি রয়েছে সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। বৈঠকে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবং ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় রাজ্য সরকারকে যুক্ত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। শ্রীমতী চোপড়া আদি কর্মযোগী অভিযানের সাথে রাজ্য সরকারকে যুক্ত করার প্রয়োজনীয়তার উপরও বিশেষভাবে আলোকপাত করেন। এছাড়া উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস রাজ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্পের বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। রাজ্যের অভিন্ন দেওয়ানিবিধি বিলের লক্ষ্য হল বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিষয়ে রাজ্যের সকল বাসিন্দার জন্য একটি একক দেওয়ানি আইন কাঠামো প্রতিষ্ঠা করা। সাংবিধানিক সুরক্ষা এবং প্রথাগত রীতিনীতি রক্ষার জন্য এই বিল তপশিলি উপজাতিদের এই আইনের আওতা থেকে বাদ রেখেছে। বিল পাশের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইনটি এখন আসামের রাজ্যপালের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে অনুমোদনের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
2: Adoption of uniform civil code was one of our commitment in our election manifesto. We are very happy and delighted that in the first session of Assam Assembly, immediately after the election, we could adopt this historic bill. Now this bill will go for assent of Rashtrapati ji. Once we get the assent, the bill will be implemented in Assam.
0: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের ময়নাতদন্ত আজ কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। জানা গেছে তার মেয়ে কলকাতার বাইরে থাকেন। আগামীকাল তিনি আসলে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। অমিত দত্তের ছবির শেষ ছবি যত কাণ্ড কলকাতার প্রযোজক ফিরদৌস আল হাসান আকাশবাণীকে জানিয়েছেন, পরিচালকের মৃত্যুতে বাংলা সিনেমায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
3: অনিক দত্ত লস ইজ আ গ্রেট লস টু দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অফ বাংলা সিনেমা। আমি অনিক দত্তর সাথে তিনটে ছবি করেছি। অনিক দা ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, শুধু নয়, হি ইজ আ ভেরি অনেস্ট, ডেডিকেটেড, টোটালি হিউজ ফলোয়ার অফ সত্যজিৎ রায়, এবং তিনি প্রত্যেকটা কাজ অত্যন্ত ডেডিকেশনের সঙ্গে করেছেন। তিনি ওয়ান অফ দ্য ডিরেক্টর যেন পারেন এরকম একটা ছবি দিতে, যেটা আবার হয়তো মোড় ঘুরিয়ে দেওয়া ছবি বলে না। তো ডেফিনেটলি ওনার চলে যাওয়াতে একটা লস তো হবেই, একটা বড় লস।
0: উল্লেখ্য, অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ বাংলা চলচ্চিত্র সমাজকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সত্যজিৎ রায়ের জীবনের উপর নির্মিত অপরাজিত ছবিটি তিনি বহুল প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও বরুণবাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপ, যতকাণ্ড কলকাতাতেই সহ একাধিক ছবিতে তিনি অসাধারণ মুনশিয়ানার ছাপ রেখেছেন। বিজেপি এই ঘটনায় সঠিক তদন্ত দাবি করেছে। এদিকে অনিক দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। SSKM হাসপাতালে গিয়ে মালা দিয়ে অনিকের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এশা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। 21 বছর বয়সী এশা ফাইনালে 50 পয়েন্টের মধ্যে 43 পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির 42 পয়েন্টের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন। প্রতিযোগিতায় জার্মান শুটার ডেরিন ভেনেক্যাম্প 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বুলগেরিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মিরোস্লাভা মিনচেভা 31 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক সংস্থা এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আগামী বছরের এশিয়ান রিলেস এবং 2028 সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বত্ব ভারতের চণ্ডীগড় এবং ভুবনেশ্বরকে দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ে PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে জয়ের জন্য 244 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে 63 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক PDS কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার একটি কেন্দ্রীয় অনুদান সহ প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে আগামীকাল তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিরুদ্ধ ঘোষাল।

হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী অনিরুদ্ধ ঘোষাল, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই মনের জানালা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় স্বপ্ন। শৈশব থেকে আমরা জেগে অথবা ঘুমিয়ে বিভিন্ন রকমের স্বপ্ন দেখি। বাস্তব সত্য যাই কথা বলুক না কেন, যেমনভাবেই কথা বলুক না কেন, স্বপ্ন দেখতে ক্ষতি কী? শৈশব থেকে এই বিভিন্ন স্বপ্নের ডালি আমাদের জীবনকে নতুন ভাবে আনন্দের আস্বাদন দেয়। এই স্বপ্ন আমাদের জীবনকে কতখানি প্রভাবিত করে বা না করে, আমাদের সফলতা বা আমাদের ব্যর্থতায় এই স্বপ্নের কতখানি ভূমিকা, এই সমস্ত বিষয় জানানোর জন্য শ্রোতা বন্ধুরা আমাদের আজকের মনের জানালা লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করুন। বলতে বলতে ফোন এসেছে।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: প্রবীর বাবু নমস্কার, বলুন।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই, ভালো আছেন তো? অনেকদিন।
0: হ্যাঁ, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ হ্যাঁ, বলছি অনেকদিন পর কথা হচ্ছে দাদা ভাই।
0: হ্যাঁ, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। আমাদের মনের মনের জানালা অনুষ্ঠানে আজকের বিষয় স্বপ্ন। তা প্রবীর বাবু, শৈশবে, শৈশব থেকে এখন আপনার বয়স কত?
1: আমার এখন 60-60-এ পড়লাম দাদা ভাই।
0: 60-60-এ পড়লেন, অর্থাৎ আপনি এখন প্রবীণ নাগরিক, সিনিয়র সিটিজেন হয়ে গেলেন, তাই তো? তো শৈশব থেকে নিশ্চয়ই আপনি বহু স্বপ্ন দেখেছেন। তো এমন কিছু স্বপ্ন যে স্বপ্ন আপনার জীবনকে, জীবনের দিক পরিবর্তন করেছে বা আপনাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, এমন কিছু ঘটনা বা এমন কিছু স্বপ্নের কথা আজকে আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন ছোটবেলা থেকে স্বপ্ন তো ছিল যে চাকরি করবো, চাকরি করে খাবো, কিন্তু সেই স্বপ্নটা আমাকে বাবা, যেহেতু আমি বড় ছেলে তো, গাধা তো ঘরে, তো সেই রকম গাধাকে আর কি না ছেড়ে দিয়ে বোঝা বয়ে বেড়ানো, সেই জন্য বাবা আর কি, আমি আর্মিতে পেয়েছিলাম সেখানে যেতে দেয় না, পুলিশে চাকরি পেয়েছিলাম যেতে দেয় না, হ্যাঁ লাস্টে কন্ট্রাক্টরি করছি, এখন আর্মি ক্যাম্পে কন্ট্রাক্টরি করছি, সেটাও কিন্তু আমার মানে জোর জবরদস্তি আর কি, যে না তুই ঘরে থাক, ঘরে থেকে কোথাও যাবি না, সেই ভেবে আর কি মানে করতে দিত না। বাবাও চাকরি করতেন, পুলিশের এই লোক ছিলেন, কিন্তু খুব রাগ ভারী লোক ছিলেন আর কি, সবসময় হ্যাঁ ভাবতো যে বড় ছেলে, তাকে সঙ্গে রাখতে হবে। তো সেইভাবে আজকে কিন্তু আমি সত্যি করে জিরো থেকে হিরো হয়েছি, হ্যাঁ কন্ট্রাক্টরি লাইনে। যদি চাকরি করতে যেতাম হয়তো এত দূর যেতে পারতাম না, বাবার হয়তো দূরদৃষ্টিটা, হয়তো এখন বুঝতে পারছি যে না সে ঠিকই করেছে, হ্যাঁ তখন ভাবতাম যে যেতে দেয় নাই। তো সেই জায়গাটা থেকে দাদা ভাই আজকে কিন্তু আমি প্রতিষ্ঠিত, আমার মা বাবা মারা গেছেন, মা 78 বছর বয়স, মাকে নিয়ে একসাথে চলছি, এবং আপনার দিদি ভাই, আমার মেয়ে, সেও বিশ্বভারতী থেকে এমএ পাস করে এখন পিএইচডি করছে, আর ছেলেও রয়েছে আমার সাথে সঙ্গে। তো এই যে জায়গাটা তৈরি করতে পেরেছি, এটাও কিন্তু আমার মানে হয়তো বাবার দান কিংবা আশীর্বাদ।
0: একদমই তাই, আপনার
1: তখন মনে হয়েছিল যে আমি ভুল করেছি কি বাবা ভুল করেছে, কিন্তু আজ বুঝতে পারছি না ঠিকই করেছে। তো সেই জায়গাটা কিন্তু দাদা ভাই আজ পেয়েছি আপনাদের আশীর্বাদ ও পাথেও। হ্যাঁ,
0: আমাদের শুভেচ্ছা, আমাদের শুভেচ্ছা, ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকুক। বিষয়টা হলো, আপনার স্বপ্ন, শৈশবের স্বপ্ন হয়তো সেটা হয়তো আপনার পূর্ণাঙ্গ রূপ না পেলেও আপনার বাবার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের কিন্তু সার্থকতা হয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে প্রবীরবাবু, খুব ভালো থাকবেন,
1: হ্যাঁ
0: সুস্থ
1: ভালো
0: থাকবেন,
1: থাকবেন। হ্যাঁ
0: এভাবেই
1: কিন্তু
0: আমাদের সঙ্গে
1: অবশ্যই
0: যোগাযোগ
1: ভালো
0: রাখবেন।
1: থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ
0: ঠিক ঠিক শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান, তার বিষয় স্বপ্ন। আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705, এই নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি, 9434076705। আমাদের ফোন করুন, আপনাদের শৈশবের যে স্বপ্ন সে স্বপ্ন নিয়ে আমাদের জানান। এবারে একটা গান শুনবো, চলো লেটস গো, শিল্পী রূপঙ্কর বাগচি।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম জেলার সাঁতরাগাছি থেকে বিশ্বজিৎ রোজ বলছিলাম দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন বিশ্বজিৎ বাবু, আপনার সঙ্গে আবারও কথা হচ্ছে আজকে। বলুন, আমাদের আজকের যে মনের জানালা অনুষ্ঠান, তার বিষয় স্বপ্ন। আপনার শৈশবের যে স্বপ্ন, সে নিয়ে যদি দু এক কথা বলেন।
1: শৈশবের যে স্বপ্ন মানে ছিল যেটা, সেটা এখন এই বর্তমান পরিস্থিতিতে মিলছে কিনা সেটা বুঝতে।
0: হ্যালো,
1: হ্যাঁ স্যার বলছি।
0: বিশ্বজিৎ বাবু, আপনার ফোনের, আপনার একটু যে আমাদের যে কান যোগাযোগ কিছু বিচ্ছিন্ন হচ্ছে,
1: আচ্ছা আচ্ছা,
0: গ্যাপ থেকে যাচ্ছে। হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে বলুন, যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ঠিক রয়েছে, বলুন।
1: বলছি যে মানে মনে করুন

আমরা বড় হই। এই সমস্ত চোখ খুলে দেখা বা চোখ বন্ধ করে দেখা, এই সমস্ত স্বপ্ন আমাদের জীবনকে কতখানি প্রভাবিত করে বা আমাদের জীবনে কতখানি প্রভাব বিস্তার করেছে, করে আমাদের জীবনের নতুন নতুন যে রাস্তা দেখিয়েছে, এই সমস্ত বিষয় আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য শ্রোতা বন্ধুরা আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আবারও বলছি 9434076705। এবারের ছবি খাদান, শিল্পী রথিজিৎ ভট্টাচার্য ও অন্তরা মিত্র।

শ্রোতা বন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় স্বপ্ন। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারের ছবি চিনি, শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, গানটিতে সুর দিয়েছেন প্রসেন।

মনের জানালা অনুষ্ঠানে আজকের শেষ ছবি মেমোরিজ ইন মার্চ। শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের মনের জানালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল স্বপ্ন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 700 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

0: This is Akashvani, the news read by Saira Mujtaba. The Cabinet Committee on Economic Affairs, CCEA, today approved the continuation of the scheme to modernize the public distribution system, or PDS, including ration transport, dealer support, and technology upgrades, till March 2031. The umbrella scheme called Scheme for Assistance in Ration Transport and Handling Income with Automation in PDS or Sarthak PDS has been cleared in the 16th Finance Commission cycle award period with an outlay of 25,530 crore rupees as central share. Information and Broadcasting Minister Ashwini Vaishnaw made the announcement regarding the cabinet's decision while briefing media in New Delhi.
1: इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं.
2: Three major reforms have been introduced in this program today. First, the government will support the transportation cost incurred in moving food grains from large FCI warehouses in the states to fair price shops across different districts and divisions. Second, there was a need to increase the remuneration of fair price shop dealers, and a decision has been taken in this regard as well. Third, efforts will be made to modernize the public distribution system through the use of technology.
1: Public distribution system ko hum kaise modernize kar sakte?
0: The minister said the scheme will work towards fulfilling the government's commitment to 81.35 crore persons covered under the National Food Security Act. Prime Minister Narendra Modi has said the government is committed to ensuring that food grains reach every needy person in the country on time through PDS. Prime Minister Narendra Modi has emphasized the need for effective implementation of Swachh Bharat Mission 2.0 and underlined that the mission should move beyond infrastructure creation and ensure measurable outcomes through regular monitoring, citizen participation and convergence between various stakeholders. Chairing the 51st Pragati meeting in New Delhi today, Mr. Modi asked states to expedite the completion of solid waste management related infrastructure, including waste processing plants and Gobar Dhan plants. During the meeting, the Prime Minister reviewed seven critical infrastructure projects across the railways, power and road sectors, covering nine states worth around 30,000 crore rupees. While reviewing power sector projects, the Prime Minister emphasized the need to accelerate rooftop solar adoption across urban areas, with a special focus on cities, residential clusters and public institutions. While reviewing road and port connectivity projects, it was emphasized that Vadhavan Port should be developed as a model of port-led, multimodal development, where every major mode of transport is seamlessly integrated to create a future-ready logistics ecosystem. While reviewing Ken-Betwa River interlinking project, the Prime Minister observed that Ken-Betwa project should serve as a model for other states to resolve interstate water issues through cooperation, timely clearances, technology-based monitoring and mission mode execution. The Prime Minister also underlined that the delay in the implementation of public projects leads not only to cost escalation, but also deprives citizens of timely access to essential facilities in development benefits. The Prime Minister also emphasized that innovative use of canal networks should be explored, including installation of solar panels along canals and over canals for clean electricity generation. The Supreme Court today upheld the legality of the Special Intensive Revision or SIR of the electoral rolls being conducted by the Election Commission of India. The court held that the Election Commission has the power to conduct SIR under Article 324 of the Representation of the People's Act 1950 and the rules made thereunder. It observed that SIR advances the constitutional imperative of free and fair elections. President Draupadi Murmu has greeted the people on the occasion of Eid al-Zuha. In her message, the president said that the festival symbolizes devotion, sacrifice and selflessness. President Murmu said that the festival also inspires the citizens to serve humanity, particularly those who are less privileged. She further urged the citizens to strengthen the resolve to promote love and harmony in the society. And Indian shooter Isha Singh today broke the world record in the women's 25-meter pistol event at the ISSF World Cup in Munich. 21-year-old Isha earned 43 points from a possible 50 in the final to surpass the previous record of 42 points held by South Korea's Kim Ye-ji and claimed the gold medal. And that is the end of this news bulletin.
3: आकाशवाणी शिलीगुड़ी আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 31 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমের বহু জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, 6:25 কৃষি পরামর্শ এবং তারপর চাষবাসের টুকিটাকি, 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। নমিতা দাসের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন 6:35, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস, 7:00 প্রত্যুষা, 7:45 শুনতে পাবেন নজরুল গীতি শিল্পী ইলা মণ্ডল, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী কুমার শানু, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন বাঁশি শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, 10:00 শ্যামাসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:20 রজনীকান্তের গান শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, কিছু কথা কিছু গান সকাল 11:00, 11:30 বিদ্যার্থীদের জন্য, কথায় সুরে বেলা 12:05 একটায় মহিলা মজলিস, দুপুর 3:00 শুনতে পাবেন গান পরম্পরা, 3:30 যুব অনুষ্ঠান, 5:30 লাইভ ফোন ইন আনন্দধারা, 6:05 মেঠোর সুর নমিতা দাস বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া 6:40, 8:30 আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য, 9:15 গজল শিল্পী মেহেদি হাসান, 9:30 লাইভ ফোন ইন গানে গানে, 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।